0: Metalni sal chisni nishai nichidok ingreji bishi rangchakni khachuksum tini ni shal kama pandani kok bothama chung pidano khanai nahar layane tini ni shal kama pandani kok bothamang kha tini sal chisni me tini ni shalno judak lai sini jako abong kha tini world hypertension day hypertension tamna hun eba abnu bangla bai tumong jing sanani thanka hanke uccho rokto chap ni hunlayo abo tamni bagai ing tamna hun obo sanani thanke jini shakham ni bechebo kolayo tirini shalkama pandani kok bothma abnu rugi jing silai nei tei sai man lai nei narok joto rang sakni takhu bukhuk sogno koi nei narok gurungi mano kokdugo kokduk number 2326253 হাইনো হাইকি দিঙ্গি সাফিরানো নই থাম নই দক নই বা থাম 0381 আবরণানি তাপক দি তুমুং নং মোবাইল বাই এবা নং চং বাই দাদাক সিদা করংনানি পাকে মোবাইল বাই কক সানারি হেঙ্কে বুসকাঙ্গো 0381 আবরণানাং আংনাই আবনকারী 2326253 রাংসাকনি তাকু বখু ফাইদি করংগি নাইন কক দুগো সকাং বাড়ি নু সক পাজাক সাবত হ্যালো হ্যালো হ্যালো ই তাকু ককরা নন বেলাই বেলাই খেন হামবাই নিনি কক কিসা বুসকাঙ্গো রেডিও দাতং বুসকাঙ্গো নিনি রেডিও দাতং রেডিও রক্ত দাতং বুসকাঙ্গো বন্ধ খাই খানা আচ্ছা আচ্ছা তা বলে তো সে ফাড়া ফাই খা আচ্ছা আচ্ছা দো মানে হাই প্রেসার ই আও অবো অবো বা অবো বাই করুন যাক না অবো
1: মাংস
0: আনি সাউন্ড থাকমানি কম কাহামনো খনাই দং রংসাকি তাকু বুকু আসুক জারাতে যেন তিনি সালকামা পান্ধাবো পুইলাও তাকু অগ্রা নীলমণি দেববর্মানি

কাকলাম বাই সিং গরম লেখা জিন হাইপারটেনশন এবা যে জিন বাংলা বাই সালাই মানে আবো উচ্চ রক্তচাপ নিজে সালাই মানে আবো সানানি থাকে সাকাবো 140 নিসলাই তুমুং কবাং তলাবো তুমুং 90 নিসলাইবো কবাং আমতি হাই তুমুং নুকজাখা ব্লাড প্রেসার এবা থৈনি থাংলাই সুখলাই মানে যে দমানি আবো তুমুং আবুনিসলাই কবাং নুকজাখা হানকে আবনু হাইপারটেনশনও ক্লাইখা বা হাইপারটেনশন মানজাখা আমতি হাইকে জিন বড় রোগ ওয়ান সুগুই নাহারলায়ও তেই আবো শাক নাইনি রোগনি ডাক্তারনি কক বাই আবো হাইপারটেনশন ব্যামার নি আবনু সাজাগো WHO উনি ককনি বিশিংতৈ তুমুং রুতুক খুতুক খ্লাইনানি থাঙ্কা হানকে চিনি হায়ুং গনাঙ্গৈ 1.13 মিলিয়ন বড় রোগ ও হাইপারটেনশনও ক্লাই দঙ্গ অবো যত নিসলাই কিরিমা সিংসা তেই অবনো সাইলেন্ট কিলার নেই WHO অবনো মা সাকলাইখা তামনি হিমালে অবনো তুমুংনো সাক নাঙ্গিয়া অঙ্গেই তংখা হানকে তেই অবনো বাহেকে কমিরি তংনাই অবনি প্রিভেনশননি বাকি এবার অব উংয়াউই তংনানি বাকি তাম তাম খ্লাই খ্লাই থাই আবো তুমুং নং কাহামখে নাইকানি খ্লাই এবার শিউই এবার সাক নাইনি রোগনি ককনি বিশিংতৈ তুমুং তংগিয়া হানকে বিথিবরাই চাইয়া হানকে অবো বেলাইনো সিরিয়াসঙ্গেই মানে কুবুননি ব্যামার নব রিঙ্গি তুবু রাংসাকি দাখু বুকু সাল চিসনি মে তিনিতেই সালনো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হনে পালাই যাকো তাপনি হিমালে হায়ুনি কবাং খুব বড় রকম ও বেরাম বাই চপ্রব জাকি তংমানি বাকি অপরো বেলাই কিরিমা সিংসাতেই মানে সানানি থাকা হাঁকে সিরিং সিরিং তংতুতুই ফানো বনন বুধার নাই আমতি হাই খ্লাই ও বেরামনি বুমুং ইয়াফার জাখা রাংসাকি তাকবুকু খাইন হাই ককদুক সক পাইজাক ফাইদি গরঙ্গি নাইন সাবো দং হ্যালো হ্যালো বেলাই বেলাই খেনা ফোন কাহাম তাকু সাবো খামপাড়নি অবনি না দশাদি হাইপারটেনশন চামানি বুতঙ্গ তাকুক চামানিও বুতঙ্গ তাই আহিন তমুক চামুঙ্গ বুতঙ্গ যেন সালাইনাই আবো তরুক তরুক খাই দশাদি আবনো আবনো আবনো আও আও আও আও আও আও আও আও ডেফিনেটলি আও আও আও আও বেলাই নাঙ্কুক মানে ককলাম সাকানি বেলাই বেলাই খেয়ে হামবাই গরম মানে বাকি আও রাংসাকনি তাকু বুকু হাইপারটেনশন এবার উচ্চ রক্তচাপ অবো তামনে হন উচ্চ রক্তচাপ এবার হাইপারটেনশন অবো কাইসা চিনি বসাকনি যে থৈ থাংলাই সুখলাই মানে দমনি অ দমনিনি বিশিংনি থৈ তুমুংন থাংলাই সুখলাই মানে বেলাই আতম সাকলাই কদ অঙ্গি থাঙ্কা হানকি আবো চিনি বসাগো চিনি বখাও থৈ থাংলাই সুখলাই মানে জাগাও আবো বেলাইন কেবেং মুং নুকজাগো রক্তচাপ এবার চিনি থৈ থৈ থাংলাই সুখলাই থানি তুমুং কেবেং মুং নুকজাখা হাঁকে চিনি বখানি যে থৈনি ব্যালেন্স দংমানি যে চিনি থৈ চিনি বসাগো ব জাগাও বসুক বসুক জরাতেই থৈ রহরনানি তৈ নাহারনানি থাংলাই সুখলাইনানি ইয়াকে

0: অথৈ বুসু কদকে থানা নিন তৈ ফাইনা নিন অবনি লাম কেবেংমুং উঙ্গি থাঙ্গো তৈ অব তুমুং ন খসরৈ কিসা কেবেংমুং উঙ্গি থাঙ্কা হানকে আফ্রু থৈ থাংলাই সুখলাই থানী আবো বেলাইন কেবেংমুং নুকজাগো আবুনি বাকিনো চিনি বুসাকনো চিনি চিনি থৈ থাংলাই সুখলাই মানে যে লামনো আবনো জং আপতিহাই কেবেংমুঙ্গো গলাইয়া খলাইয়ে জং টংনানী নানথাই সাজাগো হাইপারটেনশন নি বাড়ি জাকনাই এবা হাইপারটেনশন নো তেবু রিঙ্গি তবু জাকনাই আমতে হাই তমুং চামুং রূপ দঙ্গ তমুংনি বিশিং রমদি নং জরানি বিশিং থুইয়া চাইয়া কাহামকে তুকুইয়া ইয়া খেবা নিনি গবাং মা নিনি তমুং চামুং বুইনি বাই গদালিয়া বা নং যেটা নেচারেল যেটা উংনানি তংমানি আমতে হে ইংয়া আমতে হাই রক খা হানকে তেই চামুংনি বিশিং তমুং জং সানানি থাঙ্কা হানকে বুফাম গনাং মানে বেলাই গবাং চাখা হানকে তাই সম বেলাই গবাং চাখা হানকে দুমা বিড়ি সিগারেট আমতে হাই চুয়াক মাইখাম ফেকজাকাই মানে অ্যালকোহলিক এবার আমতে হাই ক্যাফেক মানে গবাং কুক চাউই টংখা হানকে তাই আবনো কারিবু গবাং মা এরেং এরেং নো খেবা জেসক নাংকুক মানে স্লাইবু গবাং মা তুমুং নং নিনি তমুং চামুং খালিয়াউই গবাং রমদিনি বেমারনি ইনজেকশন রোগ তৈ কুবুনি বিথি বুড়াই রোগ বেলাই গবাং চাকা হানকে তৈ বেলাই খেনু টেনশনও টংখা হানকে টেনশন বেলাই বেলাই ওয়ান সুকমানি বা বেলাই কেবেংমুং নুখুংনি কেবেংমুং রং পয়সানি কেবেংমুং চানা নংনানি কেবেংমুং জেফ্রু ফ্রুব বো বেলাই ওয়ানা ওয়ানা উইমং মা টংখা হানকে এবার টেনশন মামাঙ্গি টংখা হানকে তৈ কেসা ককে পটাশিয়ামনি কম তুমুং নবসাগো নুকজাকা হানকেবো হাইপারটেনশন নুকজাকি মানো আপনি বাকে যেন আমতে হাই ইংয়া খালাই চিরি বসাকনো মা তনি থাই রাংসাকনি দাখু বুকু হাইপারটেনশন অব সাইলেন্ট কিলার হানজাগো অব তুমুং নুখা হানকে এবার নি বসাগো নুকজাকা হানকে আবো নং কিসা কিরি জাকনাই তাই যেন অবনি প্রিভেনশননি বাকে গবাং মা লাভ দঙ্গ রাংসাকনি তাকে বুকু কংদক সক পয়সা ফাইদে গরুনি নাইন সাবু দ হ্যালো
1: হ্যালো
0: বেলাই বেলাই খেন ফোন কাহাম বাই সাদি দ
1: আনি
0: দা যে তংমনি রুসু কইন সাউই দ
1: আচ্ছা
0: দ সাদি আং তিনি তামনাই তিনি নিশাল তো হাইপারটেনশন দেবলা হিংকে অব তো তামনাই ডাক্তার রোগ নো কারিবো চিনি বড় রোগ বু তো সাই মানো হিংকে অব অব হাই রোগ নো রোগী অ্যাওয়ারনেস টংনানি দরকার আপনি বাকি নো মা সালাইছি না হিনি মা তো বুঝি ও টপিক্স নো দ সাদ গবাং মা চিন্তা তঙ্গ আও আও
1: আবো ডাক্তার পরামর্শ রে এখন বসছি না রং পয়সা তঙ্গ হলে
0: গবাং মা বরক দো যেদিনও চাও হুনকে আদিনও ওহান তহান

0: 放着刷牙，
1: 嗯嗯，
0: 就是手机里放在一种哈，
1: 嗯，
0: 门面擦那种的排列啊，
1: 嗯，
0: 排列在个房东那些擦不了，还用了俺们还装不嘞，
1: 嗯嗯嗯。কবাংমা বরকতঙ্গ জেদিনো চাও কে আদিনো ওহান তহান পোহান আ তক তুই ব্যবসা চাও একবারে নো চাও ওকে আবু তো জেসুক চাও আসে কবাং চাও আসে কবাং নিন বসাগো সামুং রিয়া দ ই উম আবু দ আবু দ
0: একদম
1: বাগলার মানো যে সাপার মান থাকবো
0: আচ্ছা মুই বরক বিশি যাও
1: আও আও
0: আপনি জানা নাঙ্গি বথকনি পরিমাণে একদম কম
1: আও আও
0: হর রব বেশিরভাগ
1: লেবুর ব্লাড প্রেসার কমি রু চা তুমি আ ফ্লেভার বেলাই কাহাম একদম খালি মা দ ডেফিনেটলি বেলাই হামবাই
0: অনেক
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আবনো আবনো আবনো বেলে বেলে খেন হামবাই আও আও বেলেনো হামবাই গরমানি বাকে আও বেলেনো হামবাই রাংসাকনি তাকুব হাইপারটেনশন রিগে জিং তিনিনি শালকামা পান্দাও জিং ককলাম সালাই দঙ্গু তিনি ওয়ার্ল্ড হাইপারটেনশন দে অবনরগে শিলাই নানি এবা অবনরগে কক পিড়নানি তাই হজাক দংনানি আওয়াই মং খাইনানি আপুনি শাল WHO উনি বখাকতে জিং সাইমানো 1.13 মিলিয়ন বড়রক চিনি হায়ুংনি অবেরাম বুগিউই দঙ্গ অবনরগে জিং হাইনো হাই সালাই ফিউনাই তাবুকনি বেচেবু নরক যতনানো লামসকনাই তিনিনি হায়ুংনি খরাং পান্দাও

লা সাকলাইমং আবন কারিবু তিনিতেই শাল অব তিনি শাল চিসনি মে তিনি শাল নু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবলা এবা WHO নি বখাকতেই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হনেই তিনি শাল নু পালাই যাকো আপন কারিবু তিনিতেই শালো লাই থাংনাই চিসনিরা চিচাররা দক চিছা খ্রিস্ট বিশুও ফিজিক্স নি সায়েন্স জেমস ক্লার্ক ম্যাক্স ওয়েল নি বিনি টার্টান ফিটা আবো পুইলা সামঙ্গ থেপাউই কতর্ক খ্লাই ফটোগ্রাফ ইয়াফারমানি শাল আপন কারিবু মৃত্যু সতনজাকনাই রকনি বিশৃঙ্গ তঙ্গ তেনেতেই শালো লাই থাংনাই চিচুকুরা বাচি দক খ্রিস্ট বিশুও সুগার রয় লিনার্ট ব আচাইমানি শাল আপন কারিবু মৃত্যু সতনজাকনে রকনি বিশৃঙ্গ তঙ্গ চিচাররা দক চি দক খ্রিস্ট বিশুও এরিক সেটি ব বহাইন আচাইমানি শাল আচাইনাই বুমুং গনাং রকনি বিশৃঙ্গ তঙ্গ চিচুকুরা ব্রিচি দক খ্রিস্ট বিশুও উডু লিডেনবার্গ ব বহাইন আচাইমানি শাল থুইনাই বুমুং গনাং রকনি বিশৃঙ্গ তঙ্গ নৈসাই চিসা খ্রিস্ট বিশুও হারমান কিলব্রেউ ববহাইন থুইমানি শাল থুইনাই রকনি বিশৃঙ্গ তঙ্গ তেই বুমুং গনাং রকনি বিশৃঙ্গ চিচুকুরা চুকুচি দক খ্রিস্ট বিশুও জোনি গিটার ওয়াটসন তেই তেই খড়কসা তঙ্গ চিচাররা স্নিচি বা খ্রিস্ট বিশুও জন সি ব্র্যাকরিস্ট ববহাইন থুইমানি শাল আশিক জরা লাই থাংনাই বিশিনি পাতিমং রকনো রুগী চং ককলাম কিসা খনালাইখ্যা

Tabu Kunabadi, Shakham Kranikok. Tinini Shakham Kranikogo, Hypertension Noduki Koklam. Hypertension Tamnohin, Obokaisha Beram, Obochini Busakni Tui Tangla Chuklaimani Domoni, Abutumung Bini Normal Nislai Botebu Kubu Kubu Klai, in a Kaba Kutung Klai, in a Kay Belai Kodo Klai, Tui Tangla Chuklai Ganke. Chini bukha, unga kheba chini bukhao stroke day kidney ni belai kebeng mungo klai mano. Hypertension tamni bakai ung hamale. Hypertension ung mani karon rokungkha. Belai kabang klai shom belai chakha hanke. Chini busakni thui belai kheno kodo klai unga kheba jishuk nangkuk mani slai bu kabang klai bo thanglai shu ungo. আপনো কারিবো নুকজাগো বেলাইকে টেনশন খলাই তংখানকে বেলাই সামংনি হিলিক মং বেলাই কবাং ইয়াকেবা ওয়ানসুক মং বেলাই কবাং খানকে বো হাইপারটেনশন নুকজাগই মানো আপনো কারিবো নুকজাগো বসাগো তুমুং নাংকুক মানি স্লাইবো কবাং কুক তুমুং বুফাম খানকে চিনি বখানি বেমারনি লগি লগি হাইপারটেনশন নুকজাগই মানো আপনো কারিবো যে বড়রো কবাংকুক সামুং রকলাইয়া এরেং এরেং তংনাই বেলাই কবাংকুক থুনাই আমতে হাই বড়রকনি বসাগো কবাংকুক খ্লাই বুফাম আচুগুই থাঙ্গো তেই বড়কনি সাগো হাইপারটেনশন নোকজাগো আপনো কারিবো দুমা বিড়ি সিগারেট তেই আমতি হাই চুয়াক তেব আমতি হাই ক্যাফেক নি মানেই ইংখেবা অ্যালকোহলিক মানেই তুমুং কবাংকুক খে চা খাহানকে চিনি থৈনি থাংলাই সুখলাইমানি লাম তে থৈনো আবো কেবেং মুঙ্গো তুবো আবো বাই হাইপারটেনশন নুকজাগৈ মানো আপনো কারিবো তুমুংনো বংশ তংখা হানকে এবা বুমা বুফা তে কেবো বিনি জাতি গোষ্ঠীও তুমুং তংখা হানকেবো হাইপারটেনশন নুকজাগৈ মানো তেইবো ফাস্ট ফুড বেলাই থক গনাং মানেই ইংখেবা সিনামজাক মানেই ফাতারনি বুফাম গনাং মানেই আমতি হাই তুমুংনো বেলাই কবাংকো খে চাখা হানকে হাইপারটেনশন নোকজাগো ডায়াবেটিস তে কিডনিনি গুবুননি বেমার তুমুংনো তঙ্গুই তংখা হানকেবো হাইপারটেনশন নোকজাগৈ মানো হাইপারটেনশন ইয়াউই তংনানি বাকৈ তাম তাম খ্লাই থাই আবংখা বেলাই কম খ্লাই সম চানানি নাংনাই নং নাংকুক মানি স্লাইবো কবাং তুমুং সম চায়াউই তংনানি নাংনাই সালব্রুম্ব্রুম নো ইংয়া হানমানি নো সতী থামসি সুক জেসকে ফানো হিমনানি নাংনাই ইংয়া খেবা মেডিটেশন ইংয়া খেবা ব্যায়াম রক খাইনানি নাংনাই আপনো কারিবো যে মানেই নিনি বসাকনি বাকি কাহাম রমদি দালো সাম্প্রা বথাই বপ্রব ইংয়া খেবা পুষ্টি গনাং মানেই আমতি হাই বথাই তে আমতি হাই চামুং নম্বরক চানানি নাংনাই দুমা বিড়ি সিগারেট চোয়াক আমতি হাইরক নংয়াউই তংনানি নাংনাই নিনি বসাকনি যে হিলিক মানি এবা বুফাম আচুক মানি নং আপনো নর্মেল খ্লাই তন্নানি নাংনাই জেফ্রুফ্রুবো এরং এরং ওয়ানসুগিয়াউই সামুং তে নাংকুক মানি সুখ থুগুই তে নাংকুক মানি সুখ লেনাউই তংনানি নাংনাই কবাংকুক থুমানি তে কবাংকুক নং তুমুং বেলাই বুফামনি মানেই ইংখেবা থকনি মানেই কবাং সাউই থুমাং তংখা হানকেবো নিনি বসাকনি চর্বি ইংখেবা বুফাম আবো বাঙ্গই থাকনাই সাজাগো হাইপারটেনশন নুকজাকনানি আমতি হাই তুমুং তমুং নুকজাগৈ তংখা হানকে জেসকে ফানো নিনি বসাকনি থৈনো আঞ্জগৈ নাহারনানি নাংনাই মৈত্য নারকদি হাইপারটেনশন অবো সাইলেন্ট কিলার হানজাগো আপনি বাকি অবনো নাইকানি খ্লাই দংনানি বাকি নাংকুক মানি সুখ নং নিনি থৈ আঞ্জগৈ নাহারে সাকনাইনি রোগনি ককনি বিশৃঙ্গ দঙ্গৈ বিথিব্রাই জানানি নাংনাই আসুকসরা খোনাবাইখা হাইপারটেনশন নুরগৈ কক থাইসা থাইনি

সাকামনি কক খা মানে ইয়াগুলো দাবো খালায় না দিনী কক থুমরক দিনী কক থুমা পুলিয়াও না ইয়াফাও দো বসকাং জোন তাল সাল নই চি স্নি সিমি সাল নই চি চুকু সালমারি জরা কতাল দিল্লি ও ত্রিপুরা গ্লোবেল পাইনাপেল ফেস্টিভেল 2026 অংনানি থাঙ্গই দঙ্গ

0: তাই তঙ্গ আগস্ট তালনি পইলা সালনি সিমি হাকতরনি কুবুনি থাইনি থাইবে বাক্সা হাস্তেও ব হাইনো সেন্সাসনি সামং চ্যাং জাগানো ও সামং আগস্ট তালনি সাল থামচি নৈশাই নৈচি দক সালমারি নিসিমি তাং জাগানো আবুনি সিকাং জুলাই তালনি সাল সিসনি নিসিমি সাল থামচিসা জরা গানো সেলফ এবা খেবা বাইথাং লেখামু অ জরাও অনলাইন পোর্টালনি বিসিংতৈ বাইথাংন নুখুমগ খরক বুসুক তং অবরক বক্সাওই মানবায়েন অ জরাওর নগ নগন নগ নগ যে সেন্সেস খাইনাইরক থাইনি সিকাংন বাইথাং মূ তিসা সগৈব তঙই মানো আবুনি বাকৈনরক পোর্টাল হাবই মানো এস ই ডট সেন্সাস ডট জিওবি ডট ইন অ ওয়েবসাইটনি বিসিংতে নরক হাবিনাই নরকনি মূ রক তিসা সগৈ তনই মানো
1: গভর্নমেন্ট কলেজ আর্ট এন্ড ক্রাফট নি পক্ষাক্তেই কাইসা ককমঙ্গ সাকলাই জাখা আজাকাও ফোর ইয়ার্স বিভিএ অনার্স এন ইপি ডিগ্রি কোর্সনি এডমিশননি বাকি বরকন কয়মংবলাই সানজাখা 2026-27 সেশননি অব কয়মংবলাই রি মাননাই কয়মংবলাই রানানি বাকি জরাংখা বিসকাং সালবা জুন নৈশাই নৈচিদক জরা কয়মংবলাই রুই মাননাই অর কয়মংবলাই রানানি বাকি হায়ার সেকেন্ডারি পাস ইংখ্যা আবাই বাক্সা আবনি বাকি উমর খাজাক দঙ্গ উমর বিশি নেচিচারনি বিসঙ্গ উংনানি নাঙাই সালসা জুলাই 2026 রগই আপনো কারিব দঙ্গ অজাগাও দঙ্গ পেইন্টিং স্কাল্পচার তাই আর্ট অ্যাপ্লাই আর্ট আপনো কারিব দঙ্গ আর্ট হিস্ট্রি আপনো কারিব দঙ্গ ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স অব সিসিডিএ আর্টনি অবেচেব তুমং নং এডমিশন অংনানি মুচংখা হংকে মাধ্যমিক পাস ইংয়ে খেবা আপোবাই বাক্সা বরক অজাগাও কয়মংবলাই রেউই মাননাই কয়মংবলাই রেনানি পাইথাক সাল সালবা জুন নৈশাই নৈচিদক বরকনি লিস্ট তাই কমন এডমিশন টেস্টনি বাকি জরা সাকলাই জাখা সাল চিনই জুন নৈশাই নৈচিদক অবনি বাকি তৈব কাহামকে সাই মাননানি বাকি প্রিন্সিপাল ইনচার্জ গভর্নমেন্ট কলেজ আর্ট এন্ড ক্রাফটনি তাংনগো থাঙ্গি দাদাক সিদাক মালাই মানো
0: আসক জরা খানা বাইকা তিনি কক থুমরক তাবুক খানালায়না সেবক বরক তালাংমানি কক

0: ইঞ্জিনিয়ারিং পড়ি যাক, তাই বাংলা ইয়াকে কক বরক কক গরং নানি নাংনাই। অবনি বাগৈ উমরং নাংনাই অজন তালনি সাল চি নই নি বিশিঙ্গ বিশি ব্রৈ চি নি বিশিঙ্গ উমর নাংনাই হ্যাকে খাতিজাক বসংনি বাকে দায় বিশিবা গবাং ফানো যোগান হানিব সাকলাই যাকা। অনলাইন দিম বিশিং তৈ ফ্রম ফিল আপ খাইনি পাইথাক সাল বসকাং জোন তালনি সাল চিনই সালমারিনি বিশিঙ্গ খাইনি নাংনাই। আপনি বাকে নরক ওয়েবসাইটও হাবিনাই মানো tpsc.tripura.gov.in ও ওয়েবসাইটনি বিশিং তৈ নরক অনলাইনও ফ্রম ফিল আপ খাই মানবায়ন।
1: ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশননি বখাকতেই কাশা ককমঙ্গ সাকলে জাখা অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসারনি আচক থায়ো বরক তলাংনানি বাকেই অনলাইনতেই কয়মুং বলাই ইয়াসাকনানি বাকেই সালডক সাকলাইখা আচক থাই তঙ্গ কাই নৈরা নৈচি এবার 220টা রিংমারি ইংনানি নাংনাই ইঞ্জিনিয়ারিং ও বিই বিটেক কম্পিউটার সায়েন্স আইটি ইলেকট্রনিক্স ইয়াখাবা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইয়াখাবা MCA আমতিহাই পাস খাইসাক অংনানি নাংনাই উমর অংনানি নাংনাই উমর চিচারনি সিমি উমর বিশি ব্রিচি জরানি বিশিঙ্গ অনলাইনতেই কয়লাই জমারনানি পাইথাক সালংখা সালবা জুন নৈসাই নৈচিদক সারিকনি দাম্বা তেইশতি থামসিনি বিশিঙ্গ বরকনি অনলাইনতেই যে কয়মং বলাই রমানি আবো সগৈনানি নাংনাই বরকনি কল লেটারনো সৈজাক তংনাই বরকনি ইন্টারভিউনি সাল তেই জরারক আপনি বাকি রং থামরা বাচি নি SC ST BPL PWD আমতে হাইরকনি বাকি হেঙ্কাই রং নৈরা বাচি রুই GST গনাং খ্লাই বরকনি কয়মং বলাই রহরনানি নাংনাই তৈব কাহামকে সাইমাননানি বাকি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন .tripura.gov.in আজাগাও নাই মানো।
0: আশোক জরা খানা বাইকা সেবুগ বরক তলাংমানি কক তাবো খানালায়ন নবরদীবারনি সেকাংবাড়িয়া ককতমা
1: আগুলি বীরখুং খলাতেই গানাগিনী আমচাইনি নকবরদীবারনি ককতমাও সাকলাই জাখা নখা চুমুই গনাং তংনাই ফেরাং কগি ওয়াতেই ফাই ফানো মানো জাগা জাগা আমচাইও তুংকুক মানি মারিও তুং সামারিও নুকজাগানো 35 ডিগ্রি সেলসিয়াস তেই তুংখ্লাই মারিও নুকজাগানো 23 ডিগ্রি সেলসিয়াস নবারও তুই হকুনি মারি সাকাও 34% তেই খামাও নুকজাগানো 32% হজাকমঙ্গ সাকলাই জাখা নর্থ উনকুটি ধলাই খোয়াই তেই ওয়েস্ট ডিস্ট্রিক্টও ফেরাং ককি ওয়াতেই ফাইপানো মানো আবুনি বাকি হজাক তংনানি বাকি ককমংকাংসাও কচার জাখা।
0: তিনি পান্ডান কম থেঙ্কা আং তনুজা
1: তাই আং উষা দেববর্মা
0: আউ হাইউনি খরং পান্ডাও তাবো খানালায়ন রেচাপমুং খরং রোয়ানো বিকাশ রায় দেববর্মা।

আশুক জরা খা বাইক হাইনি খরঙ্গ বিকাশ রায় দেবরমা রেচাব জাক বেলাইন খা দত্তক রেচাব মো আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখ্যা তিনি ফুনি কক বরক পান্ডা হায়ুনি খরং যতন ফুং কাহাম

খনাইতনে রংসাকি তাকু বুক নর খনাইতঙ্গ সারাচাপয়েন দক মেঘা হারসো তিরিনি ফুকনি আকাশবাণী আগরতলানী এফ এম উজ্জয়ন্ত পান্ডা চাইন হাই কে ফিল ফিল তিরিনি সালকামা পান্ডা ও রংসাকি খাচুক সুং তিরিনি সালকামা পান্ডা ও চিং তিরিনি সাল ন রুকসাউই তিনি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে অবনরুগী চিং সিলাইনানি সাইমান লাইনানি হজাক টংলাইনানি তৈ অবনরুগী ককপির মূ অবহাইরকনরুগী তিনি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে অবনরুগী চিং তিনি সালকামা পান্ডানি কক বথমা হাইপারটেনশন অবনরুগী চিং ককলাম সালাই দঙ্গ দাদাক সিদাক নর কৃঙ্গী মানে ককদুক নিবিশিংতি ককদুক নাম্বার 2326253 হাইনো হাই কিটিংগি সাফিরানো নই থাম নই দক নই বা থাম রংসাকনি থাকু বুকু ও হাইপারটেনশন এপা এবা যে বিপি নি যে পারত দং মানে আপনি মিলিমিটার তুমুং সুনানি থাঙ্কা হাঙ্কে কাইনি রিডিং নোকজাকো আবংখা সিস্টোলিক চাপ তে আবো ডায়াস্টোলিক চাপ নেই হনজাকো সিস্টোলিক চাপ হাঙ্কে আবুচিনি বখা যে বখাতে যে হামা থাংমানি আপনি রিড স্পন্দননি আবো যতনি ছিলাই কুচুক কুক যে মারি কাসামানি আপনো সাজাকো তাই আপনো কারিব রক্তচাপ জেফ্রু যিন থই জেফ্রু কবাং চাপ কলায়ো

0: হ্যালো,
1: বেলাই বেলাই কেন ফোন কাহাম তৈ বেলাই নাম সগু সাদি
2: দলার
1: চিনোর কাহাম ফাই দ হেডফোন কন্ট্রোল যেবা কাইসা কাইসা বেড়া মাখাকে ডাক্তার ডাক্তার খাঁচিক লাইব এবার ডক্টর একেবারে সাকামনাই রকম থানি খাঁচিক ফিয়াবা বরফনি থানি থাকে জানি সেগা যে ববদি হাই অ্যাওয়ারনেস তাই না আবনসে সাইমানি নাগো ডাক্তার তো সঙ্গে বিথির নাই তো ডাক্তার তো চুনো বিথির নাই বা যিনি সাক ব কন্ডিশন দাম বহাই তাম তাম টেস্ট খাইতে নামায় আবজন্য সারাই কিন্তু যা সালি সেগান বহাইকে প্রিভেনশন খাইনে বা উংয়াও দাওনি বাকি তাম তাম খাইথাই অমতি অমতি উঙ্গি দাওকে তাম উঙ্গি মান আবো সাইমানি
2: যত
1: নলেজ নাগর
2: আবো পেসার তো হাসানি কক্সে লুমানি ফানসে কবাংমা বড় রক সাইমানিয়া কেতাবু তিনি বড় রং বিসঙ্গ সাইমান কা পেরেসিতা বনক সিং কমন আবো সাইমান তুকা লুম খানকাই পেরেসিতা বন চানা নাংনাই আবো মানে সিজাগো সাইমান বাইকা তাইকো কবাংমা জাগাবো আং নুগো সিনি লুম খানকাই তাম বিতি চানা নাও ফন সাইমান গরাই কে লুম ফ্রো সং পাবো পেরেসিতা বন চানা নাংমা হাইনো বেমার
1: নাই

0: maharani
1: maharan udaipur maharan
0: bumung ke sasa de dakho
1: nedan pahiyo nong samani omohai no a no onka mane bokrom himang no hospital thangri bogi sari manak ani
0: e
1: shamotaman mo manas mani ek maska da
0: acha acha no
1: na ek bokrom himani
0: e
1: o asu no manka ke thang pai maro asu no ajine manka wasu maro ju dangoi no e
0: hinke tabule bahai to নিনি খরাং কাহকে খনাই আমি দংখা তাকু নিনি খরাং কাহকে খনাই আমি দংখা সাদাদি হ্যালো হ্যালো এই সাদি খনাই তো
1: কে জামানি কে হসপিটাল নার্স সাইড নিনি জামানি ও কিছাতে ছা জুদান খনা কে জামানি ও
0: আশ্রক জড়াতেই কগদুগো গরম লাইখা সেই দাখু খরকসা বউ রিসেন্ট কাইসা অবহাইন কাইসা বেমার বউ বুগি খা বউ সাইমান খা চামুং নুম খালি জানানি নাই গবাংকু মুইহান আহান তহান পোহান আমি চাকহান কেনো নিনি সাক ডাক্তি ডাক্তিনো অবজর্ভ খাইনাই এবার ডাক্তিনো নং কাহাম মাই আমা নিনি সাকনি কাহামনো বেলাই গবাংকু মুইহান রক চাকহানকে আবো হামিয়া সেখলাই খিব মুইতুনার দি রাংসাকি দাখু বুকু চামুং নংমুং তৈ নবারনি বিশিংতিনো চিনি সাগো বেমার এবা বেরাম হাবো আপনি পাখি চিনি সাকনি বেমার রোগনি বিশিং কাইস কিছু বেমার দঙ্গ যে বেমার নবার বাই চিনি সাগো ভাইরাস অঙ্গি ভাইরাস এটাক অঙ্গি চিনি সাক বেরামো গলায়ো কাইস কিছু বেমার দঙ্গ চিনি সাগো চামানি তৈ নংমানি আপনি বিশিংতিনো চিনি সাগো হাবো সাজাগো যে হাইপারটেনশন যে বেমার অবো সানানি থাকি তো বেমার কতর যত্নি সাই আমি বুয়া ফিয়াবা অবো তুমুং নং নাইকানি খাই তনিয়া হংখে অবো সাইলেন্ট কিলার অঙ্গি মানো অবনো কিসিলেই নিনি সাগো কুবুনি বেমার হাবুই থাকাই আপনি পাকি নেসক মানসাক হজাক তংনানি নাংথাই হাইন হাই গ্রহী নাই ককদুগো সাবো দো হ্যালো হ্যালো ফুং কাহাম তাকু সাবং খা রংসাকি থাকু বুকু নরকনাই দো সারাজা পয়েন্ট ডক মেগা হারসো তিনি ফুংনি আকাশবাণী আগরতলানি FM উজ্জয়ন্ত পান্ডা তিনি পান্ডাও দঙ্গ আং আর্চে উষা আং বাই দাদাক সিদা গরঙ্গি মানো সালকামা পান্ডাও তিনি পান্ডা

0: আপনি ককদুক নাম্বার 2326253 হাইন হাই কিটেঙ্গি সাফিরানে নই থাম নই দক নই বা থাম তিনি সালকা মা পান্দাও তিনি সালনি অ্যাওয়ারনেস নক হবই চিনি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে অবনারগী চকলাম সালাই দঙ্গ হাইপারটেনশন ন রগী হাইন হাই করঙ্গি নাই ককদুগো সাবো দো হ্যালো হ্যালো ফুঙ্কাহাম তাকু
1: সাহাম
0: বেলা বেলা খেলো ফুঙ্কাহাম সাদি দো সাদি খনাই দঙ্গ
1: মোটামুটি
2: আরামা
0: অবনারগী চিনি সালকামা পান্ডব ককলাম সালাই দঙ্গ হাইপারটেনশন কমির উই টংনানি বাকি উই টংনানি বাকি তাম তামো খাইথাই রমদি আবো ওয়ার্ক আউট রমদি আবো জগিং হিমমানি তুই ইয়কমানি

সাইকেল চালক মানি তে যে বড়ক গবাঙ্কুক মুসানাই তে গবাঙ্কুক হিমনাই বড়কনি হাইপারটেনশন তংফানো আবো কন্ট্রোলও মা দঙ্গ মৈতনারেকনি নাংনাই নিনি বুসাকনি বুচাংনি এবা বহকনি বাহান এখেবা বুচাংনি বাহান তুমুং নাংকুকমানি স্লাই গবাঙ্কুক অঙ্গি বাহান ফাইকে আপনো কন্ট্রোল খাইনি ইংখে আ ফ্যাটনো কন্ট্রোল খাইনি বেলেখেনো নাংনাই নিনি দুমা

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। CBSE আগামী 1 জুলাই থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইল ফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপ নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 7

0: $175 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে $282 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করারও আহ্বান জানান।
1: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं, इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
0: সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারে দেওয়া রায়ে সিন্ধু জল চুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও জানান, সিন্ধু জল চুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চ হারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির ওপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন ও পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব আরোপের সূত্র ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI নিট UG 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যা শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত PV কুলকার্নি এবং মনীষা ওয়াগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের CBI হেফাজতে পাঠিয়েছে। কুলকার্নি এবারে নিট পরীক্ষার রসায়নের প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এই মামলায় অপর অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডে মনীষা ওয়াগমারের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায়

তৃতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও সিবিএসই জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে স্কুলে ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই এর মূল্যায়ন করা হবে, সার্টিফিকেটে সেটি উল্লেখ করা থাকবে। শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14-18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14-18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহারের অধীনে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছে। অভিযানে এলএমজি, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। ইটালিয়ান ওপেন টেনিসের ফাইনালে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন। রোমের ক্যাম্পো সেন্ট্রালে সেমিফাইনালে গতকাল দানিল মেদভেদেভকে 6-2, 5-7, 6-4 গেমে হারিয়ে দেন সিনার। অন্য সেমিফাইনালে রুড ইটালির লুচিয়ানো দার্দেরিকে 6-1, 6-1 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশীয় জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিইয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান তুলতে সমর্থ হয়। অধিনায়ক শুভমান গিল সর্বোচ্চ 85 রান করেন। এর আগে কলকাতা 20 ওভারে 2 উইকেট হারিয়ে 247 রান তোলেন। ফিন অ্যালেন 93 রান করেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু 7:30। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্ট বেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আসছি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026-এর জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধান অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ, পড়ছি নবনীতা বণিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তা চার বছর পূর্তি উপলক্ষে গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, মেডিকেল আসন বৃদ্ধি, নতুন পরিষেবা চালু ও কলেজ বৃদ্ধির ফলে বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমেছে। তিনি জানান, স্বচ্ছতার সঙ্গে 22,000-এরও বেশি চাকুরি প্রদান করা হয়েছে এবং আগামী দিনে 100% উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। গতকাল আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বর রায় কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, স্টেট ডাটা সেন্টার স্থাপনের ফলে রাজ্যের কৃষি জমিতে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটবে এবং বন্যা নিয়ন্ত্রণেও ভূমিকা নেবে। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের আওতায় রাজ্যের এই স্টেট ডাটা সেন্টারটি গড়ে তুলতে প্রথম পর্যায়ে ব্যয় করা হয়েছে 4,67,00,000 টাকা। দ্বিতীয় পর্যায়ে এই ডেটা সেন্টারের জন্য ব্যয় করা হবে 4,50,00,000 টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন নদীর ভাঙন রোধে 193টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ রূপায়ণ করা হবে। আগরতলা সহ গোমতী জেলা

জেলার বিভিন্ন স্থানে বন্যার জল নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী ভারতীয় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সাম্প্রতিক ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির পরিপ্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন ও জল ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে। এখন মানবজাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশের সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন, যা নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে গভীর সম্পর্কের একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজ্যে আগ্রহী যুবকদের সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত করতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় সেনাবাহিনী। আগরতলার শালবাগানে গত 4 মে থেকে গতকাল পর্যন্ত অগ্নিবীর প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে ভারতীয় সেনাবাহিনী স্পিয়ার কপসের অধীন এলবার্ট একা ব্রিগেড। গতকাল ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, অগ্নিপথ প্রকল্পের আওতায় সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক ত্রিপুরার যুবকদের শারীরিক, মানসিক ও শিক্ষাগতভাবে প্রস্তুত করে তোলাই ছিল এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য। সেনাবাহিনীর উদ্যোগে গড়ে তোলা অগ্নিবীর রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং সেল মোট 29 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সেনাবাহিনীর নিয়ম অনুবর্তিতা, মূল্যবোধের পরিবেশ, তাদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দীর্ঘ দৌড়, বাধা অতিক্রমের অনুশীলন, ব্যায়ামের মাধ্যমে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। ঊনকোটি জেলায় হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এবং হাম প্রতিরোধে টিকাকরণের হারও যথেষ্ট সন্তোষজনক। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গতকাল কৈলা শহরের ডিএম কনফারেন্স হলে হামের প্রাদুর্ভাব ঠেকাতে এবং এই বিষয়ে টিকাকরণের অগ্রগতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা জেলাশাসক ডক্টর তমল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা প্রতিষেধক আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা গতকাল থেকে পশ্চিম জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 8 উইকেটে কর্নেল কোচিং সেন্টারকে এবং মোহনপুরের তালতলা মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 10 উইকেটে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে। আসরে মোট 22টি দল অংশ নিয়েছে। ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায়ও রাজ্যদল জয়লাভ করে। গতকাল ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাজ্যের উত্তর জেলা ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 8.9 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমাপুরীয় বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি সুইডেন নিয়ে গথেনবার্গ সগৈয়ান আবুবাই দিল্লি কতালতে স্টক হোমনি বিশিঙ্গ কুথুক হালক অঙ্গি বাসাওয়ান লাইথাংজা জানুয়ারি তালো ভারতে ইউরোপীয় ইউনিয়ন নিবিশিঙ্গ ফিয়োগজাক বানিয়া মুংসৈরি মানি সামংবুতাংনি উলো অবন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী পুইলা ইউরোপ হাকতর বেড়াইমুং ইয়াং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া নেদারল্যান্ড বেড়াইমা জড়াও আরও তঙ্গুই তংনায় ভারতনি বড় রোগনি বুখা কক নারখাতে নেদারল্যান্ডনি কুচুক বেরেমনি বানিয়া খেলাইনাই রকমাই পান্দাও মালাইখা মোচাং মোদী সাকা সালকিসা সকাং ভারত ইউরোপ ফিয়োগজাক বানিয়া কক খালাইমুং রুগিন অ বেড়াইমুং বেলাই নাংকুকমানী

CBI mia NEET UG nuishai nuichi dok amjukmungni biology sungmungbulai karijakma patimungo gadalja khoroksa phurungnai no romkha kokshil chajak nimung Monisha Gurunath Mandare bo Maharashtra ni Pune ni khoroksa botani ni phurungnai jok CBI saka bo NEET UG nuishai nuichi dok amjukmung shamungbai gadaljak tongmani tai National Testing Agency ni bai alaida LM kurungni chongjak tongmani cheri nai nai motha saka kokshil chajak ni thani botani tai zoology amjukmung কাংবলাইনি যত এক্সেস তঙ্গ মথাতে বসাকা বো ও তালনি চিবরি শালমারি রমজাক পুনেনি মনীষা ওয়াকমারনি ইয়াকতে নিট আমজকমঙ্গ আচুকনাই রগ্ন থুমতে বাইথাংনি পুনেনি নগ ও সরংনাই রগ্নতি আলাইদা কোচিং ক্লাসনি শেপ খেলায়ো বদরবা ও তাবুকশাক জড়া দিল্লি জয়পুর গুরুগ্রাম নাসিক পুনেতে আহলিয়া নগরনি খড়ক চুকু ককশিল চাজাক রগ্ন রমখা মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাসতে হাপাং মুখথাংবাই কথারি উইন সামুং সনাম ফিরমা তাঙ্গই তঙ্গ মিয়া আগরতলানী কুঞ্জবনী লুকু সামুং নাইখংনি তুই সম্পদ বেডিকনি শাক থার্মা বাই যুগালি যাক স্টেট ডাটা সেন্টার নু চেঙ্গিরিমা পান্দাও ব অকক শাখা ব শাখা স্টেট ডাটা সেন্টার আচুক রিজাক মনা বাগিন হাসতে নি হুক বার খালাইমা খেত ও তুই লুমুং বাং রুমানি তাই তুই লম সামান্য কম থিঙ্গানো মন্ত্রকরাতে বসাকা জুদা জুদা তুইমানি হারুয়া কুয়াকমা কাশুনা বাগৈ তুই তরমা কম থিংমা তাংবতাং কাইসারা চুকু চিথামনি সামুং চারেতি সাজাগানো আগর তোলানো খবৈ গুমতি হাঙ্কুননি জুদা জুদা আম চাইও তুই তরমা কম থিংনা বাগৈ হাসতে হাপাং আলাইদা শাকথারি সামুং তাঙ্গৈ তঙ্গ পান্দ কক নারখা লুকু সামুং নাইখুংনি তাঙ্করা পি কে গোয়েল হাসতে শিকলা রগ্ন নাইমথাং বাহিনীও গদাল ফাইনা বাগে ভারতনি শ্যাংক্রাগ রোগ লামনাহারকা আগরতলানি শালবাগানো লাইথাংজাক ও মে তালনি বুড়ি শালমারনি সিমি শালচিদক জোড়া অগ্নিবীর প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং প্রোগ্রাম কাইসা সংসাকা ভারতনি নাইমথাং বাহিনী স্পিয়ার কর্পসনি নাইকল মুঙ্গো এলবার্ট এক্কা ব্রিগেড ও ট্রেনিং সেলো যতই খড়ক নৈচি চুকু সরংনাই শিকলা রোগ মানজাক ফাইকা হা কতনি লগি সিপাহী চোলা হাং করো ব খনা এবা অ মে তালনি শালচি চারনি সেমি শাল নৈচি বা জোড়া জনজাতি কুবুন আমচাইনি কামিরগো সবসে দূর সবসে পেহেলে লুকুদাই মুং সামংবতাং অঙ্গানো হাংকর নাইকল ফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল ককতমা থুমনাই রকম অকক শাখা ও সামংবতাঙ্গ সিপাহী চোলা হাংকরনি খুং থামচি চার কামিও নাইকল মুংনি জুদা জুদা শেপ তুনি রিজাগানো ও সামংবতাঙ্গ লুকুরগ্ন কেন্দ্রতে হাসতে হাপাংনি জুদা জুদা তাংবতাং শেপ রিজাগানো শাখাম তাঙ্করা কিরণ গিত্তে মিয়া জিবি শাখাম নাইনগো চেরাই রোগ নিয়ে বুখাথাই বেমার নাইনানে আলাইদা ওপিডি সেন্টার নো চেঙ্গেরিখা যতই খড়ক নৈরা বাঁচি MBBS পড়িও টংনাই রোগ নিয়ে বাগে কতালকে সানামতি সাজা ক্লাসরুম নি সামুঙ্গো মিয়া বেড়াই নাইখা AGMCU রেডিও ডায়াগনোসিক্স বেডেক নি শেপ রিমুংনতে বুকতালকু খেলাইনা বাগে মচাঙ্গিতে শাখাম তাংফাং রোগ বাই কগলাম সালাইকা CPIM সদর বুখাস্তে কমিটি নি চেতন বাই তিনি মিয়া আগরতলা আউলিও খাদুমা হিমবত কাইসা সংসা জাখা CPIM অজা অমল চক্রবর্তী শাখা পেট্রোল ডিজেল ন খবৈন শালব্রুমনি নাংকুকমা মানিরকনি রাংমারি বাংমানো কেবেঙ্গৈ অ খাদুমা হিমবতক ন সংসা জাখা ছত্রিশগড়নি স্বামী বিবেকানন্দ মুকুমু বিশি নৈশি উমর জোড়ানি ফুটবল নি বসং বেরেমনি বাতাইমুঙ্গো ত্রিপুরা কোয়ার্টার ফাইনেল ও কাশাকা গ্রুপ নি পাইথাক থুমুঙ্গো ত্রিপুরা কপ্লাই এংখা ত্রিপুরা গোল কাইথাম কাইসানি ফের বাই সিকিম ন ম্যাচ এনখা নবার তৈবার নি ককতুমা তিনি দি পর্যরা নবার তৈবার নি বুখাক্তে সাজাকা নখা চুমুই কবলচাক তঙ্গানো ফেরাঙ্ক গই কিসাসক থায়ো দামসাও বুড়ি চিনি সিমে বাঁচি কিলোমিটার দৌই ওয়াতে ওয়াউই মানো হাস্তনি শালসি উনকুটি দলায় খুয়াইতে পছিম ত্রিপুরা জেলা ও ওয়াতে কুবুংখে ওয়াউই মানোহিনে হজাক খেলাই যাখা মিয়া ফুংনি সিমি তিনি ফুংজোড়া ওয়াতে মানে মারি এংখা চার দশমিক চুকু মিলিমিটার আগরতলা ও তিনি আইচুনে খামানি তুংমারি তংমানি নৈচিতাম দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস তিনি শালনি তুংমারি শাখা ও তঙ্গানা থামচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ককবড় ককতমা পুরিমুং তাবুকনি বাগে অরণ্য পাইখা উলনি ককবড় ককতমা আওয়াইঙ্গানে তিনি সানজা দামসিতামুই সতী ব্রেচিবাও

0: परफॉर्मेंस का बोलो
1: बी द फ्यूचर
2: मार्केट ट्रेंड टेक
1: सुनने में आया कि
3: आज की खबर देख
4: पहले ही बोला था ब्रो
2: माय प्रेडिक्शन इज
5: आई हैव अ डिफरेंट ओपिनियन
2: मेरे दोस्त ने बोला
6: देवी जी की सुनो
7: अब अच्छा लग रहा है ना लगेगा ही हमने शोर को म्यूट जो कर दिया है आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो म्यूचुअल फंड्स सही है
8: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें
9: गौरव की दिन दिन बढ़े একদম চিন্তা করবেন না পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়
10: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল মনে রাখবেন ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন
9: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন শরীরে জল এবং পাখার বাতাস করুন
10: সচেতন থাকুন সুরক্ষিত থাকুন
9: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা
11: इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार
12: निक्षय मित्र इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है आपको जानकर हैरानी होगी हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं
13: जन-जन का रखे ध्यान टीबी मुक्त भारत अभियान
11: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी
14: প্রতিদিনে আলোক এবং অন্ধকার নিদ্রা এবং জাগরণ সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়ে আমাদের জীবন চলেছে একবার তার জোয়ার একবার তার ভাঁটা রাত্রে নিদ্রার সময় আমাদের সমস্ত ইন্দ্রিয় মনের শক্তি আমাদের নিজের মধ্যেই সংহৃত হয়ে আসে সকালবেলায় সমস্ত তা জগতের দিকে ধাবিত হয় আলো তাই প্রত্যহই আমাদের চক্ষুকে নিদ্রালসতা থেকে ধৌত করে বলছে তুমি স্পষ্ট করে দেখো তুমি নির্মল হয়ে দেখো পদ্ম যেরকম সম্পূর্ণ উন্মুক্ত হয়ে সূর্যকে দেখে তেমনি করে দেখো আলো কেবল একটি মাত্র কথা প্রতিদিন আমাদের বলছে দেখো একবার চেয়ে দেখো হ্যাঁ বন্ধুরা আমাদের অন্তর আকাশ বিকশিত হোক সকলের প্রার্থনায় এই জগৎ সংসারে সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক।

শ্রোতা বন্ধু, আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস প্রতি বছর 17ই মে আন্তর্জাতিকভাবে পালিত হয়।

0: এই দিবসের উদ্দেশ্য হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICT এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আর ডিজিটাল বিভাজন কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা। এই দিনটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংঘ অর্থাৎ ITU এর উদ্যোগে পালিত হয়ে থাকে। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু
1: আজকের এই দিনটি অর্থাৎ এই 17 মে দিনটি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হিসেবে প্রতিপালিত হয়, যার মূল উদ্দেশ্য হল অতি রক্তচাপ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। উচ্চ রক্তচাপকে প্রায় নীরব ঘাতক বলা হয়ে থাকে, কারণ অনেক সময় এটি কোনো লক্ষণ ছাড়াই শরীরের ক্ষতি সাধন করে। নিয়ন্ত্রণে না থাকলে এটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি সমস্যা এবং অন্যান্য আরও গুরুতর জটিলতার কারণ হতে পারে। তাই এদিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ কমানো এবং কাঁচা লবণ পরিত্যাগ করা উচিত খাবারের পাতে। এইসব অভ্যাস আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
0: শ্রোতবন্ধু, এবার আজকের দিনের কিছু বিশেষ বিশেষ ঘটনা বলি ইতিহাসের পাতা থেকে তুলে ধরছি। আজকের দিনেই 1775 সালে ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়। 1540 সালে আজকের দিনেই কনৌজের যুদ্ধ হয়, যেখানে শেরশাহ সুরি মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেন।
1: 1920 সালে আজকের দিনে KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্স বিশ্বের প্রথম নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা চালু করেছিল। এই বিমান সংস্থাটি আমস্টারডাম থেকে লন্ডন রুটে যাত্রী পরিবহন শুরু করেছিল। এর মাধ্যমে বাণিজ্যিক বিমান চলাচলের নতুন যুগের সূচনা হয় এবং বিশ্বজুড়ে বিমান পরিবহন ব্যবস্থার দ্রুত বিকাশ ঘটে।
0: আজকের দিনেই 1975 সালে প্রথম মহিলা পর্বতারোহী জাপানের জানুকার এভারেস্ট জয় করেন। আর আজকের দিনেই 1978 সালে চার্লি চ্যাপলিনের চুরি হয়ে যাওয়া মৃতদেহ পুনরায় উদ্ধার করা হয়। 88 বছর বয়সে এই বিখ্যাত অভিনেতা সর্বশেষ ক্রিসমাসের দিনে দেহত্যাগ করেন।
1: ১৯১৩ সালে আজকের এই দিনে দ্বিজেন্দ্রলাল রায় বাঙালি কবি, গীতিকার এবং নাট্যকার হিসেবে পরিচিত তিনি প্রয়াত হন। তিনি দেশাত্মবোধক গান ও ঐতিহাসিক নাটকের জন্য বিশেষভাবে সুপরিচিত। তার রচিত গানগুলির মধ্যে দেশপ্রেম এবং মানবিক চেতনার গভীর প্রকাশ পাওয়া যায়। বাংলা সাহিত্য ও সঙ্গীতে তার অবদান আজও স্মরণীয়।
0: আর আজকের দিনেই বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অভিষেক হয় 1999 সালে। এ তো রইল আজকের দিনের বিশেষ বিশেষ ঘটনাবলী ইতিহাসের পাতা থেকে।
1: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সকল শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানায় আকাশবাণী পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার শ্রোতা বন্ধু, আজকের প্রথম চিঠি লিখেছেন গোকুল মাইতি। প্রিয় অভিজ্ঞাপন, গত রাত থেকে চন্দনকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল চন্দন? সন্ধ্যায় বেরিয়েছিল আর ফেরেনি। অবশেষে মাঠের শেষে খাল পাড়ে পুলিশ আবিষ্কার করল চন্দনের দেহ, রক্তাক্ত মৃতদেহ। গোটা গ্রাম ভেঙে পড়ল। কেন এমন হলো? কি খুন করল চন্দনকে? চন্দন তো ভালো ছেলে ছিল, চন্দনের মতোই একটা সুগন্ধি মন ছিল তার। সমাজ কল্যাণমূলক কাজ করত,

0: করোনার সময় মানুষের পাশে ছিল, আক্রান্ত মানুষদের পরিষেবা দিয়েছে, সে রাজনীতির সঙ্গেও জড়িত ছিল। তবে কি রাজনৈতিক খুন, নাকি কোনো ব্যক্তিগত বিদ্বেষ? বুকের ভেতরটা ফুঁসে উঠল মানুষের প্রতি ঘৃণায়, দুঃখে, ক্ষোভে। কেন মানুষ মানবিক হয় না? এই নশ্বর পৃথিবী তো নিছকই নাট্যশালা। দুদিনের কুশীলব আমরা, তবে কেন কেন এই হিংসা দ্বেষ, কেন এই ছদ্মবেশ? যদি প্রতিটি মানুষ মানবিক হতো, যদি সব হিংসা বিদ্বেষ উবে যেত মানুষের মন থেকে, থাকতো না কোনো ঘৃণা, লোভ, পাপ, তবে পৃথিবীটা হয়ে উঠত স্বপ্নের দেশ, চিরশান্তির অমরাবতী, আলোর ইউটোপিয়া। স্বপ্ন দেখি আমি, স্বপ্নের ভেতরে ডুবে যাই। হা হা, কি আলোকময় রৌদ্র নীল পৃথিবী যেন, আনন্দের কলরবে কলকল খলখল, দূষণমুক্ত এক পরিশ্রুত পৃথিবী, নির্মল মাটি, নির্মল জল, হাওয়া নির্মল, নেই কোনো যুদ্ধের নান্দিরোল, আকাশে বারুদ বাষ্প, রক্তের কল্লোল, দেশে দেশে ভৌগোলিক সীমারেখা মুছে গেছে, এক দেশ, এক পৃথিবী, মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো জাতপাত, সাম্প্রদায়িক গ্লানি, হিংসা, হানাহানি, এক ধর্ম, এক জাতি, সে জাতির নাম মানুষ জাতি। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। পৃথিবী যেন এক ভালোবাসার গীতিময় রূপকথা। প্রিয় অভিজ্ঞাপন, যদি সত্যি এমন হতো, পৃথিবীটা হতো এক স্বপ্নের দেশ, ভালোবাসার নকশিকাঁথা, তবে কেমন হতো তুমি বলো তো? এক আকাশ ভালোবাসায়, গোকুল মাইতি।
1: পরের চিঠিটি লিখছেন রত্নদত্ত বেহালা থেকে। বন্ধু লিখছেন, প্রিয় সাথী অভিজ্ঞাপন, এমন যদি হতো তুমি আর আমি চলে যেতাম মানুষের কোলাহলহীন কোনো দূর নির্জনে, সামনে চিলতে উঠোন রেখে গড়ে তুলতাম দক্ষিণা বারান্দার ছোট্ট এক বসত ঘর, যে ঘরের বারান্দায় বসে একসাথে আকাশ পাড়ি দেখতাম, উপভোগ করতাম নূপুরের ছন্দে বাজা বৃষ্টির রিনি ঝিনি শব্দধ্বনি। এমন যদি হতো অন্তহীন ভালোবাসার স্রোতে ভেসে গিয়ে তুমি আর আমি শুধু চার চোখ ভরে প্রকৃতির কোমল হাসিমাখা মুখ দেখতে দেখতে মিশে যেতাম আন্দোলিত প্রাণীর জোয়ার ভাটায়, যেখানে আছে শুধু নির্মল প্রশান্তি, ঝরা স্বস্তির স্নিগ্ধতা। আমি তুমি দুজনায় হাতে হাত ধরে চুপি সারে উঠে যেতাম দূর পাহাড়ের শীর্ষ চূড়ায়, যেখান থেকে চোখ ভরে দেখতাম দূর আকাশের মিটি মিটি তারার আলো, চাঁদিমার হাসি আর নিচের ওই ব্যস্ত জনপদ। এমন যদি হতো অবিশ্বাস্য রোমাঞ্চভাবে পেয়ে যাওয়া দৈব ডানা মেলে আমি তুমি উড়ে যেতাম আকাশে, বাতাসের সাথে মিশে ভালোবাসার সঙ্গীত গেয়ে গেয়ে দুজন ছুটে বেড়াতাম ওই নীল আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, বিস্তৃত নীল আকাশের সকল প্রান্ত সীমান্ত ছুঁয়ে ছুঁয়ে আসতাম, মাঝে মাঝে অভিমানের মধুর প্রেম খেলা দেখাতে একবার দূরে যেতাম আরেকবার কাছে আসতাম, অতঃপর সূর্যস্নাত কোনো এক আলোকোজ্জ্বল মুহূর্তে পরস্পর জড়িয়ে যেতাম স্বর্গীয় ভালোবাসার মুগ্ধ আলিঙ্গনে। গ্রীষ্মকালীন শুভেচ্ছান্তে, নমস্কারান্তে, রত্নদত্ত বেহালা, গ্রিন ফিল্ড সিটি, কলকাতা, 141।
0: এবারে চিঠিটি লিখেছেন কেশব চক্রবর্তী, আগরতলা থেকে। আমার প্রিয় অভিজ্ঞাপন,

যদি এমন হতো। মানুষের মন অসীম সম্ভাবনার জায়গা, বাস্তবতার কঠিন জমিনে দাঁড়িয়ে মানুষের কল্পনা ডানা মেলে নীল আকাশে। যদি এমন হতো, এই কথাটি মানব মনের সেই কল্পনা বিলাসী স্বপ্নচারী সত্তার প্রতীক। বর্তমানের অসম্পূর্ণতাকে দূর করে ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানোর এক অবচেতন আকাঙ্ক্ষা লুকিয়ে আছে এই ভাবনার গভীরে। যদি এমন হতো, প্রকৃতির ভারসাম্য বুঝে নিজের প্রয়োজন মানুষ যদি মেটাত, তবে পৃথিবী হয়ে উঠত এক স্বর্গ। যদি যুদ্ধহীন, বিবাদহীন, ঘৃণাহীন পৃথিবী হতো, মানুষ যদি বিশ্ব নাগরিক হতো, ধর্মের নামে, বর্ণের নামে, ভাষার নামে যদি কোনো বিভেদ না থাকত, তবে পৃথিবী পরিণত হতো এক আনন্দলোকে। যদি শিক্ষা সবার জন্য সমান ও অবাধ হতো, প্রযুক্তি মানুষের ধ্বংসের কারণ না হয়ে সৃষ্টির হাতিয়ার হতো, বৈজ্ঞানিক উদ্ভাবনগুলো কেবল উন্নত দেশ নয় বরং দরিদ্রতম প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে যদি ব্যবহৃত হতো, তবে সবার মুখে হাসি ফুটত। যদি অন্ধবিশ্বাস, কুসংস্কার আর ধর্মীয় উন্মাদনা না থাকত, নারী যদি সর্বত্র শঙ্কাহীন চিত্তে বিচরণ করতে পারত, পরনিন্দা বা ঈর্ষা না থাকত, একে অপরের সাফল্যে সবাই আনন্দিত হতো, সততা ও নিষ্ঠা মানুষের চরিত্রের প্রধান অলঙ্কার হতো, মানবতা সর্বত্র বিরাজমান থাকত, দুর্নীতি, মিথ্যা ও অবিচার সমাজ থেকে চিরতরে বিদায় নিত, মানুষ মানুষের জন্যে এই মন্ত্রে সবাই যদি দীক্ষিত হতো, আর প্রয়োজন সবচেয়ে বেশি সে যদি গ্রহীতা হতো, তবে পৃথিবীটা কত অপরূপে সজ্জিত হতো। পরিশেষে বলবো, যদি এমন হতো, কল্পনাটি হয়তো আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু সব বড় পরিবর্তনই তো প্রথমে কল্পনার মাধ্যমে শুরু হয়। আজকের অসম্ভব হয়তো আগামী দিনের সম্ভব। আমাদের প্রত্যেকের ক্ষুদ্র প্রচেষ্টাই পারে এই পৃথিবীটাকে স্বপ্নের পৃথিবী গড়ে তুলতে। নমস্কার আন্তে, কৃষভ চক্রবর্তী, আগরতলা।

এবারে চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, রানাঘাট নদিয়া থেকে। বন্ধু লিখছেন, আমার প্রিয় অভিজ্ঞাপন, গ্রীষ্মের প্রভাতে তোমার দোয়ারে বার্তা নিয়ে হাজির হলাম। তোমার মে মাসের দ্বিতীয় বিষয়ে লিখতে বসে আমার নরম মনের জানালায় অনেক অজানা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এসে কড়া নাড়ছে। সত্যি যদি এমন হতো, গোটা বিশ্ববাসীর মানসিকতা, মূল্যবোধ, মনুষ্যত্ব ও বিবেক স্বামীজির দেখানো পথে ও আদর্শে মিশে যেত ও মিলে যেত, তবে হতো না মানুষের সাথে মানুষের এত হিংসা, বিবাদ ও মারামারি। বন্ধু অভিজ্ঞাপন, যদি এমন হতো, বর্তমানে স্মার্ট সমাজের তথাকথিত সুশিক্ষিত মানুষেরা 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীতে মানববন্ধন করে অঙ্গীকার গ্রহণ করত, নির্বিচারে বনভূমি ধ্বংস আর নয়, জলাশয়ের অপমৃত্যু এবার বন্ধ, পাতলা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করব না আমরা সবাই, জল অপচয় আর নয়, সামান্য হলেও বৃষ্টির জল সংরক্ষণ করবই করব, প্রত্যেকেরই প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করব। যদি এমনটি হতো, তবে পরিবেশের রূপ, রস ও গন্ধ বদলে যেত। আবার যদি এমন হতো, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কোনো শিশু না খেয়ে

0: দেখতে পেয়ে অপুষ্টির শিকার হবে না কোনো বৃদ্ধ বাবা মা। জীবনতরণের শেষ বেলায় ঠিকানা পরিবর্তন হবে না বৃদ্ধাশ্রমে, তাহলে সমাজের জলছবিগুলো পাল্টে যেত। নমস্কার আনতে কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া।
1: এবারে আজকের শেষ চিঠি, সৌমিত্র মজুমদার লিখেছেন রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। সুপ্রিয় অভিজ্ঞাপন, হ্যাঁ, জন্মদাতা পিতাই আমার সেই সর্বময় ও মহান পিতা, যিনি আমার জীবনের যাবত কণ্টকাকীর্ণ দুর্গম পথে মঙ্গলের আলো জ্বালিয়েছেন। যথোপযুক্ত জ্ঞানদান ও শিক্ষাদানের মাধ্যমে এই জীবনকে নিঃসন্দেহে করে তুলেছেন মধুময় ও অর্থবহ। সুশাসন এবং নিয়মবর্তিতার শৃঙ্খলে বন্দী করেছেন সেই বাল্যকাল থেকেই। চলার পথে কখনো কোথাও ভুলচুক করলে কিংবা পথভ্রষ্ট হতে দেখলেই তা হাসি মুখে সংশোধন করে দিয়েছেন বারংবার। আপদে বিপদে হাজারো ঝড় ঝাপটায় ছত্রপতি হয়ে থেকেছেন প্রতিটি মুহূর্তেই। নিরুপদ্রব নিশ্চিন্ত সুস্থ জীবন অতিবাহিত করতে গেলে পুঁথিগত শিক্ষাটুকুই যে যথেষ্ট নয়, পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করাটাও ভীষণই জরুরি। আহার, পরিধান, বাসস্থান ও শিক্ষালাভ সবেতেই বাবার অবদান অপরিসীম। আমার বাবা যতদিন বেঁচেছিলেন ঠিক ততদিনই তাঁর পরম স্নেহ আর কঠিন কোমল শাসনে এই জীবন করে তুলেছেন আলোকিত, উজ্জ্বল ও বর্ণময়। জীবনের প্রতিটি মুহূর্তে সঠিকভাবে সঠিক পথে দিশা দেওয়ার জন্য আমি আমার জন্মদাতার প্রতি ভীষণভাবে ঋণী। আজ তিনি বেঁচে নেই, কিন্তু তাঁর বলে যাওয়া যাবতীয় জ্ঞানের কথা, উপদেশ আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছি আমি। আজ এই ক্ষণে তাঁর প্রতি রইল আমার অন্তরের ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও আভূমি প্রণতি। সবশেষে যে বাণী না বললেই নয়, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শুভেচ্ছা ধন্য সৌমিত্র মজুমদার, পূর্বাচলপল্লী, রহড়া, উত্তর চব্বিশ পরগনা।
0: চিন্ময়দা ঘড়ির কাটা জানান দিচ্ছে সময় হয়ে গিয়েছে আমাদের একেবারে তথ্যের দিকে যাবার। করবুক মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে গোমতী জেলার করবুক মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় 300 মিটার পর্যন্ত এলাকায় সন্ধ্যে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী করবুক মহকুমার অন্তর্গত বিওপি লবকান্তপাড়া থেকে বিওপি চাপলিন ছড়া পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশে বলা হয়েছে সন্ধ্যে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত সময়ে স্থানীয় কর্তৃপক্ষের উপযুক্ত অনুমতি ছাড়া 4 জন বা ততোধিক ব্যক্তি এক জায়গায় সমবেত হতে পারবেন না। এই আদেশ 14 মে 2026 থেকে কার্যকর করা হয়েছে এবং তা 13 জুলাই 2026 পর্যন্ত বলবৎ থাকবে। আর এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএসএস 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
1: আরেকটি তথ্য রয়েছে, 91 আর 92তম ব্যাচ কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে, তাদের একটি পাসিং আউট প্যারেড সংঘটিত হবে আগামী 21 মে 2026 সকাল 10টা থেকে নরসিংগর পুলিশ ট্রেনিং একাডেমিতে। যেই প্যারেডে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়।
0: আমাদের সুস্থ থাকুন পর্বে আমরা আজ অবশ্যই বলে দিতে চাই সেই দিকগুলির কথা, যে দিকগুলি মেনে চললে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা সম্ভব। বিশেষজ্ঞরা, চিকিৎসকরা বলেন লবণ কম খান, অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায়, তাই খাবারে কম লবণ ব্যবহার করুন এবং অতিরিক্ত নোনতা খাবার এড়িয়ে চলুন। এছাড়া প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন।

0: যোগব্যায়াম বা হালকা শরীরচর্চা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ গড়ে তুলুন। এছাড়া ফাস্টফুড, ভাজাপোড়া বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। কলা, টমেটো, পালং শাক, লেবু ইত্যাদিতে পটাশিয়াম থাকে, যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। আর অবশ্যই ধূমপান, মদ্যপান পরিহার করতে হবে, কেননা হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় এই অভ্যাসগুলো। এছাড়া ধ্যান, প্রার্থনা, নিয়মিত গান শোনা, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক শান্তি আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করেন, এমনটাই কিন্তু বলেন বিশেষজ্ঞরা। আর সময় সময় রক্তচাপ মাপলে সমস্যা কিন্তু দ্রুত ধরা পড়ে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে।
1: এবারে কাজের খবরে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীনে সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে অনলাইনে। আবেদন শুরু হবে আগামী 19 মে থেকে এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ 12 জুন 2026। মোট শূন্য পদ 5টি। অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে এবং বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। বিশদে জানতে এবং আবেদন করতে লগ অন করতে পারেন tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে।
0: এবারে জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রম 35 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন 57%। আজ ভোর 5টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 8.9 মিলিমিটার। আর সেই সাথে সতর্কবার্তা জানানো হয়েছে উত্তর জেলা, ঊনকোটি জেলা, ধলাই, খোয়াই জেলা এবং পশ্চিম জেলায় 2-1 স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বজ্রপাত সহ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া ত্রিপুরার বিভিন্ন জেলায় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: শ্রোতাবন্ধু ঘড়িবাবু জানাচ্ছে আজ থামতে হবে। আজ অভিজ্ঞাপনে ছিলাম আমি আর যে চিন্ময়,
0: আর আমি সত্যজিৎ।
1: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিনটি খুব খুব খুব ভালো যাক আপনার।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই ছোটদের অনুষ্ঠান কাকুলিতে স্বাগত। আর আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যার নাম হলো স্বপ্ন। কেউ উঠছে আকাশে, কেউ কিছু তৈরি করছে, কেউ আবার কারো মুখে হাসি ফোটাচ্ছে। এই যে কল্পনার জগৎ, এটাই আমাদের স্বপ্নের জগৎ। প্রতিটি ছোট্ট মনেই কিন্তু লুকিয়ে থাকে হাজারো ইচ্ছে, আর সেই ইচ্ছেগুলোর রঙিন নাম স্বপ্ন। আর আজ আমরা কাকুলিতে যে বিষয়টা রেখেছি সেটা হলো আমাদের ছোট্ট স্বপ্ন। চলুন আমাদের ছোট্ট বন্ধুদের মনে কি কি স্বপ্ন রয়েছে সেগুলো নিয়ে কথা বলা যাক। আমাদের আজকের প্রথম বন্ধু দিশা আচার্য। দিশা, প্রথমেই তোমার কাছে যে বিষয়টা জানবো, যেহেতু আমাদের আজকের বিষয় আমার ছোট্ট স্বপ্ন, সেখানে আমি জানবো যে তোমার স্বপ্ন কি, বড় হয়ে তুমি কি হতে চাও?
1: বড় হয়ে আমি লয়ার হতে চাই।
0: আচ্ছা, এই যে লয়ার হওয়ার ইচ্ছেটা মানে কখন তোমার মনে এসেছে?
1: এটা আমার ক্লাস 6 বা 7 যখন ছিলাম তখন থেকে ছিল ইচ্ছাটা।
0: বাহ, এত ছোটবেলা থেকে এই ইচ্ছেটা তোমার কাছে খুব প্রিয়, সেটা কেন?
1: সেটা কারণ এই দুনিয়াতে অনেক এরকম জিনিস আছে যেটার প্রতি মানুষের ন্যায় পাচ্ছে না, তো আমি ওদের তরফ থেকে হয়ে লড়তে চাই।
0: একদম একদম। আচ্ছা দিশা, বলো যে তুমি কোন স্কুলে পড়ো?
1: আমি ডন বস্কো স্কুলে পড়ি।
0: আচ্ছা দিশা, বাড়িতে কে কে রয়েছে বলো?
1: বাড়িতে মা আছে এবং বড় দাদা আছে।
0: বেশ, দিশা বড় হয়ে তো লয়ার হতে চাই বলেছে, তো লেখাপড়া করতে দিশার কেমন লাগে?
1: হ্যাঁ, ভালোই লাগে।
0: ভালো লাগে। আচ্ছা, লেখাপড়া ছাড়া কি আর কিছু করো?
1: হ্যাঁ, গান করি আর আর্টও করি।
0: কোন বিষয়টা মানে বেশি পছন্দ, গান করা নাকি আর্ট করা নাকি লেখাপড়া?
1: সবগুলোই পছন্দ,
0: সবগুলোই ভালো লাগে। বেশ, আচ্ছা দিশা বেশি কথা বলবো না, প্রথমে চলো আমরা গানে চলে যাই এবারে। প্রথম তুমি আমাদের কোন গানটা শোনাচ্ছো?
1: বৃন্দাবন বিলাসিনী।
0: চলো

0: বাহ, অসম্ভব সুন্দর। বৃন্দাবন ও বিলাসিনী রায় আমাদের। এটি একটি অত্যন্ত জনপ্রিয় রাধাকৃষ্ণ বিষয়ক বাংলা লোকগীতি বা কীর্তন, যেখানে সুখ শাড়ির দ্বন্দ্ব বা কথোপকথন নামেও এটা কিন্তু পরিচিত। দিশা, যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, কিভাবে আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারি, আমাদের ছোট্ট স্বপ্ন, সেটা নিয়ে প্রথমে জানবো যে লেখাপড়া, তারপরে ধরো তুমি গান করছো, তাছাড়া তুমি বলেছিলে আর্টও করো, মানে সব কিছু কি গুছিয়ে কিভাবে করো তুমি?
1: এটা এমনি হয়ে যায়, কারণ দেখো মানডে থেকে স্যাটারডে অবধি আমি স্কুলে এমনি লেখাপড়া সব কিছু ঠিক আছে, সানডের দিনটা হলো কি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য।
0: একেবারেই সানডেতেই সব কিছু এক্সট্রা কারিকুলামগুলো থাকে।
1: হ্যাঁ, যেরকম আর্ট, মিউজিক, তো সব এমনি পড়াশোনার পাশাপাশি সব এভাবে।

0: একটা রুটিন করে সব কিছু মেনটেন করতে হয়। একদম। আচ্ছা, বাড়িতে সবচাইতে বেশি তোমাকে এটার জন্য কে সাপোর্ট করে?
1: আমার পুরো ফ্যামিলি সাপোর্ট করে।
0: বেশ। আরও একটা বিষয় যেটা জানার আছে, যে লেখাপড়া করতে ভালো লাগে বলেছিলে তুমি, তো কোন সাবজেক্টটা তোমার খুব প্রিয়?
1: সায়েন্স।
0: সায়েন্স পড়তে ভালো লাগে, বেশ। আচ্ছা ঠিক আছে, এবারে বলো যে আমরা তারপরে কোন গানটাতে যাচ্ছি।
1: ব্রজকপি খেলে হবে।

0: স্বপ্নীরা, স্বপ্ন মানে কিন্তু শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দেখা কোনো গল্প নয়। তাই তো আমাদের দেশের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছিলেন, উঠো জাগো, লক্ষ্যে না পৌঁছুনো পর্যন্ত থেমো না। একটা ছোট্ট স্বপ্ন ধীরে ধীরে বড় হতে থাকে, আর একদিন সেটাই কিন্তু হয়ে ওঠে আমাদের জীবনের পথ, আমাদের সব কিছু হয়ে ওঠে সেটা। আর এবারে চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। আর আমাদের পরবর্তী বন্ধুর নাম কি?
1: দেবস্মিতা দাস।
0: দেবস্মিতা দাস, আচ্ছা দেবস্মিতা, প্রথমে বলো যে তুমি কেমন আছো?
1: ভালো আছি।
0: ভালো আছো, ঠিক আছে। দেবস্মিতা কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরে পড়ি আর ক্লাস থ্রিতে পড়ি।
0: ক্লাস থ্রিতে পড়ো, বেশ। দেবস্মিতা আজকে আমাদের কি শোনাবে?
1: নজরুল আর রবীন্দ্র,
0: মানে গান শোনাবে, তাই তো?
1: হুম।
0: আচ্ছা, নজরুল আর রবীন্দ্রসঙ্গীত, বেশ, ঠিক আছে। দেবস্মিতা প্রথমে বলো যে স্কুলে যেতে ভালো লাগে কি? ভালো লাগে, মজা লাগে? আচ্ছা, লেখাপড়া করতে কি ভালো লাগে?
1: ভালো লাগে।
0: কতটা ভালো লাগে বলো?
1: অনেক
0: অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি বড় হয়ে কি হতে চাও বলো?
1: টিচার।
0: টিচার হতে চাও, ঠিক আছে। আর কখন তোমার মনে হলো যে তুমি টিচার হবে?
1: ক্লাস টু তে।
0: ক্লাস টু তে তোমার মনে হয়েছে টিচার হবে, ঠিক আছে। আর বাড়িতে কে কে আছে বলো?
1: বাড়িতে মা আছে, বাবা আছে, বোন আছে, ঠাম্মা আছে, মেজো কাকিমণি, এমন দুইটা কাকিমণি আছে, ছোট মেজো,
0: অনেকজন আছে বাড়িতে, তাই তো? আর সবচাইতে বেশি তোমাকে কে আদর করে বলো?
1: সবচাইতে বেশি মা আর বাবা আর ঠাম্মা।
0: আচ্ছা, আর বাকিটা কি বকুনি দেয়?
1: না,
0: সবাই আদর করে, তাই তো, ঠিক আছে বলো। আচ্ছা আরেকটা বিষয়, কোন বইটা পড়তে বেশি ভালো লাগে?
1: আমার ম্যাথ।
0: ম্যাথ করতে বেশি ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা আজকে তুমি আমাদের প্রথমে কোন গানটা শোনাবে?
1: ঝরা ফুলও তাই।
0: চলো।

0: বাহ, সুন্দর হয়েছে। দেবস্মিতা, তুমি বলো যে তোমার সবচাইতে পছন্দের সিঙ্গারকে, কার গান শুনতে তোমার ভালো লাগে? এমনকি কোনো সিঙ্গার আছে যার গান শুনতে তোমার ভালো লাগে?
1: জুবিন নটিয়াল।
0: বাহ, আর
1: আর আছে
0: আর কেউ আছে?
1: আচ্ছা মনে নেই,
0: ঠিক আছে।
1: শ্রেয়া ঘোষাল,
0: হ্যাঁ। আচ্ছা দেবস্মিতা, আরও একটি বিষয় জানবো, লেখাপড়া ছাড়া আর কী কী করো তুমি?
1: আমি ড্রয়িং করি আর অ্যাবাকাস করি আর
0: গান করো। ঠিক আছে, কোন বিষয়টা বেশি ভালো লাগে, গান করতে বেশি ভালো লাগে নাকি অ্যাবাকাসে বেশি ভালো লাগে নাকি ড্রয়িং করতে বেশি ভালো লাগে?
1: ড্রয়িং করতে বেশি ভালো লাগে।
0: ঠিক আছে দেবস্মিতা, আর কোন গানটা তারপরে তুমি আমাদের শোনাবে?
1: রবীন্দ্রসঙ্গীত, আজ বাড়ি ছড়ে।
0: খুব সুন্দর গান, চলো শুরু করা যায়।

0: আমাদের ছোট্ট বন্ধু দেবস্মিতার জন্য এবারে জোরে একটা করতালি হয়ে যায়। একটা স্বপ্ন যখন মনে জন্মায় তখন সেটা খুব ছোট থাকে, কিন্তু যত্ন, ভালোবাসা আর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন একদিন বড় হয়ে ওঠে। ঠিক তেমনই একটা ছোট্ট আলোর মতো, যেটা ধীরে ধীরে পুরো ঘরটাকে আলোকিত করে। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। আমাদের পরবর্তী বন্ধুর নাম কি বলো?
1: অনন্যা দেবনাথ।
0: অনন্যা দেবনাথ, অনন্যা প্রথমে জানতে চাইবো তুমি কেমন আছো?
1: খুব ভালো আছি।
0: আজকের আমাদের বিষয় আমার ছোট্ট স্বপ্ন। মানে প্রত্যেকের মনেই স্বপ্ন থাকে, বড় হয়ে আমি এটা হব, আমি সেটা হব। ঠিক আছে, তুমি বলো তুমি বড় হয়ে কি হতে চাও?
1: ডক্টর।
0: আচ্ছা, তুমি বড় হয়ে ডক্টর হতে চাও। তো তোমার এই যে স্বপ্নটা প্রথম কবে মনে এসেছিল?
1: অনেক ছোটবেলা থেকে এসেছিল।
0: অনেক ছোটবেলা থেকেই তুমি ভাবছো যে তুমি বড় হয়ে ডক্টর হবে। তো এই স্বপ্নটা তোমার কাছে কেন প্রিয়, কেন তুমি ডক্টর হবে বলো?
1: অনেক রোগীকে সুস্থ করার জন্য।
0: অনেক রোগীকে সুস্থ করার জন্য, একদম। স্বপ্ন শুধু নিজের জন্য নয়, অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখি যেখানে অন্যদের মুখেও কিন্তু হাসি ফোটে। আচ্ছা অনন্যা, আজ আমরা তোমার কাছ থেকে প্রথমে কোন গানটা শুনবো বলো?
1: নজরুল গীতি, চৈতালি চাঁদনি রাতে।
0: চলো গানে যাই।

0: বাহ, অসম্ভব সুন্দর হয়েছে। তো অনন্যা, এত সুন্দর গান গাইছো তুমি, তুমি কত বছর ধরে গান শিখছো?
1: 6-7 বছর ধরে।
0: 6-7 বছর ধরে গান শিখছো, ঠিক আছে। আচ্ছা অনন্যা, লেখাপড়া আর গান এগুলোর পাশাপাশি আর কী কী করো?
1: ড্রয়িং।
0: আর ড্রয়িং শেখো, বেশ। আচ্ছা, স্বপ্ন পূরণ নিয়ে আমরা কথা বলছিলাম, তাই তো? আরও একটা প্রশ্ন তোমার কাছে রইল, তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যে, মানে ডক্টর হওয়ার জন্যে, তুমি কী কী চেষ্টা করছো এখন থেকে?
1: পড়াশোনা, ভালো করে পড়াশোনা করছি।
0: ভালো করে লেখাপড়া করছো, ঠিক আছে। কোন সাবজেক্টটা খুব বেশি ভালো লাগে?
1: সায়েন্স।
0: ঠিক আছে। আচ্ছা, তুমি কি কাউকে দেখে অনুপ্রাণিত হও? মানে তোমার কোনো দিদি দাদা রয়েছে কি
1: যাদের দেখে? বড় দিদি রয়েছে।
0: বড় দিদি রয়েছেন যাকে দেখে তুমি অনুপ্রাণিত হচ্ছো, তুমি দিদির মতো ডক্টর হতে চাও, তাই তো? বেশ। আচ্ছা, তোমার কি কখনো নিজের স্বপ্ন নিয়ে ভয় হয় যে আমি যদি কখনো ডক্টর হতে না পারি তবে কি হবে? আচ্ছা, কেন সেই ভয়টা হয় না বলো?
1: আমি সঙ্গে সঙ্গে গান ও ড্রয়িংগুলি করছি, এগুলো নিয়েও স্বপ্ন দেখছি।
0: আচ্ছা, একেবারেই, মানে ভয় হওয়া স্বাভাবিক, হতেও পারে একটু একটু ভয়, কিন্তু তারপরেও সাহস করে এগিয়ে যেতে হবে। যদি কখনো স্বপ্ন পূরণ না হয় তাহলে অন্য কিছু নিয়ে স্বপ্ন দেখা শুরু করবে, কারণ স্বপ্ন কখনো থেমে থাকে না, তাই তো? তো ছোট্ট সোনামণিরা, স্বপ্ন দেখা কিন্তু খুব সহজ, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করতে লাগে সাহস। তাই এক পা করে এগিয়ে যাও, কিন্তু হাল ছেড়ো না, কারণ তোমার স্বপ্ন তোমাকেই খুঁজছে। আজকের এই সুরের সফর এখানেই শেষ হচ্ছে। আমরা ঘুরে এলাম স্বপ্নের এক রঙিন দুনিয়ায়। তোমাদের প্রতিটি স্বপ্ন যেন একদিন সত্যি হয়ে ওঠে, এই কামনাই রইল। স্বপ্ন দেখো, বিশ্বাস রেখো, আর নিজের মতো করে এগিয়ে যাও। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো

এতক্ষণ শুনলেন ছোটদের জন্য অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশবন্দনায় দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জ্বল। তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে লাইভ চিলড্রেন্স প্রোগ্রাম।

এফএম উজ্জয়ন্ত টিউন করে আছেন আপনি। এবার সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আজ সুইডেন সফর করবেন। নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী বলেছেন, এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে। এখন মানব জাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সাথে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। গতকাল আগরতলার কুঞ্জমনস্থিত বিশ্বেশ্বর রায় কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর চার বছর পূর্তি উপলক্ষে গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। রাজ্যে আগ্রহী যুবকদের সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত করতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় সেনাবাহিনী। আগরতলার শালবাগানে গত 4 মে থেকে 16 মে পর্যন্ত অগ্নিবীর প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং প্রোগ্রামে আয়োজন করে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের অধীন আলবার্ট এক্কা ব্রিগেড। দেশজুড়ে গতকাল জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বর্ষার আগে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দৃঢ় করাই এর মূল লক্ষ্য। ঊনকোটি জেলার হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এবং হাম প্রতিরোধে টিকাকরণের হারও যথেষ্ট সন্তোষজনক। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গতকাল কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে হামের প্রাদুর্ভাব ঠেকাতে এবং এ বিষয়ে টিকাকরণের অগ্রগতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানানো হয়। আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়ার মুঙ্গিয়াগামী এলাকায় একটি মহিন্দ্রা পিক আপ ভ্যানে তল্লাশি চালিয়ে 1 লক্ষ নেশাদ্রব্য ইউবার ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। আসাম রাইফেলসের পক্ষ থেকে গতকাল এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, এই ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 8 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনুর্ধ্ব 20

বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায় রাজ্যদল জয়লাভ করে। গতকাল ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে পশ্চিম জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুটি খেলা হবে। আজ দুপুর পর্যন্ত আগরতলার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাজ্যের উত্তর জেলা ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, প্রতি রবিবার আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে বাচ্চাদের জন্য এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান চলবে সকাল 10টা অবধি। কাকলির পরেই এই অনুষ্ঠান, সরাসরি শিশুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ফোন করতে হবে 2326253, আর অনুষ্ঠানটা চলবে লাইভ, আর মানে তোমরা ঘরে বসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। তোমাদের মনের কথা শুনবো, তোমাদের গল্প শুনবো, গান বাজনা যাই শোনাতে চাও শুনবো আমরা এবং শোনাবো। তাহলে ফোন করতে হবে 2326253 এই নাম্বারে।

শ্রোতা বন্ধুরা, আপনার বাড়ির শিশুটি হয়তো ফোন নাও করতে পারে, তাই আপনাকেই বলছি আপনি ফোনটা ধরিয়ে দেবেন 2326253। মোবাইল থেকে করলে অবশ্যই 0381 আগে দিতে হবে, অর্থাৎ 0381, তারপর 2326253। কথা বলিয়ে দিন আপনার বাড়ির শিশুটির সঙ্গে আমাদের প্রতি রবিবারের এই অনুষ্ঠান, প্রতি রবিবারই সরাসরি

সম্প্রচারিত শিশুদের সঙ্গে এই অনুষ্ঠানে বলবো কথা, তাদের কথা শুনবো, তাদের গল্প শুনবো, তাদের গান কবিতা আবৃত্তি যাই শোনাতে চায় শুনবো অবশ্যই। তো এই মুহূর্তে আমাদের কোনো কলার ছোট্ট বন্ধু নেই, তাই আমি একটি গল্প শোনাচ্ছি আমাদের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কুম্ভীর বিভ্রাট গল্পটি, এই মজাদার গল্পটি এবার তোমাদের শোনাচ্ছি।

0: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কুম্ভীর বিভ্রাট গল্পটি, এই মজাদার গল্পটি এবার তোমাদের শোনাচ্ছি।
1: তা শ্রোতারা সবাই জানত। শঙ্কর ঘোষ জিজ্ঞেস করল,
2: আই শুনেছি সুন্দরবনের নদীনালায় নাকি অনেক
1: আড্ডা জমে উঠেছে। ডোমরুধর তার জীবনের বিচিত্র সব গল্প বলছে, বাকিরা দারুণ আগ্রহ নিয়ে শুনছে। ডোমরুধর দীর্ঘদিন সুন্দরবনের বাদা এলাকায় বসবাস করেছে তা শ্রোতারা সবাই জানত। শঙ্কর ঘোষ জিজ্ঞেস করল,
2: আই শুনেছি সুন্দরবনের নদীনালায় নাকি অনেক কুমির থাকে, তা ভাইয়া তোমার জমির আশেপাশে আছে নাকি?
1: ডোমরুধর বলল,
3: কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে সেখানে কুমিরের ছড়া ছড়ি, খেজুর গাছের মতো তারা নদীতে ভেসে বেড়ায়, চড়ায় উঠে পালে পালে রোদ পোহায়, গরু মানুষ ভেড়া ছাগল বাগে পেলেই নিয়ে চলে যায়।
1: লম্বোদর এতক্ষণ এক মনে তামাক সাজছিল, মাথা তুলে সে জিজ্ঞেস করল,
4: বলো কি ওখানে তাহলে তোমরা থাকো কেমন করে?
3: ওসব কুমির টুমিরকে আমরা গ্রাহ্য করি না, তবে বছর কয়েক আগে একবার বেশ বিপদে পড়েছিলাম।
2: কি বিপদ?
1: তামাক সেজে ফুঁকোটা ডোমরুধরের দিকে এগিয়ে দিল লম্বোদর। ডোমরু আয়েশ করে খানিকক্ষণ ধূমপান করল, তারপর বার দুয়েক গলা খাঁকারি দিয়ে চাটাইয়ের ওপর গুছিয়ে বসল। শঙ্কর ঘোষের দিকে হুঁকোটা এগিয়ে দিয়ে বিপদের গল্প শুরু করল ডোমরুধর।
3: সেবার আমার জমির কাছে এক ভয়ঙ্কর কুমিরের আবির্ভাব হয়েছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুমির হনুমানকে ধরেছিল, এটা তার চেয়েও ভয়ানক। গঙ্গা দেবী যে মকরের পিঠে ঘুরে বেড়ান, সে মকরকে এ কুমির এক নিমেষে খেয়ে ফেলতে পারে। পর্বত প্রমাণ যে হাতি পৌরাণিক যুগে বহু কাল ধরে কচ্ছপের সাথে যুদ্ধ করেছিল, সেই গজ কচ্ছপ এ কুমিরের কাছে নস্যি। কুমিরটা তাল গাছের মতো লম্বা, দোতলা দালানের মতো তার পেট, অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়ে খায়, এ বেটা আস্ত গরু মোষ কাপ করে গিলে ফেলতো।

0: রাতে লোকের ঘরে গোয়ালে সিঁধ কেটে মানুষ গরু বাছুর সব নিয়ে যেত।
1: হ্যাঁ, কুমিরে সিঁধ কাটত?
0: নয় তো বলছি কি, লেজে করে জল এনে দেয়াল ভিজিয়ে গর্ত করত, লম্বা মুখটা ঢুকিয়ে মানুষ গরু যা পেত টেনে নিত। চার গ্রামের লোক কুমিরটা জ্বালায় অস্থির হয়ে উঠেছিল। আমাদের ভয় হলো লোকজন আবার না জায়গা জমি ছেড়ে পালিয়ে যায়। যত দিন যাচ্ছিল কুমিরের দৌরাত্ম তত বাড়ছিল। তবে শুধু সিঁধ কেটে ব্যাটা থামল না, লেজের আঘাতে নৌকা ডুবিয়ে যাত্রীদের খেতে শুরু করল। নদীতে নৌকায় যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেল, অথচ ওদিকে নদীপথ ছাড়া কোথাও যাওয়ারও উপায় নেই। কত জামাই ষষ্ঠী গেল, জামাই শ্বশুর বাড়ি অবধি যেতে পারল না, মেয়ে বাপের বাড়ি যেতে পারল না, খোকা খুকিরা পুজোর ছুটিতে মামার বাড়ি অবধি যেতে পারল না, পাশের গ্রামের পণ্ডিত মশাই নদী পেরিয়ে পাঠশালায় আসতে পারলেন না, তাই দিনের পর দিন পাঠশালা বন্ধ রইল।
2: এই তো ভয়ঙ্কর ব্যাপার।

0: আর কি কি হলো তারপর?
1: বলছি বলছি, তা আমি অনেক রকম ভাবনা চিন্তা শুরু করলাম, কিভাবে ওই ভয়ানক কুমিরের হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এমন সময় কুমিরটা একদিন লেজ দিয়ে ধাক্কা মেরে আমার জমির পাশে একটা নৌকা ডুবিয়ে দিল। তারপর আমাদের সামনেই যাত্রীদের একে একে খেয়ে ফেলল। নৌকায় এক ভদ্রলোক কলকাতা থেকে সপরিবারে পূব বাংলায় যাচ্ছিলেন, ওইদিকে তার শ্বশুর বাড়ি। নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম তাঁর স্ত্রী সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে জড়ানো। তোমরা তো জানো, কুমিরের পেটে মাংস হজম হলেও গয়না হজম হয় না। কুমির যখন ওই মহিলাকে গিলে ফেলল, তখন আমি মনে মনে একটা ফন্দি আঁটলাম। জানো তো, আমার কপাল বেশ চওড়া। ভাবলাম, যদি এই কুমিরটাকে মারতে পারি তাহলে এর পেট চিরে গয়নাগুলো বের করতে পারবো, অন্তত 5-6 হাজার টাকা তো হবেই। এইসব চিন্তা করে আমি কলকাতায় গেলাম। বড় একটা জাহাজে নোঙর কিনে শান পাথর ঘষে তাতে ধার করলাম। যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে সেই রকম একটা কাছিও কিনলাম। দেশে ফিরে আমার খাস চাকর মোহনের কাছে শুনলাম কুমিরটা আরো একটা মানুষ খেয়ে ফেলেছে। মোহন পুরো দস্তুর আবাদের বাঙাল। সে বলল,
2: বাবু, 7 দিন আগে এক সাঁওতাল বুড়ি বাগুন নিয়ে বাজার যাচ্ছিল। বুড়ি যেই নদীর ধারে গেছে, অমনি কুমোর ওরে ধইরে বাগুনের ঝুড়ি শুদ্ধ গিলে ফেলাইছে।
1: আমি বললাম, বলিস কি?
2: হ বাবু, এখন সাঁওতাল গুলান কইতেছে ওরা আর এখানে থাকবে না, অগো দেশে চলে যাবে।
1: তা আমি বললাম, হ্যাঁ সে কি, তাহলে কাজকর্ম কে করবে, ভারী সমস্যা তো। দাঁড়া বেটা, কুমিরটাকে আজকেই ধরব, তুই কিছু লোকজন ডেকে আনতো, যা। তা মোহন লোক ডাকতে গেলে আমি নোঙরটিকে দিয়ে বড়শি বানাতে বসলাম, তাতে জাহাজের কাছি বেঁধে দিলাম। মাছ ধরার জন্য লোকে হাত সুতো ব্যবহার করে, কিন্তু কুমির তো আর নিরীহ দুর্বল মাছ নয়, তাই সুতোর বদলে জাহাজের কাছি। নোঙরের তীক্ষ্ণ মাথায় একটা মোষের বাছুর গেঁথে সেটাকে নদীর ধারে রেখে এলাম। কাছির অন্য দিকটা একটা গাছে পাক দিয়ে রাখলাম। তাই ইতিমধ্যে মোহন এ গ্রাম ও গ্রাম ঘুরে জনা 50-এক লোক নিয়ে এসে হাজির হলো। ওদের নিয়ে এবার আমি জমির আশেপাশে লুকিয়ে পড়লাম। বেলা 3টের সময় আমাদের সমস্ত আয়োজন শেষ হলো। বড়শিতে মোষের বাছুর বিঁধে দিয়েছিলাম সত্যি, কিন্তু সেটাকে আগে থেকেই প্রাণে মারিনি। বাছুরটা নদীর ধারে দাঁড়িয়ে গা গা করে ডাকতে লাগে। ওই ডাক শুনে গোধূলি লগ্নে সেই প্রকাণ্ড কুমির এসে উপস্থিত হলো। তার লেজের ঝাপটায় ইয়া বড় একখানা ঢেউ উঠল, সেই ঢেউয়ে বাছুরটা ডুবে গেল, আর আমরা কিছুই দেখতে পেলাম না। পরক্ষণেই কাছিতে টান পড়ল। মোহন তো সল্লাসে চিৎকার করে উঠল,
2: আরে ধরছে বাবু, ধরছে, ধরছে বাবু, ধরছে।
1: আমি বললুম, হ্যাঁ হ্যাঁ চল চল, কাছিটা ধরতে হবে, নয়তো টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। নোঙরবিদ্ধ বাছুরটাকে ততক্ষণে কুমির পুরো গিলে ফেলেছে। নোঙরটা বড়শির মতো কুমিরের মুখে গেঁথে গেছে। তাড়াতাড়ি আমরা সবাই ছুটে গিয়ে কাছি ধরে টান মারতে লাগলাম। ভাগ্যিস দড়িটা গাছে পাক দিয়ে রেখেছিলাম, তা না হলে তো কুমিরের বলে আমাদের সবাইকে নদীতে গিয়ে পড়তে হতো। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গেঁথেছি। একথা শুনে চারদিকের আবাদ থেকে অনেক লোক দৌড়ে এলো। প্রায় 500 লোক সেই রাশিটা

0: কাঁদতে লাগলো। দারুণ আসরিক বলে কুমিরটা সেই 500 লোকের সঙ্গেও ঘোর সংগ্রাম চালিয়ে গেল। আমাদের ভয় হলো যে কুমিরের বিপুল বলে নোটটা না ভেঙে যায়, কখনো ভয় হলো জাহাজে দড়ি না ছিঁড়ে যায়। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি দড়ি বাঁধা গাছটা অবধি ভেঙে নদীতে গিয়ে পড়বে। সেদিন একটা না একটা বিভ্রাট ঘটলেও ঘটতে পারত যদি না সাঁওতালরা কুমিরের মাথায় ক্রমাগত তীর নিক্ষেপ করত। এরই মধ্যে কখন যেন পাশের দুটো আবাদের লোক বন্দুক এনে কুমিরের মাথায় গুলি করতে শুরু করল। তীর আর গুলি খেয়ে কুমির মাঝে মাঝে ডুব দিতে লাগলো, কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে তো ভেসে উঠতেই হবে। যেই সে ভেসে ওঠে তখনই লোকজন তীর মারে, গুলি ছোড়ে। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লাল রঙে রঞ্জিত হয়ে গেল। সমস্ত রাত কুমিরের সাথে আমাদের যুদ্ধ চলল। ভোরের দিকে বেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল। বেলা 9টার সময় তার মৃতদেহ জলে ডুবে গেল। তখন অতি কষ্টে আমরা তাকে টেনে উপরে তুললাম। বড় বড় ছড়া কাস্তে এনে পেটটাকে চিরতে শুরু করলাম, কিন্তু সে রাক্ষসে কুমিরের পেট প্রচণ্ড শক্ত, আমাদের সমস্ত অস্ত্র ভেঙে গেল। অবশেষে করাত দিয়ে তার পেট কাটতে হলো, কিন্তু পেট চিরে ভেতরে যা দেখলাম তাতে তো আমার চক্ষু স্থির।
1: এতদূর বলে আচমকা থেমে গেল ডমরুধর। সে দেখতে চাইছিল শ্রোতাদের উৎসাহ কতটা। শ্রোতারাও এমন অহেতুক থমকানোয় চমকে উঠল। সবাই জানত ডমরুধরের গল্পে অপরিমেয় জল মেশানো থাকে, তবু তার বাচন ভঙ্গিমার গুণে এইসব গাল গল্পগুলো বেশ আগ্রহ নিয়ে শুনত সবাই। লম্বোদর বলল,
2: কি হে থামলে কেন, বলো কি দেখলে।
3: আরে হ্যাঁ হ্যাঁ বলো কি দেখলে।
1: অন্যান্য শ্রোতারাও জিজ্ঞেস করলো,
4: এই তারপর কি হলো, আরে বলো, থামিয়ে দিলে কেন, আরে থামিয়ে দিল,
5: আরে কি দেখলে সেটা তো বলো,
4: আরে বলো, আরে বল না তোরা।
1: ভরা মাঘের ন্যাড়া গাছের মতো উদাস হাসি হাসলো ডমরুধর। চোখ মুখ কুঁচকে দুই একবার আপন মনে মাথা নাড়িয়ে বলল,
6: Only 29 rupees, 6-day Abacus summer camp, now enrolling. We have top speed tricks for class 1.
0: কি আর বলবো ভাই, দুঃখের কথা, কুমিরের পেটের ভেতর দেখি সেই সাঁওতালি বুড়ি চার দিন আগে কুমির যাকে আস্ত গিলে ফেলেছিল, সে বেগুনের ঝুড়িটি উপুড় করে বেগুনগুলো সামনে ডাঁই করে রেখেছে, আর নিজে পূবদেশীয় মহিলার সমস্ত গয়নাগাটি পরে ঝুড়ির ওপর বসে বেগুন বেচছে।
1: শঙ্কর ঘোষ বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল,
3: কুমিরের পেটের ভেতর ঝুড়ির উপর বসে সাঁওতালি বেগুন বেচছিল?
0: হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভেতর সেই ঝুড়ির ওপর বসে সে বেগুন বেচছিল।
2: কার কাছে বেচছিল? কুমিরের পেটের ভেতর খরিদ্দার পেল কোথায়?
1: বিরক্ত হয়ে ডমরুধর বলল,
0: তোমাদের বাপু যত উদ্ভট সব প্রশ্ন, কাকে সে বেগুন বেচছিল সে খোঁজ করবার সময় কি আমার ছিল? গয়নাগুলো সে নিজের গায়ে জড়িয়েছিল, তাই দেখেই তো আমার হাড় জ্বলে গেল। আমি বললাম, এই বুড়ি, এই আমার গয়না দে, এই গয়না আমার, অনেক টাকা খরচা করে আমি কুমির ধরেছি, গয়না খুলে দে, দে। সে বুড়ি কিছুতেই দিল না, ঘড় ঘড়ে গলায় সে বলল,
7: তা হবে না বাপু, এই গয়নাগুলো আমার, আমি কিছুতেই দেবো না গো।
0: তারপর কেউ মেউ করে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। আমি যত বলি ওই গয়নার জন্যই আমি কুমিরটাকে মেরেছি, কিন্তু কে শোনে কার কথা, সে বুড়ির এক গো।

0: এসে বলে কি না ওর গায়ে না খবরদার যদি ধরেছে এগুলো তো তো
1: আলে আমি অনেক টাকা খরচ করে কুমিরটাকে ধরেছি
0: দেখি কি তুমি ধরেছো তো কি হয়েছে নাম লিখে দিয়েছো নাকি তুমি
1: আরে গায়েগুলো আমার
0: খবরদার আমি দিতে পারবো না গো আমি এগুলো পাড়া দিয়েছি এত বড় বড় কথা আমি শুনবো না
1: আরে ভগবান
0: আমি তোমার মায়ের বলছি কি বলছো
2: বুড়ি চিৎকার শুনে তার ছেলে মেয়েরা জ্ঞাতি ভাইরা সব কাঁড়া বাঁশ লাঠি সোঁটা নিয়ে আমাকে মারতে এলো আমি আর কি করব তখন গয়নার আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে এলাম আর সাঁওতালরা বুড়িটাকে ঘরে নিয়ে গেল দিন কয়েক তারা মদ মাংস খেয়ে খুব ফুর্তি করল পূবদেশীয় সেই ভদ্রমহিলার একটা গয়নাও আমি পেলাম না মনে মনে ভাবলাম ভাগ্যবান পুরুষের ভাগ্য সব সময় প্রসন্ন হয় না
3: ডুমরুধরের গল্প উদ্ভট হবে তা সবাই জানত এতদিন ধরে কম গল্প সে শোনায়নি কিন্তু কুমিরের পেটে জ্যান্ত এক বুড়ি বসে বেগুন বিক্রি করছে এটা যেন কিছুতেই হজম হলো না কারো লম্বোদর বলল
4: এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো তো
3: ডুমরুধর আঁতকে উঠল লম্বোদরের অভিযোগ শুনে সে বলল
4: এতক্ষণ হাঁ করে এক মনে এক ধ্যানে গল্প শুনছিলে যেই শেষ হয়ে গেল এখন বলছো আজগুবি গল্প কলির ধর্ম বটে
5: এই কুমিরের গল্প যে সত্যি তার কোনো প্রমাণ আছে
4: প্রমাণ আছে কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পড়ে আছি দেখো
3: ডুমরুধর কোমরে বাঁধা তাগার একটা নির্দিষ্ট জায়গায় আঙুল দিয়ে দেখালো সবাইকে শ্রোতারা দেখল কোনো এক জন্তুর হলদেটে সাদা দাঁত ফুটো করে তাগার কালো সুতোয় আটকানো রয়েছে দাঁতটা 1.5 ইঞ্চির মতো লম্বা সেটাকে ভালো করে খুঁটিয়ে দেখে লম্বোদর জিজ্ঞেস করল
4: সে কুমির যদি তাল গাছের মতো বড় হয় তাহলে তার দাঁত এত ছোট কেন
3: মুচকি হেসে ডুমরুধর বলল
4: আসলে অনেক মানুষ খেয়েছিল কিনা তাই বেটা দাঁতগুলো সব ক্ষয়ে গিয়েছিল

0: এটা হলো কুনকি হাতি।
1: কুনকি হাতি? কুনকি হাতি কি?
0: কুনকি হাতি হলো ফরেস্ট ডিপার্টমেন্ট এই হাতিগুলোকে ধরে পোষে।
1: ও আচ্ছা, জানো তো যে যাই, আমার কলকাতার বন্ধু টবু আরো এরকমই ছোট্ট হাতি আছে।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে লাইভ চিলড্রেন্স প্রোগ্রাম চলছে, যেই প্রোগ্রামে আপনার বাড়ির শিশুটিও আমাদের সঙ্গে যোগ দিতে পারে। তার গান কথা আবৃত্তি শুনব আমরা, আর সঙ্গে অবশ্যই আমাদের গান বাজনা তো থাকছেই।

0: Morgan, Morgan.
1: Der Morgan, Morgan.
2: Hallo? কেটে গেল। শ্রোতা বন্ধু আরেকবার চেষ্টা করবে, ফোনটা কেটে গেল এই মুহূর্তে।

0: Morgan, Morgan, Morgan, Morgan.
1: ¿Qué Morgan, Morgan, Morgan? ¿Qué Morgan? ¿Qué Morgan?
2: Se da que te me conalo, toma chom cristielo.
3: হ্যালো, কে বলছো? শুনতে পাচ্ছ আমার কথা?
4: মদন মহন্ত
5: বলুন, তোমার নাম বলো।
3: কে বলছো?
4: নমস্কার, মদন আমার নাম আত্রেয় দত্ত চন্দ্রকর।
3: আচ্ছা, তুমি কি শোনাবে?
4: কবিতা।
3: কবিতা শোনাবে? শোনাও শোনো।
4: নমস্কার, মদন মোহন তর্কালঙ্কারের লেখা প্রার্থনা। সকালে উঠিয়ে আমি মনে

0: একসাথে থাকে জন্য সবাই মিলেমিশে। নমস্কার।
1: শেষ হয়ে গেল? আর কথা বলবে না? হ্যালো, যাই হোক, একজন শ্রোতা বন্ধুর ফোন পেলাম, একটা কবিতা শোনালো, ভালো লাগলো। এভাবে ফোন করো, কথা বলবো তোমাদের সঙ্গে।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: কে
0: কে
1: বলছো?
0: বলছো? ও, আমি রিপন দেবর মা।
1: হ্যাঁ, আপনার
0: আপনার
1: বাচ্চাটির
0: বাচ্চাটির
1: সঙ্গে
0: সঙ্গে
1: কথা
0: কথা
1: বলেন।
0: বলার।
1: হ্যালো,
0: হ্যালো, হ্যাঁ,
1: কে
0: কে
1: বলছেন?
0: বলছেন? আমি রিপন দেবর মা, তোমার জীবন পাড়া থেকে আমি ফোন করছি।
1: হ্যাঁ, বাচ্চাদের
0: বাচ্চাদের
1: অনুষ্ঠানে
0: অনুষ্ঠানে
1: আপনি
0: আপনি
1: কেন
0: কেন
1: ফোন
0: ফোন
1: করলেন?
0: করলেন?
1: শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানটা একদমই বাচ্চাদের জন্য তৈরি করা। এই অনুষ্ঠানে আপনার বাড়ির শিশুটিকে আমাদের সঙ্গে কথা বলান। অনুরোধের গানের আসর নয়, আপনারা যদি প্রতিনিয়ত রেডিও শুনে থাকেন তাহলে অবশ্যই জানেন যে কোন সময় কি অনুষ্ঠান চলে। প্রতিনিয়ত, প্রতিদিন আমাদের, সে অনুযায়ী ফোন করবেন দয়া করে। হ্যাঁ নমস্কার,
0: নমস্কার,
1: কে? হ্যালো, কে
0: আমি
1: বলছো?
0: আসবে বলছি, লাইনটা কেটে গেছিলাম।
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: কে
0: কে
1: বলছো?
0: বলছো?
1: একটু
0: একটু
1: জোরে
0: জোরে
1: বলতে
0: বলতে
1: হবে।
0: হবে। আমি আত্মীয় দত্ত চন্দ্রকার বলছি, লাইনটা কেটে
1: হ্যাঁ,
0: গেছিলাম।
1: আত্রীয় আত্রীয় আর
0: আত্মীয়,
1: কি
0: আর কি
1: শোনাবে
0: শোনাবে
1: আত্রীয়?
0: আত্মীয়? আমি আরেকটা বক্তৃতা বলবো।
1: আচ্ছা
0: আচ্ছা
1: আত্রীয়,
0: আত্মীয়,
1: তুমি
0: তুমি
1: প্রথমে
0: প্রথমে
1: বলো,
0: বলো
1: তুমি
0: তুমি
1: কোন
0: কোন
1: ক্লাসে
0: ক্লাসে
1: পড়ো?
0: পড়ো? নমস্কার স্যার,
2: কোন ক্লাসে
0: আসবো।
2: পড়ো?
1: তুমি
0: তুমি
1: কোন
0: কোন
1: ক্লাসে
0: কেজি
1: পড়ো?
0: টু?
1: কেজি
0: কেজি
1: টু?
0: টু
1: কোন
0: কোন
1: স্কুল?
0: স্কুল? ব্লুমিং লিটিল লার্নার্স।
1: ওরে বাবা, অনেক
0: অনেক
1: বড়
0: বড়
1: স্কুলে
0: স্কুলে
1: পড়ো।
0: পড়ো,
1: তো
0: তো
1: এবার
0: এবার
1: কি
0: কি
1: শোনাবে,
0: শোনাবে?
1: শোনাও।
0: শোনাও। দুই ছেলে, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা। সোনা ছেলে বই পেলে হাসে কুটি কুটি, দুষ্টু ছেলে বই ফেলে করে ছুটো ছুটি।

0: সোনা ছেলে বই ফেলে করে কেমন পড়া, দুষ্ট ছেলে বই ফেলে করে সারা ঘুরা। সোনা ছেলে পাঠশালে পাঠে দে মন, দুষ্ট ছেলে পাঠশালে করে জ্বালাতন। নমস্কার।
1: আচ্ছা, তো পাঠশালা কি?
0: স্কুল
1: স্কুলে তো আরিত্র কি দুষ্টুমি করে? আরিত্র কি দুষ্টুমি করো তুমি? তুমি তুমি স্কুলে গিয়ে দুষ্টুমি করো?
0: না।
1: ও, তাহলে তুমি কি সোনা ছেলে? আচ্ছা, ভেরি গুড, গুড বয়। ঠিক আছে, কথা হবে অন্য কোনো দিন। ভালো থাকবে, প্রতি রবিবারই আমাদের এই অনুষ্ঠান হয়, ফোন করবে। একজন ছোট্ট শ্রোতা বন্ধুর সঙ্গে কথা হলো, আর যে কথাটা বলছিলাম, হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের যে অনুষ্ঠান আপনারা যদি প্রতিনিয়ত শুনে থাকেন, তাহলে অবশ্যই জানেন কি অনুষ্ঠান কোন সময় হয় এবং কখন কিসের জন্য ফোন করতে হয়। যেমন আর কিছুক্ষণের পরেই আমরা শুরু করব ওমেন্স টাইম, নারীদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আমাদের মা বোনেরা যারা নারীরা রয়েছেন তাদের ফোনের অপেক্ষায় থাকব, তাদের কথা শুনব, তাদের সঙ্গে কথা বলবো। অনুরোধের আসর রয়েছে, সবাই ফোন করতে পারেন। এটা বাচ্চাদের অনুষ্ঠান, বাচ্চাদের সঙ্গে আমরা কথা বলবো, বাচ্চাদের কথা বলান। অনুষ্ঠান রয়েছে হাত বাড়ালে বন্ধু, আজ রাত 9:02 পর থেকে 10:00 অবধি, না 9:30 অবধি, সে অনুষ্ঠানে কিশোর কিশোরীদের অনুষ্ঠান, সে অনুষ্ঠানে কিশোর কিশোরী বন্ধুরা ফোন করবে আশা করি। তো এই অনুষ্ঠানগুলোর মধ্যে না মাঝখানে অন্য কেউ ফোন করে একটু ব্রেকডাউন করে দেন আপনারা। তো অনুষ্ঠান শুনুন, শুনে ফোন করুন, অনুষ্ঠান অনুযায়ী আশা করব ভালো লাগবে সবার।

প্রতিটি শিশুর মধ্যে রয়েছে এক অনন্য আগুন, আমাদের ভবিষ্যতের আগুন। সেটাকে জ্বালাতে হবে, সেটাকে প্রজ্বলিত করতে হবে, তাকে সঠিক দিশা দেখাতে হবে আমাদেরকেই। আর তার জন্যই এমন অনুষ্ঠান আমরা করে থাকি। সেই অনুষ্ঠানে আপনার বাড়ির শিশুটিকেও আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন। যাই হোক, ঘড়িবাবু জানাচ্ছে এবার থামতে হবে, এবার চলে যেতে হবে আমাদের তুমি অনন্যা পর্বে, উমেন্স টাইম অনুষ্ঠানে। তুমি অনন্যা আর কিছুক্ষণের মধ্যেই। টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
1: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
1: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
1: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
1: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
1: ব্যাস,
0: বুঝে গেছি।
1: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শ্রোতা বন্ধু, তুমি অনন্যা পর্বে স্বাগত জানাই আবারও আপনাদের। আর এই মুহূর্তে এসে গেছেন বায়ুষা।
1: যতনন বেলাই বেলাই কিনো হাম ভাই খানাই তনাই যত রং সাকনি তাকু বুকু নরক যতনন কই নাই তুমি অনন্যা নং বইনি সাই জুদা ও পান্দা ও খা করং গই চং বাই তংনানি বাগে তিনিনি পান্দা ও তং আং আর জে উষা তে আর জে চিনময়।
0: আর এই অনুষ্ঠান আপনারা জানেন প্রতি রবিবার হয় বাংলা এবং ককবরকে। আর সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে একজন টেলিফোনে জুড়ে যান আমাদের রাজ্যের কোনো একজন অনন্যা। আজ যিনি জুড়েছেন ফোনের উপপ্রান্তে রয়েছেন, তিনি এবার রাজ্য সরকারের পুরস্কারে ভূষিত শিক্ষিকা, প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেস বলতে পারেন, শ্রীমতী প্রণতি দেববর্মা। ম্যাডাম নমস্কার। স্বাগত জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে।
1: বেলাই নলাম সগো ম্যাডাম, নো বেলাই নলাম সগো। হ্যাঁ হ্যাঁ হামবাই নো বেলাই নো বেলাই কেন লাম সগো ম্যাডাম নো
2: হামবাই ম্যাডাম নো হামবাই
1: দ দ বেলাই নো।
0: তো ম্যাডামের কাছে প্রথমেই যেটা মানে জানতে চাইবো, যেটা আমাদের কথার শুরুতেই, যে ছোটবেলাটা কিভাবে কোথা থেকে শুরু?
2: আমার ছোটবেলা স্যার আমার জন্মস্থান কল্যাণপুর, কল্যাণপুর গ্রামের নাম আমাদের লক্ষ্মীরাম সাধুপাড়া।
1: আচ্ছা,
2: তো ওইখানে আমি বড় হয়েছি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, মাও শিক্ষিকা।
1: তো
2: আমাদের ভাই বোনের মধ্যে আমি মানে তৃতীয় আর কি স্যার।
1: আচ্ছা,
2: তো ছোটবেলায় গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, লক্ষ্মীরাম সাধুপাড়া প্রাইমারি স্কুলে। তো ওইখান থেকে আমি ক্লাস সিক্সে মানে গ্রামের কাছেই আরেকটা স্কুল কুঞ্জবন হাই স্কুল, ওইখানে আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। আর পরবর্তীকালে যখন মাধ্যমিকে পাস করার পর বাবা আমাকে তুলসীবতী স্কুলে ইলেভেনে ভর্তি করে দিয়েছেন। আর তুলসীবতী স্কুলে ভর্তি হওয়ার পর আগরতলায় আমার মাসিমণি আছেন, তো মাসিমণির কাছে আমি থেকেছি আর তুলসীবতীতে পড়াশোনা করেছি। তুলসীবতী পড়াশোনার পর তারপর উমেন্স কলেজে, তো উমেন্স কলেজে অনার্স নিয়ে পড়াশোনা শেষ করার পর স্যার আমি চাকরিতে জয়েন করেছি আর কি।
0: আপনার সাবজেক্ট কি ছিল ম্যাডাম?
1: হ্যাঁকে ম্যাডাম, নিনি তো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট, হ্যাঁকে নিনি জব হ্যাঁকে বউ ইয়ারও
2: আমি ম্যাডাম জব গঙ্গাই 1992 নি অক্টোবর দা
1: নিনি ফার্স্ট পোস্টিং ডক বউ জাগাও
2: 1992 অক্টোবর 17 অক্টোবর আর ফার্স্ট পোস্টিং লেমুসরানি রবিকুমার হায়ার সেকেন্ডারি স্কুল।
1: বাহ,
2: আপু তো হায়ার সেকেন্ডারি ইং ইয়া খো আপু রবিকুমার হাই স্কুল তোমানি।
1: আচ্ছা আচ্ছা, তাবুক সাক জড়াতেই, তাবুক খাইতো নুন ডিসি পাড়া হায়ার সেকেন্ডারি রিং নকনি প্রিন্সিপাল না হাঁকে, তাবুক সাক জড়াতেই নুনি কয়টা কয়টা রিং নগ নুন গ্রং খানা বা বুসুক কাইবুসুক জাগাও নুন সামু তাঙ্কা কাইবুসুক রিং নগ?
2: হামবাই ম্যাডাম, আং রবি কুমার হায়ার সেকেন্ডারি স্কুল 1992 হইতে 92 হইতে 97 জড়া তাঙ্কা। এরপরে আনি কাজং মুখা কমলপুর মানিকবান্দার।
1: আচ্ছা আচ্ছা,
2: এঙ্গাকে বড় ট্রান্সফার হই থাকা হালাহালি ক্লাস 12 স্কুল।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: হালাহালি ক্লাস 12 স্কুল আং 5 বছর তংখা বিশি বার।
1: আচ্ছা,
2: তংখা বিশি বার তমাম পরে আং এইচএম প্রমোশন মা টিপিএসসি পরীক্ষা রিও এইচএম খা।
1: আচ্ছা আচ্ছা,
2: এইচএম প্রমোশন মা

0: ডিপার্টমেন্ট পড়ে গাঙ্গায় কমলপুরতে গেছে স্কুল, মাদ্রাসা কমলপুর মাদ্রাসা ক্লাস টুয়েলভ স্কুল নগান প্রমোশন আর হিসাবে বেশি কাম তো হাতা ম্যাডাম
1: আচ্ছা হিংকে ওর ডিসি পাড়াও সাপয়েন্টমেন্ট নিবস বালো খাত
0: আরো তিন বেশি কাম তো পড়ে গাঙ্গানো আংকাইছে প্রমোশন মান খায় এইচএম হিসাবে
1: আচ্ছা আবো ববতি হাই ক্রাইটেরিয়া বুফরু আবো কি টিচার্স দেও দার যা না বপ্তি খেয়ে রাখা তো কিসা সাগার দে আপনি কখনো কিসা শুক্র বই সাগরা দে
0: ম্যাডাম আবু 5 সেপ্টেম্বর না 2025 নি 5 সেপ্টেম্বর
1: আচ্ছা টিচার্স ডে
0: হ্যাঁ গানো দুই দিন আগে আনো ডাইরেক্টর হইতে মানে স্টাফ হইতে শহর যে ম্যাডাম আপনি বায়োডাটা কিসা সঙ্গে দি দিছেন
1: আচ্ছা আচ্ছা
0: গাঙ্গা গান বায়োডাটা আমি ওই রেখা
1: আচ্ছা
0: গাঙ্গাই
1: মহারানী তুলসীবতী অ্যাওয়ার্ড না 2025
0: বিভিন্ন জায়গা কাম খাই ফেমেনি বাকি
1: ম্যাডাম কাইসাতে কেসা কক সঙ্গানি মুচুকমানি রমদিনী সার্ভিস ন কারে নেই আলকা কোনো রমদি সোশ্যাল ওয়ার্ক সামুগো বা রমদি কোনো করগো বা উইমেন এম্পাওয়ারমেন্ট রোগনি বাকি তাই তামর খাই দো
0: এমনে তো আং জব নি বাদে ও চিনি সমাজ যে ক্ষত্রিয় সমাজ চিনি ক্ষত্রিয় সমাজ চিনি কালচার
1: নুড়ি
0: বদল বুড়ি বদল আং
1: আচ্ছা আচ্ছা আচ্ছা সো আবো বেলাই গ্রুডি বেলাইন কাহাম কাহাম কিনি দিশি পাড়া আজাকাও স্পেশালি নিনি যে বুড়ি যে সরংনাই নিনি স্কুলনি তা এবার নিনি রংনকনি বুড়ি সরংনাই রকনি বাকি রমদি এক্সট্রা কোচিং বা এক্সট্রা কোনো বরকন ইয়াফার জাকা বা রমদি তাবো বরকনি বাকি কোনো এক্সট্রা নিনি আরও নিজে বুড়ি রক তা নিনি স্টুডেন্ট রক বরক এক্সট্রা কেয়ারিং বা এক্সট্রা কোচিং বা এক্সট্রা কোনো বেনিফিট আমতে হেরক তোরা তো সিনসিয়ার প্লাস তাবুক তো অনেক আগুগুই তো বুড়ি রোগ রেজাল্ট বো কাহাম খায়ো ডেফিনেটলি ডেফিনেটলি আও
0: মানে

0: Manito.
1: আও আও
0: ও আমসা বমান খা তেমা বমান খা প্রত্যেক বছর খানা খা তা মানিটো তা
1: আবনা আবনা বা একদম কাহাম নিনাবো কি তাবু বিদ্যাজ্যোতি দা না পিএমশ্রী বা নন বিদ্যাজ্যোতি বব নিনিস আচ্ছা আচ্ছা আচ্ছা হিংকে বুসুগ্রক বুসুগ্রক আজাকাও নিনি আরো বুসুগ্রক স্টুডেন্টস তং না আরো কি বুড়ি রক বুসুক তং না মেয়ের সংখ্যায় বেশি বুড়ি সংখ্যা নো বাংক গো তাকলাই নি রেজাল্ট বাহাইংখা ম্যাডাম তাকলাই নি রেজাল্ট হুঁকে বাহাইংখা
2: এবার ম্যাডাম একটু আপনার এবার শিক্ষাগত আর যে কেরিয়ারের সম্বন্ধে অনেক কথা শুনলাম, এবার একটা কথা জানতে ভীষণ ইচ্ছে করছে। আপনি ছোটবেলা থেকে যেটা বললেন যে আপনার মা বাবা দুজনেই শিক্ষকতা করতেন এবং তেমন একটা
1: শিক্ষকতার যে পেশাটা এটা জন্মগত থেকে পাওয়া,
2: হ্যাঁ, এমন একটা শিক্ষিত পরিবারে বড় হয়ে ওঠা, তাই শিক্ষার আলো পেয়েছেন একদম গ্রামে বড় হয়েও, এটা একটা দারুণ বিষয়। তো এইভাবে এগিয়ে গেছেন, তারপর আগরতলা তুলসীবতী স্কুল, তারপর কলেজ, উইমেন্স কলেজ। আচ্ছা, কোন মানে এই পুরো জীবনে এখন চাকুরি করছেন, এখন যথেষ্ট একদম এস্টাবলিশড, কোনো সময় মনে হয়েছে কোনো ঘটনায় এই জীবনে, মানে পড়াশোনার সময় বা চাকুরি জীবনে, যে আপনি মহিলা যদি না হতেন তাহলে এই ঘটনাটা বা এই জিনিসটা আমার সঙ্গে কখনো হতো না, এরকম কোনো মানে ঘটনা মনে পড়ে?
1: মেমোরেবল যে ঘটনাগুলি আর কি, আচ্ছা তো তো ম্যাডাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সিংনাম চুকমানি গা ম্যাডাম, নিনি নিনি লাংমা ও স্পেশালি ভাবে বুড়ি রকনি বাকি তামো তামো ওয়ান সুকমুং তং নরকসা বুড়ি আসুক সাকসেসফুল বুড়ি ইং মানখা নেন তে আগরতলানি টপ স্কুল পরীক্ষা, টপ কলেজ পরীক্ষা চিনি ত্রিপুরানি, তাই নেন গবাং মা ফুরুংমুংনি সামঙ্গবো টপ লেভেল ও তাবুক নন মহারানী তুলসীবতী অ্যাওয়ার্ড ইয়াফার জাখা এজ এ বুড়ি ইংগী নেন মানে বুড়ি রকনি বুড়ি রকন তুই তাম ওয়ান সুকমুংনি
0: খরচা মানে শিক্ষিকা প্লাস তাবুক রাজ্য সরকার হইতে যে সম্মান আবন বাকি রাং বেলায় গ্রেটফুল গাঙ্কায় তাবু নিচে রঙ বিশেষ করে বুড়ি রঙ সেলফ ডিপেন্ডেন্ট নাঙ্গো ম্যাডাম, মানে চাকরি চাকরি তো ঠিক আছে মানে সরকারি তরফ হইতে যতন ঋণা সম্ভবিয়া চাকরি ছাড়া অন্য যে কোনো ভাবে হোক আর্নিং খাইনা নাংনাই আর্নিং খাইয়া কই নিজে আপুঙ্গ বাঁচানা নাংনাই বইনি উপরে ডিপেন্ডেন্ট নিয়া ওই কারণ তাবুনি স্যারের অমন নুব যে ঠিক আছে বুয়াফা চাকরি খাই ও কাহাম কেন চলি থাঙো কিন্তু বুয়াফা তো নুনি আনি লগে সারাদিন সারা জীবন তো আনি মা বাবা যখন টংলাক তখন তো আংখামনি উপর ডিপেন্ডেন্ট নাংনাই আনি লগে নিবর বা যদি ফেমিলি খাই থাকা আনি হাজবেন্ড নিবর আনি চাই নিবর আপনি বাকি আং যত বুড়ি রকম কবক নাম চো যে আর্নিং খাইনা নামায় চাকরি উঠুং বা বিজনেস উঠুং বা মারাও যে সপন একটা খাই আর্নিং খাইনা নামায়
1: আবনো ডেফিনেটলি বেলাই হোপফুল তাই বেলাই খেন মেসেজ গান গ্রেট মেসেজ নি না মেসেজ তে কেসা কক সঙ্গনা মচুমনি গে ম্যাডাম চাকরি তো ওয়াইসা চেঙ্গো মানে ওয়াইসা পাইও হাইয়া দিবা হিকে সালচা তো রিটায়ারমেন্ট থানা নাংনাই বা হাবা ইয়াকার নানি নাংনা হিকে হাবা ইয়াকার

0: আসলে আপু মানে রাং নিবা গিয়া আং আনি হেলথ
1: আও
0: প্লাস সময় কাটিনেন বাগৈ
1: আও আও
0: আং মানে কি যে বিজনেস খাইনে নি দো তা
1: দাও
0: মানে
1: দাও
0: বিজনেস
1: দাও
0: খাইনে নি
1: বিজনেস
0: কি
1: খাইনে
0: জানো
1: নি
0: তো
1: না বা আও নন সরঙ্গই তে গবাং মা বুরি রক নন সরঙ্গই মহাই বিজনেস থং বা রম দি সোশ্যাল ওয়ার্ক থং যাবা কাছে তো বড় খাই থাঙ্গি মানথং নং বরক নি সরঙ্গজাক নাই ইংগে কাছে আইডল লঙ্গই নং বাসাই মানথং হিংকে হিংকে আং আনি বখাক তৈ নিনি ও ওয়ান সুখ মংনু চিনি আকাশবাণী এফ এম খাই দোনে যত রাংসাকি তাকু দিয়ে বুকুক সঙ্গে বেলা বেলেখেন খা বাকি তৈ উতুম বাকি বেলাখেন মা কবগো হিংকে নসে অঙ্গো তামাই খরকসা প্রিন্সিপাল লঙ্গে এ হেড মিস্ট্রেস লঙ্গে প্রিন্সিপাল লঙ্গে নাই কোনো জরা রক ফারা ফাইকা যে নিনি স্টুডেন্ট নুই রাং রাং রগো রুই পড়িরা নাখা বা হেল্প খাইনে নাখা আমি হাই রক সিচুয়েশন রক ফারা ফাইকা বা আমি হাইকে পড়ি তন মানে আমি হাই চাই রক তরা নবনো ইকোনমিক্যালি বি ব্যাকগ্রাউন্ড নই বনো চালকি মা দো বা বনো কুচুক কাসা বাকে মা মা দুমসাকা আমি হাই রক তরা দো
0: পার্টিকুলার খরকসানরিয়া ওই যে মানে রমদি কুরি চারাই রক কুরি চারাই রক রমদি বই পাই মেয়াঙ্গি টংখা গবংনি ড্রেস কুরি ইঙ্গি টংখা গাপুসং আং রাং রি রক গবং সাহায্য খায়ো মানে
1: সাহায্য মা খায়ো আও আও বেলাই বেলাই কেন ও ও যে চুবাম ও চুবানা নি যে বখা আবু যত বরকনি ইংগিয়া বাকসাব দো যে সুখ সুবাও আপনি ইসলাই গবাং ব সোশ্যাল মিডিয়াও রুই ফেসবুকও রুই নিজে বুমুং পিরু বাকসাব দো সিরিং সিরিংকে রুই দো ফিয়াবার নিজে বুমুং পিরনা বাকে মূসা চাইতক মঙ্করে আমি হাই বরকনো সৈ সৈ বুইনি বাকে কাহাম নাই নাই রক অবাহাইকে মানে খরকসা ফরংনাইজ খরকসা চরাইনো বা খরকসা সরংনাইনো বখাবাই যে বখাবাই রাং বাই তামনাই কক বাই ফান বাই আমি কি চুবাউই টংখা হনকে যে যিনি সোসাইটি ইংথুন যিনি ফাইনে নিউ কমার্স রক বড় ডাক্তিনো বেলাই কাহামখে মানে বংনি পিসার জাকনানি বা বড়নি সামুং ফুনুকনানি হাপার ওয়ারই থাঙ্গতা হিংকে আও হিংকে নং তাবুক এমনি তাবুকে ব জাগা রক নিনি নক
0: ও আমি নখাই ম্যাডাম আং নন্দননগর অক্সিলিয়াম স্কুল নি গানাবো তার ন
1: আচ্ছা আচ্ছা অক্সিলিয়াম স্কুল নি গান
0: আং ওর নক তাং মানে বেশি ভালো গিয়েছো 2009 হইতো তাং খা ম্যাডাম এর আগে তো কমলপুর
1: তাবুকে তাবুকে কে তিনি আর যে চিনময় বনং ভাই দাদা সিদা কক্সা
2: ম্যাডাম অনেকটা সময় আপনার, হ্যাঁ নমস্কার, অনেকটা সময় আপনার নিলাম আমরা একদম যাওয়ার বেলায়। যদি বলেন যে আমাদের রাজ্যের মেয়েরা কিভাবে আরও ডেভেলপ করবে, কিভাবে এগিয়ে আসবে সেই প্রত্যন্ত গ্রাম থেকে শহর অবধি, মানে আপনার অনেক স্টুডেন্ট রয়েছে জানি, তাদেরকে বলে থাকেন, বলেন বলেন প্রতিনিয়ত, হ্যাঁ প্রতিনিয়ত বলে থাকেন। এবার আপনার মাধ্যমে মানে আমাদের মাধ্যমে এই যে 101.6 MHz FM এর মাধ্যমে যারাই শুনছে রাজ্য এবং বহিররাজ্যের অনেক শ্রোতা বন্ধুরা, মেয়েরা কিভাবে এগিয়ে যাবে আপনার কি মত?
0: মেয়েরা এগিয়ে যাওয়ার জন্য তো পড়াশোনাই একমাত্র মাধ্যম।
2: আচ্ছা,
0: পড়াশোনা পড়াশোনা ঠিক আছে, 100-তে 100 সবাই পায় না বা 100-তে 90 সবাই পায় না, কিন্তু পড়াশোনা যদি মনোযোগ সহকারে করে এবং পড়াশোনায় যদি তারা এগিয়ে যায় অটোমেটিক্যালি স্যার তারা মানে নিজে কিভাবে রোজগার করতে হবে, সমাজে কিভাবে দাঁড়াতে হবে সেটা তারা শিখতে পারবে। তো মেয়েরা যদি নিজে রোজগার করাটা যদি না শিখে তাহলে কিন্তু অন্যের উপর যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে কিন্তু স্যার বিভিন্ন ধরনের সমস্যা আছে জীবনে।
2: মানে মেইনলি
0: তার জন্য আমি মেয়েদের জন্য আমি বলতে চাইবো যে এখনের মেয়েদের জন্য গ্রামে হোক শহরে হোক, বেশিরভাগ গ্রামের মেয়েরা তো এখন শহরেই থাকছে আর শহরের মেয়েরা তো শহরে আছে বা শহরের বাইরে ত্রিপুরার বাইরে দেশের বাইরেও আছে, তো সবাইকে আমি আমি আহ্বান করতে চাই যে পড়াশোনায় একমাত্র মাধ্যম এবং পড়াশোনা শেষ হওয়ার পর শুধু বাড়িতে বসে না থাকে, কিছু একটা করার জন্য সবাই একটু উদ্যোগ নিলে তাহলে আমার মনে হয় জীবনে তারা এগিয়ে যেতে পারবে, সাকসেস হবে,
2: মানে স্বাবলম্বী হওয়াটা খুব দরকার।
0: হ্যাঁ স্যার, স্বাবলম্বী হওয়া খুবই দরকার।
2: এবং পড়াশোনা, পড়াশোনা তো মানে আপনি যেমন ভালো স্টুডেন্ট ছিলেন, এমন যেমন আমার মতো খারাপ স্টুডেন্টও আছে, পড়াশোনা ভালো
0: ছিলাম না স্যার, যাই হোক।

0: যাই হোক, ভালো পড়াশোনা তো অনেকেরই ঠিকভাবে ভালো মতো হয় না, আমি আমার মতো স্টুডেন্টও আছে পচা, কিন্তু তবুও যেটা ভালো লাগবে সেটা নিয়ে এগিয়ে যাওয়া এবং সেটা কর্মসূত্রে কাজে লাগানো, সেটাই বলছেন আশা করি।
1: আর পড়াশোনা স্যার শুধু ভালোই এগিয়ে যায় তা না, যারা মিডিয়াকার বা যারা পেছনে থাকে তারাও কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে,
0: একদম তাদের মধ্যেও কিছু না কিছু গুণ থাকে,
2: উদ্যোগ যদি থাকে বা চেষ্টা যদি থাকে।
1: পরবর্তীকালে যখন মানে নিজেরটা নিজে বুঝে ফেলেছে তখন দেখা যায় স্যার ও জীবনে সাকসেস হয়ে গেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। হ্যাঁ স্যার,
0: ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেকটা সময় নিলাম
2: বেলাই খেন হামবাই ম্যাডাম নাহাম করং তং দি উমর কলক সিনি সোসাইটি নি বাকি নিনি স্টুডেন্ট রক নি বাকি বুড়ি রক নি বাকি তাই নিনি বিজনেস নি বাকি নাহাম করং তংথুন চাবো দিয়ে নাই নন উদ্যমী নন সঙ্গী দেব গবাং মা বুড়ি রক আগোগী ফাইথুং তিনি পান্ডানি বাকি চিনি আকাশবাণী এফএম নি বাকি নন বেলাই বেলাই খেন হামবাই হাইন হাই মালাই ফিনাই মহাই টেকাই সা পান্ডাও বেলাইন হামবাই
1: ভালো
0: থাকবেন, ভালো থাকবেন,
1: সুস্থ থাকবেন, আজকে আমাকে এফএম এভাবে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন স্যার,
0: ধন্যবাদ, ধন্যবাদ,
2: একদম হামবাই।
0: কথা বললাম শ্রীমতী প্রণতি দেবর্মা মহোদয়ের সঙ্গে, এইচ এম ডিসি পাড়া এইচ এস স্কুল, অনেকটা সময় দিলেন তাই না? এবার চলো একটা গান শুনি।

0: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে তুমি অনন্যা পর্বে রয়েছেন আর যে চিন্ময় আর আর যে উষার সঙ্গে। আপনিও ফোন করতে পারেন, কথা বলতে পারেন, আপনার মনের কথা 0381-232-6253। একজন শ্রোতা বন্ধু রয়েছেন মনে হচ্ছে ফোনের ও প্রান্তে।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: না
1: কেটে গেল,
0: আরেকবার চেষ্টা করবেন শ্রোতা বন্ধু।
1: রংসাকি খাচুক ছুম খনাই তং দি ও পান্ধানো তুমি অনন্যা এবার নং বুই নিশাই জুদা অব জুদা খ্লাই নো বুড়ি রকনি বাকি সংসার যাক ও পান্ধা ও পান্ধা ও কক বড়ক পাই দে কক ওয়ানসি পাই অব সাজাকো নরক যত নকি মানো ও জাকাবো কক দুক নাম্বার 232-6253। হাই না হাই কি তিনগে সাপের আর নই থাম নই দক নই বা থাম। হ্যালো হ্যালো, হাইন হাই চৌই থাকা নরক গ্রঙ্গি মানো ককদুক নম্বর 232-6253। হাইন হাই কেতিং কে সাফিরা নই থাম নই দক নই বা থাম। হ্যালো হ্যালো,
0: কে বলছেন?
1: হ্যালো
0: কে বলছেন?
1: নরক যতন বেলা বেলা কেন হামবাই চিনি রাংসাকি বুকুক সঙ্গ কইনাই নরক দাদাক সিদা করঙ্গি মানু তুমি অনন্যা এবার নং বুনি সেই জুদা বুড়ি রকনি বাকি সংসার যাক ও পান্ধা যেন পান্ধানি পৈলানি বাকু খা লাইখা খরকসা ফরাই যুগ বখরক যুগ বসুক সাকসেসফুলি বিনি লংমাও গবাং মশা মুং খাইমনি বিশং দে বো স্টেট অ্যাওয়ার্ড খা আপনার রিজেন কক লাভ খানা লাইখা।
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, নমস্কার, একটু জোরে বলতে হবে।
1: হ্যালো
2: হ্যালো
0: শ্রোতা বন্ধু টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে শুনছেন তুমি অনন্যা পর্ব, উইমেন্স টাইম, তুমি অনন্যা। কে রয়েছেন? নমস্কার। হ্যালো

호랑사 야노 꼭 타셔 능라 사망대이 오랑사 바 부사 카시야 나발록 두유 이랑사 바바 하양 사슝 동나이

rızı. O bahale ayan saçın tonla yerin zahı kılıcı sınbı.

子，我让三不看来也别难过，看看没朋友，让三不。

আহুতা হুবহু মারি গেছি বেলাখিন খাত রুচাপুং হাজকনি রুচাপুং খালাই বুক বরং গান তিলক মালা দে বর্মানী খরং কে বাইক রাজাব যাক ও রুচাপুং চিন রুচাপুং তৈব খাত রুচাপুং ফাইসং থাই খাত খাত রুচাপুং অমহাই খাই হাজকনি রুচাপুং মতঙ্গ নারকায় ও মতামুং চিনি বেলাইখে নাকুক মানে অজরও থাকলায়নে দেখরকসা বুকুকনি খরং কে বাইক রেজাবজাক ও রেজাবমুগ

Da, ce cum... Oi, să le... Salhamu, oi, să să... Da, bă... Da, ce cum...

나 지금

同じこの同じこん여사네못다이바이땅포로同じこん

தச்சு கொண்டு யக்கர குச

kalu yang bu, uci kalu.

다치꾼. 다치꾼.

那那些东啊，我中国那几公路，那几公。那条都跟那让侬。

পানথনে মাইবসা হাঁকাইব পানথনে মাইবসা হাঁকাইব।

খেতনি মাই বসাই বব আমন খুলুম না ফুল বব আমন খুলুম না ফুল বব আমন খুলুম না ফুল খেত।

দীপরক আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো চিনি দীপরজরানি কবরক পান্দা চেংদ্রবন খনারা জাগানা চাইরকি পান্দা বক্রি বদল তিনি বক্রি বদল ন কমথেঙ্কা অঞ্জলি দেব বর্মা দুকমালি খুমরং চাইরকি

পৈলা নাকা হামিয়া ফ্রাই লামসগো চিনিনি জত চাইরংনি পান্ডা খাই টাই দাকতাই বুকুক সঙ্গ জিনি হাইনহাই চাইরং পান্ডা খাইনি বগে দিনে অকক টিসালো কতাল চাইরং তুই ফাইগা নরনি বসকাঙ্গো জতনা জানি জানি জে সরং তবুমানী জানি জানি জে গরমানি ন বড় সবাই খারে নাই তিনি চিনিও চাইরং পান্ডাও এলিস দেব বর্মা তে দৈফং দেব বর্মা আরব দেব বর্মা তে এঞ্জেলা দেব বর্মা বড়ক যতন বরংনি যে রংমানো তুই ফাইকা হিংকাংকে যাবত সাইমা লাইকা পৈলানো যিনি নিজেও পান্ডানি সকাং রসাপুনি বিশিংতে জেংলায় না।

0: রসামুং তো খালাইখ্যা বেলাই খেন খা তখা তৈ বিগুলো এঞ্জেলা খুকি ককটং খালায়ানা
1: আনি বুমুং এঞ্জেলা দেববর্মা আং তাবো কাইসা ককটং সানাই আনি ককটং নি বুমুং উংখা রংচাক নি হা ও রংচাক নি হাওলে নাইথক ফাইকাদো ও রংচাক নি হাওলে টংথক ফাইকাদো ফাইডি চালাই রক ফাইবেদি ফাইডি বায়া রক ফাইবেদি চিনি ও হাও নাইথক তু বুনানি ফাইডি কক বাক্সা উংদি ফাইডি চালাই রক ফাইবেদি ফাইডি বায়া রক ফাইবেদি চিনি ও হাও টংথক তু বুনানি ফাইডি ফান বাক্সা উংদি হাপং বতং হাতে বতং চিনি ও নাইথক হাওলে খুফাং বহামো মাইফাং বহামো চিনি অরংচাক হাও আনি ককটাং অরণ বাইখা
0: ককটাং ইয়াগুলো হাইনহাই তৈ খরকসা তৈফাং বিনি খুক্তি বাহাইন ককটাং খালায়না
2: আনি বুমুং তৈফাং দেওরমা আনি ককটাং ওংকাই ওয়ানসুক দি আসু সং খাইলংমা কুমরক বম মতম টং ফো গিলা বুংমানি কুহু কুহু খরং বুক বুঙই টংখো তখা পুংমানি কা কা খরাং বুক খনাই টংখো আনি কক বরক আসুক খনাতক কনুং দে অং খিলি আমার সাবনা সাব যাই দাং তং কথমা খনাতক সুইজাক বরক কমাই দে কমাই থানো কমর থানো ইনি লাইবমা খনাতক রগ্ন কৃ দাং ন রিগ নাই চামা থুই আসুক কে নাইথক কৃ দাং ন সরবাং আসুক খে নাইথক সনাই কৃ দাং ন চিনি মুকুমু হুকুমু রগ্ন বা মুথাং ফাইন তিন পরাই কে খলাই টংমানো থমসা খাইন খরাং সুলগী কাবই টংমানো কবা বানি ফাইন রু গ্লাংসা পানো ককটাং আরো নপাইখা
0: খা খা তখা বিনে ককটাং আও হিঙ্কাঙ্কে তাবো খুঙ্কাঙ্কে তাই খরকসা এলিস নি খুক্তই ককলব খালায়না
1: আনি বুমুং এলিস বর্মা আনি কক লুপ নি মুং কামি কামি ব তং থক গানা তৈ লামা কামি কতরমা নক ব গবাংমা লামা তৈ থাংলাই সব মাল কুং গবাংমা কামি গানা ও রংন কাইসা তঙ্গ অ রংন গ হাকচাল সাম্পানি সরংনাই বাঙ্গ দীক্ষাসংনি নক ব আ কামি অন কামিনি রংন লেখা সরঙ্গই বাইয়ই দীক্ষা থাঙ্কা রাজা খর পরিণা নি বাকৈ দীক্ষা বুফা হুকবার খলাইনাই খুকবার খলাইয়ই রাংনি বরনি গবাং মানাই রাজা খর তংমানি রাং গবাং মা নগরই কাইসা কাইনৈ বাইন দীক্ষা বিশি রাজা খর তংমানি রাং রি গবাং নাঙ্গ রি কাইসা কাইনি বাইন দীক্ষা বিশি আইজাও তামো খলাইনাই গরিনি বাকৈ হাইকনমা তংসিনাই হামজাগিয়া ফিলিক ফালক ন বনি দল ব খরকসা খরকনৈ কলেজ নি সেকেন্ড ইয়ার আ বিশুগন কলেজ পড়িউই অংকর নাই নায়ো হানাং পিনাং হামজাক থানি বিনি গরৈ দীক্ষা বেলাই খাসিনাই বরৈ আনি কগ্লুপ অরণ পাইখ্যা
0: এলিস নিও কগ্লব খরা খনা দকজক বাইখ্যা
3: ই
0: ইয়াগুলো হাইনো হাই এঞ্জেলা নি খুকতৈ তেবেসা মেসেজ রমানি লুকুরগ্ন আবনো খালায়ানো
1: তাবু কাইসা লুকুরগ্ন মেসেজ শুনাই হার্ড ওয়ার্ক এবা পরিশ্রম নতি চিনি বরং নি লাংমা

আবো সাবই পাইয়া রাজানী হাবো রথারথি সেঙ্করা কথিকলাই তংবাইও আশুক জরাতই ব্রক সিপাই কিজিং সিপাই অজমা কিজিং অসমা নাংলেখা সোয়াগ নংলাই দেরিয়া কক সালাই বুবাগ্রাব রমনি দক্ষিণ বেলাইখে ওয়ানা যাক্ষা ওয়ানা জামু ক্লাইখেতা সাক কিজিং সাক অপ্তিখেয়াই বোলাইমা তলামা থলাইমানো নুগই সাক কিজিং সাকনি বেরো অসবে নাংলাই মুং বুবাগ্রা দক্ষিণনি বুমা খাঙ্গ তৈ সময় শিলিদি ওই বিনি সাক বলাই মুং গিয়া কুম্বাই কাদুলি রেখা ব আপনি নিজের খা কুবি কুবি না হাইনি খাদা বিনি মুখ খাঙ্গ তৈ সময় শিলি রেখা সবাব সাই খলনই মানে 2000 নি গবাং সিপাই তাই সেঙ্করা রক থেই থাকবে কে আর ও তঙ্গই তংখাই বিনি বসলে কাহামুং নাই আবো হা বুবাগ্রা খা বাই খুক বাই কাহাম কেন রমই মাংখা আ জাগাও বসতে বতং তংসি নাই তামুই হিনবা যদু বসং থেকুমু বাইমা হাই বিনি সিপাইতে সেঙ্করাক এবার বীর রকব থিবাই খা সাকিজিং সাং নাংলাই আপতে থিবে কেয়া ববখা মিথিক জাক্কা বাহাই জানি উং নহনই আবতি নাং সিত্রা নাংনানি মুফিলি কাইসা ফানো যে নাংলিয়া বুফুরো নাং থাঙ্গাম সাইজি মাংসলাবলিয়া আ কগ্র ওয়ান সুমিসিং ওয়ান সুগৈ বুবাগ্রা বেলাই ওয়ানা জাগনানি নাংখা ব ওয়ান সুনা নাংখা আ খলংমাও রাজ্য চেংমা ইয়া গুলো বিনি ফানব বাংখা আবাইন সেঙ্করাক কতর কতর রকব মানে কতর কত বীর রক মুফিলি কাইসেন বিসিংগ বেবাক থেই বোথাংবাই খা আপনি বাগিন ব আহা হামিয়াইয়া করই খলংমানি উত্তর গালাব খা গ থাংনানি বখা থনকা আর ওতে তুমি মাংলাক বরমই মাংখা আসে গে সিপ সিপাই নাংলাইখা থিলাইখা আর তংনানি হামলিয়া হ্যাঁ খনা থাঙ্গান সনি থাঙ্গান হিনমাং হিনমাং ন বুবাগ্রা রাজাগ্র সেউই মানলাংলিয়া থাঙ্গা তো মুসংজাগো ঠিক ন ফিয়াবা তিনি খনা হিনমাং সে ব সেউজি মানলাংলিয়া রাজ্য সে আসানি ন টিপ্রা হা বুবাগ্রা দক্ষিণ কাল নিবাগৈ অহা তন্থগিয়া করই আয়ং মাসিং থাঙ্গি পাই যাব মানে ব থুই পাইয়া খাতা আয়ং মাসিং থাং পাই বতে রাজ্য ইয়াকার মুংসে করি খা আমি সঙ্গে ব থুই পাইখা তাবু রাজা দক্ষিণ তো থুইকা তাবো তেক হিসেবে খতল চ্যাংজাক্ষা আমুংখা দক্ষিণ বেসলা তৈ দক্ষিণে খতল অমন কক সানাতে সাইমানো তিপ্রা হা বুবাগ্রা দক্ষিণ থুইজালাংখা বিনি বেসাজলা খরকসা তঙ্গ মুং তৈ দক্ষিণ বুফা থিমাইয়া গুলো বন তিপ্রা হানি বুবাগ্রা চংজাক্ষা ও তৈ দক্ষিণ বুফানি বেসাজলা অকরা ব আলাইদা ফান গনাং তাই চবা ব আসেন করুন ফান সেনি লগে চবাও ববিনি ইয়াকুমুন তংথারু মিনি তং মুংসা মুং কাহাম তং কথার এবার তৈ মুঙা কর তৈ তংথানি বিনি ওয়ানসু মুংব আশিক নতঙ্গ ব ধর্মনি বরক যাসে ধর্ম দতি টংনাই মতাই আতাইন তৈ টংনাই ব মুংসাচে সামুং তাংনাখাই বেলাকে ওয়ানসুগু কংখা ব বেলাই খা কুফুর খা কসং থে খা কথার উপত খা কথার বরক খা কসং বরক বা খা কুফুর বরক নুকথাইয়ানো হিনি মান্তা আপতে হে বরক বা খড়ক বসে তংবা বুফা থিমাইয়া গুলো ব কজাং কজাং খেন বিনি বুবাগ্রা সামুং হুমুং টাংলাংখা হই সাবই মানখা আফ্রু ব মণিপুর বুবাগ্রানি বেসাজগ্ন কাইজাগ ও তৈ দক্ষিণ রাজা মণিপুর বেসা কাইজাক্ষা আ জরানি সিমিন মণিপুর বাই তিপ্রানি বিসিংগ কাইলেমানি হালক পুইলা চেংজাগ অবশ্যই মৈতু নারংমানি মারংমানি কক তৈ দক্ষিণ ন পুইলা মণিপুর বাই কাইজাংমানি বিসিংতে করংলাইও তাই আফ্রু ন মণিপুর বাই চিনি বিসিংগ মণিপুরনি বরক বাই চিনি বিসিংগ হালক কাহাম চেংলাইও ব রাজানি বেসাজগ্ন ব কাইজাক্ষা মণিপুরনা আর রাজানি বুমুংলে সাউই মান হরলিয়া আবো সিজাগলিয়া তাস রাজমালাও ব আবো সাইমালিয়া রাজমালা এই সম্পর্ক নির দক্ষিণনি বেসাজলা খরকসা তঙ্গ বিনি মুং সুদক্ষিণ আনা দক্ষিণে তৈ দক্ষিণে বেসাজলা সে আমার সুদক্ষিণ জেলা হামথানি তংমুং হামথানি বন বুবে সুরনা করই ব সাক বাই মাংবাই কুচু কতর তাই নাইথুমাবো বুইনি বারা ও সুদক্ষিণ তা তৈ দক্ষিণে বেসলা ব ব সাল কবাম রমিন লুকু পালাই লাংখা ব থেই পাইমানি ইয়াগুলো ন তিপ্রাহা সোয়াং বুয়াং জানানি চ্যাঙ্গ কংখা দক্ষিণ তৈ দক্ষিণ সুদক্ষিণ ও খরকতাম কুসুংথাম রাজা সামানি ইয়াগুলো হ্যাঁ পাইথাক যে সুদক্ষিণ থিমা ইয়াগুলো ন তিপ্রাহা সোয়াং বুয়াং নাঙ্গ আম রাজমালাও রমি চেং সাইমা খাতা সুদক্ষিণী বেসলানি মুং তর দক্ষিণ ব বুফা থিমানি ইয়াগুলো রাজাংখা ব ব সাল কবাং মরুমই রাজ্য রইন রাজ্য চালু লাংখা তাবু তর দক্ষিণে বেসা চেলা ধর্ম তর বুফা থিমাইয়া গুলো ব তিপ্রানি বুবাগ্রা হাইয়া আসুখা ব ব সাল কবাং মরুমই রাজা চালাংখা আমনু কারই

লোকপালে মূ সামুব কাহাম খেন তংলঙ্খা তে ত্রিপুরানি হা রং রি খাতি জমা খলাই তনিলঙ্খা আবুনি ইয়াগুলো বুবাগ্রেন হায়ো আসুখা ধর্মতর বসা চালা ধর্মপাল বংখা মূসা জীব নব নাসলেয়া বরফ বেবংন হামজাগো বইনু নাইসলে মূ বি মুসুমুং গ্রী খামাই মূ গ্রী খাই বব কজাং কজাং খেন লুকু পালাইলঙ্খা ব থৈমাইয়াগুলো বসা জেলা সুদর্ম রাজাংখা তে কাহাম খেন লুকু পালাইখা বংখা বইন খাইরং মূ গান বরক নিহিরা রগ্ন ববেলাই খাইরক জাগো তৈ বখা মুক্তি কলাই যাগো আসুক জলা তৈ বখা কাহাম খাইরং মূ গান বিগুলো তরবাঙ্গ দেবাঙ্গ নরাঙ্গিত ধর্মাগর রুখাঙ্গর সুমাঙ্গ তরজুঙ্গ তররাস হামরাস বীররাস শ্রীরাস শ্রীমন্ত লাক্ষিতর তরলক্ষ্মী মাইলক্ষ্মী নাগেশ্বর যোগেশ্বর ধর্মফা রংফাই দনরাস মুচং মাইচুং তাবুরাস আগরক কবাংমা রাজা খরকচানে উল তে খরকচা খেলাই রাজ্য চালুগলংখা লোক পালাইলংবাইখ্যা কগংখা ও রাজা কবাংমানি কক ফিয়াবা রাজমালও কাহামে খালি সিজা গিয়া যত রাজানি কক বাইনি বাইখিনি রাজমালও বকরই অবনি পরে মো রাজা সাকা আপনি সিমিজে তঙ্গ যতনি আপ ডিটেলস করিতা কাহামে খালি সিজাকরে আপনি বের হাম রাজনি বসলা বীররাজ জবাব থৈজাকা তাবুক আমো পাইখা খতল পাইখা তৈ দক্ষিণ খতল আরও পাইখা বিনিতে হিজাব পাইথাক বখা তং খুতা আমনি ন বীররাজনি বসা চলা শ্রীরাস বব তমু কাহাম তঙ্গই ওয়ানসুম কাহাম ওয়ানসুগুই তঙ্গ শ্রীরাস বুফা থৈমাইয়াগুলো ববুবা গারাঙ্গই ত্রিপুরানি পজা ইয়াচাক্ষা বিনি বসুক জরাতেই রাংরি তং আবো সাউই পাইয়া অ বীররাজনি বসলা শ্রীরাস নিতা বিনি রাজ্য লোকবাং আসুক ন পুরু পুরু উয়ে উয়ে শ্রীমন্ত মুঙ্গই বসলা খরকচা তঙ্গ ব থৈমানি ইয়াগুলো বসলা শ্রীমন্ত ব রাজাংখা মতো সুকাঙ্গন সাকা রাজা থেকে বিন বসলা রাজাঙ্গ শ্রীমন্ত থ্রিমেন ইয়াগুলো লক্ষিতর মুঙ্গই বসা জেলা রাজাঙ্খা লক্ষিতর নি বসলা তরলক্ষ্মী তরলক্ষ্মী নি বসলা মাইলক্ষ্মী মাইলক্ষ্মী বেলায় গরং কাহামনি বরক নই সাহরি মান খাতাসং রাজমালাতেই বিন বসলানি মূ নাগেশ্বর বুফা থেই থাংমেন ইয়াগুলো ব রাজাঙ্গ বসলানি মূ যোগেশ্বর বুফা নাগেশ্বর থেই থাংমেন ইয়াগুলো ব ত্রিপুরা বুবাগ্রা হাই আসুখা অ যোগেশ্বরতা নাগেশ্বর নি বসলা যোগেশ্বর ত্রিপুরা হাইঙ্গ আসুখা ঈশ্বর মুঙ্গই বসা জেলা খরচা তঙ্গ যোগেশ্বর নি বুপা থিমাইয়াগুলো ব রাজাঙ্খা অ ঈশ্বরতা ব বেশি খলব্রীরমই রাজঙ্গই তংলাঙ্খা হই সাউইমানখা আবো সাউইমাখা রাজমালানি ইয়াকই অসুক বেশি কলক রাজা চালংমানি আবো লাবইমাব খবজাক থতক কক চং শিব ব্রিটেন নি রানী ভিক্টোরিয়া ব বেশি কবাংমা রানিঙ্গই তংলাংখা ঈশ্বর ফাবো আহাইন বেশি কলক তংলাংখা বিনি বসা চলাংখা রংখাই বুফা থৈমাইয়াগুলো ব রাজাংখা তেই বব রায়দার রগনাই তেই লোক পালাইনে রাজা হইন বুইবাই সিনিজাগি তঙ্গ বব বেশি কবাংমা তংলাংখা আপতি খেন দনরাস ফা মাইচুং ফা তাবুরাস তরফালাই সুমন্ত রূপবন্ত তরহাম খাহাম কতরফা কালাতরফা চন্দ্র গজেশ্বর বীররাজ নাগপতি অবত ইবতাং কলকমা কলকসা তিপ্রা হা বুবাগ্রা র বুফা থিমানি উল বসা তেয়া বসানি বসা থিমান উল আমনি বসা আপতি খাই ন রাজা চাবই রাজ্য চালুগই থাংবাইখ্যা বতাং তাংমা তাংসা রাজা অরব যত রাজনী কক কাহামকে খালি সাজাগিয়া ফান অ রাজারনি মূ রক অর সাজাকবাই খেতা সাবু নিবল সাব রাজাংখা সাব নিবল সাবু রাজা জাখা লোক পালাই খা বর অবরং নিবের মাইচুং হি বুবাগ্রা রকচা বুবাগ্রা ঈশ্বর ফা হাইন বেশি কসাং রাজত্ব খলাইলাংখা বেশি গবাং রমিতা রাজত্ব খলাইলাংখা উনষাট বছর রাজত্ব খলাই খেব 59 মানে বেশি খলচা কম খলথাম কম খলাইলিয়া অবরং নিবের কতর ফাংখা বিষ্ণুনি সুয়ারি বিষ্ণুন মানি থানি বইবে সুরনা করেই বন তাই কালাতর ফাংখা বাই থানে লুকু বসন হামজাংনাই বরক আবুনি বের 73 নাম্বার রাজা ঈশ্বর ফা বিনি আমলন ত্রিপুরা হাও পুইলা ফা ওপাদে চালুঙ্গ অ কক চিং মুইতু নার ঠেকলাইও রমদি দ্রোহ

মিশমিশ চ্যাঙ্গই তিয়াত্তর নাম্বার জরা রাজা বিনমুখেশ্বর ফা বন ত্রিপুরা হাও পুইলা ফা উপদে চালক বন পুইলা ফা সৈতা কংখা ঈশ্বর ফানো পুইলা ফা উপদে সিনে ত্রিপুরা রাজা অকক সিং সাইমেন ত্রিপুরা তৈবুপুরা তৈপুরা আহিং ত্রিপুরা আপিংখা অকক সেখানগন সাকা তাবুক ধর্মতর রাজানী মুংনি পাইথাগ কক বরক তর কক থাই পুইলা নুকজাগ অ কক বরনি কক থাই তর আম ধর্মতর রাজানী ওই যে মুংনি পাইথাক নি বেখাগ নুকজাকতা আম অরণ পুইলা কক বরক নি মু ওই যে মুংনি পাইথাক কক বরক ওয়ার্ড বা কক বরক চং মাংখা তর মানে তর মানে হিন মুংনি পুইলা বেখাগ কক বরক কক থাই তঙ্গ তর বঙ্গ ওই যে তর মানে আমো বঙ্গ আম পুইলাঙ্ক মুংনি পুইলা বেখাগ হামরাজ আকরক হাম তর বঙ্গ তর অরব কক বরক হাম মব কক বরক হামরাজ নি হাম কক বরক আকরক শৈশ কক বরক বুং মাংখা পুইলা সেকাং মু চং ফা নি মুং আমন কক বরক বাই পুইলা নংস সেই নংস যত্ন যে কক বরক মুং আমংখা মু চং ফা বা এববন মু চং ফা বহিন লাইও আশেক জরা তৈ দক্ষিণ খতলনি কক রক সাজাক্কা ও তৈ দক্ষিণ থৈমানি ইয়া গুলো বিশ্লে গোবাং রাজানী কক তলা তংনাই বিনি উলো আসে না রাজান কক রব আর বিনি খতলন সাজাক তাবু শিখরাজ নি কক সাবন রাজা শিখরাজ তিপনা হাবুবারে শিখরাজ আমনি হাইয়া কর্মনি কক চং তাবু সালাইয়ান হাবুবাগরা নাগপতি নি বিসলানি মুং অংখা শিখরাজ বুফা থেই থাংমনি ইয়া গুলো ব বুফানি আসুক থাইও আসুগু বরক বাহান চাজাক্কা নই ব হাতে হা নি লুকরং নইয়া কারই মানে রাজ্য ইয়া কারিতা বলঙ্গ থাঙি পাইমানি দো আবো রাজমালাও যেন মান খাতামো রাজমালা কম সাই দোবা আবংখা অপ্তই সালসা রাজা শিখরাজ বলঙ্গ মুই চংনা নিথাঙ্গ কমখা মুই যে লালা খালাইনানি থাঙ্কাতা ফিয়াবা আর সাল মুই মূসাফোন মানলিয়া মুসিব মানিয়া মূসাফোন মাইয়াতা ও আগো মানিয়া ইয়াং রাজা মায়ক মায়ক খুইজাকমানি কুলকরি এঙ্গি দংখা আফ্রু ব বিনি মাইমুই সঙ্গাইন দাগেখা বন মুই বাহান সঙ্গে রেডি নই বাইথাংছে সাকছে রমনি মুই চঙ্গি তুবুই মাইয়া মুই রমি তুমি ফিয়াবা মুই বাই এই যে মুই বাহানে মাই সঙ্গে নেব সাই দংখা বন মুই সঙ্গনা দাগে উইন রাজা টুকনা নিথাঙ্গি পাইও নগত মুইহান করি রাজন বরণে মুইহান সঙ্গে রিনাই সঙ্গনাই বেলায় ওয়ানা কতর ওয়া না যাগো ইয়াংবো রাজানি কক রাজানি বুকুংনি কক রাজানি হুকুম মানিয়াকাই তামু আমো সঙ্গনের বেবাগ ন সাইমান আবইনবো কিব কিরি যাগো ব আফ্রু তামু খালাইনাই মংসা গুইদ নুহুইয়াঙ্গই বরক বাহান তুবি ফাইও ইয়াংবো মতাই শিবরি আফ্রু অষ্টমী তিথিও বরক বাহান তানমানি জরা সেকাঙ্গ মতাই শিবরিও এবার খারসিও তা বরক রক তান যাগো আপনি অষ্টমী তিথিও বরক বাহান তানমা জরা আফ্রু আর বরক তানমানি বাহান্ন ন তুবই রাইজাতেই সঙ্গিরিও বিনা সঙ্গনাইব বসে কাহামকে মুই থগমানিতে বাহাই হামিয়া কাকমানি মানি খনির রিজাক খাতা আর মুই মুই সংপুরো আমি বাকে আর সংজাক বরক বাহাননি মুই জীব জীব মতমসাই অংশি ফোন বসে মানামলি ফোন কিজাফানো মতমসাই দংখা বরক বাহান ওকাই অ খুইমা বাই আকু বাই রাজা তপা তপা খেলাইয়ই অ পুংসাক মাইসা খা অ খুই তংজাকমাবা তাম বাহান বাহে পুলে খুশি নাই মালিয়া সঙ্গিছি মালিয়া আবতই মুইহান কথক ব মানে সেকাং মাসাইয়া খ আশেক জরাতেই থকজাকাদা বয়া বরক বাহান আবৈন বুপ্তই এবার তোমা বাহান সংখ্যা হই সঙ্গনাইন সঙ্গনা নাংখা মাইসা ওইবানি ইয়া গোল আয়েঙ্গ রাজা বাই সঙ্গজাগৈ সঙ্গনাই তো কিরিজাগি থর থর কলুই তংখা কিরিজাক তৈ সঙ্গনাই রক বন সাকা বুবাগ্রাই কুবুনি মাংস মানিয়ানি বাগৈন চং অ সামুং হামিয়া মূসা তাংনাইনি নাংজাখা মূসাবো মুইহান চং মানলিয়া আমন বাগৈন বরক বাহান সঙ্গী চারি ওই চং বেলাই অধর্মনি সামুং তাঙি খিবি জাখা আ ক খনাই বুবাগ্রা বসা কলিজাখা বেখা কলিজাখা বহনকা আনো কিরি বা নরক বাহাই অবশ্য সামুং হামিয়া তাংলাইনা নাংখাবা বতাই বহনকা আংতে রাজ্য চালুকলিয়া রাজানি সিংহাসন ন আসুকলিয়া রাজা তংলিয়া বাইথাং ন যুগ সাধনা খেলাই আবার যুগ সাধনা আসুগৈ আং কলগি তংনা নিবাগৈ আং বলঙ্গ থাঙি পাইছি নাই কমখা যুগ সাধনাও সিং বখারি তংসনে খেলাই তংসি নাই ও অধর্ম নিজে সামুং তামানি অ সামুং হইতে ইয়াক কাকনা বাগিন বহাই খা খেলাইকাতা খা থনকা আবৈন বলঙ্গ থাংমানি সেকাং বসাজালা দেবরাজ ন ত্রিপুরাহানি রাজা সনাম

রাজাকারী হাত অতংমা বরাজয়া কারখাই বসলানো রাইজরি ফির কাতা আবন ইয়াগুলো ববাই থাং ওয়ান সুক্তি নলঙ্গ থাং যাও আবু নুগী আফ্রু বসাজলা দেবরাজ তাই সিপাইরক মুক্তি চচরেরি ইংখলাই কাবলাই যাও তাই লামা হাকসালমা জরাবন নাইসুগিরিও আবনি বাকে রাজাবো বখা কাজাং যাখা তাই বরংনি থানী বিদায় নাবই বিনি থাং থাইও থাঙি পাইখা কমখা ববখা থনমানী আবখা থনমান ব সামঙ্গ ফনাং জেনে আবন বাঙি ববিন থানতে থাঙি পাইখা দেবরাজ ব বুফানী ইয়াকুং হাদলে কপালা বগৈ রাজাঘর গিপলি ফাইও ও শিখিরাজনি বসলা দেবরাজ বিনি বিহিং অগ বসা চলা খরকচা আসাইখা বুবাগ্রা দেবরাজ তা বুফা থিমাইয়াগল তো বন বুবাগ্রা অংখা রাজা অংখা বিনি মুং দুরাসা কমখা দেবরাজনি বসলানি মুং দুরাসা বন দুসরাঙ্গ এবা ধরা ঈশ্বরব হনৈ রিংজাগ দুরাসানি বসা চলা বিরাস অংখা বেলাই বিষ্ণুন বখৌ পৈতুতুয়ৈ খুলমনাই বরক বিষ্ণুনি সুয়ারিব বিষ্ণুন খুলম কব খেলায় বিনি ভক্ত হনী মানতা রাম কৃষ্ণ বিষ্ণু তেই শিব অমনি মুং মামাঙ্গ বিনি বুকুক্তই অংখরি তঙ্গ বিনি তমুঙ্গ আসেগ্ন কাহাম জয়াং মুহানা করকব চাইয়া নংয়া তে বখাবো আসেগ্ন কথা বিনি বসা চলানি মুং সাগর ফা ব ত্রিপুরানি রাজাংখা কংখা রাজসিংহাজন আসুখা বহু বিশে গবাং মারগৈ লুকু পালাইলাংখা অ সাগর ফাতা অ বুবাগ্রা সাগর ফানি বসা চলা মলয়জ চন্দ্র উল রাজাংলাংখা বিনি উল রাজাঙ্গা সূর্য রায় বিনি তেথেজ মুংখা সূর্য নারায়ণ অ সূর্য রায়নি উল রাজাঙ্কা বসা জেলা অচঙ্গ ফনাই বিনি তৈথেজ মুং তঙ্গ আবংখা উত্তঙ্গ ফনি এবা ইন্দ্রকীর্তি ও ইন্দ্রকীর্তিনি বসা জেলা চরাতর ব বীরসিংহ হনি বিনিজাগি তঙ্গ অ বীরসিংহ নিনগ বসা জেলা আসাইয়ানি বাগিন বিনি বুফায়ুং ইয়াগুলো ত্রিপুরানি সিংহাসন আসুক বিনি মুংখা হাসুংফা এবা আচংফা আচংফা বেলাই তেজ গনাং রাজা তংমানি বিনি ইয়াগুলো রাজাংখা বসা জেলা বিমার বিমার নি ইয়াগুলো রাজাংখা বসা জেলা কুমার অব থাঙ্কা ইয়াঙ্গ খতল কাইসা মানে শিখরাজনি খতলতা ও শিখরাজনি খতল অপ্তিকগ্র গবাং মা সাজাক্কা তাবো শিখরাজনি খতল পাইমন উল তাও ফাইবান সামুল নগর শিব আসুক রিজামানি বা শিবনি তংথাই তংমানি কক আবনি খতল সবাই খেতা তাবো রমদি কিরাথাও সামুল নগর মুঙ্গই জাগা করংসা তঙ্গ ত্রিপুরা হা বুবাগ্রা সালসা আর ও থাঙ্গ কুকুবইন সামুল নগর বু জিলাও কলাই আবতেই কিচা কক সাথে কলাইও তাবুক রাজমালাও বিশ্বকোষনি কম থিংনাইনি কগ্রগৈ সাজংমানি তঙ্গ মহারাজ বিমারনি বসাজলা কুমার রাজংমাইয়াগুল শিব এবা সুব্রাইন নাইনানি বাকৈ সামল নগর থাঙ্কা অবংখা বিশ্বকোষ যে কক সাজংমানি আমনরগৈ রাজমালানি কম থিংনাই যে সামানি কক্তা কালী প্রসন্ন সেন সামানি কক্তা আবনে ওই যে বিশ্বকোষনি কগ্নরগৈ সামল নগর শিবনি এই যে রমদি তংথকাই তংমানি জাগা হই মুং রিজাগৈ তঙ্গ আরও শিব তংথাই তংফুন অ সামল নগর বড় তং আবলে সাহরি মানিয়া ফিয়াবা চট্টগ্রামনি উত্তর গালানি মুঙ্গনাং শম্ভুনাথ শিব মন্দির গবাং ম জরা কসাম ত্রিপুরা রাজাবাই তাংজাগমানি তঙ্গ হই কক থাইজা তঙ্গ আবনো কারই তাবুক ব কংখা আর জরাও ব আ মন্দির স্নাম ফিনানি রাং ত্রিপুরানি রাজনী আরণী রিহর জাগি তঙ্গ হই খনাব আও তিনি মুসু জারতই সালাইছিন ফাইনাই সাল তাই তংরুম করক সালাইন অ কক সাইন তিনি যতন খা কাহামিয়াফরে তিনি রাজমালানি কগলাম অরণ্য মথাক্কা রেডু বসেকাঙ্গ আসুক তুমাই বেবাক তাকু বুকুরুন খুলমুঙ্গিয়াফরে খা কাহামিয়াফরে তিনি রাজমালা নি কগলাম তাওসেন থাঙাই সালচং সামল নগরনি কক সালাইমানি আ সামল নগর তুই রাজমালাও বিশ্বকোষনি কক ব আর কিচা রেগৈ সাজাক্কা আমনি কগ্রম সকাংনি সালচং সালাইকা ও সামল নগর আমন জাগাও সামল নগর বহিনু ফিয়াবা কালী প্রসন্ন সেন ও বিশ্বকোষনি কক সামানি উল বতাইসা বিনি খা খালাইমানি কক সাপিকা আবংখা মুতৈ ব সাম কখা অব সাম্বুল এবার সাম্বল নগর সামল নগর মন তৈমা নার তঙ্গই তঙ্গ রাজমালাও আব নিকা

রাখাই সাজংমা নিতঙ্গ মনো তৈমা ত্রিপুরা রাজ্য উত্তর গালব আর তৈমা নারো আর রাজ্যনি কৈলাসহর বিভাগ নপিস আসু রিজাক তঙ্গ তাই শম্ভুনাথ আবার সীতাকুণ্ড তীর্থ রাজ্যনি দক্ষিণ গালব তঙ্গ তাবু আব কালীপ্রসন্ন সেনবে সাজংমানি কক্তা কাই অবত থাঙ্কা কাইসা বিশ্বকোষ নি সামানি তাইসে কালীপ্রসন্ন সেন বিনি বখানি কক সামানি বিনি নাসিমুং সামানি তাবুক ফাইদি সাম্বল নগনি কগ সাম্বল নগনো তুই ত্রিপুরা সেরক কক থাইজে খানামা তঙ্গ আব রাজমালব রিজাক খাতা অবঙ্কা মতে ত্রিপুরা বুবাগ্রাম মহাদেব ত্রিপুরা বুবাগ্রাম মহাদেব তংমানি জাগা সুব্রাই খুঙ্গ থাঙ্গ আফ্রুনি ত্রিপুরা বুবাগ্রাতা সুব্রাই খুঙ্গ থাঙ্গা মহাদেব তংমানি জাগব আর সুব্রাই খুঙ্গ মহাদেব তঙ্গনি খানাব আবন বাগে আবন মুং সুব্রাই খুঙ্গু আমো সাউইমাখা গোপাল হামিয়া রাজা আরো থাঙ্গই মহাদেব ন খুলুমুই মহাদেব আরো শিকামজুক খরকচন বিহিক সঙ্গই তলাঙ্গই আরো তনিমানি তঙ্গ কংখা মহাদেব আরো থাঙ্গই শিকামজুক খরকচন কাইজাক্ষা তাই আরো নো হিক সাই তংলাইখা আ ক খানাবই থামজি পাইজাগিয়া পার্বতী আরো থাঙ্কা তাই বরম নুগই শিকামজুক নি খানাই সাপচারমই সাচি গিয়া কয় খিকলাইও তে গনাও ইয়াকুং বাই কাফিগো আবতুই খালাইজাকমনি বাগিন শিকামজুকনি ততরা কিছু গিয়ে বুকুক্তই কাহামকে পক পেপলাই মামিয়াঙ্গ আফরনি সিমিন শিকামজুক রক বুকুক্তই কাহামকে কক পেপলাই মানিয়াঙ্গ হই সাজগই তঙ্গ আমুখা সাজংমানি কক্তা ও সাজংমানি কক নন রাজমালাও সাপি কাতা তেবাইসা সেকাঙ্গ সাম্বুল নগর তুই কত মাথায় সাজংমানি তঙ্গ আর ও শিব এবার মতাই কতর লিঙ্গ সাগমাং ফিলেই তঙ্গি তঙ্গ হই খানাও হরনি জরাব আর শিকামজুক তুই এবার শিকামজুক বাই চাশমাই তঙ্গ আর শিবলিঙ্গতা ফিয়াবা সালকে ব নুকজাগিয়া হলং হাই কলাই তঙ্গ লোকরগ্ন হাই ন বন হলং নহনি টংলাইও লোকরগ বতা বন হলং নহনি টংলাইও আব হুক বা হাবা নিব জাগাবা আবিন সাল আর খরক রা নৈশিক হুক নি সামুঙ্গ থাঙ্কা ছালচাতা ছালচার 200 জন মতো হুক নি সামুং থাঙ্গনি তঙ্গ ফিয়াবা লেখা ওই নাইবুরুম বুরুম ন 200 জন ইসলাই তে খরক চা আলাই দে বরং মানজাগো আর মাইচু সুসাত লঙ্খায় তেই চুসাপ বাড়ি অপ্তি নৈজাক মানখা অপ্তি বৈজাক মানখা তা বুচু চু রাশা মাইচু লঙ্খাই বেই চুসা আলাই দা বুচু বাড়ি কংখা আর অন্নখা তলানে হাবু বাগরা মতাই কতর হৈজাগি বুইবাই নুকজাগিয়াখাই তঙু হৈজাগি তঙ্গ বুবাই নুকজাগিয়ায় সত্যযুগ গ মনোরাজাবন বেলায় পুঁজিমানি তঙ্গ অ মহাদেব নতা সত্যযুগ আপনি বাগি ন আপ্তি হানাই বাকসেবা সালাইতা আ মনু হিনজাংলাই মনু তৈমা নার জরা কলগ্রমই দিয়েলাঙ্কা মনু রাজাতা আফ্রুনি সিমিন মনু তৈমা তৈমা কথার বুমলাইকে হই সিজাক্কা বুবাগ্রা কুমারনি বসাজলা সুকুমার আবনি উল ত্রিপুরানি রাজাঙ্কা বুবাগ্রা কুমারনি বসাজলা ত্রিপুরা রাজা বব জরা কবাং রমই আসে ইয়কসাক রাজাঙ্গই লুকু পালাইলাঙ্কা অ সুকুমার কুমারনি বসলা সুকুমার বিন উল তসিরাও রাজাঙ্কা তৈশরাও ব তক্ষরাও এবার বীরচন্দ্র হিনিব সিনিজাগৈ তঙ্গ বিনি বসা জেলা রাজেশ্বর আবনি ইয়াগুলো রাজাঙ্গ রাজেশ্বরনি বেলায় এলএম করং বসলা খরমনি তঙ্গ বর ফান বাসং গনা তে এলএম ব আসং গনা থামচিব কুতুম বিনি থামচি ন হর বাইসে সুসৈমান মখনে দা আসং জরাদিব থামচি কুতুম তাবুক ফাইদি মতো সামুল নমরে কক পাইখিয়া তাবুক মৈশিলি রাজনী কক খতল সপাইখ্যাত ত্রিপুরা হাবুবাগরা রাজ্যেশ্বরনি বেসলা খর নইনি বের অক্রানি মুং মৈশিলি বন নাগেশ্বর এবার ক্রুদেশ্বর বহনই নুংলাইমানি তঙ্গ বেলায় জলি ক্রাঘনে ক্রুদেশ্বর গা সাইমিয়াতা অ মৈশিলি ন নাগেশ্বর বহন ক্রুদেশ্বর বহন অবর অ সংস্কৃত মুংর বেবাক নৌলঙ্গমে হাইমা তংতা আংখায় এই যে ক্রুদেশ্বর নাগেশ্বর রাজ্যেশ্বর আবরক্তা বা বীরচন্দ্র আবার বেবাগ্ন উলঙ্গমে হাইমা তঙ্গান বন বুফানি বসাজলা অক্রাবা বুফা থিমাইয়াগুল বন ত্রিপুরানি রাজাঙ্কা অ মৈশিলিন বসলা অক্রান রাজাঙ্কাতা বিনি বসাজলা খরকসাপন করই সাজলা খরকসা মাননি বাগৈ ব কাইথন এবং মতাই রনতা সরি যাও মতাই বক যাও আপতিন বেশি গোবাং রমইব মতাই বক যাখা খা বাই খুক বাই খালাই ন মতাইনি থানি বসাজলা খরকচা ব বিদ যাখাব ফিয়াবা কপাল করই বিনি কপালনি কেবেং মুং তংমানি বাগিন বিহিংনি ভগ বসাচলা আসাইলিয়া

চাপ লাগে আহি কে তাকু বাই তাকু কক চালামে হাইকাইন হারম্ব রাজা বাই ত্রিপুরানি রাজা বরক কক চাপ লাইখা তাকুন ওই থানজাক আসুক লাই জরা কাইসেসে গোফানো কেবনে আরে কেব বাড়িয়া অকব চাপ লাইখা তাইসি অবতী সুমাই কারাক বরক তাং লাইখা জরানি ফেরক লাই তখা ফানো কুপুমনি থাংতুন হাইফানো বরক কেবনে আরে কেব বারগলাক অবতী কক ওক ব্রক সময় তাং লেখা অবব সালেখা নং বাই আং সময় কত তাংলাইমানি তমুন নারক জায়গা হংখে এবার সময় সেবাই খিবি যাকাই তিনি বসং কমলি থাংতুন থৈকুমি থাংবাইতুন আত্মই কিরিমাসিং যা সময় রো ব্রক তাং লেখা এবার ত্রিপুরানি রাজা কথালাইমানি কক কক চাবলাইমানি কক সময় তাংলাইমানি কক ও কক রক কবনি হা বুবাগ্রানি রাজা রক খানাবাইখা আক কক খানাবুই ব্রক ওয়ানা কতর ওয়ানা জাগলাইখা হেরম্মনি রাজানী পূব উত্তর গেলাও তংনাই তঙ্গ কামাখ্যা মানে আ উত্তর গেলাও তঙ্গি তংতা কামাখ্যা জয়ন্তী আকরণী হা বুবাগ্রা রক বরক অক্ক খানাবই কক বিধি থাইজা খলাইখা তাঙি হিমবা হেরম্ম রাজাবাই ত্রিপুরানী রাজা কথালাই তংথুন আবো বরং নাইয়া কথালাই তংলাইয়াখাই ব্রক দুর কংনাই কেবেল উংনাই কথালাই তংখাই ব্রক কারা গুংনাই আমন বাগিনা ব্রক অমন বাহিকে কাতিরিমান আমন ভাই কক বিতি কাছে থন লাইকা কক বিতি খলজাক মতিন যে কক বিতি জাতিকে খলজাক আছে আপতি খেন বরক বরং নি থানি বরি নাই থংমা কাছে রিবি রহরকা অর রাজা খরনি নি কনি কাচারতা আ জরাও বুবা গারা খরনি ব করং সাও আসু গই টংলাইমা জরা আ জরাও ন বরক আ বরি নাই থংমা ন মকল ক্লাইজাক লাইতা বরি ন থাঙ্গা মকল বং মকল ক্লাইখা বরি কোবনি রাজা রক আ নাই থকজিং ন ফনগি রিহরমানি টংফিয়াবা তামনি ফরং রহকা নং ত্রিপুরা রাজানী বখাগন মকলনি মুসিং পুসু বাই নাসিক নাসিক দি আ ব্রিং সাইড হোক আত বরক হেরম্ম রাজানী বখাগ মকল কাই তা নাসিক দি ত্রিপুরা রাজানী ফাইসিং সিমিন কাহাম কাই মকল কাই কাইফি দি ত্রিপুরা রাজা প্রতীত সাগ মাং দুল গনাং মানে চালা নাইথকতা চালা নাইথক চালা কাহাম গদ মদ কাছে সাগ বাই মাং বাই নুখাই নং সেবান ববসে জরাতেই নাইথক হেরম্মনি রাজা অমর রামা বাই আকমা বাই খালগৈ বৰীনি বেখাগ নাইসি গ্লাক কবনি বগাৰ ৰগ বাই কৰংগৈ ফৰংগৈ ৰহজামতৈন বৰংনি দাগি মুংৰগৈ আ নাইথকজিক ব চামুং তাং ককংখা কবনি বুবাগ্ৰা ৰগ চামতৈন অ বৰী চামুং তাঙান চেং খাতা তাবুক বৰক চাগা তিপ্ৰা ৰাজান বেখাগচিম নাচিক দি অ হেৰম্ব ৰাজান তা নাচিক দি বংখা অমৰ ৰাখা বুৰাংখা আ কগ্ৰকতা বৰীনুগৈ হেৰম্ব ৰাজা বেবাগন পগজাগৈ থাংবাই বনসে বুৰাংখা ন অমৰখান বসে বেবাগ পগজাগৈ থাংবাইকা খাতং খাজা খালাই নুমা বাই বাকসা নব বুবাগ্রা আ দং ন কংখা বিনি যা আ দংতা বিনি উঙ্গৈ যে কক সানাই বন সঙ্গ আনি বাগৈ সেবা অ নাইথকজিং রিহরকা সাব রিহরকা যে নাইথকজিং ন বখাই বনি বাগৈ সে রহর জাতি মা তংসু ফেবা আর নাইথকতিজে বন না নাসি গিয়া তিপ্রা বুবাগ্রা নো সে হামজাগু হামজাগু ইয়াফার ইয়াফার জি ব্লাসা বন ইয়াফার ইয়াই হেরম্ব রাজা আবাগৈ ন লাচি যাক্ষা তেই জব জলি যাক্ষা ব জলি জাগৈ মকল নু গিয়ং টংখা আকো সাহাবে বাকসা ন ব আন নাইথকজিগনি কংখুন জো রানানি দাগিখা মহারাজ প্রতিদিনী কক খতল তৈব তংখ তিনি জরা করিনি বাগৈ অসক তিন ইয়াকা লাইসেনে ফাইনে সালো তে তংনুমা কক কচাং কচাং সালাইনে তিনি যত্ন খুলুমবাইখা তিনি কক অরণ পাইখা রেডু গানব আসুগি তংনাই তাকুরং খা কাহাম ইয়াফারৈ তিনি চিনি যে রাজমালানি কগলাম রাজমালা কক সামানি তাওইসা চ্যাং যাও যতন খুলুমবাইখা থাংনাই নি সালোসং থাংনাই সালো গৌরবাই ত্রিপুরানি চবা অবনতিয়ই কগলাম সালাই তংমানি ফিয়াবা অ খতনি কক পাইসুগিয়াকো যাফর অসুখ জরাতি সাকা যে রাজানি বসামারি সং আফুরু বাহাইকে বরং ফনুক জাখা কগ্র গাদি নগব বংনি বাগৈ মাইরুম সেরচানি মাই সংজাগো হুমারক তাবু আ চবাও ব বসামারি সংন খুশি উংখা হামজাক কাতাব খা ফুরজাখা বসামারি ন ওকাই বিক্রমঙ্গই বিনি বসামারি খরক্স তংমানি আফুরু তে খরক্স তংমানি তা ওই যে রাজানি সেংথুমানি বনব আফুরু সেনাপতি জংখা আফুরুনি সিমিন ত্রিপুরা রাজ্যব রায়দা কাইসা চলি ফেকে আবংখা রাজানি বসামারিখাই ব রাজানি সেনাপতি উংনাই ও রায়দা জরা কবাং রুগিন ত্রিপুরা রাজ্য চলিখা চলিলাংখা রাজা তংফুরু রগ আর রায়দান কং

নরও ও রাইজং মানে কক ন অ ঘটনা নি বিশং দি সিজাক কথা তাবু ও যে গৌরবাই যুদ্ধ নামমুঙ্গ যেন তেমুংসা সিনা নাঙানো আবংখা গৌর নবামন মেচেন থানি ত্রিপুরা রাজানী এবার বিনি রানী নিজে ফান বা বরগ্ন বাহিকা ইতিসা কাম তাহলে তাবু কবি কবিন বং নিজে রানী যে ফান আবুমাইন তো বেখা ফান বেখা ফান যে কতর বলে ও বেখা ফান আবুমাইন ফিয়াবা গরের নবাব চানখা হাই ত্রিপুরা বুবাগ্রা ও চব কপলাই হুঙ্গই তে ত্রিপুরা বানা আমনখাও কবন খাফ্রু আর চবাব যত নিশ্লাই ব্রম ফনুক জাকা মহারানী মহাদেবী আবু তাং সেকাং গন সাকা সেকাং বারেন সাকা কপলাইমাইয়াগুলো মহারানী মহাদেবী খম্বতান কতগ কানই চবা খলানী রাজা খরক এফিলি ফেকা বসে বেড়ে নাই যুদ্ধ খাইয়ই থরুক সেনারং মেসেনই ব খুমালা খুম্বতাং খুমত্রাং ততরা খুমত্রাং কানি ফেকা হীরা বন্ধনীয়াগ চবই দুলই তো নিজা হাব ফন মেহেরকুল আব ত্রিপুরা হাও খবজা কাফরুন ত্রিপুরা হাও মহারানী মহাদেবিনী আসুক থাই বেলাই কতর চেন তো বুইনি হানি গবাং মা উবতৈ বেখা কতর বরিরানী কগ্ন চেন খানাও পব পড়ু ফিয়াবা চিনি হাও মহারানী বিশিঙ্গ মুসিং মহারানী তঙ্গ বেখা কতর খাই বেখা থনি শত্রুন মেসেন নাই আ কক চেন খর বসে পড়ি রমদি ভারতবর্ষ করি যা দুর্গাবতী হিনে চিনি ইন্ডিয়াও তং দুর্গাবতী জানসি রানী লক্ষ্মী ভাই এবার চাঁদ সুলতান বরুণী সেলাই দা সুই নাকি সেলাই সালাই মানতা বব বেখাক্তই বব বেখাক্তই চিনি রাজানী চিনি রানী কম মূসা বেখাক্তি ফেলে চিনি রানী কম তং না কে চিকন যাবলে লাই বুমাব বিনি আসুক থাকব বরং সামন তঙ্গি তংনাই জানসি রানী কাহাই দুর্গাবতী কাহাই লক্ষ্মীবাই কাহা চাঁদ সুলতানী কাহাই যেন রুতুকি নাইখে রাজমালা তেব সিমান জাগান তা তো সালাই তংলাইবল রাজমালা কো তেব চেন রুতুগান মতই বীর বীরই বেখা গান বরী কক আমো চিনি গর্ব চিনি বলাইমু গৌরনী নবাব বাই সেংথুম ফানি বিশিঙ্গ নাংলাইমা আ চবা কতর ১২৩৪ খ্রিস বিশিব হিনই বাক্সা বাক্সা লাবইমা করুংর সালাই তঙ আমো ওই ইতিহাস বয়র আরো রগো মানতা কিংবা ওই যে কয়লা চন্দ্র সিংহ রাজমালা আরো বাকং সারা নাইকা অর অকক সাথে কেলাইয় লক্ষণাবতী নাংসাজা গজামা জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ ১২৩৪ খ্রিস বিশিব জাজিনগর ফাইয়ে চবানাং ফাই ও জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ আমা ১২৩৪ খ্রিস বিশিব চবানাং নাই বরক জাজিনগর ফাই তাই চব ব চেন কতর চেন তাই চেন সিত্রা চেনি খারি থাঙানি নাঙ্গ হিনিব ব্রক সালাই তংতা ব চেন কত চেরে খারি থাঙ্গা লাই বুমাই রেকজাক গস নাই থাকাই করিং রক বাকসাবা ও জাজিনগর ন ত্রিপুরা হা হই সালাই ও জাজিনগর ন ত্রিপুরা হা হিব সালাইনি তঙ আপনি গবাং মতং হাই অ কক সয়ংই তংখাই তুগল খাঁ মহারাজা সেংথুং ফানি বিহিক ঈশ্বরী জেগ মহাদেবী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাক্ষা নিন চংখা খালাই মানতা ও তুগল খান চিনি মহারানী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাক্ষানা তাবো যে ত্রিপুরা জেগ রক সেখানে সামনে বেশি জড়াতে বেখা কতর আঙ্গাজ গনাং তাই হাব ফোন ইয়া ফাও চবই নারংনা বাগৈ চবই নারংনা করং তাই আবনি বাগৈ থই আকরক ফোন রিউই মানো আবর চেন রমই মান হর চিনি ও মহারানী নাসেগৈ আবতি খেলাইন মেহেরকুল ত্রিপুরা রাজিনী হাও চব জাগো আবনি ইয়াগুলো ত্রিপুরা রাজা সেংথুং ফা বুবাগরা তুমি তংসাক লোক পালাই থাংজাখা বিনুল ত্রিপুরা বুবাগ্রানী হায়ও আসুখা বসাজলা আসুং ফা বিনি সাল কবাং মা বিশে কবাং মা রাজ্য সালংমানী আমল ব লুকুরক তন্থক চাথ খাই নংবাইখিয়া তৈ বব কচাং কচাং খাই কচাং ততখাই লুকু পালাই তঙ্গি টংলাংখা অ কক বসং রাজমালাও মাংখা আ আচুং ফানি বিহিংখা ইসিরিজেক আচুং মা আফ্রুনি সিমিন বুবাগ্রাবে বুবাগ্রা জিং মূ থানসান নুকজাগো নাইদে বসাইনে মূ আচুং ফা বিহিং মুখ আসুংমা তাহলে মূ তো থানচান কাইসা গায়ে ফাউংখা কাইসা গায়ে মাংখা আসে যে কক আপন সিমিন হৈসানী মূ থানচা আতিব নুগুই ফাইকাতা যেন রাজমালা রগি নাইখাই ইতিহাস রগি নাইখাই ও আসুংমা বিদ্যাপতি বিদ্যাপতি হিনিব সিনি জাগি তঙ আসুংমা সে বিনি মূ বিদ্যাপতিব ফিয়াবা বুবাগ্রা

asungpa bumani gureng man yewoi bupani gureng man kha asungpa no hilai te bupan gureng man kha ne kongkha buma hira boti hai angas gnang liabo asungpa beg asungmali phiewa bakra je khaina angas gnang elam gureng kebang ma samung gureng kha bini phantai poromai bai tiprawo thantini tagmung wamung tai shubmung akorok belai khina phalok jakha अरब किसा किसा मानता मोर कबांग म फलोई सिजा क्रय फेबा आबरो किसा किसा जेमान मानि आबनो कमया फरजाक म नय फरजाक बनि सारिम ख बंग जराउबा आचुंग फा थिमै यागल बसला खिचुंग फा राजंखा बिहि गिसिरे जोंनि मुंखा खिचुंग मा आरो आसुंग फा सुंग मारो खिचुंग फा खिचुंग मा माने हिजांनि मुंन समान जों नुजा खता खिचुंग फंखा बुबाग्रा आचुंग फानि बसासला संदारी বিহি খিচুংমাংখা খরকচা তাক করং বদাল বিদাল তাবলুপ থানে সামুংব সামুঙ্গাফর ফরঙ্কা ছালচা বিনি বমর রাও ব থাঙ্গি তংসা তংসত খলাই ন তংনাংখা বিনি আমল লুকুরক রাজাবাই মুংসাতে ফেন সাতক জাগমানি খনাইয়া মানে সাতক জাগে হনাই খনা কাতা ওয়াইসবান সাতক জাগে হনাই সাতক জাগো হনাই ওয়াইসবান খনাইয়া ম পাইখা তাবু যে গৌরবাই চবানি চবা নাংলাইম তাবুক ডাঙ্গর ফা নি খতল যং তাবু সকাই লেখা রমনি তাবু ডাঙ্গর ফানে কক সাতানি সাইমান বুবাগ্রা খিচুং ফানি বসাজেলা ডাঙ্গর ফা কৈলাসচন্দ্র সিংহবিনি রাজমালা এবার ত্রিপুরার ইতিহাস মুঙ্গই বিজাব কাংসাও বন দুঙ্গুর ফা হনই সৈলাংখা ব লুকরক বাই হরিরাইহিনী ব সিনিজাগি তঙ্গ ব মহারাজ সেংথুং ফানি কুসুং বৈলাইদ্রব রাজা কলাইতা ব বিনি জরাও নিপ্রাহানি পূব গালা বখা গ গুমতি তিমানি আসাইমুখ হাসক গ রিয়াং দফানি লুকুরক তঙ্গি তঙ্গ ও রিয়াং দফানি লুকুরক নুকুরক নবানো চব মেসেনই ব পূব গালা বখা গ বিহা ফলকা হিনে মান তাহলে রিয়াং দফানি লুকুরক যে সময় পূব গালাও গুমতি তিমানি আসাইমুখ মানে গুমতি তিমা যে হাপুনি তলা হইতে আসে গে যে হাপুং হইতে আসে কিয়া আর ওতা আরও ব্রক তংমানি ব্রং মেসেনই ব ত্রিপুরানি হা ফলকা আকক অর ও সাজাকা রাজমালা হাসে গামসাইনি লুকরংনি বিসিংগ কক থেজে সাজাগি তংমানি তঙ্গ আবু তাম আবংখা সালকবাং সকাং ত্রিপুরানি দক্ষিণ গালা বখাংনি বুবরা বুবাগ্রা খরকচাবাই ত্রিপুরা বুবাগ্রা দাঙ্গাই কিরিমাসিংচা সবা কচর কাইসা নাংলাইকে হানাই দাঙ্গাই জঙ্গাগি দাঙ্গাই মা দাঙ্গাই ফাহিলাই মানে আবুদা সাইমালিয়া তবে দাঙ্গাই রাজা যুদ্ধ নাংলাইকে ও চভা কত নাংলাই থানি ন বুবাগ্রা দাঙ্গাই আ বুবাগ্রা মেসেনি সিমি টংলিয়া বন বুব বুথারকা তাই বিনি হা সেগে বাইথেন ইয়াগ চবই নাখা আপতি হিনই সালাইমানি খানাতা সালাইমানি তঙ্গ রেসের খাগ্রা মুঙ্গুই চবানি রেচামুং থাইসা তঙ্গ তাবুব তঙ্গ চবানি রেচামুং চবানি রেচামুংনি বিসিংগ অবব থাইসা রমদি খা খামকুংমানি রেচামুং হই মানু কাইজাকমানি উলনি সালন কাইজেংনাই বরি খরকচা বসাইবে সুরুসি থুরগি মালিয়া খরক তানালাই কবং তানালাই ইয়াকুং বসালাগাই ব থুলাই মালিয়া বসাইবে সুরুন বসাইন চবা নাংথানি ইয়াকরে রিহরা নাংখা আফরুন তেনি উলনি সালন আবনি বাগিন খা খামজাগৈ সরগমা কাউই কাবৈ রেসাবৈ তংনানি নাংজাখা আবরৈ অবতেখা খামজাগৈ রেসাবৈ কাবমানি রেসা মুংনন ও রেসের খাগ্রা ও তঙ্গ রেসামুং ন রেসের খাগ্রা তঙ্গ আর রেসামুং চারিনি সিমি চেঙ্গি অক্রা চাকরা বেবাংনি খাপং ন উদিলা খলাই তিসাব ওই চেং মব খানাব ও রেসের খাগ্রা রেসামুং অব তমুং ন খা খা নঙে রেসাবকে ইয়াফাংনি সিম বুসুক থাক খাই আফুরু ন খা জেসেবেন সাল তুঙি তংথুন ওয়াতৈ থপচা থমনি মা কলাই হনাই আফুরুনি বৃষিক বুড়ারক সালাইচা তাও সালাইও বৃষিক বুড়ান বিসিংগ রাজাক তংখাই বৃষিক বুড়া আবার তাও বসাবো রেসের খাগ্রা রেসামু রেসাব খাই তাবুক ব যে নখানি ওয়াতি মা কলাই হনে নখা গুরুমসাই ফাই হনে অর সানা কলাই তিপ্রা বুবাগারা দুঙ্গুর ফান দাঙ্গাই ফা আপতি উঙ্গি মানতা বন দাঙ্গাই মা দাঙ্গাই ফান অ দাঙ্গাই ফান অবন দুঙ্গুর ফাংনাই ববাইন রিয়াং লুকুরংনি এবা রিয়াং অজমারংনি কিরিমা সিংজা যুদ্ধঙ্গি মানো তে কেব বাইয়া রাজমালে যেভাবে চেথরই সাকাতা ববাইঙ্গি মানো ফিয়াবা অবনবেলাইখা খামানি কক আর দাঙ্গাই ফাবাই মেসেন জাগনাই বুবাগ্রানি বুমুং খরক চাফান সাউই মানে গরিখা দাঙ্গাই ফা মেসেন খা আ বুবাগ্রান রিয়াং দফান বুবাগ্রান ফিয়াবা বুবাগ্রান মুং তামো

কেব সৌমিয়া কবনি কক টংমানি রক মূ সাবু সিজাকলিয়া বুপ্তিখে যুদ্ধ নাংখা তামুখা বরক বড় তমত আবু সিজাকলিয়া অত ডুঙ্গুর ফা বাই দাঙ্গাই ফা খরকচা দে এবার আবু জুদা বরক দে ইংখা আবু তাইবো কাহাম খেলাই ইয়া ফাংমারে ওই নাইথে কেলাইতা কবি কবিন ডুঙ্গুর ফা দা দাঙ্গাই ফা আব মানে থিনাংনি চারে রঙিয়াগো ন আম ইয়াফারে রিজাগো বুবাগ্রা ডুঙ্গুর ফা জাগা কবাং মাও আউলি সংসা ওই কলাংখা তাই আবুবাই ব এলম গনাং মূব লাইখা ডুঙ্গুরফা ডুঙ্গুর ডাঙ্গুর মাংখা বিহিকনি মূ ডাঙ্গর ফানি বিহিক কসাং কবাং মা তঙ্গ কংখা খরকচা খরং নইয়া কবাং মানো কাইজাকা অবনতি কৈলাশচন্দ্র সিংহ তামো সালাংখা নাইদি ও ডুঙ্গুরফানি বিহি রং তৈতা কবান যাবি সাকা বিনি কবান যায় আমরা তিসাইরিনি গো বসাকা তিনি অষ্টোত্তর শত দ্বার পরিগ্রহ করেছিলেন কংখা বিনি নুখুঙ্গ এই যে কাজাকা থিং ফিয়াবা বিয়া নুখুঙ্গ বসা চলা খরক চিচা রাসাইখা বিহিক তো কবাং মা আমনও নাইখে বসা চলা কমতা অষ্টোত্তর শত দ্বার পরিগ্রহ মানে তামুখা সিন কৌবা যে আষ্ট শনি সেলাই কুবাং বিনি বিহিক তঙ্গু অষ্টোত্তর শত এখাই ও আষ্ট শনি সেলাই কবাং বিনি বিহিক নি বহগ চেলা খরক চিচার বা আঠারো জন আসাইখা আবনি বাগিন ব ওয়ানাজাক্ষা বউ বসালা ন রাজা সামা চা নিনে আকো ওয়ানসকে বলাই বেলা কত ওয়ানাজাক্ষা রাজানি বসা রাজাঙ্গ বসা অকরা ন উঙ্গুই তঙ্গু হনে খানাও ফিয়াবা অকরা তঙ্গু বুমুক চেয়েখে তো যে উংনানি ফান গনাং বনন মারি নাই ফিয়াবা বিন বসাঙ্ক আঠারো জন আয়েঙ্গ বসলা চংনি বিসিঙ্গ ব আসেন ন ওয়ালাইমানি সুলাইমানি বাঙ্গি তংখা ওয়ালা লাইমাং কেলেং লাইমাংসি টংলাই সু হই মানো ও বিন বসলা চংনি কৌনতা কচাং কচাং ওয়ালাই সুগলাই করিখাই টঙ্গি টংখাই তো মূসা কক্সি বাংনা নাঙ্গিয়াতা ওয়ারানানি মানাঙ্গিয়া সকনি রাইজে রেগৈ বসা অক্রা ন রাজা সালামগাই নঙ্গি থাকামুন ফিয়াবা মুসুকে ওয়ালাই সুগলাই লাইখা রাজা ন ওয়ান আর উইতিসাকা বৌয়া নাজাকা মতাম খাইমা জানো সাবনো রাজারিমা জানো মুসুকে ওয়ালা লাই অবো সাতাইকলাইও ডাঙ্গর ফানে বসলা অক্রা খা কিচা ওয়ান সুমুং থেনে বরক আবো কারই নাইসিং মুং বিনি কবাং হামথাইয়া আবনি বাঙিন বসলা সুংনি বিসিঙ্গ খরকসা সিং বুবাগারা খালাইনি বাকি সাই না থানি ব ওয়ান সুকমুং কুথুগ কলাই কল কুফুঙ্গই টংনানি নাংজাকা তামখাই উংনাই হিনি ওয়ান সুমং ওয়ান সুমং ব পাস পাইলাইলিয়া পাইথাগ ব বসলা সুংনি বিসিঙ্গ ওয়ান সুক করং কুক বখরক আকর গনাং বুদ্ধি করং আপতিঞ্জন বুবাগারা সামনানি খা চংখা সাবন খাইমা জানো আবো তো সৈন ফিয়াবা সাব ওয়ান সুমুং করং কুক অ কক বুবাগারা বাহাইকে সিনাই ওয়ানসুক সিনি ওয়ানসুকই ত্রিপুরা রাজা আফ্রু লামা তংসা তিখলাইকা আ লামা তাম আম তাবো অর সালাইয়ানে আবংখা বুবাগারা ডুঙ্গুর ফা সালসা একাদশী পালাইনানি বেখা চংখা আমনি সালব বেবাক বসলা সঙ্গতেই সাল সাপুং মাইসাইয়া তঙ্গই একাদশী পালাইখা পালাইমা পালাইনা মুসুং ইয়াফানো বসলা সঙ্গব বুফানি কক নাউই অকভুকচা তঙ্গই একাদশী পালাইনানি নাংখাতা বপ্র পালাইয়ে ইয়কসিনাবা আফ্রু বুবাগারানি সৈ মা থামচি তঙ্গই তঙ্গ মা খলচি মানে ত্রিশটা সৈ মরংনাই এবার নাইকিনি খেলাইনাই ন রিঙ্গই মহারাজ ডুঙ্গুর ফা বিনি খুঞ্জুগানাও সেরেক সেরেকাই সাকা ক কতন সাকাতা তাম সাকা খানা ও সৈ রং ন মাইতা চারিদি অকভুকচা তনিদি বতাইব সাকা একাদশী পালাইমানি পাইমানি ইয়াগুল আং খানাও সে রাজকুমার সংবাই বাক্সা পাল থানসা আজুগৈ চামুং চালাইনাই আফ্রু নং অসৈরগ্ন আনি সামু তুবি ফাইদি আং দা গেমাবে বাক্সা নং অসৈরগ্ন ইয়াকারে রিবাইদি আপনাকে ফরঙ্গি রেখাতা আনি কক নারগিয়াখাই ফিয়াবা নং বুথারি খিবি জাগান অকক সাউন রাজা তৈ মূসা পুংলিয়া সিরিং সিরিং তঙ তাবুং নাইদি তামুংখা পাইথাগ একাদশী বাইমানি সাল রাজা এই যে চালানি আসুগ বসা জেলা যে ত্রিশ জন্ন বিনি গানও ন বেরাম বেরাম খা আসুক রেখা ত্রিশ জন্ন একাদশী বাইমানি মাই চালাইনা বাকি মাই খেলাইও মাই বক বাইখা যতন রেডি খাই পক বাইখা তিয়ারু বাইখা চানানি বক বাইখা বসলা সঙ্গ চানানি চ্যাংলাইখা আর সেই নাই কল নাইব রাজানি ককতেই ন আফুরু ইয়াদেং ইয়াদেং সেই রতুবি ফাইও বসলা সঙ্গ খোয়া খোয়াক মাই চানানি জরাও ন রাজা নাইকল নাই ওই যে সেই নাইকল নাই রংনতা সেই আকারে রিনানি বাকি মকল ফিলিগিরিব মকল ফিলিগিরি খাব বোবাগারানি দাগি মানে ত্রিশটা সেই আকারে রিজাক্ষা

yakre rijak ma ya gulo abu rotamukha je salchani sekang mai mase ya abai chanani hal hal nangani hal hal okhu jamne hal hal ngai tongmai kha bro rajani basajara suni mai khale bakha go thangai mai khale yo bukhu rinani nai lekha abu nugoi bro mai khale yakre basalai kha phiyaba jottoni kusu basajala ratna pha ratna ta ratna chalaki khlaye bini mai khale ni mai kisi cha nahare hazal khitari dihorka আবু সিরকব কংখা আশ সিরকবতা মাইখিতাই গ্রহণ বিখাগত থাঙ্গই আখিতার।

খাইসিয়াগ রত্ন ন খা ফুরজাক না নিতে আঙ্গো বতাবো যা খা ফুরজাক কাতা রত্ন ন আপন চিমি ন আপন ইয়াগল ব কুমনি বসলা সঙ্গে গবান যাই খেলাইয়া ওই রত্ন ন আলাইদা মকল বাই নাসিং না লঙ্কা ও রাজা আয়ঙ্গ কুমনি বসলা সঙ্গ রত্ন ন মুসনা নিচে আঙ্গো হাই আবুতই খেন কুমার রং নি বিসিঙ্গ কাইসা তে কাইসা ন নাসিগি মানিয়া অনুরুগ কুতুগলাইমা বাঙ্গ ওয়ালাই সুগলাই নুকজাক্তা হাই তিনি জরাব খনি ফেকা হাই তিনি কগলাম জিনগ মতাগলাইসিনে ফাইনাই সালো জাওয়াইসা মনে টংনুমা কৌর কক বারা রক ও রাজ্য বাগলাই মূন তেব কামগি খালায়নে যে সালাইয়ানে অসুক জরা নসুক জরা সাইন তিনি রাজমালা মতাকজাকা যত্ন খুলুমাই।

নরকখানে তো 101.6 মেগাহার্স এফএম উজ্জয়ন্ত তৈনং গজারং তো নরকনি বখো খামামন আসজরা নরক খনাকা চিনি বরংগুনা তাকুক শ্রী রবীন্দ্র কিশোরদেব বর্মানি সাকবাইথাং কক সলাই কমথেংজাক কক অজরাও আবনিয়াগুলো কিছিসা রচা বংনি ফাইসঙ্গ থালাইয়ানো রচা বংনি ইয়াগুলো নরকনি লগে বহাই নহয় লাইবুমানী কথমা পান্দাব হাই নহয় কিফলে ফেবিরা

আও তাহু বহু মারে গেছে ইং যং আশাক জরা সালাইকা উদয়পুর রাজা খরনতেই উদয়পুরও তাবু খন কচাম নুয়ুংমা নুকজাগৈ দংখো যে নুয়ুংমানি কথমা যং বিজাব রগ আগে মা পরীক্ষা গোবিন্দ মানিক তৈ নক্ষত্র রায় নি কথমার হায়া দে উদয়পুর ন রুকসাওই মহারাজা বিনি সামু খলাইথকনানি বাকি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ উদয়পুর বিভাগ হেনে সুনামকা তে উদয়পুর বিভাগনি হাবানক জগন্নাথ দিগিনি উত্তরগালা ফাইসিংগ উনিশশো এক খ্রিস্টাব্দ ন সুনাম জাকা বেলাইখলাইন সিনাই নুগনাই লেখা গরং বেলাইখিন নাহারনা গরং থিনাং নুহরনা গরং উমানি বাকিন অ সামুর খলাইয়ে গেলাঙ্গই মানো তেই মহারাজা বীরচন্দ্র মানিক্য বেলাইখিন লেখা হামজাগনাই খরকসা রাজা বিনি তাবুফানো যং স্টেট সেন্ট্রাল বীরচন্দ্র লাইব্রেরি যং থং থং বুসাজাক নকো যিনি আউলিনি খাকলাব গজার আউলিনি লগি উদয়পুর ব উনিশশো দুই খ্রিস্টাব্দ ব লাইব্রেরি এবারবা বিজাব নক সুনামেরিকা উদয়পুর বেলেখিন হাস্তেনি মুগনাং দলি তে লাইবুমানি দলি হিনে যং বন লবসাওই মানো অ দলিনি মন্দির তে কতর কতর পুষ্কিনির বেলেখিন নাইথত দাবুনি যে টুরিস্ট বরকনির বাকে বেলেখিন বরকনি খানো সতনো তাবু ফানো যং উদয়পুরনি উদয়পুর যে তাবু প্রেজেন্ট যে উদয়পুর দলি দমানে আবনি কিসিসা হাকসাল থাকা হেগেন যং জেরাইফুর পরিমানি রবীন্দ্রনাথ ঠাকুর বৈশিজাক গোবিন্দ মানিক তৈ নক্ষত্র রায়নি নুয়ুং নক তাবু ফানো নগৈ মানখো যং আরও নগৈমানক ভুবনেশ্বরী মন্দির যে মন্দিরও বলেরিনা থাকি খরকসা সেরাইনি খানি নাংরিমানি বলি মথাকমানি অবহাইরক যং ভুবনেশ্বরী মন্দির তে গুণবতী মন্দির মহারানী গুণবতী মুগৈ মন্দির শিব মন্দির জগন্নাথ মন্দির অমর সাগর জগন্নাথ দিঘি ধনী সাগর এবার দনানয় সাগর মহাদেব দিঘি এবার বিজয় সাগর হিনে যে মু তাবুক যং নগৈ তমানে অবরক আগিনি জরাব বব হাইখেলাই খুরখানা খরক বসুক বরক নাংখানা সাল বসুক নাংখানা বেলেখেন ওয়ানা মাসিন যা হাইয়া দে তাবুনি যুগ যং গবাং মা পুষ্কিনির বান্ড খুরমানি নগু দজারবাই হাওয়া কাকি যং লামা সোনাম মারক নগু তিলা সবাই মারক নগু আজরাব ফিয়াবা অবহাইরক গরি বরক ইয়াক বাইসিমি খলাইন অবহাইকে পুষ্কিনির খুরু আসে কতর কত

আও তাহু বহু মারিগে সিং আসু জরাজং লাইবমানি কথমা পান্ডা খানা লাইকা তে পাইথাগো রচা মংতাংসা খানা ওইনা হালাইকা অজরব কিছিসা লেলামনি ফাইচিং ও থালায়নে লেলামনি ইয়াগুলো হাইনয় কেপলে ভাইবিনে নরকনি গচারো

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন। তো আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে সময় বেতার নাটকের। আজকের নাটক দুরাশা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাটকটি প্রযোজনা করেছেন সরল গুহ।
1: দার্জিলিং এসে দেখছি মেঘে বৃষ্টিতে দশদিক আচ্ছন্ন, ঘরের বাইরে যেতে ইচ্ছে হয় না, ঘরে থাকতে আরও অনিচ্ছা জাগে। হোটেলে প্রাতরা শেষ করা হলো, পায়ে মোটা বুট আর আপাদমস্তক ম্যাকিনটস তো পরাই আছে, বেরিয়ে পড়া যাক। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চারদিকে ঘন মেঘের গুজ্জটিকা দেখে মনে হচ্ছে বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচিত্র রাবার দিয়ে ঘষে ঘষে মুছে ফেলবার উপক্রম করছেন। জনশূন্য ক্যালকাটা রোডে একাকী পাদচারণ করছি, কে কে কাঁদে, কে তুমি, এই নির্জন পথের ধারে বসে কি করছো, কি হয়েছে তোমার? আহা, অমন করে তাকিয়ে থেকো না, কথা জবাব দাও, ভয় পেয়েছ? হাসছো যে?
2: বহুদিন হলাম ভয় ডরের মাথা খেয়ে বসে আছি, লজ্জা

0: বড় মনে বাবুজি, একদিন যে জেনানায় ছিলুম সেখানে আমার আপন ভাইকে প্রবেশ করতে হলে অনুমতি নেবার প্রয়োজন হতো, আর আজ আজ বিশ্ব সংসারেও আমার পর্দা নেই।
1: তোমার কথা ঠিক। আমি
0: বাবুজি, আমি বদরাম নবাব গোলাম কাদের খান পুত্রে।
1: সালাম বিবি সাহেবা, মাফ করো, তোমাকে চিনতে পারিনি। চিনতে না পারবার অবশ্য অন্য কারণ আছে। একে তো তোমাকে এর আগে কখনো দেখিনি, তার উপরে এমন কুয়াশা যে নিজের হাত পা কখনো চিনে নেওয়াই দুঃসাধ্য। এ আমার পরম সৌভাগ্য বলতে হবে। হোটেল থেকে বের হবার সময় স্বপ্নেও ভাবতে পারিনি যে বদরামায়ের গোলাম কাদের খান পুত্রীর সঙ্গে দার্জিলিংয়ে দেখা হবে। শুক্রিয়া বিবি সাহেব, শুক্রিয়া। তুমি গোলাম কাদের খান উপযুক্ত পুত্রী সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।
0: বিশ্বাস হচ্ছে না?
1: ঠিক তা নয়, তবে এই গৈদিক বসন, জটাভার, ত্রিশূল, নবাব নন্দিনীর সঙ্গে এই বেশের ঠিক যেন মিল খুঁজে পাচ্ছি না। তা সে যাই হোক, বিবি সাহেব, তোমার এই হাল কে করলে?
0: কি করায় তা কি আমি জানি? এত বড় প্রস্তরময় হিমালয়কে কি সামান্য বাষ্পের মেঘে অন্তরাল করেছে?
1: তা বটে, অদৃষ্টের রহস্য কে জানে, আমরা তো কীট মাত্র।
0: বাবুজি, আমার জীবনের আশ্চর্য কাহিনী আজই শেষ হলো, যদি ফরমাশ করেন তো বলি।
1: বিলক্ষণ ফরমাশ কিসের? যদি অনুগ্রহ করেন তো শুনে সার্থক হব।
0: আমার পিতৃকুলে দিল্লির সম্রাট বংশের রক্ত প্রবাহিত ছিল, তাই কুলগর্ব রক্ষা করতে গিয়ে আমার পাত্রের সন্ধান পাওয়া দুঃসাধ্য হয়ে উঠল। কোনো পাত্রই আমার যোগ্য বলে নবাবের মনে হলো না।
2: মীর আলী, নবাবজাদির শাদি ঠিক করতে দেরি করা উচিত নয় সত্য, কিন্তু ভুলে যেও না আমরা দিল্লির শাহেনশাহের বংশধর। যেখানে সেখানে তো শাদি দিতে পারি নে, খানদানের কথা ভাবতে হবে তো।
3: জনাব ঠিকই বলেছেন, তবে শাদির বিলম্ব হলে নানা রকম বাধা এসে হাজির হয়। তাই বলছিলাম, লখনৌ নবাবের প্রস্তাবটা বাতিল করা উচিত হবে না। যদি হুকুম করেন লখনৌতে একজন বিশ্বস্ত লোক পাঠাই।
2: আহা, সে প্রস্তাব তো আমি একেবারে বাতিল করে দিইনি, সময় নিয়েছি ভাববার জন্যে। একবার জুবান দিলে গোলাম কাদের খাঁ তা কখনো ফিরিয়ে নেয় না, তাই ওই প্রস্তাব মঞ্জুর করবার আগে ভালো করে ভেবে দেখতে চেয়েছিল।
3: জনাব সব দিক বিবেচনা করেই যে কাজ করেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে আমার মনে হয় আমাদের আর সময় নেওয়া উচিত হবে না। হুজুরের মঞ্জুরি পেলেই আমি লখনৌতে এতলা পাঠিয়ে দেবো।

0: নবাবজাদে, জানলা ধারে বসে বসে তুমি রোজ এত কি দেখো? যখনই আসি তখনই তোমাকে এখানে বসে থাকতে দেখি।
1: তোদের মতো বাইরে যাবার তো আমার উপায় নেই, তাই এই পথেই দুনিয়ার সঙ্গে আমার পরিচয় করতে হয়। সত্যি পত্নী, এখানে বসে থাকতে বেশ ভালো লাগে। ভালো লাগে যমুনার নীল জল, ভালো লাগে ঘাটে যারা স্নান করতে আসে তাদের কোলাহল। কিন্তু ঘাটে আজ এত ভিড় কেন রে?
0: আজ আমাদের পৌষ সংক্রান্তি, তাই দলে দলে লোক আসছে স্নান করতে।
1: পদ্মিনী, এদিকা, ওই একটি লোক দেখছিস? যেমনি গায়ের রং তেমনি বলিষ্ঠ চেহারা, আর যেন অপূর্ব তেজে রাধা। এর কি রোজই সংক্রান্তি? রোজই স্নান করেন, যমুনার জলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা স্তবস্তুতি করেন।
0: উনি তো কেশরলাল,
1: তুই ওকে চিনিস নাকি?
0: বারে ওকে কেনে চেনে, বাদরাওয়ের ফৌজ বাহিনীর উনি তো অধিনায়ক, পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ।
1: নিষ্ঠাবান তাতে সন্দেহ নেই, রোজই দেখি উনি যমুনার জলে আবক্ষ নিমগ্ন হয়ে প্রদক্ষিণ করতে করতে নবোদিত সূর্যের উদ্দেশ্যে অঞ্জলি দেন, পরে সিক্ত বস্ত্রে নদীর ঘাটে বসে একাগ্রমণে জপ করতে থাকেন, তারপর ভাইরোর আগে ভজনের সুর তুলে গৃহে ফিরে যান। দেখতে আমার বড়ও ভালো লাগে। পদ্মিনী, বলতে পারিস তোদের ধর্মে এমন কী আছে যা মানুষকে এমন তেজস্বী, এমন নিষ্ঠাবান করে তোলে?
0: তা তো জানি না নবাবজাদে, কিন্তু আমাদের ধর্মের কথা শুনতে তোমার যে কেন এত ভালো লাগে তা আমি বুঝতে পারিনি। রামায়ণ মহাভারতের গল্প যত শুনিয়েছি তোমার শুনবার আগ্রহ ততই বেড়ে উঠেছে। আমার কেন আশ্চর্য লাগে, নিজের ধর্মের প্রতি তোমার তেমন আকর্ষণ।

0: এখন আছে বলে তো মনে হয় না।
1: কি জানিস পদ্মিনী, স্বধর্মের কথা কখনো শুনিনি, উপাসনা বিধিও জানিনি। বিলাসী ব্যাসনে আমাদের পুরুষের মধ্যে ধর্মবন্ধন শিথিল হয়ে গেছে, অন্তঃপুরেও ধর্ম আর সজীব নেই, সেখানেও প্রমোদেরই বন্যা।
0: আমার মনে হয় ভগবান তোমাকে স্বাভাবিক ধর্মপিপাসা দিয়েছে।
1: সম্ভব, শুনেছি আমাদেরই এক পূর্বপুরুষ জোর করে এক ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করে এনেছিলেন, হয়তো তাঁরই পুণ্য রক্ত আমার শিরায় শিরায় প্রবাহিত হয়ে আমাকে হিন্দু ধর্মের দিকে আকৃষ্ট করেছে, হয়তো তারই ফলে পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ কেশরলালের প্রতি আমার শ্রদ্ধা দিন দিন বাড়ছে।
0: মাফ করো, এ কি শুধু শ্রদ্ধা নাকি আর কিছু?
1: কি যে বলিস তুই,
0: আজ একটা সুখবর শুনে এলুম, খবরটা সত্যি কি না তোমার কাছে যাচাই করে নেব।
1: কি খবর রে পদ্মিনী?
0: শুনলুম নবাব বাহাদুর রাজি হয়েছেন, লখনৌতে লোক পাঠাবার ব্যবস্থা হয়েছে, যমুনার কুল ছেড়ে শ্রীরাধিকাকে গোমতীর তীরে পাঠাবার আয়োজন হচ্ছে।
1: শ্রীরাধিকা? না না, আমাকে শ্রীরাধিকার সঙ্গে তুলনা করিস নি। জল আনবার ছল করে রাধার যমুনাতে যাওয়ার সুযোগ ছিল। আমাদের যে পর্দার শাসন, ঘাটে যাওয়া তো দূরের কথা, সূর্যের আলোর সঙ্গে পরিচয় করা আমাদের অপরাধ। আমাদের জীবনে অভিশাপ নেই, আছে শুধু অভিশাপ। মিলন নেই, আছে বিরহের বেদনা।
2: জবা কুসুম সংকাশং কাশ্যপীয়ং মহাদ্যুতিম ধ্বন্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম।
0: ঠাকুর, পায়ের ধুলো দিন ঠাকুর।
3: কল্যাণ হোক, ভগবান তোমাকে শান্তি দিন।
1: আজ তোর এত দেরি হলো যে পদ্মিনী?
0: পুজো পার্বণের দিন, যমুনায় স্নান করে ব্রাহ্মণের পায়ের ধুলো নিয়ে এলুম। জীবনে পাপ তো কম জমেনি, দেখি পাপের বোঝা কিছু কমিয়ে নিতে পারি কিনা। আজ কিন্তু আমাকে একটু ছুটি দিতে হবে নওয়াজাদে।
1: কেন?
0: ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেছি, তারই আয়োজন করব।
1: কাকে নিমন্ত্রণ করেছিস? কেশরলালকে?
0: কি যে বলেন, কেশরলালজিকে কি করে নিমন্ত্রণ করব? উনি অত্যন্ত নিষ্ঠাবান, কেশরলাল ঠাকুর কারো অন্ন গ্রহণ করেন না, কারো দান প্রতিজ্ঞ করেন না। তার পায়ের ধুলো যে নিতে পেরেছি এই যথেষ্ট।
1: তাই বুঝি উনি কি এতই কঠোর যে ভক্তের সেবাও গ্রহণ করেন না?
0: কঠোর না নওয়াজাদি, তেজস্বী, কারোর জন্যই তার নিয়মের ব্যতিক্রম হবে না। তাই সাত থাকলেও তাকে অন্ন গ্রহণ করবার অনুরোধ জানাতে কারো সাহস হয় না।
1: কোথা থেকে এই চরিত্রের দৃঢ়তা আসে বলতে পারিস? এত যে তেজ, কোথায় এর উৎস?
0: তা তো জানি নে। লোকে বলে সন্ধ্যা উপাসনা স্তব স্তুতি ও শুদ্ধাচার ওই ব্রাহ্মণকে অলৌকিক শক্তি দিয়েছে। আমাদের ফৌজে এমন একটি লোকও নেই যে কেশরলালজির কথায় হাসি বুকে প্রাণ না দিতে পারে। অসাধারণ শৌর্য, এমনকি বিনা অস্ত্রে বোধ করি ওর হুকুমে আমাদের ফৌজ শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে।
1: পদ্মিনী, আমার একটা কাজ করবি? তুই তো রোজই স্নান করে কেশরলালের পায়ের ধুলো নিস, একদিন আমার জন্য ওর পায়ের ধুলো নিয়ে আসতে পারিস?
4: মীর আলি, লখনৌয়ের কোনো খবর আছে?
5: খবর আছে জনাব, কিন্তু সে সাদির খবর নয়।
4: তাহলে কিসের খবর? তোমাকে আজ একটু চিন্তিত দেখছি যে মীর আলি, তবিয়ত ঠিক আছে তো?
5: তবিয়ত আমার খারাপ হয় না জনাব, তবিয়ত ভালোই আছে, কিন্তু একটার পর একটা যেরকম খবর পাচ্ছি তাতে দিল ঘাবড়ে যাচ্ছে। দাঁতে টোটা কাটবার ব্যাপার নিয়ে সিপাহীরা সব জায়গায় খেপে উঠেছে, দেশের চারদিকে অতি দুঃসংবাদ, এ আগুন বোধহয় সহজে নিভবে না।
4: বলো কি মীর আলি, এখানে সেখানে কয়েকটা সিপাহী বিদ্রোহ করে ইংরেজকে কি করতে পারবে? ইংরেজেদের দুদিনেই ঠান্ডা করে দেবে।
5: তা জানি না জনাব, বিদ্রোহ এখন শুধু এখানে নয়, ব্যারাকপুর বা মিরাটের স্থানীয় ঘটনা বলে একে আর উড়িয়ে দেবার উপায় নেই। কানপুর, ঝাঁসি, এমনকি দিল্লির দিকেও এই আগুন ছড়িয়ে পড়েছে। বোধহয় এই আগুন থেকে কোনো জায়গায় বাদ যাবে না। তামাম হিন্দুস্থান জ্বলে উঠেছে, আমাদের ফৌজের লোক অস্থির হয়ে উঠেছে।
4: বলো কি, আমাদের ফৌজের ওপর কড়া নজর রাখতে হবে তাহলে। কেশরলালকে ডেকে তুমি এখানে হুঁশিয়ার করে দাও।
5: শুনছি কেশরলালই ওদের উস্কাচ্ছে।
4: না না, ইংরেজের বিরুদ্ধে আমি কিছুতেই লড়ব না মীর আলী।

0: ইংরেজদের শক্তির কাছে সিপাহীরা কখনোই পেরে উঠবে না। চালে ভুল করে আমি ওদের শত্রু হতে চাইনি, প্রয়োজন হলে কেশরলালকে বরখাস্ত করতে হবে।
1: সেটা যে আরও চালে ভুল হবে জনাব, কেশরলালকে সরিয়ে দিলে আমাদের ফৌজ সঙ্গে সঙ্গে বিদ্রোহ ঘোষণা করবে।
0: তবে কি করতে বলো, সিপাহীদের সঙ্গে যোগ দিয়ে বদরাম হারাতে আমি কিছুতেই রাজি নই।
1: কি করা দরকার তা এখনই বলতে পারছি না জনাব, একটু না ভেবে কিছুই বলতে পারছি না।

0: কেশর লাল, তুমি কেন এত উত্তেজিত হচ্ছ আমি বুঝতে পারছি না। কোথায় কোন সিপাহীদের টোটা দাঁতে কাটতে হচ্ছে, টোটার কাগজে গরু বা শুয়োরের চর্বি আছে কি নেই, তা নিয়ে আমাদের মাথা ব্যথা কেন? আমাদের ফৌজের লোক তো আর সে টোটা ব্যবহার করছে না।
1: জনাব, আজ আর টোটার প্রশ্ন নয়। আজ সব টোটাগুলি যদি সিপাহীদের চোখের সামনে পুড়িয়েও ফেলে, তাহলেও এই আগুন ইংরেজরা নেভাতে পারবে না। এই বিদ্রোহ আজ আর টোটার বিরুদ্ধে নয়, এই যুদ্ধ আজ ইংরেজের বিরুদ্ধে। 100 বছর ধরে ইংরেজ আমাদের শোষণ করে এসেছে, এবার ওদের উচ্ছেদ চাই। দিল্লির রাজধানী দখল করে আমরা বাহাদুর শাহকে সিংহাসনে বসিয়েছি, হিন্দু মুসলমান এক হয়ে এবার ইংরেজকে হিন্দুস্থান থেকে নিশ্চিহ্ন করব।
0: কেশরলাল, ইংরেজ অসাধ্য সাধন করতে পারে, হিন্দুস্থানের লোক ওদের সঙ্গে পেরে উঠবে না। অনিশ্চিতের আশায় বদনাম খোয়াতে আমি রাজি নই। কোম্পানির সঙ্গে লড়বার আমার কোনো ইচ্ছেই নেই।
1: নবাব সাহেব, আপনি যদি আমাদের থেকে যোগ না দেন, তাহলে যতদিন লড়াই চলে ততদিন আপনাকে বন্দী করে রাখতে হবে, ততদিন আমি বদরামের আধিপত্য ভার গ্রহণ করব।
0: সেসব হাঙ্গামা করবার দরকার হবে না কেশরলাল, বদরামের লোক যা চাইবে আমি তাই করব। আমি তোমাদের পক্ষেই চিরকাল থাকব। আমি শুধু তোমার মন পরীক্ষা করছিলাম কেশরলাল।
1: কিছু অর্থের প্রয়োজন আছে, কোষাগার উন্মুক্ত করতে আদেশ দিন।
0: তোমাদের প্রয়োজনে কোনোদিনই অর্থাভাব ঘটবে না।
2: পদ্মিনী, তোকে একটা কাজ করতে হবে।
3: কি কাজ? না বাজাবে,
2: কেশরলালের প্রচুর অর্থের প্রয়োজন।
3: তা জানি, ফৌজের সিপাহীদের উনি নতুন করে তৈরি করছেন, অনবরত চলছে কুচকাওয়াজ, গোলা বারুদ আর অস্ত্রশস্ত্র অনেক সংগ্রহ হয়েছে। শুনেছি নবাব বাহাদুর অর্থ সাহায্য করবে।
2: কেশরলালকে এই ব্যাপারে সাহায্য করা আমাদের সকলের উচিত। আমার সব অলংকার জড়ো করে রেখেছি, আমার নাম করে এই অলংকার তার কাছে পৌঁছে দিতে হবে।
3: সে কি সমস্ত অলংকার তাকে দেবে?
2: এই অলংকার আমার অঙ্গে শৃঙ্খল বলে মনে হচ্ছে। এ যদি কেশরলালের কাজে লাগে তো সার্থক বলে মনে করবো। নে, এগুলো ওর হাতে পৌঁছে দিয়ে আয়। সত্যি অদ্ভুত লোক এই কেশরলাল। শুনেছি দিবারাত্রি ফৌজ নিয়ে আজকাল মেতে আছেন, কিন্তু তবু তার নিয়মের ব্যতিক্রম নেই। এখনো রোজ যমুনার জলে আবক্ষ নিমগ্ন হয়ে মন্ত্র পাঠ করেন, জোর করে প্রদক্ষিণ করতে করতে সূর্য প্রণাম করেন, সিক্ত বস্ত্রে ঘাটে বসে একাগ্রমণে জপ শেষ করেন, সুকণ্ঠে ভৈরোর আগে ভজন করতে করতে বাড়ি ফিরে যান।
3: কাজের চাপ যতই থাক, কেশরলাল ঠাকুরের ভজন উপাসনার ব্যতিক্রম হবে না। ওর কাছে ধর্মের চেয়ে বড় কিছু নেই।
2: কেশরলালকে আমার অলংকার গ্রহণ করেছেন?
3: হ্যাঁ নবাব দাদি, আমি নিজে তাঁর হাতে অলংকার দিয়ে এসেছি।
2: কিছু কিছু বললেন?
3: বললেন, বললেন স্বাধীনতা সংগ্রামে আপনার এ দান তিনি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করলেন, নবাবজাদিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
2: ধন্যবাদ জানাবার কোনো প্রয়োজন ছিল না, উনি কি করে জানবেন যে গ্রহণ করে উনি আমাকে ধন্য করেছেন।
3: নবাবজাদি সর্বনাশের বুঝি আর বাকি রে।
2: আবার কি হলো রে পদ্মিনী?
3: শুনলাম জেলার কমিশনার গোড়া সৈন্য নিয়ে বদরাওয়ের দিকে রওনা হয়েছে। কেশরলাল যে বিদ্রোহের আয়োজন করেছেন এই সংবাদ তার কানে গেছে।
2: কি কে তাকে এই খবর দিলে? নবাব বাহাদুরকে বলবো তাকে মৃত্যুদণ্ড দিতে।
3: তা হবার নয়, শুনলাম নবাব বাহাদুরই গোপনে কমিশনারকে এ খবর পাঠিয়েছে।
2: পুলিশ কি পদ্মিনী, ইউ কি কখনো সম্ভব হতে পারে? জিজ্ঞেস করবো নবাব বাহাদুরকে।

0: তাতে লাভ নেই। খবর যদি সত্যিই পাঠিয়ে থাকেন তাহলে তুমি তার কাছ থেকে কোনো কথাই জানতে পারবে না। তার চেয়ে এখন কি করা দরকার তাই আমাদের ভেবে দেখতে হবে।
1: কেশরলাল এই খবর জানে?
0: বলতে পারিনি, আমি খবরটা পেয়েই তোমার কাছে ছুটে এসেছি।
1: এক্ষুনি কেশরলালকে খবর দিতে হবে, তুই শিগগির যা।
0: তাই যাচ্ছি। কেশরলালজির কথায় আমাদের ফৌজ প্রাণ দিতে প্রস্তুত। সময় পেলে গোরা সৈন্যকে পরাজিত করা কেশরলালজির পক্ষে শক্ত হবে না।
1: কিসের আওয়াজ?
0: কেশরলালজিকে আর খবর দেওয়া হলো না নবাবজাদি, গোরা সৈন্য বাদ্রাও আক্রমণ করেছে।
1: বলিস কি?
0: দেখতে পাচ্ছ না আমাদের ফৌজ আত্মরক্ষা করতে ছুটে চলেছে? কইছি, ওই যে কেশরলাল চলেছেন ক্ষিপ্র বেগে। এই যুদ্ধের তৃতীয় কোনো মীমাংসা নেই। হয় গোরা সৈন্য ধ্বংস হয়ে যাবে, নয়তো কেশরলালজির সৈন্যবাহিনী নিশ্চিহ্ন হবে। এই লড়াই জীবন মরণের লড়াই।
1: পত্নী, শিগগির নবাবজাদার পোশাক নিয়ে আয়।
0: নবাবজাদার পোশাক?
1: হ্যাঁ, নবাবজাদার পোশাক পরিয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে। যুদ্ধক্ষেত্রে নিজের পোশাক আমি যেতে চাইনি, তাতে বিপদ বাড়বে।
0: কি বলছো, তুমি যাবে যুদ্ধক্ষেত্রে?
1: হ্যাঁ যাব। বিশ্বাসঘাতকতার কলঙ্ক এই প্রাসাদ কলুষিত, এখানে থাকলে আমার দল বন্ধ হয়ে যাবে। তুই আর দেরি করিস নি।
0: কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে তুমি কি করবে?
1: আর কিছু না করতে পারি মরতে তো পারবো। এক তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ যেখানে প্রাণ দিতে প্রস্তুত হয়েছেন, সেখানে আমারও যদি প্রাণ যায় সে তো পরম সৌভাগ্য।
0: বদ্রাবে নবাবজাদি হারেমের বাইরে যাবে এ যে আমি কল্পনাও করতে পারি না।
1: না, আজ তোরা কেউ আমাকে ধরে রাখতে পারবি না। আমি যাব, আমি নিশ্চয়ই যাব।
0: সব শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ নবাবজাদি, সব শেষ হয়ে গেল। বদ্রাঙ্গুলি মাথা তুলে দাঁড়াবার মতো আর কেউ রইল না।
1: কি কি ওখানে পড়ে রয়েছে দেখ তো পুতিনি, কি যন্ত্রণা আত্মবোধ করছে। কি শৈলাল
0: বেঁচে আছেন কিন্তু জ্ঞান নেই।
1: কিছু বলবেন? আপনি সুস্থ হয়ে
2: জল,
1: কিন্তু এখানে জল কোথায় পাবো? পদ্মিনী তুই এখানে থাক, আমি যমুনা থেকে জল নিয়ে আসি। আর জল দেব
2: কে তুমি?
1: আমি তোমার সেবিকা, আমি নবাব গোলাম কাদের খাঁর পুত্রী।
2: পরিমানের কন্যা, মৃত্যুকালে জল দিয়ে তুই আমার ধর্ম নষ্ট করলি। তুই হয়ে যা, তুই হয়ে যা।
1: কি করছেন? উঠবে না, উঠবেন না।
2: হয়ে যা, আমাকে ছুটনে, আমাকে ছুটনে।
3: বলেন কি, এই যে জানোয়ার,
4: জানোয়ার কি মৃত্যু যন্ত্রণার সময় মুখের জল পরিত্যাগ করে?
3: তা ঠিক, জানোয়ার নয়, এ দেবতা।
4: কিসের দেবতা? দেবতা কি ভক্তের একাগ্র চিত্রের সেবা প্রত্যাখ্যান করতে পারে?
3: তাও বটে।
4: তখন আমি ষোড়শী, এই প্রথম দিন অন্তপুর থেকে বাইরে এসেছি। বাইরের সংসারে পা বাড়াতে আমার দেবতার কাছ থেকে চরম আঘাত পেলাম। আমার করদেহে প্রবল বলে আঘাত করে কেশরলাল ছুটে চলে গেল যমুনার ধারে। একটি খেয়া নৌকো বাঁধা ছিল, কিন্তু পার করবার লোক ছিল না। নৌকোর ওপর উঠে কেশরলাল বাঁধন খুলে দিলে খরস্রোতে নৌকা অদৃশ্য হয়ে গেল।
3: আপনি বাধা দেবার চেষ্টা করলেন না?
4: আহত কেশরলালকে সাহায্য করতে হাত বাড়িয়েছিল, নীরবে প্রত্যাখ্যান করে সে চলে গেল। প্রথমে ভীষণ আঘাত পেল, পরে মনে মনে বলল, হে ব্রাহ্মণ, তুমি হীনের সেবা, পরের অন্ন, ধনীর দান, যুবতীর যৌবন।

0: রমণীর প্রেম কিছুই গ্রহণ করো না, তুমি স্বতন্ত্র, তুমি একাকী, তুমি নির্লিপ্ত, তুমি সুদূর। তোমার কাছে আত্মসমর্পণ করবার অধিকারও আমার নেই। সেদিন আকাশে বাতাসে মৃত্যুর সুর, আমারও সেদিন হয়তো মৃত্যু কামনাই জাগত, কিন্তু যমুনা বক্ষের ভেসে যাওয়া সেই নৌকায় যেন আমাকে জীবনের পথে নিয়ে চলল। ব্রাহ্মণের এমন কি শক্তি, এমন কি তেজ, যা সব কিছু হেলায় ফিরিয়ে দিতে পারে! তাই ভাবতে লাগলুম, সেই শক্তি আমাকে অর্জন করতেই হবে।
1: মা, তুমি যখন আমাকে পিতৃ সম্বোধন করেছ, তখন আমিও তোমাকে আজ থেকে কন্যারূপেই গ্রহণ করলাম। কিন্তু তোমার বয়স অল্প, এই বয়সে ধর্মচর্চার দিকে তোমাকে কে টেনেছে তা বুঝতে পারছি না।
2: বাবা, কে যে কখন কাকে কিভাবে টানে তার কথা কি কেউ বলতে পারে? আমার বয়স অল্প তা ঠিক, কিন্তু শাস্ত্রও যে অপরিসীম, এই বয়সে শুরু না করলে শাস্ত্র অধ্যয়ন কতটুকুই বা হবে?
1: তা ঠিক, সেদিক থেকে বিচার করলে অধ্যয়ন আরম্ভ করবার এই উপযুক্ত বয়স। কিন্তু শাস্ত্র অধ্যয়ন করতে হলে তোমাকে তো সংস্কৃত শিখতে হবে।
2: আপনি অনুগ্রহ করলে আমি সব কিছু শিখতে পারবো বাবা। শুনেছি হিন্দু শাস্ত্রে আছে, জ্ঞানের দ্বারা তপস্যার দ্বারা শূদ্র ব্রাহ্মণ হয়েছে।
1: কিন্তু তোমার হঠাৎ ব্রাহ্মণ হবার বাসনা কেন জাগলো?
2: হঠাৎ জাগেনি বাবা, ব্রাহ্মণ আমাকে হতেই হবে। ব্রাহ্মণ না হতে পারলে আমার জীবনের প্রথম ব্রাহ্মণ, আমার জীবনের শেষ ব্রাহ্মণ, আমার ত্রিভুবনের একমাত্র যিনি ব্রাহ্মণ, তার সঙ্গে মিলন আমার সম্ভব নয়।
1: মা, সুখবর আছে, কেশরলাল বেঁচে আছে। সে তাঁতিয়া টোপের দলে যোগ দিয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
2: আমি জানি কেশরলাল মরতে পারে না, কেশরলালের মৃত্যু নেই। বৃথায় কি এতদিন বিশ্বনাথকে দেখেছি? আমি নিশ্চিত জানি সেই ব্রাহ্মণ, সেই দুঃসহ জলদগ্নি কখনো নির্বাণ পায়নি।
1: তাঁতিয়া টোপের অভিযানের সকল খবরই আমার কাছে আসে। কেশরলাল তার দলে যে বীরত্ব দেখিয়েছে তার তুলনা নেই।
2: তার বীরত্বের কথা আমি অনেক জানি, কিন্তু তার বীরত্ব আমার মনে তত বড় দাগ কাটেনি। আমার মনে সবচেয়ে বড় দাগ কেটেছে তার ব্রহ্মণ্য তেজ। বাবা, আপনার অনুমতি পেলে আমি তাকে খুঁজে বের করবই।
1: মা, কি বলছো তুমি? কোম্পানির লোক চারিদিকে জাল ছড়িয়েছে, এই অবস্থায় কেশরলালের সন্ধান করা নিরর্থক।
2: বাবা, কতটুকু জায়গায় হিন্দুস্তান, সমগ্র পৃথিবী খুঁজে বেড়াতে হলেও আমি ভয় পাইনি। আমি ভৈরবীর বেশে ঘুরে বেড়াবো, কেউ আমার কোনো ক্ষতি করবে না। আপনি অনুমতি দিন, কেশরলালের সঙ্গে আমার দেখা করতেই হবে। গুরুর আশ্রয় ছেড়ে ভৈরবীর বেশে বেরিয়ে পড়লেন। কানপুর, লখনউ, মিরাট, ঝাঁসি, গোয়ালিয়র,
0: কোথাও কেশরলালের সন্ধান পাওয়া গেল না। সবাই বলে হয় যুদ্ধে নয় রাজদণ্ডে কেশরলালের মৃত্যু হয়েছে। এমন সময় খবর পেলুম কেশরলাল নেপালে আশ্রয় নিয়েছে। নেপালে গিয়ে জানলুম বহুদিন আগে নেপাল ত্যাগ করে চলে গেছে।
1: তারপর?
0: তারপর 38 বছর বাদে দার্জিলিং এ আজ কেশরলালের দেখা পেয়েছি।
1: কি দেখলেন?
0: বৃদ্ধ কেশরলাল ভুটিয়া পল্লীতে ভুটিয়া স্ত্রী ও তার পৌত্র পৌত্রী নিয়ে মলিন অঙ্গনে ভুট্টা থেকে শস্য সংগ্রহ করছে।
1: আঘাত পাবার কথা সন্দেহ নেই, কিন্তু 38 বছর যাকে প্রাণ ভয়ে বিজাতীয় সংস্রবে অহরহ থাকতে হয়েছে, তার পক্ষে নিজের আচার রক্ষা করে চলা সম্ভব নয়।

তাকে আমি বুঝিনি, কিন্তু এতদিন আমি কি মোহ নিয়ে ঘুরেছি? যে ব্রাহ্মণ্য তেজ আমার কিশোর হৃদয় হরণ করে নিয়েছিল, আমি কি জানতুম যে তা সংস্কার ছাড়া আর কিছু নয়? আমি যে জানতুম তা ধর্ম, তা অনাদি অনন্ত, নইলে 16 বৎসর বয়সে যে অপমান তার কাছে আমি পেয়েছিলাম, তাকে কেন গুরুদক্ষিণার মতো শিরোধার্য করে নেব? হায় ব্রাহ্মণ, তুমি তোমার এক অভ্যাসের বদলে আর এক অভ্যাস লাভ করেছ, কিন্তু আমি আমি এক যৌবনের পরিবর্তে আর এক যৌবন, এক জীবনের পরিবর্তে আর এক জীবন কোথায় পাব? বাবুজি, আপনার বোধ হয় দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। নমস্তে বাবুজি, মাফ কিজিয়ে, সালাম বাবু সাহাব।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আপনারা বেতার নাটক দুরাশা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা সরল গুহ।

একটা রবিবার এমন হোক যেখানে শুধু তোমার আমার কথা, কিছু গল্প আর কিছু গান, আর সেই সাথে ভালোবাসার অন্তহীন এক পথ চলা। একটা রবিবার এমন হোক যেখানে থামবে না কোনো ঝামেলা, যেখানে থাকবে না কোনো ঝগড়া, যেখানে থাকবে না কোনো বিষাদের সুর, সেই সুর শুধুই হৃদয় ছুঁয়ে যাওয়ার, সেই সুর শুধুই মন ছুঁয়ে যাওয়ার। আর এভাবেই একটা রবিবার যদি আমাদের উপহার দেয় FM উচ্চায়ন্ত, তাহলে আমরা বেশ ভালো থাকি সবাইকে সঙ্গে করে নিয়ে, যেটা আমাদের দিন শেষে নিজের কাছে নিজের কমিটমেন্ট, যে শুধু নিজে নয় বরং সবাইকে নিয়ে আমরা ভালো থাকবো, সবাইকে নিয়ে ভালোবাসার পথ চলবো। তো এভাবেই ভালোবাসার পথ চলতে আজকের রবিবারেও আমরা চলে এসেছি FM উচ্চায়ন্তের আজকের অতিথি অনুষ্ঠানে, সঙ্গে করে নিয়ে আজকের অতিথিকে। তাহলে চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে তার সাথে পরিচয় করা যাক, আমাদের বন্ধু স্নেহা সাহা, এই ত্রিপুরা রাজ্যের অত্যন্ত গুণী একজন শিল্পী, নতুন প্রজন্মের শিল্পী। আজকে সে তার গানে গল্পে আড্ডায় আমাদেরকে ভরিয়ে রাখবে। স্নেহা, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর সেই সাথে স্নেহার গানকে যারা পরিপূর্ণতা এনে দেবে, অর্থাৎ বাদ্যযন্ত্রে যারা রয়েছে যন্ত্রাণুর সঙ্গে, আমাদের সকলের প্রিয় শুভদা, আর সেই সাথে একেবারে ইয়াং ডায়নামিক তমাল। তাহলে চলুন সবাইকে নিয়ে সঙ্গে করে নিয়ে আজকের অতিথির পথ চলা আমরা শুরু করব। কিন্তু তার আগে আরও একজনের নাম উচ্চারণ করতে ভুলে গেছি, যার জন্য আমাদের আপনাদের সঙ্গে একেবারে যোগাযোগের এপার ওপার সেতু পারাপার করা, অর্থাৎ ফেসবুক লাইভের মধ্য দিয়ে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের আরেক বন্ধু কৌশিকদা। আর আপনাদের কাছে আমাদের নত জানু হয়ে একটাই অনুরোধ থাকবে যে এই লাইভ ভিডিওটি আপনারা রবিবারে দেখছেন, আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিন, শেয়ার করে দিন আপনার ফেসবুক প্রোফাইলে। আমাদের ফোন করতে পারেন আমাদের অনুষ্ঠানে, আমাদের ফোন নাম্বার হচ্ছে 03812326253, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965 এই নম্বরে। আর সেই সাথে আমাদের কমেন্ট বক্স তো খোলা রয়েছে ফেসবুকে, যে লাইভ ভিডিও আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু লাইভ কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে অনুষ্ঠান, অথবা কোনো শুভেচ্ছা বার্তা যদি থাকে আমাদের বন্ধু স্নেহার জন্য সেটাও পাঠাতে পারেন, আমি অবশ্যই অনুষ্ঠানের

0: ফাঁকে ফাঁকে সেটা পড়ে দেবো, সেটা আমার তরফ থেকে প্রমিস রইল। তাহলে চলুন দেরি না করে গানে গানে শুরু করি আমাদের যাত্রা, আজকের অতিথির দু ঘন্টার যাত্রা। তো কি গান শুনবো প্রথমে বল?
1: একটি বর্ষার গান দিয়ে শুরু করছি
0: আজকে। বাহ, বৃষ্টি বৃষ্টি কিন্তু বেশ একটা আকাশ হয়ে আছে, যদিও সেই গুমোট ভাবের মধ্যে কোনো মন খারাপ লুকিয়ে আছে কিনা আমরা জানি না। যদি লুকিয়ে থাকেও, সেই মনটাকে ভালো করার জন্যই স্নেহার এই সুন্দর বৃষ্টির গানটি আপনাদের সবার জন্য রইল। তাহলে চলুন গানে গানে শুরু করি আমাদের পথ চলা।

0: ফিরে যেতেই হয় সেই কথায়। বাদলো দিনেরও প্রথম কদম ফুল করেছো দান, আর সেখান থেকে বেরিয়ে সেই বাদলা দিনে কোথাও যেন এক মন খারাপের সুর এসে আমাদের ভিড় করে মনের মধ্যে, আর সেখানেই হয়তোবা বেজে ওঠে সেই গান যে গান আমাদের স্নেহা শোনালো। তো স্নেহা, বৃষ্টি বোধহয় খুব বেশি ভালো লাগে, তাই না?
1: হ্যাঁ,
0: বৃষ্টি খুব
1: তা তো বটেই। আগামীতে আমি যখন

0: বাকি গানগুলো করব, তখন তুমি এটা আরো বুঝতে পারবে।
1: মানে আজকের অনুষ্ঠানে বৃষ্টির গান বেশ রয়েছে, বেশ বৃষ্টি বৃষ্টি একটা ভাব আমরা আজকে উপভোগ করব। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে কিনা আমার জানা নেই, তারপরেও মেঘলা হয়ে আছে আকাশ, এটুকুনি আমি স্টুডিওতে আসা অবধি দেখেছিলাম। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আমাদের এই বন্ধু যেটা সুরেলা জাদুতে বেশ অনেকটাই জাদু ছড়িয়ে দিয়েছে ইতিমধ্যে আমরা জানি, তো তার সম্পর্কে জানারও আগ্রহ একটু একটু করে আমাদের বাড়ছে, যেমনটা প্রত্যেকবার বেড়ে থাকে নতুন অতিথির সঙ্গে পরিচয় করার, তাকে একটু বেশি করে জানার। তো আজকের দিনটাও তো অন্যরকম নয়, আজকের দিনটাও তারই মধ্যে একটা দিন। তো আজকের দিনে আমাদের স্নেহার সম্পর্কে যদি বলতে চাই, স্নেহা স্কুল শেষ করেছে এবং কলেজে পা রাখবে, ইচ্ছে আছে ওকালতি করার, আর সেই সাথে গানের সঙ্গে বন্ধুত্বটা বেশ ছোটবেলা থেকে, যখন বয়স প্রায় 4 বছর, ঠিক বয়স যখন 4 তখন থেকে গানের সঙ্গে একটা বন্ধুত্ব চলছে, যে বন্ধুত্ব আস্তে আস্তে করে বেশ অনেকটা বছর পার করেছে, সারাটা জীবন সঙ্গে থাকবে, কারণ এই বন্ধুত্ব তো ছেড়ে যাওয়ার নয়। আর সেই সাথে আমাদের এবং আপনাদের যে বন্ধুত্ব FM উজ্জয়ন্তের সঙ্গে, সেই বন্ধুত্বও কিন্তু একটু করে বেড়ে চলেছে, দিনকে দিন বেড়ে চলেছে। আর তাই বলতে চাই যে পেজটিতে আপনারা লাইভ দেখছেন, সেই পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না, কারণ ওই যে বলে বন্ধুত্ব একটা সুতোয় বাঁধা থাকে, তো তো আমার এবং আপনার FM উজ্জয়ন্তের এবং আপনাদের শ্রোতা বন্ধুদের আমাদের যোগসূত্রটা কিন্তু এই যে ফেসবুক পেজটি রেখেছে, আর সেই সাথে রেখেছে নিউজ অন AIR অ্যাপ, আর সেই সাথে আমরা রয়েছি 101.6 MHz-এ, ঠিক আপনাদের মনের ভেতরে। তো তাই ফলো করতে ভুলবেন না পেজটি, আর চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এবারে আবারও স্নেহার কাছে ফিরে যাই এবং জানি তার কিছু কথা। তো স্নেহা, ছোট্টবেলাটা কেমন ছিল? বেড়ে ওঠা তো আগরতলায়।
2: হ্যাঁ, এখানে
1: তো মা বাবার শাসন সেই সাথে
2: কেমন তো ছিল, আমার ভীষণ স্ট্রিক্ট বাবা, কিন্তু যেটা হয় যে স্ট্রিক্ট হলেও বাবা কখনো আমায় মারেননি।
1: আচ্ছা,
2: কখনোই না,
1: যখন বলে চোখ রাঙানিতে
2: সেই সেই ভয় এটা। হ্যাঁ, মানে বাবার বাবাকে দেখলেই এতটাই মানে ভয় পেয়ে যেতাম যে মানে আর হাত তোলার আর প্রয়োজনই পড়তো না আর কি।
1: আচ্ছা,
2: তো মা যখনই কিছু করার পর, দুষ্টুমি করার পর মা যখনই মারতো, তখন বাবা ভীষণ রেগে যেত, মারতে হয় নাকি, এটা করতে হবে না। মা যখন বলতো, আচ্ছা মাঝখানে আমি বলে নিই, আমার গলাটাও একটু খারাপ আছে, ঠান্ডা লেগে গেছে, তো একটু মানে বলে নিলাম আর কি,
1: সেটা সাত খুন মাফ হয়ে যাবে।
2: তো যেটা বলছিলাম যে মা যখনই কিছু মনে করো স্কুল না গেলে মা মারতো বা কিছু না করলে দুষ্টুমি করলে, তখন বাবা ওটাতে বারবার বিরোধিতা করতো, কেন মারবে না, আমার মেয়ে একদম মারবে না, মানে মারতেই পারবে না, আমি যাই
1: হাত তোলা যাবে না,
2: হাত তোলা যাবে মুখে বলো কিছু করতে পারবে না। ওই একটা ব্যাপারে বড় হয়েছি, একা একা বড় হয়েছি, আমি সিঙ্গেল চাইল্ড,
1: কারণ এই রবিবারটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি সবার সঙ্গে কখন কথা হবে, সবাইকে নিয়ে কি করে আমরা পথ চলবো। তো এভাবেই ছোটবেলা দুষ্টু ছিলে কি খুব বেশি?
2: না, ছোট্টবেলা
1: এই যে গানের সঙ্গে বন্ধুত্বটা, সেটা কি করে, মায়ের হাত ধরে না বাবা চাইতেন মানে গান করুক?
2: বাবার ইচ্ছে ছিল, মা গান জানতো আর কি, আমার মাও ছোটবেলায় গান করেছে, তো মা বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমি গান শিখি, গান করি। তারপর আমার সঙ্গীত গুরু গীতশ্রী আন্টি, গীতশ্রী আন্টির কাছে আমায় দেওয়া হয়, ভর্তি করা হয়, আন্টির কাছে আমার হাতে খড়ি। আর তারপরে 4 বছর বয়সে আন্টি একদম হাতে খড়ি যখন এত ভালোবেসে, মানে হয় না যেটা যে শিক্ষক আর ছাত্রের মধ্যে যে একটা দূরত্ব, ওটা কখনো আমি বুঝতে পারিনি, এত ভালোবেসে আমার সব সময়, মা তো ছিলেনই পাশে, আজও মনে করো কোনো একটা গান কোথাও একটা হচ্ছে না, নোটটা হচ্ছে না, কিছু একটা করতে পারছি না, মা বলো তো এটা কী করে হবে, মা আমাকে বলে দেয়। তো আজও মা প্রত্যেকটা মুহূর্তে, বাবা তো ছিলই, মা প্রত্যেকটা মুহূর্ত, মা বাবা দুজনেই বলতে পারো, আমি একা বলবো না, প্রত্যেকটা মুহূর্ত বাবা একদম মানে একদম পেছনে লেগে থাকা, যেটাকে বলে যে করতেই হবে, তুমি এটা পারবে এরকম আর কি। আমার প্রথম 4 বছর বয়সে আমি গীতশ্রী আন্টির কাছে

0: ভর্তি হই, ওনার কাছে হাতে খড়ি। আন্টি, প্রথম আমি স্টেজ প্রোগ্রাম করি 4 বছর বয়সে।
1: আচ্ছা,
0: ওটা ফার্স্ট প্রাইজ হয়।
1: 4 বছর বয়সেই
0: প্রথম স্টেজ প্রোগ্রাম করি। তো আন্টি একটা গান, প্রথম গান শিখিয়ে টিখিয়ে ভালো করে একদম আমি স্টেজে উঠলাম। উঠে হারমোনিয়াম ছিল, মানে আমি আজও বলতে গেলে হাসি যে আমি স্টেজে উঠে মাকে ডাকছিলাম, মা এসো হাতটা একটু নিয়ে দাও, হাত যাচ্ছে না, আমি যে বাজাবো আমার হাতটা যাচ্ছে না। তখন যারা ওখানে যারা বিচারক ছিলেন ওনারা সবাই মানে খুব হাসছিলেন আর কি, দেখাই যাচ্ছে না স্টেজে কে উঠলো। তারপর মা স্টেজে উঠে আমার হারমোনিয়াম পর্যন্ত হাতটা নিয়ে দিলেন, তারপর আমি বাজিয়ে গান করলাম। ওটা আমার ফার্স্ট প্রাইজ জীবনের।
1: আর সেই অভিজ্ঞতাটাও মানে সারা জীবন মনে রাখার মতো,
0: মনে রাখার মতো যে প্রথম মানে কি বলবো স্টেজ প্রোগ্রাম, আবার স্টেজে উঠে হারমোনিয়াম পর্যন্ত হাত যাচ্ছে না।
1: সেই ছোট্ট ছোট্ট দুখানা হাত আজকে এতটা বড় হয়েছে যে মায়ের হাতটা কিন্তু আগলে রাখতে শিখেছে। আর এভাবেই হয়তোবা আমরা কখন মেয়েরা বড় হয়ে যাই আমরা নিজেরাও বুঝতে পারি না, সময় এভাবেই দৌড়ে চলে যায়। আর আমাদের সময়ও দৌড়ে চলে যাচ্ছে। ইতিমধ্যেই একজন বন্ধু রয়েছেন সঙ্গে ফোন লাইনের ওপারে, চলুন দেখি কথা বলা যায় কি না তার সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার, শুভদীপ প্রহর বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
1: হুগলি থেকে শঙ্কর বাবু, হ্যাঁ বলুন।
2: আজকে স্নেহা দিয়ে এসছে। আর প্রথমেই শর্মিষ্ঠা দি, আপনার উপস্থাপনা খুবই সুন্দর, ভীষণ ভালো লাগছে।
1: অনেক অনেক ধন্যবাদ।
2: প্রথমে আজকে বৃষ্টির গান দিয়ে শুরু করলো, যেহেতু এখানে প্রচন্ড পরিমাণে গরম আর বৃষ্টিটা হলে খুবই ভালো হয়। আজ বৃষ্টির গানটা আমার ভীষণ ভালো লাগলো, দিদিকে নমস্কার জানাচ্ছি। খুবই সুন্দর কণ্ঠস্বর গানের, ভীষণ ভালো লাগছে, এত সুন্দর ভাবে গাইলেন আমি মুগ্ধ হয়ে গেলাম। আর দিদির সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি, ভীষণ ভালো লাগছে। দিদির কাছে কয়েকটি গানে অনুরোধ করছি। তখন তোমার 21 বছর বোধ হয়, মন একে একে দুই, ঠিক আছে, মধুমালতী, এই কটা গানে অনুরোধ রইলো। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, ভীষণ ভালো লাগছে।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253 এই নম্বরটি যদি আমাদের সঙ্গে কথা বলতে চান তাহলে। আর এই মুহূর্তে চলুন ফিরে যাই আবারও স্নেহার গানে, কারণ ওই যে বলছিলাম না সময় কীভাবে বেরিয়ে যায় আমরা কিন্তু তাকে ধরে রাখতে পারি না, তো এবারও সময় বেরিয়ে যাচ্ছে হাত থেকে, তাকে ধরে রাখার চেষ্টা না হয় গানে গানেই হোক। কী গান শুনবো স্নেহা এবারে?
0: এবারে আরেকটা হিন্দি গান করছি, আমার ভীষণ পছন্দের একটি গান।
1: আচ্ছা
0: শুনো, করছি
1: একদম একদম। তাই তাহলে চলুন সবাই মিলে স্নেহার পছন্দের গান শুনি, আর সেই সাথে চেষ্টা করি সুরে সুর মেলাতে। চলুন

0: क्या बात! হয়তো বা একটুখানি আমরা নস্টালজিক হয়ে পড়েছি, কারণ এইসব গান আমাদেরকে ভাবাতে বাধ্য করে। আমরা কোথাও গিয়ে মনে করি যে এই গানগুলোর মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই আমাদের ভালোবাসার দিনগুলোতে, আমাদের ভালোবাসার স্মৃতিতে। আর এই গানগুলোর সুর আমাদের স্নেহাকে কোথায় নিয়ে যায় সেটা এবার জানবার পালা। চলুন চুপি চুপি সবাই মিলে চলে যাই স্নেহার কাছে। স্নেহা, এই গানগুলো যখন করো, কারণ এখন তুমি নতুন প্রজন্মের শিল্পী, সেই সাথে নতুন প্রজন্মের অনেক অনেক গান রয়েছে, কিন্তু তারপরেও কেন এই গানগুলো, সেই প্রশ্ন যদি আমরা করি, আর যদি সেই সাথে বলি যে এই গানের সুর তোমায় ঠিক কোথায় নিয়ে যায়, কি ভাবতে বাধ্য করে, তাহলে তুমি কি বলবে?
1: এই প্রশ্নটা আমায় অনেকেই করে যে কেন তুমি এখনের প্রজন্মের হয়ে আগেরগুলো গান। কিন্তু আমার হলো, আমার ভালো লাগে লতাজি বলো, আশাজি বলো, ওদের গানগুলোর মধ্যে আমি একটা আলাদা যে বলে ইমোশন, ওটা খুঁজে পাই। মানে যেই সব গানগুলোর মধ্যে একটু খুব ভাব আছে, ওই সব গান আমার করতে প্রচণ্ড বেশি ভালো লাগে।
0: বাহ, সেটার কি কোনো স্পেশাল রিজন রয়েছে?
1: বলতে পারো না, আমার নেচারই হয়তো বা এটা। আমিও হয়তো বা অনেক সময় আমিও ভাবি যে কেন আমি এখনের যে গানগুলো আছে ওগুলো থেকে বেশি অ্যাট্রাক্ট আমাকে পুরোনো গানগুলো কেন করে, এটা আমারও কোয়েশ্চেন নিজেকে থাকে। তখন আমি আনসার এটাই পাই, হয়তোবা আমি এটাই, এরকমই নেচার হয়তোবা।
0: হয়তোবা কিছু কিছু আমাদের ভালো লাগে এমন থাকে যার কোনো জাস্টিফিকেশন হয় না। সেটার কি কারণ, কেন ভালো লাগে, সেটার কোনো উত্তর নেই। ভালো লাগে তাই ভালো লাগে, ওই অনেকটা ওই কবির ভাষায় যদি বলি, কেন ভালোবাসো আমায়, ভালোবাসি তাই ভালোবাসি, ভালোবাসার কোনো কারণ হয় নাকি। শুভদাস গুপ্তের কবিতার কথা মনে পড়লো এই মুহূর্তে। আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন ফোনের ওপারে, চলুন তার কথা কিছুটা শোনা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু, কে বলছেন?
2: আমি রাজীব সাহা বলছি, মেলাঘর থেকে।
0: মেলাঘর থেকে?

0: রাজীব সাহা। হ্যাঁ বলুন বন্ধু।
1: বলছি আপনার প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, স্নেহার মানে ভালোই স্নেহা খুব ভালোই গানই করে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর আমি স্নেহার থেকে একটা বাংলা আশা ভোঁসলের গান শুনতে চাই।
0: বাংলা আশা ভোঁসলের গান। আচ্ছা, কি গান শুনতে চাইছেন, কোন গানটি শুনতে চাইছেন বন্ধু?
1: যে কোনো একটা গান,
0: যে কোনো একটা গান, ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, বাংলা আশা ভোঁসলের যে কোনো গান। আশা ভোঁসলে স্বর্ণযুগের এমন একজন শিল্পী যিনি হয়তো ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার গানে, তার সুরে, তার ছন্দে তিনি আমাদের হৃদয় জয় করে রেখেছেন। আর সেখানে তিনি যে স্থান করে রেখেছেন সেটা কেউ রিপ্লেস করতে পারবে না। তো পুরনো দিনের সিঙ্গারদের মধ্যে আশা ভোঁসলে এবং লতাজি তো আছেনই, সেই সাথে আর কার কার গান ভালো লাগে স্নেহা?
2: শানুদার গান ভালো লাগে, তারপর সোনু নিগমের গান ভালো লাগে।
0: ছোটবেলা কোন গানগুলো শুনে বড় হওয়া, মানে খুব বেশি, মানে কি বলবো, যেমন বলে না 90s kids,
2: কুমার শানুর
0: ব্যাপার ছিল,
2: কুমার শানুর,
0: কুমার শানু, আলকা ইয়াগনিক
2: মার ফেভারিট, যে বলে না ডাই হার্টেড ফ্যান, মা কুমার শানু, মানে কি বলবো, যে ছোটবেলা মা দেখতাম রান্না করছে, সাইডে একটা কুমার শানুর গান বাজছে। এই বলতে বলতে শানুদার অনেক গান জানা আমার, জানা বলতে মানে শুনলে ধরতে পারবো যে কোন গানটা এটা অ্যাকচুয়ালি,
0: আচ্ছা
2: এরম আর কি একটা ব্যাপার। তো শুনতে শুনতে বড় হওয়া, ওই বলে আমার কুমার শানুর গানটা একটু বেশি ভালো লাগে আর কি। শানুদার গান প্রচন্ড পছন্দ,
0: মানে মায়ের সঙ্গে মেয়েরই একই পছন্দ মিলে গেল, তাই তো,
2: শুনে শুনে বড় হওয়া, তো মানে ওটাই বসে গেছে,
0: মানে একটা বলতে গেলে ছোটবেলার একটা বিশাল মেমোরিজ জুড়ে রয়েছেন কুমার শানু,
2: গান বাজনা তারপর এইসব মিলে। হ্যাঁ ঠিক বলেছ।
0: তাহলে চলো একটু তোমার ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলায় যে গানগুলো বেশি করতে বা বেশি পারফর্ম করতে বা বেশি শুনতে, সেই গানগুলোর মধ্যে একটা গান শোনাবে এই মুহূর্তে?
2: এখন যে গানটি আমি গাইবো বাংলা, ওটা মনোময় ভট্টাচার্যের গান।
0: আচ্ছা,
2: গানটির নাম মনের মানুষ। তো এটার একটা ইয়ে আছে, একটা স্টোরি আছে,
0: গল্প আছে
2: ওনার।
0: আসলে এটা কিন্তু একটা ব্যাপার যে প্রত্যেকটা গান যেমন কথা বলে, ঠিক তেমনি প্রত্যেকটা গান যখন আমরা শুনি বা আমাদের মতো করে আমরা শুনতে থাকি, আমাদের পরিস্থিতির সঙ্গে মিশে যায়, তখন সেই গানগুলো কিন্তু বিশেষ করে আমাদের সঙ্গে মিশে গিয়ে এক অন্যরকম গল্প তৈরি করে। প্রত্যেকের জীবনে এসব গানের আলাদা আলাদা গল্প রয়েছে আমি জানি। তো এই মুহূর্তে স্নেহা কী গল্প শোনাতে চাইছে সেটা একটু শোনা যাক।
2: আমি ছোটবেলা, তখন বয়স কত, 7-8 হবে, তখন একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করি আর কি, ওটা কলকাতার ছিল, আর সুরের তারা জুনিয়র, এটা এখানে তোমার ইয়েতে গীতবিতানে অডিটোরিয়ামে এটা হয়। তো তখন ওনারা সবাই গেস্ট ছিলেন, মনোময় ভট্টাচার্য, তারপর আরতি মুখার্জি, ওনারা সবাই, হৈমন্তী শুক্লা, ওনারা সবাই গেস্ট ছিলেন।
0: আচ্ছা,
2: তো এবার কী হয়, আমি ছিলাম ওখানে, যতজন ছিল কন্টেস্ট্যান্ট, আমি ওই রিয়েলিটি শোটাতে একদম সেমিফিনালে পর্যন্ত যাই। তো এবার যতজন ছিল কন্টেস্ট্যান্ট, সবার মধ্যে ছোট ছিলাম আমি।
0: আচ্ছা,
2: এবার মনোময় ভট্টাচার্য যখন গেস্ট ছিলেন, উনি যখন আসেন আমাদের গ্রিন রুমে, এসে সবার মধ্যে আমায় দেখতে পান, দেখতে পেয়ে আমায় কোলে নেন।
0: আচ্ছা,
2: নিয়ে তারপর একটা চকলেট বার করে দেন, আমার মনে আছে।
0: তখন বয়সটা কত ছিল, মানে কোন
2: ক্লাসে পড়ছো? 7-8 হবে, 6-7 এরকম হবে, ক্লাসটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু অনেক আগের কথা হয়ে গেছে। তো বয়স আমার 6-7 তখন,
0: মানে বিশাল ছোটবেলা।
2: তো তখন উনি আমায় এসে কোলে নেন, নিয়ে তারপর ওনার এই গানটা তখন অন্য একজনকেও মানে গিয়েছিল আর কি, এই গানটা মনের মানুষ, যে তখন থেকে শুনে আমার খুব মানে এটা বসে গেছে, যে না গানটা তো খুব সুন্দর, তখনই আমি এই গানটা শিখেছিলাম।
0: আচ্ছা,
2: মানে উনি যেদিন গেস্ট হিসাবে এসেছিলেন, তারপরেই উনি যাওয়ার পরে আমি এই গানটা তুলেছিলাম ওনার গান। তো আজ এটাই করবো আর কি।
0: কে আবাদ, তাহলে চলুন যে গানটি জুড়ে স্নেহার ছোটবেলার বেশ একটা অসাধারণ মেমোরি রয়েছে, সেই গানটি শোনা যাক, সাক্ষী হওয়া যাক এই বড়বেলায় এসে তার গানের। তো সবার জীবনে এরম অনেক গান রয়েছে যে গানগুলো আপনাদের জীবনের কোনো না কোনো মেমোরিজ শেয়ার করে, সেই কথাগুলো কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর সেই কথাগুলো আমাদের সঙ্গে ভাগ করতে আপনাকে ডায়াল করতে হবে 03812326253, সেই সাথে কমেন্ট করতে হবে আমাদের ফেসবুক লাইভে, সেই কমেন্ট অবশ্যই আমি পড়ে দেবো। ইতিমধ্যে একখানা কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে দেই। সর্বাণী দাস লিখছে, শুভ রবিবার, অনেক অনেক ভালো হোক অনুষ্ঠান, শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ সর্বাণী, পাশে থেকো, শুনতে থেকো অনুষ্ঠান। চলুন সবাইকে সঙ্গে করে নিয়ে আমরা যাই গানে গানে।

মনের মানুষ চিনলি না রে মন। কথায় বলে যে কিছু কিছু মানুষ আমাদের মনের মধ্যে এমনভাবে গেঁথে থাকে, হয়তোবা যখন আমরা খুব না বিশেষ করে ঠকে যাই সেই মুখোশধারী মানুষদের কাছে, সেই মনে বসে থাকা মানুষদের আমরা চিনতে পারি না, এমনটা হয় মাঝে মধ্যে, তাই না? আর সেই সাথে আমাদের মনের মানুষরা কিন্তু কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। রাজীব সাহা লিখছেন, বেস্ট অফ লাক গুড়িয়া, ভেরি গুড পারফরমেন্স। সুরজিৎ দাস লিখছেন, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। সত্যি অর্থেই বলতে গেলে যে আমাদের মনের মানুষ বলতে ওপারে যারা বসে আছেন তারাই, আর ওই যে আরও একজন মনের মানুষ বসে আছেন, এত ভালো ভালো গান শোনাচ্ছে আমাদের, যে কটা গানই আমরা এখন অবধি শুনলাম প্রত্যেকটা গান মন ছুঁয়ে গেছে। আর তাই তো, সেও বেশ কিন্তু রবিবারটাকে জমিয়ে রাখছে, তার সঙ্গে জমে উঠেছে আমাদের রবিবার, আর সেই সাথে জমে উঠেছে আমাদের রবিবারের আসর, আজকের অতিথি। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন ফোন।

0: লাইনের ওপারে চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন বন্ধু? আচ্ছা বলুন বন্ধু। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন না। হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমি হৈমন্তী, আমি একটা হৈমন্তী শুক্লার গান শুনতে
0: চাই। হৈমন্তী শুক্লার গান? আচ্ছা, যদি সম্ভব হয় অবশ্যই শুনিয়ে দেবে আমাদের বন্ধু, আপনি সঙ্গে থাকবেন? আমার বলার কিছু ছিল না। আচ্ছা, যদি সম্ভব হয় অবশ্যই শোনাবে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু? একদম তাই, আমার বলার কিছু ছিল না, একটু একটু করে আপনাদের অনুরোধও আসতে শুরু হয়ে গেছে। যাই হোক, আমাদের সময় হাতে তো বাঁধা থাকে 2 ঘন্টা, তারপরেও চেষ্টা করব আপনাদের পছন্দেরও মান রাখার। কিন্তু আরও একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বন্ধু যখন আমাদের সঙ্গে আসেন, সে কিন্তু তার পছন্দের নানান গানে সাজিয়ে নিয়ে আসেন আমাদের দুপুরটাকে। তাই আজকের রবিবারটাও সাজানো থাক বেশিরভাগ অর্থেই স্নেহার হাত ধরে, তারপরে সেখানে একটু একটু করে যোগ হবে আপনাদের পছন্দ। তো স্নেহা, এবারে আবারও গানে ফিরে যাব, কি গান শুনবো বলো?
2: এবারে আরেকখানা বাংলা গানই করছি, শুভমিতা ব্যানার্জির।
0: বাহ,
2: বৃষ্টির গান।
0: বৃষ্টির গান স্নেহা একেবারে শুরুতেই আমাদেরকে বলেছিল যে আমি যখন একটু একটু করে এগোবো অনুষ্ঠানের দিকে, একটু একটু করে গানে যাব, তখন বুঝতে পারবে আমি বৃষ্টি কতটা ভালোবাসি। আর শুভমিতার বৃষ্টির এই গান আমরা এতটাই ভালোবাসি যে এই গানের হাত ধরে হয়তো বা বৃষ্টি এবং রোম্যান্টিক ভাবটাকে একটু বেশিই আমরা চিনেছি। তো চলুন সেই গানেই আবার ধরাতেই আর ফিরে যাই সেই পুরনো দিনের নস্টালজিয়ায়।

0: বৃষ্টি মানে কথা, বৃষ্টি মানে ব্যথা, বৃষ্টি যন্ত্রণার, বৃষ্টি সুখের। ঠিক আমাদের জীবনে যেমন সুখ দুঃখ হাসি কান্না প্রত্যেকটা উপাদানের দরকার, ঠিক তেমনি বৃষ্টিরও যে সেই উপাদানগুলোর দরকার। আর তার মানেই বৃষ্টি, সেটা গানে গানে আমরা জানলাম স্নেহার গাছ থেকে। আর ঠিক একইভাবে সমান অনুপাতে যেন সবটা থাকে, সেই চেষ্টাই করব আমরা প্রত্যেকেই, প্রত্যেকের জীবনে কোনো বেশি কোনো কম সেটা যেন না হয়। যদি যন্ত্রণা থাকে সেটা মুছে গিয়ে যেন সুখ আসে, যদি কান্না থাকে সেটা মুছে গিয়ে যেন মুখে হাসি ফোটে, যদি কোনো ব্যথা থাকে সেটা যেন খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়, আর সেখানেই যেন সব সুখের কথা ফুটে ওঠে, সেই চেষ্টাই চলবে আমাদের নিরন্তর। ঠিক তেমনি স্নেহা, অনেক তো হাসি কান্না সুখ দুঃখ সমস্ত উপাদান মিলিয়ে এই গানটা আমাদেরকে তুমি শোনালে, উপহার দিলে, তাই তো? তো নিজের জীবনে ঠিক কেমনটা থাকতে ভালো লাগে? হাসি খুশি থাকতে ভালো লাগে? না কিছুক্ষণ আগে বলছিলাম আমি তো একা বড় হয়েছি তাই একটু একাকি গানটা শোনালাম, তো নাকি একটু একাকি নিজের মতো করে থাকতে ভালো লাগে? ঠিক কিভাবে সাজিয়েছো নিজের জীবনটাকে?
1: একা থাকতেই বেশি ভালোবাসি। আর যদি পছন্দের গান বলো, আমি যেটা বললাম যে ভাব গানগুলোর মধ্যে, যে গানগুলোর মধ্যে অনেকটাই ভাব থাকে, মানে তুমি বোঝাতে পারবে গানের মাধ্যমে, তুমি বোঝাতে পারবে তুমি কী ফিল করছো, তো ওই সমস্ত গানগুলো আমার খুব ভালো লাগে। আমি এখন যেটা করলাম বৃষ্টির গান, ওটার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড মানে এরকম লাগছে যে বৃষ্টি মানে কিছু একটা বলছে, কিছু একটা বলা হচ্ছে, এক্সপ্লেনেশন কিছু একটা, তো ওই সব ধরনের গানগুলো আমার একটু বেশি পছন্দ।
0: জীবন আর বৃষ্টিকে একসঙ্গে রিলেট করা যায়,
1: শুধু বৃষ্টি না, মানে এর বাইরে যে কোনো অনুভূতি হতে পারে, বা যে কোনো যেভাবে আমি আমার ভাবটা প্রকাশ করতে পারি, মানে ভাব প্রবল গান থাকে কিছু, ওগুলো আমার একটু বেশি পছন্দ।
0: বাহ, আর এই যে ছোট্টবেলা থেকে গান নিয়ে পড়াশোনা নিয়ে বেড়ে ওঠা, তারপরে হঠাৎ করেই জীবনে এমন একটা মোড় আসে যেখানে আমাদের ক্যারিয়ার চুজ করতে হয়, এবং সেখানে তুমি ল অ্যান্ড অর্ডারকে চুজ করলে, ঠিক কেন, সেটার পেছনে কারণ কি? কেউ ছিল যে মানে যে তোমার আইডল, যে তোমাকে গাইড করেছে এই ব্যাপারটাতে, নাকি নিজে নিজেই ইচ্ছে?
1: বলবো না, নিজেরই ইচ্ছে। মানে হয় না আমাদের একটা ইচ্ছে থাকে, ছোটবেলা একটা ইচ্ছে থাকে, তারপর কিছুদিন মানে ধীরে ধীরে যত

0: আমরা বড় হই, ওই ইচ্ছেটা বদলায় অন্য একটা কিছু। তো আমার ছোটবেলা থেকে এটা করার ইচ্ছে ছিল না, ল করার ইচ্ছে ছিল না। যখন আমি 12-এ উঠি তখন হঠাৎ করে হয় না যে সাবজেক্ট পছন্দ হয় আমাদের, তো আমার একটা পার্টিকুলার পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল, যে ওই সাবজেক্টটা ইন্টারেস্ট দিয়ে আমি খুব পড়তাম, মানে অ্যাজ কম্পেয়ার টু আদার সাবজেক্টস। তো ওই ব্যাপারটা থেকে তো ভাবলাম যে না, যখন ভালো লাগছে পড়তে এটা নিয়েই
1: এগোনো যাক।
0: হ্যাঁ, সেই তো তখন থেকে মাথার মধ্যে এলো যে না, করি তাহলে এটাই করব। এখন আমাদের মাথায় প্ল্যান এসেছে, গডস প্ল্যান বলে না,
1: একদম একদম একদম, সেটার উপর তো আর কিছু নেই।
0: আমি এটা ভেবেছি এখন কতটুকু কি হবে ওটা তো পুরোটাই
1: এটা ওনার উপরে, পুরোপুরি ওনার উপরে। আর সেই সাথে আরও একটা ব্যাপার নিশ্চয়ই বলতে হয় যে গানকে নিয়ে যে এত এত মানে কি বলবো পথ চলা বা পাশাপাশি এতটা ভালোবাসা, কখনো মনে হয়নি যে গানটা নিয়ে ক্যারিয়ার করবো বা গানটা নিয়ে করবো?
0: হয়েছে, এটাও মনে হয়েছে যে গানটা নিয়েই ক্যারিয়ার, মানে যেটা আমি ছোটবেলা থেকে করে এসেছি, যেটা আমার এত পছন্দের একটা জিনিস ব্যাপার, যে ইচ্ছে হয়েছিল। তারপরও হয় না যে গান তো, আচ্ছা এটা আমি যত দিন মানে আমার গলা আমায় সাপোর্ট করবে, আমি গাইতে পারবো ততদিন পর্যন্ত আমি গেয়ে যাব, কিন্তু ক্যারিয়ার আমি ভাবলাম যে না, ক্যারিয়ারের জন্য অন্য একটা কিছু চুজ করাই বেটার, কারণ এটা তো আছে, গান তো আমার পার্ট, ওটা তো একটা
1: একদম সেটা সরে যাচ্ছে না, মানে গান বন্ধু হিসেবে আজীবন আগলে রাখছে, কিন্তু পাশাপাশি অন্য কারোর সঙ্গেও একটু বন্ধুত্ব করা যাক, তাই না? সেই ব্যাপারটা ছিল। যাক, আর সেই সাথে আমাদের স্নেহা যেন ভবিষ্যৎটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে পারে, তার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকবে। জানি আপনাদের শুভেচ্ছা বার্তাও স্নেহার কাছে পৌঁছে যাবে ইতিমধ্যেই। আর সেই সাথে আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন বন্ধু?
2: গানের মধ্যে দিয়ে যেভাবে বৃষ্টি পড়ছে কথা না বলে পারলাম না, অশেষ ধন্যবাদ। এবং যদি বৃষ্টি বৃষ্টি ধারাটাকে বজায় রাখার জন্য ওনাকে শুদ্ধ আশীর্বাদ জানিয়ে ভগবানের নিকট প্রার্থনা করছি, উনি যেন আরো
1: অনেক অনেক ধন্যবাদ
2: এগিয়ে যেতে পারেন।
1: হ্যাঁ
2: হ্যাঁ,
1: অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আপনাকে খুব সুন্দর করে বললেন তিনি, আর সেই সাথে খুব সুন্দর করে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে গেল আমাদের স্নেহার কাছে। তো এভাবেই আমি জানি আরও আরও অনেক শুভেচ্ছা বার্তা আসতে থাকবে। আর সেই সাথে ওই যে সময় সে তো পেরিয়ে যাচ্ছে, তো তাই সময়কে আটকে রাখার জন্য চলুন একটা প্ল্যান করা যাক, বেশি সময়টা আমরা গানে গানে থাকি। তো স্নেহা, এবারে কি গান?
0: এবারে লতাজির গাওয়া একটি হিন্দি গান করছি, জানি ক্যা বাত হ্যায়।
1: ক্যা বাত, জানি ক্যা বাত হ্যায়। চলুন অসাধারণ সেই গানটি এবার শোনা যাক স্নেহার কণ্ঠে। জি গো জি।

0: ক্যা বাত! একের পর এক মন ছুঁয়ে যাওয়া সব গান আমরা শুনছি স্নেহার কাছ থেকে, আর সেই সাথে আমরাও ভেসে যাচ্ছি সেই স্মৃতির স্রোতে, যে গানগুলো আমাদেরকে কখনো ছেড়ে যায়নি, কখনো ছেড়ে যাবেও না, যেই গানগুলো আমাদের বলতে পারি প্রত্যেকটা ভালোবাসার মুহূর্তের সঙ্গী, প্রত্যেকটা বিরহের মুহূর্তের সঙ্গী, আর সেই সাথে সেই গানগুলো আজকের রবিবারে আমাদের সঙ্গী হয়ে উঠবে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আর স্নেহা ঠিক সেই জায়গাটাতেই একেবারে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছে আমাদের, যেটা আমাদের মোটামুটি কাছে ধারেও কোনো আমরা যাইনি সেই ভাবনার, ঠিক সেখানটাতে গিয়ে আমাদের সব পছন্দের গান যখন তুমি সিলেকশন করলে, তো সেই প্রশ্ন তো আসতেই হয় যে যখন কোনো মঞ্চে পারফর্ম করতে যাও বা যখন কোনো অনুষ্ঠানে গান করতে যাও, সেই সিলেকশনটা কিভাবে হয়, নিজের পছন্দের, শ্রোতাদের পছন্দের? কার
1: যেটা হয় যে সব সময় নিজের পছন্দের যদি সব গাইতে থাকি তাহলেও আবার হয় না, শ্রোতাদের পছন্দেরও কিছুটা গাইতে লাগে। তো যখন স্টেজ প্রোগ্রাম করি তখন বেসিক্যালি ঘুরিয়ে ফিরিয়ে গান আমার এসব ধরনের সব থাকে, গজল বলো, তারপর আশাজি লতাজি বলো, আগের সবগুলো গান এসব এসবই থাকে। যখন স্টেজে প্রোগ্রাম করতে যাই, স্টেজ পারফর্ম করলেও এইসব গানগুলোকেই আমি করি আর কি, বেসিক্যালি
0: বেশি মানে প্রাধান্য দেওয়া হয়। আর আমাদের আজকে যখন স্টুডিওতে এসে তুমি গানটা করছো, সেই পরিবেশটা তো একটু অন্যরকম, তো কেমন লাগছে সেটা বলো আমাদের। প্রায় এক ঘন্টা হতে চললো, কেমন মজা লাগছে?
1: আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, সেটা তো বলতেই হয়, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি মানে গান শোনাবো তোমাদের, তোমার সাথে আমার বেসিক্যালি কখনো
0: দেখা হয়নি,
1: তো ওটাও একটা ব্যাপার ছিল। নার্ভাসও ছিলাম গাইতে পারবো কিনা, আমি যেটা বললাম তোমায় যে আমার গলাটাও একটু খারাপ ছিল, তো ওটা নিয়ে একটু প্রচণ্ড নার্ভাসই ছিলাম আমি, যে কী করবো, মানে গাইতে পারবো কি না ঠিকভাবে, কোথাও গলা ক্র্যাক না খেয়ে যায়, এই না হয়ে যায়। আমি এসেও এটাই বলছিলাম যে, তাই আমি একদম অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমি মাঝখানেই বলে নিই যে আমার গলার অবস্থা কিন্তু বেশি একটা ভালো নয়।
0: সেটা ওয়েদারটা খারাপ না, সেটা হতেই পারে, সেটা কোনো মানে আমাদের জোর জবরদস্তি চলে না সেখানটাতে।
1: আমি আমার বেস্ট দিচ্ছি,
0: একদম তাই, আর আমরা সেটা গ্রহণ করছি, সেটা একেবারে ভালোবাসা দিয়ে আমরা গ্রহণ করছি। কারণ স্নেহা এখানে এসছে আমাদের গান শোনাতে, আর সব পছন্দের গানগুলো নিয়ে এসছে, সেখানে একটু গলা খারাপ হতেই পারে, সেটা একেবারে কি বলবো, ন্যাচারাল ব্যাপার। আর সেই

0: আমাদেরকে একটু তো কোঅপারেট করতে হবে। আমরা চিয়ার আপ করবো স্নেহাকে, আমরা মোটিভেট করব, আর আমরা পাশে থাকব, এইটুকুনি আশ্বাস দিতে পারি। তো ইতিমধ্যেই আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, স্নেহা চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার,
0: কে বলছেন? কে বলছেন বন্ধু?
1: নমস্কার, আমি খয়েরপুর থেকে বলছি, কিশোর কুমার আচার্য।
0: হ্যাঁ কিশোর কুমার আচার্য বাবু, বলুন, কেমন লাগছে অনুষ্ঠান?
1: আমি বলছি স্নেহার গানগুলো খুব দারুণ লাগছে, আমি বসে বসে শুনছি, ওর কণ্ঠস্বর খুব সুন্দর, ভালো লাগছে।
0: ধন্যবাদ।
1: আমি ওকে বলবো সামনের দিনে এগিয়ে যাও, তুমি আরো বড় হও, ভালো থেকো, এটাই আমার প্রার্থনা। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে কি, লতাজির যাওয়া শিশা হওয়ার
0: ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, যদি সম্ভব হয় অবশ্যই স্নেহা আপনার পছন্দের গান আপনাকে শুনিয়ে দেবে। আর সেই সাথে স্নেহা আরো কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে দেই। শুভ রাজা সাহা লিখছেন, বেস্ট অফ লাক স্নেহা, গানগুলো খুব ভালো লাগছে। সর্বাণী দাস লিখছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান, অনেক ভালোবাসা রইল। উত্তম সাহা লিখছেন, শিল্পীর কাছে রিকোয়েস্ট কুমার শানুর একটা গান শোনাতে। আহা, উনি বোধহয় গল্পটা শুনে ফেলেছেন তাহলে। গৌরাঙ্গ চক্রবর্তী লিখছেন, খুব সুন্দর লাগছে গান, শুভ দুপুর। শুভ দুপুর আপনাদের সবাইকে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। গুটি গুটি পায়ে বেশ অনেকটা সময় আমরা পার করছি একসঙ্গে। একেবারে শুরুতেই বলেছিলাম যে দু ঘন্টা একসঙ্গে থাকবো, একসঙ্গে আমাদের অনুষ্ঠান আমরা পার করব। তাই এত একটা গোটা সপ্তাহ পার করে যখন এসছি আজকের রবিবারে, তাহলে কাউকেই কিন্তু ছাড়বো না, একেবারে শেষ অবধি থাকতে হবে আমাদের সঙ্গে। আর স্নেহা, এই যে একের পর এক গান শুনছো, একের পর এক কমেন্ট আসছে, ফোন আসছে, কেমন লাগছে ব্যাপারটা? অডিয়েন্সকে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তারা তোমার সঙ্গে আছেন।
2: ভীষণ ভালো লাগছে, মানে এই ব্যাপারটাই, মানে ভীষণ ভালো লাগে যখন, মানে এটা যখন শুনি, মানে আমার গানটা ভালো লাগছে, বা বলছেন, মানে যারা শ্রোতারা থাকেন তারা যখন বলছেন যে ভালো গাইছো বা ভালো হচ্ছে, ওটাই অনেক বড় ব্যাপার, আর কিছুই থাকে না। যখন শুনি যে ভালো গাইছি, মানে আমি দিতে পারছি, আমি যেটা করছি, মানে আমি আমার বেস্ট দিচ্ছি, আমি তোমায় বললাম তো, আমি আমার বেস্ট দিচ্ছি এবং তাদেরও ওটা ভালো লাগছে,
0: একদম একদম তাই,
2: ওটাই ম্যাটার করে আর কি,
0: একদম। আর সেখানেই ওই যে বলে মনের মানুষ, কিছুক্ষণ আগে গাইছিলে তুমি, এভাবেই আমাদের শ্রোতারা আমাদের মনের মানুষ, আর সেই সাথে আমাদের অতিথিরা আমাদের গোটা FM উজ্জয়ন্ত পরিবারের মনের মানুষ হয়ে ওঠেন। তাহলে চলুন ফিরে যাই সেই মনের মানুষের কাছে, আর শুনি এখন কি গান শুনবো। হ্যাঁ অবশ্যই সেই গানের প্রিপারেশন নিতে থাকবে, কিন্তু সময় যেহেতু বলছে, নিউজ হেডলাইন্সের সময় হয়ে গেছে, আমি একটু সংবাদ শিরোনামটা জানিয়ে দিই বন্ধুদের। চলো শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার IGM হাসপাতাল আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। নিয়মিত রক্তদানের উপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মোট জনসংখ্যার অন্তত 1% রক্ত মজুত রাখা প্রয়োজন। গত অর্থ বছরে রাজ্যে 44,309 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে, যার বড় অংশ স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে। 2024-25 অর্থ বছরে যেখানে 594টি শিবির আয়োজিত হয়েছিল, 2025-26 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 761টি। মুখ্যমন্ত্রী আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে 273 কোটি টাকা বরাদ্দ করেছে, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডার ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রকের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন এনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে গিয়ে 38 পৌঁছাবে। বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান পর্বে আজ থেকে দুদিনের জন্য শুরু হল বিজেপি জেলা কার্যালয়ে। এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃত্ব।

0: বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ পর্বে খোয়াই মণ্ডলের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রদেশের রতলামে আজ সকালে বড় ধরনের রেল দুর্ঘটনা এড়ানো গেছে। তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লাগে। ঘটনাটি কোটার লুনি রিচা ও বিক্রমগড় আলুট স্টেশনের মধ্যে ভোর 5:20 নাগাদ ঘটে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। অবশ্যই এবারে ফিরে যাব গানে। তো স্নেহা, কি গান শুনবো এবারে?
1: এবারে শুনবে জগজিৎ সিং এর একটা গজল।
0: বাহ, গজলটা মিস করছিলাম। চলুন সেই গজলে ফিরে যাই, যেই গজল আমার আপনার মনের খুব কাছের।

0: শুধু ভালোবাসার কেন, সেই চিঠি যে কোনো কারোর হতুক না কেন, সেই যে চিঠি পড়ার বা চিঠি লেখার একটা নস্টালজিয়া ছিল, কোথাও না কোথাও গিয়ে সেখানে ফিরে গেছি বলুন। ভালোবাসার চিঠি থেকে বেরিয়ে সেই চিঠির অপেক্ষা, চিঠি লেখা, সেই মুহূর্তগুলো কতই না ভালো ছিল। এখন তো আমরা শর্টকাটের যুগে চলে এসেছি বল, এবার আমরা SMS করি, আবার SMS থেকে ফিরে গিয়ে কখনো কখনো হোয়াটসঅ্যাপ, তো সেই যত শর্ট ফর্মে লেখা যায় নিজের মনের কথাকে। কিন্তু তখন একটা চিঠির জন্য অপেক্ষা করে থাকতে হতো, তাই না? সেই চিঠি নিয়ে কোনো মেমোরিজ রয়েছে ছোটবেলায়? মানে চিঠি নিয়ে কোনো মেমোরিজই নেই, মানে আমরা এতটা এগিয়ে চলে গেছি বলুন, আর সময় কতটা চলে গেছে। সেই ডাক পিয়নের জন্য অপেক্ষা করে থাকা, কখন তার সাইকেলের সাইরেন বাজবে আর আমাদের চিঠি এসছে বলে আমরা দৌড়ে যাব তার কাছে, সেই দিনগুলোর কথা এখন শুধুমাত্রই নস্টালজিয়া। তো স্নেহা নতুন প্রজন্মের শিল্পী, তো সেই অর্থে যেহেতু পুরনো দিনের কথাই উঠল, তোমার ছোটবেলার এমন কোনো বিষয় রয়েছে যে বিষয়টা এখন বড় হয়ে খুব মিস করো? কি বিষয় রয়েছে?
1: যে ব্যাপারটা, যখন স্কুলে যাওয়ার যে ব্যাপারটা, ওটা। কারণ আমি, আমার সবসময় এরকম একটা ছিল যে স্কুল যেতে বেশি একটা পছন্দ ছিল না।
0: আচ্ছা, ওই মানে স্কুল এলেই, স্কুলের সময়টা হলেই মাথা ব্যথা, পেট ব্যথা, সেটা শুরু হয়ে যেত।
1: যেতে বেশি একটা পছন্দ ছিল না, এই বলে এই নয় যে আমি ফাঁকি দিয়েছি পড়ায় বা কিছু না, আমি আমার টাস্ক করে নিতাম, হোমওয়ার্ক বগেরা যা ছিল ওটা করে নিতাম, কিন্তু স্কুল যে যাওয়ার ব্যাপারটা ওটা ভালো লাগতো না,
0: ওটা ভীষণ বোরিং ছিল।
1: তো এবার আমি যে তোমায় প্রথমেই বললাম যে বাবা তো একদম মারতেন না ভীষণ ইয়ে, তো এবার মা চাইতেন যে স্কুল যাও, বাবা বলতো কি দরকার থাক না, আজকে এমনিতেও কিছু একটা হতে পারে, বৃষ্টি ঝড় আসবে, এরকম প্রিডিকশন, ওয়েদার প্রিডিকশন শুরু হয়ে যেত।
0: মানে বাবা সাপোর্ট করতেন ভীষণ, তাই তো?
1: একদম সেই, তো বলতেন যে ঝড় আসবে, আজ যেতে লাগবে না, আজকে বাড়িতেই থাকো, আরে কাল যেও, কাল হলে পরশু যেও, এরম করে করে
0: বাবা সাপোর্ট,
1: বাবা সাপোর্ট করতেন। তো এরম করে করে মানে কি হতো যে স্কুল যেতে হতো না, ওই সব ব্যাপারগুলো খুব মনে পড়ে আর কি।
0: কি আবার এখন তো স্কুল যাওয়া ম্যান্ডেটরি হয়ে গেছে, সেই সাথে অ্যাটেন্ডেন্সের ব্যাপার রয়েছে, তো স্কুল বাঙ্ক করলে চলবে না। তো যারা ভাবছেন যে
1: একদম ছোটবেলার ব্যাপার, কুট্টি ব্যাপার,
0: কোনো দিন ছিল সেই দিন
1: আমার একদম কুট্টি বয়সের ব্যাপার, তখন ক্লাস 2-3 ওই মোমেন্টটা হবে,
0: একদম নার্সারি স্কুল থেকে বেরিয়ে জাস্ট ক্লাসে পা রাখা, তাই তো? কে আবাদ। আর এই মেমোরিজগুলোই আমাদের জীবনের একেবারে গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন মেমোরিজ, সেগুলো কখনো পুরনো হয় না। আর স্কুল জীবনটা প্রত্যেকের জীবনে একেবারে আগলে রাখার মতো মেমোরিজ। কি ভালো ছিল সেই দিনগুলো, এই একটাই কথা যখন আসে তখন কোথাও গিয়ে চোখের কোণায় জল জমে যায়। আর ইতিমধ্যে আরও কিছু কমেন্ট চলে এসছে, চলুন পড়ে দেই। গৌরাঙ্গ চক্রবর্তী লিখছেন, খুব সুন্দর লাগছে গান, শুভ দুপুর। সুতপা ভট্টাচার্য লিখছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান। রাজীব সাহা লিখছেন, ওয়াক্ত সে লড়কর জো নসিব বদল দে, ইনসান ওহি জো আপনি তকদীর বদল দে। কল ক্যা হোগা কভি মত সোচো, ক্যা পতা কল ওয়াক্ত খুদ আপনি তসবীর বদল দে। খুব ভালো লাগছে প্রোগ্রাম, কে আবাদ। অনেক অনেক ধন্যবাদ, সত্যি কাল কী হবে কেউ জানি না, তাই আজটাকে বাঁচি চলুন। আর আজকে যেহেতু রবিবার, তাহলে রবিবারটাকে হই হই করে বাঁচি। এবারে কি গান শুনবো বলো?
1: আশাজির একটা হিন্দি গান শুনবে, দো লাভ জো কি হ্যায় দিল কি কাহানি।
0: কেয়া বাত, একজন বন্ধু ফোনে শুনতেও চেয়েছিলেন আশা ভোঁসলের গান, তাহলে চলুন সবাই মিলে আশা ভোঁসলের একখানা অসাধারণ গান শোনা যাক।

0: क्या बात क्या बात क्या बात। স্নেহা একেবারে শুরুতে আমাকে বলছিল, দিদি আমার গলাটা না ভীষণ খারাপ, আমি কিভাবে গাইবো এতটা সময়? আচ্ছা, এই মাইক্রোফোনে গাইতে হবে, আমার কাশিটা শোনা যাবে? আমার খুব ভয় লাগছে যে এই ল্যাপেলটার মধ্য দিয়ে আমার কাশি পৌঁছে যাবে ফেসবুকের উপরে। এত এত মানে চিন্তা ছিল, এত এত চিন্তা, এত এত টেনশন নিয়ে শুরু করেছিল অনুষ্ঠান, কিন্তু গুটি গুটি পায়ে যখন আমরা এগোচ্ছি, প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে,
1: হচ্ছে না অত বেশি একটা। আমি বাইরে থেকে যখন বেরোলাম, যখন এখানে এসে পৌঁছেছি, তখনও কিরকম একটা হচ্ছিল গলার মধ্যে, গাইতে পারবো কিনা একটা চাপ ছিল। তোমায় কতবার জিজ্ঞেস করলাম, তুমিই বললে, তো একটা চাপ ছিল। এখন গাইতে গাইতে দেখলাম গান অনেকগুলোই গেয়েও ফেললাম, সময়ও তো
0: সময়ও চলে যাচ্ছে,
1: কাটাও ঘুরছে, হয়ে যাচ্ছে
0: হয়ে যাচ্ছে। আর এটাই হয়তোবা আমাদের যারা শ্রোতা বন্ধুরা থাকেন তাদের আশীর্বাদ, কারণ তাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। আর তাই তো আমরা যারা শিল্পীরা রয়েছি, তারা কিন্তু খুব বেশি করে জুড়ে যেতে চাই দর্শক শ্রোতাদের সঙ্গে, কারণ তাদের থেকে পাওয়া যে আশীর্বাদটা, তার থেকে বড় আশীর্বাদ বোধ হয় আর কিছু নয়, কারণ এই আশীর্বাদ অনেকটা ভগবানের সমতুল্য, তাই না? আর স্নেহা, কখনো এমন হয়েছে যে কোনো মঞ্চে গান করতে গেছো, কিন্তু মানে সেখানে এত এত মেমোরিজ তৈরি হয়েছে যে হয়তোবা সেটা কখনো ভোলার নয়?
1: হয়েছে। আমি যে কিছুক্ষণ আগে তোমায় বললাম, শুরুতে আমি একটা রিয়েলিটি শোতে
0: মনোময় ভট্টাচার্যের সঙ্গে দেখা,
1: তো ওই সময়টা যে ছিল, ওই পিরিয়ডটা মানে ভীষণ মজার গেছে। আমরা সকাল থেকে উঠে ওখানেই গ্রুমিং টুমিং সব হতো, আমরা ওখানেই থাকতাম, লাঞ্চ বলো সবটা করে রাত্রিবেলা 4-5 ঘন্টার জন্য বাড়ি ফিরে এসে বাস ঘুমিয়ে যেতাম, পরের দিন সকাল 6টায় উঠে আবার যাও, মানে একটা এক্সাইটমেন্ট থাকতো, আজকে কে আসবে, আজকে কার সাথে দেখা।

0: হবে, কাল তো
1: প্রত্যেকদিন নতুন নতুন কেউ,
0: হ্যাঁ আজকের সাথে দেখা হবে, এরকম একটা ব্যাপার।
1: কিন্তু তখন তো বয়সটা অনেক ছোট ছিল তাই না, তখন বুঝতে যে মনোময় ভট্টাচার্য কে বা আরো একজন শিল্পী আছেন উনি কে,
0: কি হতো যে ওনারা আসার আগে আমি জিজ্ঞেস করতাম ওখানে যারা আমাদের ওখানে যারা ছিল তাদের জিজ্ঞেস করতাম যে আজকে কে আসবে দাদা, তো তখন বলতো আজকে তো ওই শিল্পী আসবেন, তখন বলতো দেখো ওনার গান শোনো, তো গান শোনো কত ভালো গায়, উনি তো ভীষণ ভালো গান করেন, তো বল হ্যাঁ উনি আজকে আসবেন, তুইও ভালো করে গাইবি কিন্তু উনি কিন্তু গান শুনবেন, তো তখন একটা ব্যাপার শুনতাম। আচ্ছা এর আগে এরকম হয়নি যে আগে থেকেই জানতাম ওনাদের সম্পর্কে, মানে জানা ছিল না, যখন যেদিন যে শিল্পী আসবেন ওই দিনই মানে এরকমভাবে জাস্ট জানা হতো, যে গান শুনতাম শুনে ভাবতাম যে ওরা ওনারা আসবেন, এরকম একটা আর কি একটা এক্সাইটমেন্ট ছিল। তারপর রাঘব চ্যাটার্জির সঙ্গেও দেখা হয় ওখানে, উনিও ওখানে গেস্টই এসেছিলেন, ওনার সাথে ছবিও আছে, ছবি টবি, মানে তখন তো একটা ব্যাপার যে সবাই এসছে, আমরা সব কন্টেস্টেন্টরা একদম মানে পাগল হয়ে গেছি, কি করছি কি না, ওনারাও মানে আমাদের দেখে এতটাই ভালো ইয়ে করছেন যে মানে তখন ছবি তোলার কথা তো মাথায়ই নেই,
1: মানে যে তাদের সঙ্গে কথা বলা বা তাদের কথাটা মন দিয়ে শোনা সেই ব্যাপারটাই ছিল অনেক বেশি তাই না।
0: ওই যে পিরিয়ডটা ওটা মানে অনেক স্মৃতি ওর ওই সময়টার মধ্যে আর কি, যে মানে ভীষণ ভালো একটা প্রত্যেকটা দিন মাস খানেকের মতো আমাদের সবটা ব্যাপার, ওই এক মাস আজও মনে আছে।
1: কি আবাদ, আসলে কিছু কিছু স্মৃতি কখনো ভুলবার নয়, আর সেই সাথে সেই স্মৃতিগুলো আমরা যেভাবে আগলে রাখি ঠিক সেইভাবে আগলে রাখি আমাদের পছন্দের বিষয়গুলোকে, যেমন স্নেহা আগলে রাখছে তার পছন্দের গানকে, ঠিক তেমনি আমরা আগলে রাখছি পছন্দের এফএম উজ্জয়ন্তকে। তাই এফএম উজ্জয়ন্তর সঙ্গে সব সময় জুড়ে থাকার জন্য আমাদের পেজটি ফলো করে থাকতে হবে, আর সেই সাথে টিউন করে থাকতে হবে 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আজকে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর সেই সাথে আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন আমাদের সকলের বন্ধু হয়ে উঠেছেন ইতিমধ্যে, আমাদের সকলের আদরের স্নেহা, আর সেই সাথেই স্নেহা আরও একজন বন্ধু রয়েছেন কিন্তু ফোন লাইনের ওপারে, চলো কথা বলা যাক। হ্যালো,
2: আমি রানীখামার থেকে গোবিন্দ বাহাদুর বলছিলাম।
1: গোবিন্দ বাবু অনেক অনেক স্বাগত, বলুন।
2: আচ্ছা মানে কথা হচ্ছে আমি শিল্পীর কণ্ঠে ওদের তিনি যে গানটা একটু গেছিলেন হিন্দিতে, আমি বাংলাতে গানটা শুনতে চাই, যে ওই চোখে আছে চোখে আসে বৃষ্টি
1: বুকে নামে
2: কেন শুনতে চাইছি, এটা আমার সাথে মিল আছে, আমার মিসেসের সাথে আমার বিচ্ছেদ হয়েছে আর কি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। সত্যি কিছু কিছু গান আমাদের জীবনে কিছু কিছু ইনসিডেন্টের সঙ্গে কিন্তু রিলেট হয়ে যায় তাই না, কোনো কোনোভাবে। তো কখনো কোনো গান এমন হয়েছে স্নেহা যে মনে হয় সেই গানটি শুধুমাত্র আমার জন্য তৈরি করা হয়েছে?
0: হয়, মানে শুনলে তখন মনে হয় যে এত রিলেটেবল কি করে, আমরা এটা সবার সঙ্গে হয়েছে হয়তোবা, যে কখনো কখনো এরকম একটা গান থাকে যেটা আমরা ভীষণ রিলেট করতে পারি ওটার সাথে, প্রত্যেকটা লিরিক্স আমরা ভীষণ রিলেট করতে পারি, হয়েছে, কিন্তু এখন এক্সাক্ট মনে নেই মানে
1: কোন সময় কোন মুহূর্তে কোনটা মনে পড়ে, কিন্তু বর্তমান মুহূর্তে কি গান মনে পড়ছে?
0: এখন বর্তমানে গাইব সুভমিতা ব্যানার্জির যারে যারে ফিরে যারে।
1: আহা, অসাধারণ আরো একখানা গান, চলুন সবাই মিলে শুনি, চলো।

অসাধারণ। প্রত্যেকটা গানের পরে মনে হচ্ছে যে এই গানের পরে সত্যি কি কোনো কথা ফিরে আসা যায়। যেভাবে ফিরিয়ে দিলাম মন পাখিকে, ঠিক সেভাবে আমাদের কথাগুলো আমাদের কাছেই ফিরে চলেছে। কেমন লাগছে আপনাদের আজকের আজকের অতিথি? অবশ্যই জানাতে ভুলবেন না, জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর সেই সাথে ডায়াল করতে পারেন 03-81

0: 2-3-2-6-2-5-3 অথবা যদি মনে হয় যে না দুটোর মধ্যে একটাও ভালো লাগছে না, হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965 9402169965। তো শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে যাই আমাদের বন্ধুর কাছে, যিনি একের পর এক গান শুনিয়ে আমাদের রবিবারটাকে ভীষণ ভালো করে দিয়েছে। তো আমাদের রবিবারটা তো আজকে দারুণ হলো, তো তোমার রবিবার জেনারেলি কিভাবে কাটে সেটা যদি একটু বলো।
1: আমার রবিবার এই যে একা থাকতে ভালোবাসি বলে ঘরেই থাকি, ঘরে বসেই গান শুনি প্রত্যেকদিন সকালে উঠে, একটা মানে এটা একটা রুটিন, ব্রেকফাস্ট করেই আমি এবার একদম বক্স চালিয়ে দেবো ঘরে, সাউন্ড বক্স চলবে, এবার একের পর এক আমি সব গান শুনবো 2 ঘন্টা 2.5 ঘন্টা। মা চিৎকার করতে থাকে, খেতে এসো খেতে এসো, আমি শুনছি, আমি গানই শুনতে থাকছি। তারপর অনেক সময় মা বলে একটা কাজ কর, তুই একা একা কেন শুনছিস, এদিকে আমার কাছে নিয়ে আয়। তো কি হয়, নতুন প্রজন্মের একটা ছোট একটা ব্যাপার হয়তো বা আছে যে কিছুটাও এখনের দিনের গান ভালো লাগে অল্প পরিমাণে, কিন্তু এখন মায়ের সাথে শুনলে তো ওটা হয় না। এখন মা আর আমি যদি একসাথে গান শুনতে বসি,
0: মা তো কুমার শানু পছন্দ করে,
1: মা বলবে শানুদার ওই গানটা লাগাও তো, ওই কুমার শানুর ওই গানটা লাগাও, 90s ওই ফিল্মের ওইটা লাগাও তো। তখন আমি শুনতে শুনতে অনেক সময় হয় যে দাঁড়াও না, এবার এবার তোমার একটা শুনলাম, এবার আমার একটা শুনবে।
0: আচ্ছা, সেটাও চলে।
1: তখন বলে ঠিক আছে, তো তো এবার এটা চুক্তিটা হওয়ার পরেও মার একটা চললে আমার একটা চলে না, আমার বলে মার একটা চলার পর বলে আরেকটা শোনা, এরপর তুই চলেই যা এখান থেকে, আমি আর বলবোই না শোনাতে। এরকম করেই চলতে থাকে আমাদের।
0: মামিয়ের এই যুগলবন্দি চলতে থাক, আর সেই সাথে আজকে মাকে ডেডিকেট করে একটা গান হবে না, সেটা কি হয়, সেটা নিশ্চয়ই হবে।
1: আমি যে গানগুলো গাইছি প্রত্যেকটা গান মার পছন্দের।
0: আচ্ছা,
1: প্রত্যেকটা গান মার পছন্দের গান, একটা গানও এরকম নেই যেটা মা বলেছে যে বাবা তুই এটা রাখিস না, আমি ওটা রেখেছি। আমি যখন মানে ভেবেছিলাম না, লিস্টটা যখন করেছি যে আমি এই গানগুলো তোমাদের শোনাবো সবাইকে, তখন আমি লিস্টটা বানানোর পর ফার্স্ট মাকেই জিজ্ঞেস করি, মা দেখো তুমি পরে শোনাচ্ছি এই গানগুলো, তখন মা বললো হ্যাঁ শোনো, তো বললাম যখন মা বললো হ্যাঁ এটা না এটার পরে ওটা রাখো ওটা করো, তো এরকম করে সব কটা গান মারই পছন্দের। তো আমি যে গানগুলো গাইছি মার শুনে ভালোই লাগবে, সবগুলো মার পছন্দ,
0: মার পছন্দের। ক্যা বাত, আর মায়ের পছন্দ আমাদের এখানে নিয়ে এসছে, কিন্তু মায়ের পছন্দের সঙ্গে যে আমাদের পছন্দটাও মিশে গেছে সেটাও আন্দাজ করতে পারেনি, আর তাই আমরা কিন্তু আজকে ছাড়ছি না, বাকি যে আধ ঘন্টাটা রয়েছে গোটাটাই গান শুনিয়ে যেতে হবে আমাদের পছন্দের গান। তো কখনো যখন বন্ধুদের সঙ্গে আড্ডা হয় বা বন্ধুদের সঙ্গে একটা জলসা হচ্ছে গানের, সেখানে কী ধরনের গান থাকে?
1: হয় মানে সবটা মিলে, এখন সব সময় সবাই তো আর এইসব ধরনের গান অতটা, অনেকের আছে যে কি হয় যে একটু এখনের গান এখনের দিনের গানগুলো গাতো, তখন এখনের দিনের গানগুলো গাওয়ারও চেষ্টা করি আর কি। তখন আমরা যখন সবাই মিলে জ্যামিং যখন হয় রেখে, হ্যাঁ সবাই মিলে জ্যামিং যখন হয় তখন সবার পছন্দেরটাই ধরা হয় আর কি। আমি একা বলি না যে জোর খাটিয়ে যে আমারটাই করতে হবে তোদেরটা করতে পারবে না, সবার পছন্দ,
0: সবার পছন্দ মাথায় রেখেই একেবারে সুরেলা সফর হয়ে ওঠে। ঠিক যেভাবে আমাদের আজকের সফরটা অসাধারণ হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে কি গান শুনবো, নতুন প্রজন্মের কোনো গান মানে তোমার পছন্দের?
1: বলতে পারো এই গানটা পুরোনো গানই, মানে এটা এখন আবার নতুন করেই করা হয়েছে, এটা জগজিৎ সিং এরই গান, তুম্বিন ফিল্মের আর কি।
0: ক্যা বাত,
1: এটা তারপরে আবার তুম্বিন 2 হয়েছে,
0: হ্যাঁ
1: টুর মধ্যেও এটারে আবার হয়েছে, তো ওটাই এখন করবো আর।
0: চলো তাহলে সবাই মিলে, এখনের প্রজন্ম এবং আগের প্রজন্ম সবাই মিলে সে অসাধারণ গানটি শুনবো। চলুন, যে গান যুগের পরের যুগ, একেবারে বছরের পরে বছর এবং সময়ের পরে সময়, চির নতুন চির সবুজ হয়ে রয়েছে। চলুন সেই গানটি শোনা যাক।

0: আমি নই, বরং আপনারাও চলে গেছেন আমি শিওর। আর ইতিমধ্যে বন্ধু একজন রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন দেখি শোনা যাক তার কাছ থেকেই যে তার এই অনুষ্ঠানটি কেমন লাগছে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না, কথা বলা গেল না বন্ধু, ডায়াল করবেন 03812326253 নম্বরটি। আর সেই সাথে স্নেহা, একটু একটু করে আমরা সময় পার করে ফেলছি, কী করে পার হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, এত অসাধারণ সব গান। তো স্নেহা, জানতে চাইব যে ইন ফিউচার গান নিয়ে আর কী কী প্ল্যান রয়েছে? পড়াশোনার প্ল্যান তো জেনে নিলাম যে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে একেবারে নিয়ম মাফিক চলতে হবে।
1: গান নিয়ে তো আমি প্রথমেই বলেছি যে গান তো কখনো আমি ছাড়বই না, তো এটা তো সবসময় আমার সঙ্গেই থাকবে। এছাড়া এক্সট্রাভাবে মানে এখনও কিছু মানে প্ল্যান নেই যে পার্টিকুলারলি এটা কিছু একটা করব গান নিয়ে, এরকম কিছু প্ল্যান নেই। আমি জাস্ট প্রত্যেক দিন গান শুনছি, গান গাইছি, গান শোনাচ্ছি, বাস এসেই চল রহা হয়, এইভাবেই চলবে।
0: আর সেই সাথে স্নেহা, কখনো কি মনে হয় যে মানে ধরো কেউ আইডল রয়েছে যার গান তোমার ভীষণ পছন্দের, কখনো মনে হয় যে তার সঙ্গে যদি একটা স্টেজ শেয়ার করতে পারতাম, এমন কেউ, এমন কোনো শিল্পী?
1: হ্যাঁ রয়েছে। যদি বলো যে আইডল রয়েছে গান পছন্দ, তাহলে বলবো শ্রেয়া ঘোষালের গান পছন্দ। আর একবার দেখা করার ইচ্ছে বা স্টেজ শেয়ার করা যদি বলো, তাহলে বলবো শুভমিতা ব্যানার্জি। শুভমিতা ব্যানার্জি, নচিকেতার গান আমার ভীষণ পছন্দ। শুভমিতা ব্যানার্জি মানে, কিন্তু পার্টিকুলারলি শুভমিতা ব্যানার্জির সঙ্গে একবার
0: দেখা করার খুব ইচ্ছে। আমরা চাইবো সেই ইচ্ছে সফল হোক, কারণ আমরা সবার চোখে স্বপ্ন যে আঁকা থাকে, সেই স্বপ্ন আঁকা সে নিজে হয়তো বা সেটা আঁকে, কিন্তু তারপর যখন সে আমাদের সামনে সেটাকে তুলে ধরে, তখন মনে হয় যে যে ছবিটা আঁকা হয়েছে সেখানে সেটা যেন বাস্তবেও ধরা দেয়। আর আমাদের শুভেচ্ছা বার্তা নিরন্তর থাকবে স্নেহার জন্য। ইতিমধ্যে আরও কিছু কমেন্ট চলে এসেছে, একটু পড়ে দিচ্ছি আমি কমেন্টগুলো। অনামিকা রায় লিখছেন, ভালো গাইছো বাবা। রাজীব সাহা লিখছে, প্লিজ একটা অ্যাসামিজ সং। অনামিকা রায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ের কমেন্ট চলে এসছে। রাজীব সাহা লিখছেন, প্লিজ একটা অ্যাসামিজ সং বা বাংলা বাউল গান। কাশীনাথ মণ্ডল লিখছেন, শুভ বৈকালিক শুভেচ্ছা, সঙ্গে আছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, শুভকামনা সকলের জন্যই। তিনি আবারও লিখছেন, শব্দ একটু কম আসছে তাই, আজ আমরা চেষ্টা করছি। সুতপা ভট্টাচার্য লিখছেন, আহা অসাধারণ গাইলে। ঋতিকা লিখছেন, শর্মিষ্ঠাইদি খুব ভালো লাগছে অনুষ্ঠান, খুব ভালো লাগছে তোমার সঞ্চালন, অনেক ধন্যবাদ ঋতিকা। কাশীনাথ মণ্ডল লিখছেন, তুম দিল কি ধরকন মে, গানটা সম্ভব হলে শোনাবেন।
1: রহতে হো রহতে হো,
0: ক্যা বাত।

যেমন গান ঠিক তেমনি যন্ত্রসঙ্গীত। অসাধারণ গাইল স্নেহা, আর সেই সাথে তমাল আর শুভদা। আহাহা, আর কিচ্ছু বলার নেই, গানের পরে আর কোনো শব্দ খাটে না, কারণ একে তো গানটি এত পছন্দের আমাদের, তার উপর স্নেহা গিয়েছে এত ভালো, তার সঙ্গে সঙ্গে শুভদা আর তমাল বাজিয়েছে চমৎকার, সব মিলিয়ে মানে কি বলবো, একটা অন্যরকম স্টেজে চলে গেছি আমরা।

0: শাবাত, কাশীনাথ মণ্ডল লিখছেন অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। সায়নী গোস্বামী লিখছেন খুব ভালো গাইছেন শিল্পী, মিউজিকটাও অসাধারণ বাজাচ্ছেন, গানটা খুবই ফেভারিট। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। একসঙ্গে শুরু করেছিলাম আমাদের আজকের অতিথির যাত্রা, আর কিছুটা সময় প্রায় 20 মিনিটের মতো আছে, একসঙ্গে থাকা চাই। সুরজিৎ দাস লিখছেন খুব ভালো লাগলো গানগুলো, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে স্নেহা আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলো একটু কথা বলা যাক। হ্যালো, হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? নয়নদেব, নয়ন বলুন।
1: খুব ভালো গান হচ্ছে,
0: কেমন লাগছে অনুষ্ঠান?
1: খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আর আপনার সঞ্চালনা তো খুব সুন্দর, বলবো আর বলার নেই।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু,
1: খুব আনন্দিত, আপনার সঞ্চালনা তো শুনতে খুবই ভালো লাগে, এবং যে শিল্পী আছেন উনি তো আপনার সঞ্চালনায় অনেক আগে গেছেন।
0: যদি সম্ভব হয় অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। উত্তম সাহা লিখছেন খুব ভালো, খুব ভালো, আমি আশা করি অনেক দূরে গিয়ে যাবে। একদম তাই, এভাবে আশীর্বাদ রাখবেন ওর উপর, আর আমাদের শুভেচ্ছা, আমাদের ভালোবাসা নিরন্তর থাকবে শিল্পীর জন্য। তো এই যে মা এতটা সাপোর্ট করেন, সেই সাথে বাবাও অসাধারণভাবে সাথে রয়েছেন, হয়তো বা কখনো কখনো চোখ রাঙানিতে ভয় পেয়ে যাও তুমি, কিন্তু তারপরেও ওই যে পাশে থাকার ব্যাপারটা, সেটা কিন্তু অসম্ভবভাবে সঙ্গে করে রয়েছে।
2: বাবা যতদিন ছিলেন, মানে আমি যতদিন ছিলেন, আমার বাবা হিজ এক্সপায়ার্ড, 2 বছর হয়েছে।
0: আচ্ছা,
2: তো বাবা যতদিন ছিলেন বাবা ভীষণ সাপোর্ট করেছেন, লাইক মানে কি বলবো, যে করো, মানে গান বাজনা বাবারও পছন্দের, এবার বাবার পছন্দের শিল্পী কৈলাসকর, এবার মার কুমার শানু বাবার কৈলাসকর, এবার বাবা বলছেন যে কুমার শানুর গান পছন্দ না, তুমি কৈলাসকর করো, কৈলাসকরের গান,
0: মানে সেটা নিয়েও কনফ্লিক্ট হতো,
2: হতো, তুমি কৈলাসকরের কিছু একটা করো, কুমার শানুর গান পছন্দ না, এবার মা শুনবেন কৈলাসকরের গান, মা অনেক সময় বলতো যে ঠিক আছে শোনো তাহলে কৈলাসকরই শুনিয়ে দাও তো, মানে কম্প্রোমাইজটা মা করে নিত আর কি, ঠিক আছে আমার সঙ্গে তো সারাদিন থাকিস, আমার পরে শুনিয়ে দিবি, গান চালানোর যখন ব্যাপারটা হতো আর কি, প্রথমে তাহলে কৈলাসকরেরই চলুক, শানুদারটা পরেই চলবে, এই আর কি,
0: সেই স্যাক্রিফাইসটা মা করতেন। তো ঠিক এইভাবেই অনেক অনেক খুনসুটি, অনেক অনেক সুইট মেমোরিজ তো রয়েছে। পাশাপাশি কখনো বাবা বলেছেন যে আমার জন্য কিন্তু এই গানটা থাকবে সব সময়, শুনতে চাইতেন তোমার কাছে খুব?
2: হ্যাঁ, শুনতে চাইতেন,
0: যেহেতু বললে কৈলাস খের খুব ফেভারিট ছিলেন, তো কৈলাস খেরের কোনো গান,
2: এরকম একটা ব্যাপার হতো যে আমি যখন কৈলাস খেরের গান শুনি তখন বাবার কথা ভীষণ মনে পড়ে, কৈলাস খেরের ওই পার্টিকুলার সিঙ্গারটার গান বাবা এত পছন্দ করতেন যে চালিয়ে ঘুমোনো, একদম মানে যখন ঘুমোতে যেতেন তখন চালিয়ে দিত আমাকে ইউটিউবে একটু কৈলাস খেরের গানটা লাগিয়ে দাও, তখন আমি চালিয়ে দিতাম, বাবা এটা চালিয়ে ঘুমোতেন, এরকম একটা

0: অ্যাডিকশন ছিল। তো কৈলাশ খেরের গান শুনলে আমার বাবার কথা খুব মনে পড়ে, তাই বলে আমি ঘরে এখন আর শুনি না, আর গাইও খুব কম, মানে বলতে গেলে হয় না, তো গাই না আর কি, খুব কমই গাই, কৈলাশ খেরের গানটা খুব কমই গাওয়া হয়, তো এই আর কি।
1: কিন্তু ওই যে বলে না, বাবার আশীর্বাদ সবসময় সঙ্গে রয়েছে, আর তাই বোধ হয় গানটা তোমার সঙ্গে আজীবন থেকে যাবে।
0: এটাই এটাই, এটা সবাই বলে যে বাবার আশীর্বাদ আছে, তুমি তুমি ভালো গাইছো, এই এই জন্যই ভালো গাইছো।
1: একদম একদম তাই, আর আমাদের আশীর্বাদ, আমাদের ভালোবাসা, আমাদের শুভেচ্ছা, সেটা নিরন্তর তোমার সঙ্গে থাকবে। আমরা চাইবো লয়ারের পাশাপাশি খুব ভালো একজন সিঙ্গারও হয়ে ওঠো, এটা যেন একেবারেই ছুটে না যায়, সেটা কিন্তু প্রমিস করে যেতে হবে আজকে। তো সময় এগিয়ে চলেছে, চলুন আবারও গানে ফিরে যাই। এবারে কি গান শুনবো বলো?
0: প্রথমেই বললাম ছানুদার গান পছন্দের, একটা যখন গেয়ে ফেলেছি আরেকটাও হয়েই যাক,
1: হয়েই যাক, আরো বন্ধুরাও চাইছেন সেটা, তাহলে চলো হয়ে যাক।

0: असाधारण असाधारण असाधारण तुमसे मिलकर तुमको है बताना। किन्तु एरकमटा कि हय कखनो कखनो धरो माने एमन कोनो सिचुएशन आमरा मने करी सेटा एग्जाम हल होक सेटा इंटरव्यू बोर्ड होक बा अन्य कोनो किछु বা সেই ভালোবাসার মানুষটির সঙ্গে দেখাই হোক, আমাদের অনেক অনেক প্ল্যান করে রাখা কথা আমরা কি বলতে পারি সেই হিট অফ দ্য মোমেন্টে? আমরা চুপ করে যাই, তাই না?
1: বলা হয় না সবসময় সবটা তো, মানে প্ল্যান ওয়াইজ কিছুই হয় না। গডস প্ল্যান বলেছিলাম, গডস প্ল্যান যেটা ওটাই হবে। তুমি যা ভেবে রেখেছো ওটা তুমি কতটা করতে পারবে ওটা সবটাই ঠাকুরের উপর।
0: একদম তাই, ভগবান যেটা,
1: আমি বিশ্বাস করি যে ঠাকুরের ইচ্ছে ছাড়া একটা পাতাও তো নড়ে না, না ভগবানের ইচ্ছে ছাড়া। তো আমি কি বলবো না, ওটাও ওখান থেকেই হচ্ছে,
0: মুখ দিয়ে আমাদের কথাটা বেরোচ্ছে, সেটা ওনারই ঠিক।
1: তাই বলে আমি বললাম যে তুমি যখন জিজ্ঞেস করলে দেখা হলে কি চুপ করেই থাকা ইচ্ছে নেই, হয়তোবা ওনার ইচ্ছে নেই তাই বলে বলা হয় না।
0: একদম তাই, আর হয়তোবা কিছু কিছু কথা একটু চেপে যাওয়াই ভালো, তাই না?
1: ঠিক,
0: সবটা সব কিছু উজাড় করে বলে দিতে নেই, তাহলে নিজস্ব ব্যাপারটা হয়তোবা থাকবে না। আর যেটা আমাদের বন্ধু পছন্দ করেন, একা থাকা, কিছু কিছু সময় একা থাকারও একটা মজা আছে না? আর একা থাকা মানে যেহেতু তোমার ফেভারিট একটা দিক বলতে পারি,
1: একটা গান আছে না ইয়ের অনুপম রয়ের, আমাকে আমার মতো
0: থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। একদম একদম, আর সব পেলে নষ্ট জীবন, সেটা তো একেবারে ছোটবেলা থেকেই আমরা শুনে বড় হয়েছি এবং দেখে বড় হয়েছি। কখনো একটা জিনিস চাইলে সেটাকে মা বাবা দিতে পারে এক মুহূর্তেই, কিন্তু তারপরে একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে তোমার হাতে পৌঁছে দেবেন। সেটার পেছনে রহস্যটাকে, সেটার পেছনে ওই রহস্যটাই, সব পেলে নষ্ট জীবন। আর সব পেলে নষ্ট নিজ জীবন, এই ব্যাপারটা তো তুমি বিশ্বাসী?
1: ভাবনায় পড়ে গেলাম যে হয়তো বা কারোর ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষ তো সমান হয় না, কেউ কেউ বুঝতে পারে যে কোনটা কিভাবে আমার কি করে কাজে লাগাতে লাগবে। অনেক সময় অনেক বাচ্চারা কি হয়, ছোটবেলা সবটা, তুমি যেটা বললে সব পেলে নষ্ট জীবন, সব কিছু একবারেই কষ্ট করে যখন আমরা কিছু একটা পাই তখন ওটার মূল্য খুব বেশি থাকে।
0: একদম তাই, হুট করে পেয়ে ফেলার থেকে একটু কষ্ট করে নিয়ে উজাড় করে নাপ দিয়ে ওই যে বাচ্চাদেরকে একটু আটকে রাখুন, হ্যাঁ সে বুঝুক সে ব্যাপারটা, তাহলে দেখবেন সেই ব্যাপারটা কিন্তু মূল্যহীন হবে না কখনো, সে তার মূল্যবোধটা বুঝে নেবে। আর সেই অর্থে আমরা কিন্তু যখন কথা বলছি একটা কথা বলতেই হয় যে পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা হয়তোবা আমাদের থেকে আরও আরও অনেক বেশি বুঝতে শিখবে, যতটুকু আমরা বুঝতে পারছি তার থেকে অনেক বেশি বুঝতে পারবে, কিন্তু সেই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। ঠিক তেমনটাই এবারে স্নেহার কাছ থেকে জানতে চাইবো। স্নেহা একদিকে পড়াশুনো সামলাচ্ছে, একদিকে গান সামলাচ্ছে, তো এই দুটোর মধ্যে ব্যালেন্স করে জীবনটা তো চলছে, কিন্তু ঠিক এই দুটো ব্যাপারকে ব্যালেন্স করতে অনেক বন্ধুরাই কিন্তু হোঁচট খাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবে?
1: হোঁচট খাচ্ছে তারা যারা মনে করছে যে এটা একটা চাপ, পড়াশুনোটা আমার করতে লাগবে, পাশাপাশি গান বলো, অনেকের অনেক কিছুই থাকে অ্যাক্টিভিটিস, তো চাপ যদি আমরা ওটাকে চাপের মতো করে নিই তাহলে কখনোই ওটা আমরা কমপ্লিট করতে পারবো না। তো আমার ব্যাপারটা কি ছিল ছোটোবেলা থেকে যে আমি পছন্দ করতাম, ভালোবাসি জিনিসটাকে, গান গাইতে ভালোবাসি বলে পড়াশুনো সেরে ওঠেও একটু একটু গান গেয়ে নেবো আর কি। তো ওই একটা ব্যাপার যে ভালোবাসলে তুমি করতে পারবে,

0: সবটাই করা সম্ভব, তাই তো?
1: সবকিছুই করা সম্ভব, তুমি আরামসে করতে পারবে যদি তোমার ওটার প্রতি একটা ভালোবাসা থাকে আর কি।
0: কেয়া বাদ। তো বন্ধুরা, যারা এখনও ভাবছেন যে দুটো ব্যালেন্স করা সম্ভব হচ্ছে না, তাহলে হয়তো আপনারা ব্যাপারটাকে ঠিকভাবে ভালোবাসছেন না। যখন দেখবেন দুটো বিষয়কেই সমানভাবে সমান অনুপাতে ভালোবাসবেন, তখন সবটাই সুপার ব্যালেন্স হয়ে যাবে, যেটা আমাদের বন্ধু আমাদেরকে বলল। আর সেই সাথে অনুপাতের কথাই যখন বললাম, বলতে হয় যে ঘড়ির কাঁটার সঙ্গে সময়ের যে অনুপাতটা, সেই অনুপাতে আমরা বারবার হেরে যাই। আমরা চাই সময়টাকে আটকে রাখতে, ধরে বেঁধে রাখতে, কিন্তু সেটা হয় না। আলটিমেটলি সেখানে আমরা হোঁচট খেয়ে যাই, আর যখন হোঁচট খেতেই হবে, তখন সেটা না হয় মিষ্টি মধুর হোঁচট হোক, একটু সুরে সুরে হোক। তো একেবারে শেষ গানে ফিরে যাব। তো স্নেহা, আজকের অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, শেষ গান কি রয়েছে আমাদের জন্য?
1: তো এবারে যে গানটি আমি করছি শেষ গান, এটা একটা আধুনিক গান, আর এই গানের কথাও সুর আমার সঙ্গীত গুরু গীতশ্রী ম্যাডামের করা আর কি।
0: বাহ!
1: তো এইটাও ভেবে যে না এটা করব, এই গানটা আমার ভীষণ পছন্দের। আন্টির বানানো প্রত্যেকটা সবকটা গানই আমার ভীষণ পছন্দের, এর মধ্যে এটা একটু বেশি পছন্দ,
0: একটু বেশি পছন্দের। বাহ! তাহলে যে গান ওর মনের খুব কাছের, সেই গানটি না হয় গুরুমাকে ডেডিকেট করে,
1: একদম একদম।
0: চলো তাহলে অসাধারণ এই গানটি আমরা শুনবো আমাদের বন্ধু স্নেহার কাছ থেকে। সময় বয়ে চলেছে, তাহলে চলুন গানে ফিরে যাওয়া যাক।

क्या बात, असाधारण একখানা গান। আর সেই গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করার পালা। আবারও শুরু হবে আমাদের সকলের অপেক্ষার প্রহর গোনা। গোটা এক সপ্তাহের অপেক্ষা আমাদের সবার আবার শুরু হবে। আবারও আগামী রবিবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। আর তার আগে স্নেহা, অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, গানে গল্পে আড্ডায় আমাদের আজকের রবিবারটাকে ভরিয়ে তোলার জন্য। খুব ভালো হোক আগামী, খুব ভালো থেকো, আর অবশ্যই গানে গল্পে আড্ডায় থেকো, সুরে থেকো, শব্দে থেকো, ছন্দে থেকো। ধন্যবাদ শুভদাকে, ধন্যবাদ তমালকে, ধন্যবাদ আমাদের কৌশিকদাকে, সর্বোপরি ধন্যবাদ আপনাদেরকে, একেবারে শুরু থেকে শেষ অবধি যারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকেন এবং সঙ্গে থাকবেন, তাদের প্রত্যেকে আমাদের নমস্কার এবং ধন্যবাদ গ্রহণ করবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী রবিবার ঠিক বেলা তিনটে নতুন কোনো অতিথিকে সঙ্গে করে নিয়ে আজকের অতিথিতে। তো এই বেলা বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আরাধনা অনুষ্ঠান, সঙ্গে রয়েছে আমি আরজে শর্মিষ্ঠা। চলুন ভগবানের কাছে আমাদের মনের আকুতি পৌঁছে দিই তারই গানে গানে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আরাধনা পর্ব। আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করছি আমাদের পর্ব, আপনার পছন্দ আমার গান।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উত্রান্ত। আমরা রয়েছি এই মুহূর্তে যেই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের নাম আপনার পছন্দ আমার গান, যেখানে আপনার পছন্দ সই গান আমি শোনাবো আজকের সন্ধ্যাবেলায় আপনার। আর এই যে কফির পেয়ালা হাতে বা চায়ের পেয়ালা হাতে নিজের গানটি যদি নিজেই শুনতে পান তাহলে কতই না ভালো লাগবে বলুন তো, রবিবারের বিকেলটা হয়ে উঠবে না চনমনে? তো আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে আপনার মুঠো ফোনে ছোট্ট একটি নাম্বার ডায়াল করতে হবে, সেই নাম্বারটি হচ্ছে 0381-232-6253, 0381-232-6253। অথবা যদি মনে করেন হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দেবেন, সেটাও সম্ভব। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402

0: পৌঁছে দিতে আপনার মুঠো ফোনে ছোট্ট একটি নাম্বার ডায়াল করতে হবে। সেই নাম্বারটি হচ্ছে 0381-232-6253, অথবা যদি মনে করেন হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দেবেন, সেটাও সম্ভব। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। ইতিমধ্যেই একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, শুনুন তার কথা শোনা যাক এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন বন্ধু?
1: হ্যালো ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি।
0: সুমন বাবু বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: ম্যাম আমি তো কিছু শুনতে পাচ্ছি না, মিলনসংঘ থেকে বলছি সুমন, শুভ বিকেল।
0: আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
1: না না ম্যাম, শুনতে পাচ্ছি না তো।
0: আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না?
1: না না, আমি ম্যাম ওই যে মানে মোবাইলে শুনতেছি আর কি।
0: হ্যাঁ মোবাইলে শুনতে পাচ্ছেন তো আমার কথা?
1: সঙ্গে
0: থাকবেন, শুনতে থাকবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 0381-232-6253 নম্বরটি, জানাবেন আপনার পছন্দ। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: গুড ইভিনিং সর্বিষ্ঠা ম্যাডাম।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আশিষ শাহ বললাম।
0: কে বলছেন?
2: আশিষ শাহ।
0: আশিষ শাহ, তাই তো? হ্যাঁ আশিষ বাবু বলুন, কি গান শুনবেন?
2: বন্দিশ কা বন্দিশ।
0: বন্দিশ
2: রঙ্গে ভরি মৌসুম সে।
0: বন্দিশ ছবি থেকে কোন গানটি?
2: রঙ্গে ভরি মৌসুম সে রঙ্গে চুরা কে।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান, আর সেই সাথে আপনার পছন্দ হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। গানে গানে শুরু করি আমাদের অনুষ্ঠান, প্রথম গানটি আমার পছন্দের শোনাই, দেখুন তো ভালো লাগে কিনা।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুটো গান আমরা শুনলাম। প্রথম গানটি সুমনবাবুর পছন্দের বরদাস ছবি থেকে আমরা শুনলাম আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে, এবং দ্বিতীয় গানটি শর্বাণী দাসের পছন্দে আমরা শুনলাম কেকের কণ্ঠে লাইফ ইন এ মেট্রো ছবি থেকে। আর ইতিমধ্যেই আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন তার সঙ্গে কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, শুভ সন্ধ্যা শর্মিষ্ঠা দি।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো,
1: শুনে যাচ্ছে শর্মিষ্ঠা দি?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বন্ধু।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
0: হ্যাঁ শঙ্কর বাবু, বলুন।
1: হ্যালো
0: হ্যালো,
1: শোনা যাচ্ছে?
0: হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
1: হ্যালো,
0: না শঙ্কর বাবু হয়তোবা নেটওয়ার্কের কোনো সমস্যা রয়েছে যার জন্য আপনার কথা শুনতে পাচ্ছি না। আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি থেকে আমি ফোন করছি, তো আমার নাম তো সিয়াল।
0: কি বলছেন, আপনার নামটি আবার বলুন বন্ধু।
2: আর একটা গানটা আন্দাজ, ইয়ে বিন্দিয়া কো দেখনে ওয়ালা হ্যায়।
0: আপনার নামটি জানতে চাইবো বন্ধু।
2: হ্যালো
0: হ্যালো, বন্ধু কথা শোনা যাচ্ছে না, যাই হোক হয়তোবা নেটওয়ার্কের কোনো সমস্যা রয়েছে। এবারে আবারও গানে ফিরে যাই। এবারে যেই গানটি আমরা শুনব, হ্যাঁ লালুন ঘরামি অনুরোধ করেছেন গোবিন্দপুর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে, মাসুম ছবির একখানা গান। কিন্তু দুঃখিত লালুনবাবু, এই গানটি এই মুহূর্তে আমাদের সংগ্রহে নেই। যদি এছাড়া কোনো গান থাকে আপনি অবশ্যই আমাদের জানাবেন। আর সেই সাথে এবারে যার পছন্দের গান শুনব, তিনিও শুনতে চেয়েছেন ও মেরি জান বাই গড একখানা গান জিন্দা দিল ছবি থেকে, চলুন তার পছন্দের সেই গানটি শোনা যাক। Let's

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম কণিকা দেবীর পছন্দের। আর এই মুহূর্তে বন্ধু একজন অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক তার সঙ্গে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? না, দুঃখিত, কথা বলা গেল না বন্ধু। যাই হোক, চেষ্টা চলবে আমাদের, নেটওয়ার্কের হয়তো বা কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যা পেরিয়ে কীভাবে আপনাদের সঙ্গে কথা বলা যায় দেখা যাক। আর সেই সাথে অনেকগুলো রিকোয়েস্ট চলে এসেছে হোয়াটসঅ্যাপে, যারা এখনও রিকোয়েস্ট করতে পারছেন না তাদের জন্য বলে দিচ্ছি, আপনারা কিন্তু যদি ফোন লাইনে আমাদের নাও পান, আপনারা আপনাদের রিকোয়েস্ট আমাদের কাছে পৌঁছে দিতে পারেন হোয়াটসঅ্যাপ করে। আর সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের সবার জানা, তবুও বলে দিচ্ছি, 9402169965। চলুন তাহলে এবারে যেই গানটি আমরা শুনব, সেই গানটি অনুরোধ করেছেন কৌশিক দত্ত পশ্চিমবঙ্গ থেকে। তার পছন্দের গান দো আঁখে বড়া হাত ফিল্মের কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। এই গানটি রইল আপনাদের সবার জন্য।

0: বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো
1: ফোন বাজছে।
0: হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো
1: মানে না,

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, শুনতে পাচ্ছেন আমার কথা?
1: শুভ সন্ধ্যা, আমি শঙ্কর বলছি হুগলি থেকে।
0: শঙ্কর বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন
1: আমি? শুনতে
0: আপনি
1: পাচ্ছি না দিদি ভাই, তবু গানটা কথা বলে যাচ্ছি। ছবির নাম হচ্ছে সারাক্ষে সুন্দর, আর গানটা হচ্ছে আপকে বরস বারসো কে বাদ হো, কিশোর কুমার আশা বলতে।
0: আমার কথা শুনতেই পাচ্ছেন না আপনি?
1: সারাক্ষে সুন্দর বাদ হো, এই গানটা শোনাবা দিদি ভাই।
0: আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক বন্ধু, আমার কথা শুনতে পাচ্ছেন না? এই মুহূর্তে যার পছন্দের গান শুনবো, আশিস বাবু বন্দিশ ছবির একখানা গান অনুরোধ করেছেন, তার পছন্দের গানটি আপনাদের সবার জন্য রইল।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টসে আকাশবাণী FM উচ্চায়ন্ত। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। না, কথা বলা গেল না। বন্ধুরা ডায়াল করবেন 03-8-1-2-3-2-6-2-5-3 আর জানাবেন কোন গান শুনতে আজকের রবিবারে আপনাদের ইচ্ছে হচ্ছে। রয়েছি আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন, দেখা যাক কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা?
1: কিছু শুনতে পাচ্ছি না।
0: আচ্ছা বন্ধু, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যারা আমার কথা শুনতে পাচ্ছেন না। আমাদের একটু হয়তোবা যান্ত্রিক গোলযোগ চলছে, আমরা চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে যেতে। যদিও আমাদের বিকল্প রাস্তা রয়েছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন 03-8-1-2-3-2-6-2-5-3। যদিও বিকল হয়ে যায় তবুও 9402-1-6-9-9-6-5 খোলা রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ

0: জানাবেন কোন গান শুনতে ইচ্ছে হচ্ছে। এই মুহূর্তে যে গানটি আমরা শুনলাম সেই গানটি অনুরোধ করেছিলেন আমাদের বন্ধু আশিসবাবু, তার পছন্দের গান আমরা শুনলাম। আর এই মুহূর্তে যেই গানটি শুনবো সেই গানটি অনুরোধ করেছেন আমাদের বন্ধু বিধান, টাকার চলা থেকে। তার পছন্দের গান লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে আপনাদের সবার জন্য রইল। আরও একজন বন্ধু রয়েছে, তার আগে চেষ্টা করি চলুন তার সাথে কথা বলার। হ্যালো, না এবারেও কথা বলা গেল না। আমরা চেষ্টা করছি আরও একবার, দেখা যাক কথা বলা যায় কি না। হ্যালো,
1: হ্যালো, নমস্কার। শুভ বিকাল দিদি।
0: নমস্কার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, শুনতে পারছে দিদি।
0: আপনি কে বলছেন?
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: হ্যাঁ রবীন্দ্রবাবু, বলুন কি গান শুনতে চাইছেন?
1: গান শুনবো, বাংলা গান শুনবো।
0: হুম হুম,
1: বাংলা গান ও মন মানি না
0: মন মানে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি শুনিয়ে দিচ্ছি শুনিয়ে দিচ্ছি।
1: ভালো থাকো দিদি।
0: ভালো থাকবেন আপনিও। ঠিক আছে,
1: নমস্কার দিদি।
0: নমস্কার নমস্কার,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা। যাই হোক, অনেক চেষ্টার পরে আমরা আবারও ফিরে এলাম আপনাদের কাছে 0381-232-6253 ফোন নাম্বার নিয়ে। ফোন করবেন, জানাবেন কোন গান শুনতে ইচ্ছে করছে। এই মুহূর্তে চলুন আমাদের বন্ধু বিধানবাবুর পছন্দের গান শোনা যাক।

0: শ্রোতা বন্ধুরা, বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কথা বলা যায় কি না তার সঙ্গে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার বন্ধু, কে বলছেন? হ্যাঁ ব্রিজেশ বাবু, বলুন।
1: আমি গান শুনতে চাই। গানের নাম হচ্ছে যাদু তেরি বিনা, মানে এই গান শুনতে চাই ম্যাডাম, অদিত নারায়ণের গাওয়া।
0: অদিত নারায়ণের? ওকে, ঠিক আছে, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা, বন্ধু একজন রয়েছেন আমাদের সঙ্গে, শোনা যাক তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? কে বলছেন আপনি? হ্যালো বন্ধু, কে বলছেন? শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো, প্রিয়া চক্রবর্তী? হ্যাঁ, প্রিয়া দেবী বলুন। কোন গানটি? আপনার কথা ভীষণ অস্পষ্ট আসছে। না, আপনার কথা শুনতেই পাচ্ছি না বন্ধু। আপনি বরং আমাদের হোয়াটসঅ্যাপ করে জানান, হয়তো বা নেটওয়ার্কে কোনো সমস্যা রয়েছে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো
1: হ্যালো ম্যাম, আমি তো দিবারি ফোন করতে, তো একটা গানটা তো ওই যে কয়ামতটা।
0: আপনি কে বলছেন?
1: আমি তো চড়াই বাড়ি থেকে সব পিয়াজ তো অনুরোধ করে, তো আরে কয়ামত কয়ামতটা গানটা।
0: কয়ামত, আচ্ছা, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। অবশ্যই আপনাদের পছন্দের গান শোনাবো বলেই আমাদের এই অনুষ্ঠান, আপনার পছন্দ আমার গান। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
0: কে বলছেন? হ্যালো,
2: আমি খরসরাই বেগমপুর হুগলি থেকে রুদ্রজিৎ দত্ত বলছি।
0: হ্যাঁ রুদ্রজিৎ বাবু, বলুন।
2: আমি ঋণশোধ ছবি থেকে একটা বাংলা গান শুনতে চাই। ঋণশোধ?
0: ঋণশোধ, হ্যাঁ। কোন গানটি শুনতে চাইছেন?
2: কুমার সানির কণ্ঠে ভিজে গেছি যেতে যেতে।
0: ভিজে গেছি?
2: হ্যাঁ, ভিজে গেছি যেতে যেতে।
0: আচ্ছা, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, অবশ্যই আপনাদের পছন্দের গান শোনানো হবে। শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 0381 232 6253, আর জানাবেন কোন গান শুনতে ইচ্ছে হচ্ছে, অবশ্যই আপনার পছন্দের গান শোনানো হবে। আর একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন?
3: হ্যালো,
0: হ্যালো,
3: হ্যাঁ পূর্ণিমা বলছি।
0: হ্যাঁ পূর্ণিমা দেবী, বলুন।
3: আন্দাজ মুভি থেকে কিসসে তুম প্যার করো গানটা
0: আরেকবার বলবে?
3: আন্দাজ মুভি থেকে কিসসে তুম প্যার করো গানটা।
0: আন্দাজ ছবি থেকে কিসসে তুম প্যার করো, তাই তো? ঠিক আছে, অবশ্যই, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে যে গানটি আমরা শুনব সেই গানটি অনুরোধ করেছেন শঙ্করবাবু, তার পছন্দের গান আপনাদের সবার জন্য রইল।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম শঙ্করবাবুর পছন্দের। আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গায়েন বলছি।
0: বিশ্বনাথ গায়েন, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: আমি শুনতে চাইছি কবি কবি ফিল্ম থেকে
0: হ্যাঁ
1: তেরে ফুলো জায়সা রং।
0: তেরে ফুলো জায়সা রং, তাই তো?
1: কিশোর কুমার লতা মঙ্গেশকরের কণ্ঠে।
0: ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান।
1: হ্যাঁ শুনছি দিদি,
0: ধন্যবাদ,
1: হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, দেখুন।
0: অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে যে গানটি আমরা শুনবো সেই গানটি রিকোয়েস্ট করেছেন হোয়াটসঅ্যাপে আনন্দ ধারাবাবু, তার পছন্দের গান কুমার শানুর কণ্ঠে আপনাদের সবার জন্য।

শ্রোতা বন্ধুরা, গুটি গুটি পায়ে দেখুন আমরা বেশ অনেকটা সময় পার করে ফেলেছি। 6:25 হয়ে 8 সেকেন্ড, এবার আমার বিদায় নেবার পালা। আপনাদের পছন্দের গানের সুরে সুরে আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা টিউন করে থাকবেন 101.6 মেগাহার্জে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, কারণ বাকি অনুষ্ঠানটুকু আপনারা থাকবেন গোপাদের সঙ্গে, অর্থাৎ আপনাদের প্রিয় আর যে গোপার সঙ্গে। তাই টিউন করে থাকুন এফএম উজ্জয়ন্ত।

0: আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্তে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, সঙ্গে নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনার পছন্দ আমার গান। তো এবারে একজন বন্ধু রয়েছেন লাইনে, দেখা যাক উনি কী বলেন। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, বলুন বলুন,
1: গান শুনতে চাই।
0: বলুন। কোন ছবির গান? নামটা বলুন, যে ছবির গানটা আপনি শুনতে চেয়েছেন সেই ছবির নামটা একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক গানটা পাই কিনা। তাহলে চলুন, পরে যে গানটি অনুরোধ করেছিলেন ব্রিজেশবাবু, জাদু তেরে নজর, চলুন ব্রিজেশবাবু আপনার জন্যে আপনার পছন্দের গান।

হোয়াটসঅ্যাপে অনুরোধ করে পাঠিয়েছেন জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য। তার পছন্দের গান এবারে তাহলে শুনিয়ে দিই। ঝর্ণা দিদি, আপনার জন্যে আপনার পছন্দের গান।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: নমস্কার, কে রয়েছেন আমার সঙ্গে?
1: আমি সুমন মুহুরি, জেলাবাড়ি থেকে বলছি।
0: বলুন বলুন সুমন বাবু, কি শুনতে চাইছেন?
1: আমি একটু গান শুনতে চাই। ছবির নাম সাজন।
0: সাজন
1: গানের গানটা হলো তুই শায়র হ্যায়।
0: তুই শায়র হ্যায়।

ঠিক আছে, সঙ্গে থাকুন, কেমন শুনিয়ে দেবো আপনার পছন্দের গান। ধন্যবাদ। এবারে পূর্ণিমা দিদি শুনতে চেয়েছিলেন আন্দাজ ছবি থেকে কিসি সে তুম প্যার করো এই গানটি, চলুন শুনিয়ে দিই পূর্ণিমা দিদিকে আপনার পছন্দের গান।

হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন বিশ্ব রায়বাবু প্যারি মোহন ছবির একটি গান শোনার জন্যে। তো তাহলে শুনিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।

আপনার রয়েছেন 101.6 MHz FM উচ্চান্ততে। এতক্ষণ শুনছিলেন আপনার পছন্দ আমার গান, এই অনুষ্ঠান। এবারে শুনুন কক্বরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো তিনি নিহরনি ককবরক পান্ডা ককবরক পান্ডাও চেংদ্রাবন খনারে জাগানো থুমনক তিনি থুমনক ওখা হামারিনি খরাং থুমনক সিনে ইংখা পবিত্র জমাতিয়া

0: যে সরকারের লোন মালাই মার কে পাইলাই সব ফিলাং খাত তোমার লেখলাইলাই মা চাষ নেই গছেরাই
1: আংবো পাল মাগ্রা লিয়া ক অমরুয়া তুই বলং হালাইতে বিদি আদি খানাই যা ছিনিয়ে দারা বে
0: হাফালে ব কাশাম তংসি অম সরকার সাহায্য মালাই ফিয়াইলে তে বিদি খানাই যাতং লিয়া গছে
1: সরকার হিমবা তেই বুসলে রই নাইসনেই ব অমরানি গরি বরং ন
0: হাই আদ তেই বুসু রই নাইসনা আক আনি সালে রাং রই আফা মালা কাহাই সিয়াফার মতগ্রা ও
1: আ সাগ হাই ক হাই বাই ন ডাকতি ইয়াক সলাক যা কে পাই মানি দে
0: আ খাইলে জানি জব পাল থাং লাই মানি দে
1: আসল ক কে সরকার রাং হি সবাই আর লাই থাক যাও
0: ই হা কে কক ন সালাই তং সিনি অ কসাং ন জাতং গে ন হিন্দি দাজে থাং রোয়া তুই বলং হালাইমা চাও নাই
1: হাই আদ হিন্দা

0: বাংলায় ওয়াং গজার রোয়াতে বলং হালাই যা লঙ্কাতা যে আগরং তংসা কেবলেন ওয়ারা হা ফার থাক কেবলেন কুরারা আস মনীষ জ্ঞান পেঁ যা গজা খেয়ে দে নাইলে লুণ মাতে ফ্রবা চক বোতল খেবলে কতক মালা তে ওয়াও বক্র খেবলেন ইয়াতে গুগরা সিংসি বানিয়ে দে তংবানে থ অমতুই বরক র হা ফার থাক ফাজে আনি সলওয়ানালে সলওয়ানা তংনাই ন
1: আনি এলাকানি বরক রকন কেসাফান পাললে মাংরালিয়া ভাইকে বরকন উন্নতি লামাও তো অমাসি নাই তে ওয়াসক সিনি ওয়াসক সান পাল এভ্রেন তো মালিয়া দে তে বুসিক বরকন সরকার দাবি খুলাই রাং রই নাইসি নাই কত লুন টুন হুঁদি মুসুক পু ওক টক যে সরকার স্কিম সব হেমানি জরাতে নলে রই নাইখা হাইফা সিউ এলাকানি ভরক রগ্ন উন্নতি নি লামাও তো মালিয়া দে তবে এতে কাইসা নতুন স্কিম কলোনিহি সরকার তঙ্ক বন কাইসা রই নাই খা খেলে সামাসক সিনাই হা কাইসা দে উ এলাকানি ভরক রক সরকার নিয়ে হামারি খরান কবই দেখা নাইলিয়া তাবক মেম্বার সাগৈ মিটিং সে মারিং খাই গাছ
2: সালংমানি
1: তাব তাই চাপ চাই হাইসনি দেখে মস দেই বারাগ
2: ব দারে আনলে মাই
1: মাসে বিখরা পগ্রামনি দে
2: বিখ্রালে পগ্রা লঙ্কান বদারাম বারা বেশি বিখ্রা সা গোসে
1: মুসুয়াবো
0: হাতে তেখে ফাইলে হামলে
2: সঙ্গা যে ফ্রসে হাতে তেক নদা খুয়া বই বুসা যা ঠিক না খেলে খাকাত ম
0: প্রি আমনে সরল আদা খোয়া আমি বাঙুই বল ফালে কিসে মামো যা মানুষ চক পাই নুই মাইরং বুঝু সব বেড়ে রাঁধে সংসল নাম বুঝু সুক তোমায় যা কানা
2: তোমা হলাম বেকু তোমা বৌবা খোঁটাই বার হই তোমতে লাং
0: বাইদি ওয়াই সাবে গদা মথর অঙ্কল মো খাং খেরি রুমনি
1: দদ তংরা খদে তংরা খদি গো সেরাই তোমায় বুলাই তংসর লাং খাব ফাইডি নক দিগি ফাইডি দরসা
2: আরাম জাটা ন
0: বজাত সাবাচি চি ছয় তো জলে লংমক পাল সে মকল দিছে মা নাই সিডু নাইলে মা শক মারি ক্রিয়ং বাই মানে বল ফালে রং মামা বাইসি চক পাই নাইটে মায়ুং দর সৌ তোমায় তলাংনি দ টে কক সামা খেবলে হদা কামানি খেবলে গুঁ ডাকলাই অমতে বড় রক

0: দোকান চুক্তি পায়নি ফাইলা শ্রীমান গোসরাই বুঝিকে ফালাই সারুবাড়ি সারুবাড়ি সারুবাড়ি
1: মনুষ ইয়াং কুল সফাইমা জাগা করি খনু কিসা ফয়া ফরা অঞ্জ জালা হখিলে তাই সাল সাল থই থংসাস অঞ্জং লিয়া বানি দে হাই বাই নে লোপা মন্ত্রন পশুনি সমান হবকা উফ আসুক সালে দুঃখ রোলা আসুক বক্র হেলে নবাই বহাইকে জীবন পার খাইস না প্রভু নং গাইসাসি সামাস না
2: বা প্রে আসলে দংথক তেলাং আসলে মদন তেলাং ও আনি মেম বাই
0: উংখ বাজে আসে মদর তা সুসি দে ও দা বাড়ি সিরক তুই যাক নাইলাম লে
2: তুই থুন বতে বানে তোমালে থানাইব
3: মেম্বা নিনে বাসি রানি গিয়া না মই হাই তে কামে আমারে মেম্বা
4: বা প্রি মেরাও লে সামা বাই মুসুই মা বাই তে নুংলাই মা বাই খলাই ওই তস থ কৃষ্ণ আইলে হামলে
3: জাই কলুফা জেফর ফাশি নংমা বাই চামা বাই রসালাইমা বাই খেয়েছি টংলাই টংলাইক ব নি এক পেট এক চেট কেসা বাজার বল রুজুই থাকে থাপ
4: আসে হাখে খতাই তার দে কাকা যতনে সব দেহ থুই টংলাইছি আলো জপাশি জলে নয়
3: জলে তোমার লের খাইতামা নয় বা
2: তার
4: কলনের আংমানই অকসা মাবাই বাসে কত কত সাহিত্য তেলা যে রাজ্যনি বিখরা জাত নকসি সাল তাল সাপলি লাইজ বড় রগলে রঙে অকসানে যাতে নিরাও ন বা চক মাংস নুং চাই তং থগুই তং দিহিন সরকার বা রাঙল তুমো
3: তোমা সালাম বই জাত আনি নৌ ফাই বাস খাই রক ক কত কত সাহিত্য বলত রই নাগরা খটিবা
4: ও ডান্স সিস্টেম মাই খবর না
5: আমি বলে সাইয়া আলিও
6: মাসে লুকা বা গান ট্রিং নাম গো মাই ওকরা সাকার সব নাই মেল ইয়া হাই ইয়া রুপিসা ঠালা
4: ও ইয়া তো আমি তো বড় না হাই কাফির সি পাই নাই তাস সাই ইয়া লাইলং আসুন কো
2: তোমাসে বই কোসা বড় তং কো
3: সিজি দেলা না ব্লং তো না
2: মে বার আস হাকলে ছয় সি মাল ইয়া সে খতে বজে খুব ফামসি রজা গানি তাই দারা বকাস রান্দা লিখাই
0: জব দর অঙ্কুল হাইয়া দ অমনি বেচার বা প্রধান রফাসি মা নাইলাইস নাই কা যে বাচে নং যে মানে হকজর বাইফা নলই তংসগ্রাস দি আং কিসা চালাইস মা নাইগ্রাস নাই কা
2: তোমার সাথে দর কে বাকলা থাংলা হাকে দেতে হা হাসি ভাইজান কান দে অপন রফাইগ্রাস দি তিলে তিলে কেত লাঙ্গ বিশ না অপন মাখল রাইগ্রাস নি হাকে আং হকসুবা জোগাল গ্রাম নু ও ও তোমার সাথে সালে দস থাংলা সি দি
0: তোমা হারাম জাতা লোপা বা আসাইলাইলাং ভ বনে থানিবা অকরা চাকরা সাবা করি খাংলা হাই যে মাতা রই বুই দেড়ার টংসাবা বনবা কে বা মংসাবা হমানাই করি খাংলাং ভ সি ছোট জলামা কপাল বুকি কলুইসি দু খনা খে দর বাংলাই খানামলে আফ্রু খে দে সি মালুম খাটনে রনই আয়া তোমা কক সাথে সাথে সাই ফাইজা নক সে লাই জাগলা হামলে কোটি অমো যে কেপা নক লাইলে হান বাকি নুং সে হাই না হাই খানা দরবার লামার ফিস না কোটি উ মডুয়া বুঠুও সে লামার অগ্রাস না এই চক পাই নুমাই আর পাই খাঁপাই বেডে খাই খাঁপাই বেডে
3: বড় গ্রকলে মোটামুটি সফাই বাই খানামলে মেম্বার
0: সফাই বাই খানামলে
2: ও গসরাই মাস সফাই খনি দে মেম্বার
0: আইয়া কবে ব মাস সফাই খয়া দ ও মদবা বুথুসি কলা কলা খনা বমা অরনি সিকো কফল বমা খনা ক
3: তংলাং থিন ব মাস কৰি ফানো চিনি দরবা সাউ বহুত চং সেনা সেনা ন ব সফাই স্পাইস রানাই কা আজকে চিনি দরবান চাই সরলাই বাইছ নাই কেনা আজকে বাবুরা বে দলে নং বুজাংনাই বরক বা সবাও সেকাং চাই সাই রফাইছি দি দে বংশর খুলুম বাইজাখা দ খুলুমা নিশি যাও আং দর মার জমনিকে হাইকা ও আং ফাই মেম্বার বাই কিনে জন চক বটল সা নুলাই আহি জন খা সাস খন্দ্রং সিকো আপরকে বিয়নি লোপা ফাই হাই জামাতাং সি হাই জামাতাং
2: তোমা খতার পদে পাস কুল ফাসি সাস দিক
3: ও কবুই হাই খতার রউই পদে পড়স কুল ফাসি ওকে বা হাই জামাতাং।

0: সিংহাই জামাতা
1: তোমা ও কক কম তোলান খাবো
2: আংরা কো দেহাসা দরামবে বাবু হাই জামাতা নি পরলে তমাং ফিখাবা
0: হাই পদ্র পর জামাতা আং সিকোর পাইছে ওকে বা আংব জলে তমা সাফাই লাং হপরকে হাই জামাতা আং সিংহাই
1: জামাতা তোমা ও কক কম তোলান খাবো ক দে আং ছাসিয়া নি তে ববি দেখছ সামালিয়া কা
2: দ আসকে নে অকফান সারি পাই রসিদিকা
1: হাকে ও বুতু বাবু আহিম পাসা দর সিংসিকো আফরকে মা বাই কাস মা বাই কাস হালিয়া হাকে মেম বাবু জলে জি ফাতমসি লোপান সবা র ফ্রসি কাস জামা র ইয়কসি বুক মা মা জু মেম বাই ক্রিং কেলে থুই সব সিপাই খামু
2: ও হাই দে আজ কে ই উক রলে কবি দে তমা মেম বাই
3: ও কবি নও কা প্রদা আং খাক সরমা লিয়ং খলে ও দারাম বে বাইর ও নাই খতাম ব স সামা লিয়া সিং খামু
2: ও বুঝলা আজ কে দলে লোপান নং তমানে কারণে বই সব নুং টাই থানো থাঙ্গি হাকে বুলাই থাই তং তাবো আনে বুসকাঙ্গ সাফাই দি
4: প্রধান কাক আং বই চক নুথানে থাঙ্গি হাই মানিলে চালে চাগরালিয়া ন ব আনি কব থাই থানিলে সামনে তং হি খাক আবলাং ব
5: হ্যাঁ কো নিলি সানাই হারাম রাটা আপন
2: করি রই
5: নাগরা সিং
2: নি কই কসরাই
5: তামা হি টংওয়াং লাং ব বু ফারাং মানে সাই নুং টং থালাং কোডি হারাম জাতা ন
2: কই কসরাই তোমাই আং সকলাহি দে খাকালাং তুমো অর বিচার হিন আসকলাই তং খবলে
5: আং দে সালি আংলা
2: আং দে সালি আংলাং ফু সাও দে সায়ে দে অর নিও হাই তা তাং ভাই বিচার হিন গুরি লাই তং খবলে
6: আও বিচার হি আসলে তং লাই যাও ন
4: হাই ন বিচার হি তং লাই খ
2: নিরাও গান জেফা হন দিবা জেন নিও নি রিপুত মামা জরাতি ন তাব থুম পরাং সাওই খনা রবাইছ নাই নিরাও গো আসক নাই বাইলে আসুক নিরক্ন সরকার দাবি খেলাই রবাই মানে নিরক তোমা সামুক ফুনু বাই মেখা তা বা নিবুজ কাঙ্গ সালাই ফাইদি উ গো সেরাই তো বই বসানো বিকাশ বি রসি তোমা হি নিরগ্ন বা তেই সান নো খুঁহু খুঁ উন্ন তিন বাইলাং থিং রবাই মা বা সক নুঙ্গু মাংস তে রেতু গড়ি বা কাজাং বাইলাং বো তাক নিখিবি হব হাই নো গজা নক সকাং তাং মা ফুনু বাইগ্রানাই হি জন পাঁচ হাজার খে রবাই মাসি কে মাসা ফান তাং ফুনু মানে গ্রি খগ দা
7: তা
2: আ তাং লাই মে খ কেসি রাং লে পাস পাইসা বাই খানা আ কো উ মেম্বার সাবা বড় ন লগ রই বা সগ নুং থাই ইংলাং ভো ন রক তাং সে ওকে নুগুই বা হউ হওয়ানি সানি সে বাতা না বলে উ তং ম রক চা ম রক ন লোপাস আ জয়নি ভাঙ্গি সে তিনি অমতা হাই গত নাঙ্গ
4: আ কাকা প্রদান ও কাকা গসিরানি বহি বসরনি দুখন নগুইছি যে লুন মানে রও ন জলাই হাই অংজাল হা
2: ও আং আগে খনা যাছি বজে খাই মানে ঠিক ন তং হাই নি বাঙে আং নিরক ন তে আনি ভাইয়া চালায় ন খুলংগুই সাফি যাও যে আং মানে ইংই থাংখা তাবক নি সিমি যে সরকার রাং মা মানে তুই ন সামঙ্গ ফুনাঙ্গে উন্নতি লামা অর্থাৎ হামারি নি খরাং ন খনাগৈ তে সাবস আগু বাইদে হনই তিনি নাটক ন অর ন পাইরাকা যত ন খুলম বাইখা

পাইথাগো রুমি মারাশনি খরাঙ্গ রেজাব জাক রেজাব মানখানা রেজাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি হরনি কগুরক পান্দা

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি পার্থ প্রদীপ মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ও ইনকিউবেশনের কেন্দ্রের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতে সফল হয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আজ সে বিস্তারিত খবরে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ কিস্টারসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয়পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেনের অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়াল মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগা সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে

0: তুলেছে। রাশিয়া জানিয়েছে গত এক বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে পোগোডেলিক গ্রামে একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় 2 জনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300রও বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই আর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমন্বয় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, এনআইডির মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে।
1: এনআইডি এক প্রকার সে রচনাত্মকতা কে আধার পর ইনোভেশন ওর উদ্যমিতা এ তিনো কো জোড়নে বালা এক সংস্থান। জব এনআইডি কি স্থাপনা হুই হো তব মুঝে লাগতা হ্যায় কি ইসকে উদ্দেশ্য কো বহুত আচ্ছে তরিকে সে সোচা হো।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালে পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবার আইপিএলের প্লে অফে পৌঁছেছে। ধরমশালায় আজ আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু 20 ওভারে 4 উইকেটে 222 রান তোলে। জবাবে ব্যাট করতে নেবে পাঞ্জাব 20 ওভারে শেষে 8 উইকেটে 199 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে 2 দিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব কিশোর দেববর্মা তিনি কক্তমানী বুবাক রকংখা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট দরবার হাংনি টংমারি তাবুকনি খরক থামসি থামনি বাংরিউ খরক থামসি সিনি খ্লাইনানি গসিমং রেখা হরমুজ প্রণালী ন লাই এলপিজি টুবুই হাক্তর সকপাইখ্যা তাই খুংসা জাহাজ মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডাক্তার নার্স তাই সাকাম সেবুক রকন বেমারি তাই বেমারিনী নুখুংনি লুকুরক বাই কাহাম হালক টংনা বাকে কক সাপ রেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুখ

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ভারত মায়ানমারের মধ্যে মাদক সিন্ডিকেটের মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারিকে 14 দিনের জন্য সিবিআই এর হেফাজতে পাঠানো হয়েছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজের অডিটোরিয়ামে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই পরামর্শ দেন। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে নার্সদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালের সুনাম এবং রোগীদের সুস্থতা অনেকাংশেই নার্সদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার উপর নির্ভর করে। মানুষের সেবা করার সুযোগ প্রত্যেকে পায় না, কিন্তু নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন এই মহান দায়িত্ব পালন করছেন। তাই তাদের কাজ শুধু পেশা নয়, এটি এক মানবিক অঙ্গীকারও বটে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অনেক সময় রোগীর পরিবার মানসিকভাবে অত্যন্ত বিব্রত হয়ে পড়ে থাকেন। সেই সময় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রোগীর পরিবারের সঙ্গে সহানুভূতিশীল আচরণ এবং মানবিক ব্যবহার অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছেন। রাজ্যে শিশু মৃত্যুর হারও অনেকাংশে হ্রাস পেয়েছে। স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা পূরণে সরকার সজাগ রয়েছে। গত বছরের তুলনায় এবছর এখনও পর্যন্ত রক্ত সংগ্রহের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখাও অত্যন্ত জরুরি। এই বিষয়গুলোর উপর রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চলছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকদের যে হারে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে ত্রিপুরা সরকার কোনো প্রতিযোগিতায় যেতে ইচ্ছুক নয়। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা সরকারই প্রথম সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা ও পরে 2000 টাকা করে। ভবিষ্যতে সামাজিক ভাতা বাড়ানোর বিষয়ে তাঁর সরকার চিন্তাভাবনা করবে বলে তিনি আশ্বাস দেন। রাজ্যে বিভিন্ন অংশে রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে তিনি বলেন, রাস্তা নির্মাণের কাজ চলছে, তার জন্য নাগরিকদের কিছুটা দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। খোয়াই, কমলপুর, কৈলাসহর প্রভৃতি মহকুমায় জাতীয় সড়কের সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই বিষয়ে বিশেষজ্ঞ দলও রাজ্যে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রকের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956-এ সংশোধন এনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38-এ পৌঁছবে। সরকার জানিয়েছে, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অনস্ক্রিন মার্কিং অর্থাৎ OSM পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়িয়েছে। আজ নয়াদিল্লিতে সিবিএসই কর্তৃক ঘোষিত দ্বাদশ শ্রেণীর ফলাফল নিয়ে উদ্বেগ নিরসনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার বলেন, সিবিএসই এই বছর এমন একটি ব্যবস্থা চালু করেছে যা মূল্যায়নে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করে। প্রায় 98 লক্ষ উত্তরপত্র একাধিক স্তরের নিরাপত্তা ও গুণমান যাচাইয়ের মাধ্যমে ডিজিটালভাবে স্ক্যান ও মূল্যায়ন করা হয়েছে। আগে উত্তরপত্রগুলো নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মধ্যেই যাচাই করা হতো, কিন্তু OSM এর নতুন ব্যবস্থা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে মূল্যায়নের সুযোগ করে দেয়। সচিব সঞ্জয় কুমার আরও বলেন, ডিজিটাল ব্যবস্থা মোট নম্বরের হিসেব ভুল কমায় এবং অভিন্ন নম্বর প্রদান নিশ্চিত করে। পুনর্মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, যে সমস্ত শিক্ষার্থী পুনর্মূল্যায়ন করতে চায় তাদের জন্য সিবিএসই মোট ফি কমিয়ে স্বস্তি দিয়েছে। উত্তরপত্র দেখার জন্য 100 টাকা, যাচাইয়ের জন্য 100 টাকা এবং পুনর্মূল্যায়নের জন্য প্রতি প্রশ্নে 25 টাকা ধার্য করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, পুনর্মূল্যায়নের পর নম্বর বাড়লে ফি ফেরত দেওয়া হবে। এ মাসের 19 তারিখ থেকে পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি ভারত মায়ানমারের মধ্যে প্রধান মাদক সিন্ডিকেট ভেঙে দিয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলা কার্যালয়ের আধিকারিকদের একটি টিম গতকাল নয়াদিল্লি থেকে এই সিন্ডিকেটের মায়ানমার ভিত্তিক মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। তাকে আজ আইজলে আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃত থান চিন তোয়াং আন্তঃসীমান্ত পাচার নেটওয়ার্ক সংগঠনে ব্যাপকভাবে জড়িত ছিলেন। সে মিজোরাম, মণিপুর, আসাম এবং ত্রিপুরার মধ্য দিয়ে মাদকের চালান ভারত ও বাংলাদেশে বিভিন্ন অংশে পাচার করত। ব্যাপক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমন্বিত আন্তঃরাজ্য সহযোগিতা এবং ধারাবাহিক ফলো আপ অভিযানের মাধ্যমে ভারত মায়ানমার সীমান্ত বরাবর সক্রিয় আন্তর্জাতিক মাদক পাচারকারী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে চলমান অভিযানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এই ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছে। ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিজেপির উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দুদিনের দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অন্তর্গত মণ্ডল প্রশিক্ষণ বর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিজেপির প্রদেশ কমিটির সদস্য মৃণাল কান্তি নাথ, মণ্ডল সভাপতি তরুণ কুমার দাস প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে 215 জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারিকে 14 দিনের জন্য সিবিআই এর হেফাজতে পাঠালো দিল্লির রাউস এভিনিউ আদালত। আজ সকালে মনীষা মান্ধারিকে সিবিআই বিচারকের সামনে হাজির করার জন্য রাউস এভিনিউ আদালতে নিয়ে আসে। সিবিআই এর পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদের পর এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত পুনের সিনিয়র উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মনীষা গুরুনাথ মান্ধারিকে গ্রেফতার করা হয়। হরমুজ প্রণালী অতিক্রম করে এলপিজি নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ। পশ্চিম এশিয়ায় উদ্ভূত অস্থিরতার মধ্যে ভারতের জন্য যা স্বস্তিদায়ক, মিটবে জ্বালানির ঘাটতি। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী প্রায় 20,000 টন এলপিজি বহনকারী জাহাজ সিমি কান্দলা বন্দরে এসে পৌঁছেছে। সিমি গত 13 মে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল, আর আজ গুজরাটের কচ্ছের কান্দলা বন্দরে এসে পৌঁছেছে জাহাজটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। বিজেপির খোয়াই মণ্ডলীর উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান পর্ব আজ থেকে 2 দিনের জন্য শুরু হয়েছে বিজেপির জেলা কার্যালয়ে। এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপির খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ পর্বে খোয়াই মণ্ডলের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে আসরের ফাইনাল খেলায় কসমোপলিটন ক্লাব 49 রানে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব নির্ধারিত 31 ওভারে 8 উইকেটে 198 রান করে। জবাবে ব্লাডমাউথ ক্লাব 25 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 149 রান করতে সক্ষম হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় চলমান সংঘ 4 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে, নরসিংগড়ের পিটিএ মাঠে রামনগর স্পোর্টিং ক্লাব 6 উইকেটে বাধারঘাট কোচিং সেন্টারকে এবং মোহনপুরের তালতলা মাঠে কসমোপলিটন ক্লাব 10 উইকেটে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল

36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ভারত মায়ানমারের মধ্যে মাদক সিন্ডিকেটের মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারীকে 14 দিনের জন্য সিবিআই এর হেফাজতে পাঠানো হয়েছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: আপনারা রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, যে অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সে অনুষ্ঠান এই সময়ের গান। এই সময়ের গান মানেই হলো অবশ্যই এই সময়ের গান। তো তার আগে ঢুকবো, তার আগে শুনিয়ে দিই একটা ছোট্ট বিজ্ঞাপন, ফিরছি এক্ষুনি।
1: Happy birthday, my dear.
2: Dadu!
1: আরে এ কি অ্যাপ দিয়ে লোন?
2: আমার নতুন স্কুটির জন্য।
1: এই বুদ্ধি খাটা, নইলে টাকা পয়সার বেজে যাবে 12টা।
2: মানে
1: শোন, অনলাইন লেন্ডিং অ্যাপ গুলো যাচাই পরখ করে RBI অধিকৃত ব্যাংকস NBFCs থেকেই লোন নেওয়া উচিত। অনধিকৃত অ্যাপস কিংবা অচেনা কারোর সঙ্গে নিজের তথ্য শেয়ার করা মানে ঠকা।
2: দাদু
1: কি রে
2: খাটিয়েছি বুদ্ধি,
1: গিফট খুলবি না তুই?
2: স্কুটি
1: RBI কি বলে এদের মুখে শুনুন,
2: জেনে রাখুন,
3: সতর্ক থাকুন।
0: ভালোবাসার জোনাকি আলোয় হারিয়ে যাই চাঁদের রূপুলে আলোয়, ঘর বাঁধি ওই নদীর ঢেউয়ে, এভাবেই চলো হারিয়ে যাই। এই স্বপ্নেই ভেসে যায় দুটি ভালোবাসার মানুষ। চলুন বন্ধু, আমি আপনি আমরাও হারিয়ে যাই সেই ভালোবাসার মানুষদের সঙ্গে গানে গানে। এই সময়ের গান অনুষ্ঠানের প্রথম গান হারিয়ে যাই। চলুন আপনাদের শুনিয়ে দিই শিকার।

তোমাকে দেখলেই হৃদয়ে গড়ে তোলে কোনো এক কাহিনী, তোমার চোখে দেখি আমার ভালোবাসার কাহিনী। এই মুগ্ধতায় এভাবেই দুজন দুজনকে কাছাকাছি নিয়ে আসে, শুরু হয় প্রেমের গল্প। চলুন এবারেও আরও একটা প্রেমের গল্প আপনাদের শোনাই গানে গানে।

ঝরা পালকের মতো ঝরে যাই যদি, হলুদ পাতার মতো মরে যদি যাই, যদি শূন্যয় রাতের মতো হয়ে যাই চুপ, যদি তোমাকে না ডাকি আর, তুমি কি তখন এই আমার মতো খুঁজে পাবে কাউকে আবার? তাই চলে যেও না এ রাতে, চলে যেও না। ঠিক এভাবেই আকুতি রয়েছে এ গানে, যে গানটি আমরা এই মুহূর্তে আপনাদের শোনাতে চাইছি, এই সময়ের গানে। চলুন শোনা যাক পরের গান।

আপনারা রয়েছেন 100.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের পছন্দের অনুষ্ঠান এই সময়ের গান নিয়ে। আসলে এই সময়ে যে গানগুলো হয় সেগুলো সব সময়ের জন্য, মানে ভালোবাসার গান সেটা কোনো নির্দিষ্ট সময় মেনে হয় না। এ যেন সময়ের সেই বাঁধন পেরিয়ে, সময়ের সীমানা ছাড়িয়ে দূর থেকে দূরান্তে চলে যায়। আর এই গানগুলো বয়সের বাঁধা মানে না, সে গানগুলো সুরে সুরে প্রাণে বেঁধে যায়। তরি সুরে সুরে গান বাঁধি অচিন পুরে, কেটে যায় মনের ঘুড়ি ফাগুনের হাওয়ায়, সে হাওয়া কি মনের হদিশ রাখে। চলুন শুনি গানে গানে, মন আমার কেমন কেমন করে।

অপেক্ষার পরে দুটো হাত এক হয়ে গেলে পৃথিবীর বাইরে উঠোনে দাঁড়িয়ে দুটো মন একসাথে বলে ওঠে, চলো হারিয়ে যাই দুজনে। এ সময়ের গানের অনুষ্ঠানের পরের গান আপনাদের জন্যে।

এই সময়ের গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আপনারা রয়েছেন 108.6 মেগাহার্টজ FM উচ্চান্ততে। এবারে শুনুন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

আপনারা রয়েছেন 101.6 MHz FM উজ্জয়ন্ততে, আর আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে জানিয়ে দিই FM নিউজ হেডলাইন্স। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক এবং সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নার্স ডে উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকদের যে হারে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ত্রিপুরা সরকার কোনো প্রতিযোগিতায় যেতে ইচ্ছুক নয়। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা সরকারই প্রথম সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা এবং পরে 2000 টাকা করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমতি দিয়েছেন। আইন এবং বিচার মন্ত্রকের প্রকাশিত গ্যাজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956-এ সংশোধন এনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। সরকার জানিয়েছে, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অনস্ক্রিন মার্কিং অর্থাৎ OSM পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়িয়েছে। আজ নয়াদিল্লিতে সিবিএসই কর্তৃক ঘোষিত দ্বাদশ শ্রেণী ফলাফল নিয়ে উদ্বেগ নিরসনে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার বলেন, সিবিএসই এই বছর এমন একটি ব্যবস্থা চালু করেছে যা মূল্যায়নে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ NCB

মায়ানমারের মধ্যে প্রধান মাদক সিন্ডিকেট ভেঙে দিয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলা কার্যালয়ের আধিকারিকদের একটি টিম গতকাল নয়াদিল্লি থেকে এই সিন্ডিকেটের মায়ানমার ভিত্তিক মূল পাণ্ডা থানচিং তুয়াংকে গ্রেপ্তার করেছে। আজ তাকে আইজলে আদালতে সোপর্দ করা হয়েছে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্দারেকে 14 দিনের জন্য সিবিআইয়ের হেফাজতে পাঠালো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আজ সকালে মনীষা মান্দারেকে সিবিআই বিচারকের সামনে হাজির করার জন্য রাউস অ্যাভিনিউ আদালতে নিয়ে আসে সিবিআই। হরমুজ প্রণালী অতিক্রম করে এলপিজি নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ। পশ্চিম এশিয়া উদ্ভূত অস্থিরতার মধ্যে ভারতের জন্য যা স্বস্তিদায়ক, মিডবে চালানির ঘাটতি। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী প্রায় 20,000 টন এলপিজি বহনকারী জাহাজ সিমি কান্দলা বন্দরে এসে পৌঁছেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে আসরের ফাইনাল খেলায় কসমোপলিটন ক্লাব 49 রানে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টা রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম এই মুহূর্তের এফএম নিউজ হেডলাইন্স।

হাত বাড়ালি বন্ধু, হ্যাঁ হাত বাড়ালি কিন্তু বন্ধু হওয়া যায়, আমরা হাত বাড়াতে পারি কজন। এই জন্যেই আমাদের বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীরা বন্ধুর অভাবে হয়তো পথভ্রষ্ট হয়ে যায়। তারা তাদের যে পথ নির্দেশ সঠিকভাবে পায় না, তাই জন্যে তারা কিন্তু হতাশায় ভোগে কখনো কখনো। সেক্ষেত্রে পিতামাতার সঙ্গে এই সময়ে কিশোর কিশোরীদের সম্পর্কের কিন্তু অবনতি হয়। তো সেক্ষেত্রে চলুন আজকে একটু কথা বলি, আপনারাও বলতে পারেন আপনাদের অভিজ্ঞতার কথা 232-6253 এই নম্বরে ফোন করে। তো কিশোর কিশোরীরা যদিও তাদের শৈশবকে পেছনে ফেলে আসে, তবু কিন্তু অধিকাংশ বাবা মা ওদের সাথে এমন ব্যবহার করেন যেন ওরা শিশু এবং শিশুর মতোই ওদের প্রতিপালন, লক্ষ্য রাখা, সুরক্ষা দেওয়া, পরিচালন এবং নিয়ন্ত্রণের চেষ্টা করে যান। এক্ষেত্রে এরকমও দেখেছি অনেক বাবা মা তার শৈশব পেরিয়ে যাওয়া কিশোর কিশোরী সন্তানকে ভাত মেখে খাইয়ে দিচ্ছেন। তো এই যে বিষয়টা, এই ভাবনাটুকু তাদের মনে কিন্তু ওই যে বড় হওয়ার যে আকাঙ্ক্ষাটুকু সেটাকে কিন্তু বাধা দেয়। আর এই সময়ে কিশোর কিশোরীরা ব্যক্তিসত্ত্বার বিকাশ নিয়ে চিন্তাভাবনা করতে কিন্তু শুরু করে দেয়, আর স্বাধীনতাও চায়। ওরা বাবা মার ঘনিষ্ঠ সাহচর্য থেকে কিন্তু সরে আসতে চায় ওই সময়। বাড়িতে থাকার সময় ওরা কিন্তু একা থাকা পছন্দ করে এবং এই চাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক, কিন্তু অনেক বাবা মা এটাকে স্বাভাবিক বলে ভাবেন না এবং সেটাকেই বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে ফেলেন। দরজা বন্ধ করে যদি সে খানিকটা সময় নিজের মতন করে কাটাতে চায়, তাহলে বাবা মা সেটাকে অন্যরকম ভাবতে শুরু করে দেয় এবং দরজা ধাক্কা দিয়ে তার সেই একাকিত্বটুকু বা একা থাকার যে ইচ্ছেটুকু সেগুলোকে ধ্বংস করে ফেলে, যার ফলে বাবা মায়ের সঙ্গে কিন্তু সম্পর্কের পরিবর্তন ঘটে। যতটা স্বাধীনতার প্রাপ্য বলে কিশোর কিশোরীরা ঠিক সেই সময়টাতে ভাবে, মানে বয়ঃসন্ধিকালীন সময়ে ভাবে, সেটা না পেলে কিন্তু বাবা মায়ের সঙ্গে ওদের দ্বন্দ্ব কিন্তু বাড়তে পারে। আর সেই সময়ে কিন্তু ওদের আত্মমর্যাদাবোধ বা আত্মসচেতনতাটা এত বেশি বেড়ে যায়, সেই জন্যে অনেক বাবা মায়ের সঙ্গে সেখানে কিন্তু তারা সরাসরি টাসেলে চলে যান। অনেক বাবা মা ভাবেন যে ওদের দায়িত্ব, কর্তব্য এবং অধিকার ওপর একটা হুমকি নিয়ে আসে এই সময়ে তাদের এই যে ব্যবহার সেটা। এর ফলে নিজের সন্তানদের ওরা যেমন আছে তেমনভাবে গ্রহণ না করে ওদের কেমন হওয়া উচিত এই নিয়ে নিজেদের ধারণা ওদের উপর চাপাতে শুরু করে দেয়। আর কিশোর কিশোরীরা অনভিজ্ঞ, তাই

0: সঠিক সিদ্ধান্ত ওরা নিতে পারবে না এই ভেবে বাবা মা উদ্বিগ্ন থাকেন। এই পরিস্থিতিতে মা বাবার সাথে ক্রমাগত লড়াই করাটা ছেলে মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য রূপে তৈরি হয়ে যেতে পারে, বিশেষ করে যেখানে পরিবারে অভিভাবকত্বের ধারাটা কঠোর। তো সেক্ষেত্রে কী করা উচিত সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এবং আপনারাও হয়তো অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু কিশোর কিশোরী সন্তানদের নিয়ে এই ভাবনাটুকু করছেন, এবং অনেকেই হয়তো সে ভাবনাগুলোকে একটুখানি পাশে সরিয়ে রেখে এগিয়ে গেছেন। তো তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই, ফোন করুন 2326253 এই নম্বরে। আর শুধু কথা নয়, আমরা কিন্তু গান শোনাই, আর বন্ধুর সঙ্গে কিন্তু যদি একসঙ্গে গান শোনা যায়, ভালো ভালো গান, তাহলে কিন্তু বন্ধুত্বটা আরও বেশি করে গাঢ় হয়। তো তাহলে চলুন এখন একটা গান শুনি, আমি আপনি আমরা সবাই সঙ্গে থাকুক আমাদের ছেলেমেয়েরাও। তার আগে একটা ফোন কিন্তু এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি ব্লিং করছে আমাদের ফোন লাইনে। চলুন একটা ফোন নিয়ে তারপর ফিরছি গানে এবং কথায়। হ্যালো নমস্কার।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাড়াঘাট মাতৃপল্লী থেকে।
0: বলুন বিশ্বজিৎ বাবু।
1: বলছি দেখুন, যে সমস্যার কথাটা আপনি বলেছেন এটা কিন্তু কিশোর বয়সের সবচেয়ে মানে আদরের সমস্যা বলবো এটা।
0: আচ্ছা,
1: এটা কেন আমি আপনাকে বলছি, এই সময়টা যদিও আমরা পার করে এসেছি, আদর করতে হবে, শাসনও করতে হবে, দুইটাই কিন্তু সমান তালে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, এতটাই সন্তানকে আমরা অবুঝ ভাবি যে ওরা যেন কিছুই করতে পারছে না, এখনো শিশুই রয়ে গেছে। এই মানসিকতাটা কিন্তু কিশোর বয়সের ছেলে মেয়েরা মেনে নিতে পারে না। অনেক সময় ওদের ভিতরে একটু আপনি যেটা বললেন আত্মমর্যাদার প্রশ্ন দাঁড়িয়ে যায়, ওদের মধ্যে একটু বড় হয়ে গেছে হাব ভাব গুলি
0: তখন স্পষ্ট দেখা যায়।
1: এটা কিন্তু করাটা ঠিক নয়। আমি বলি মা বাবাদের কাছে একটাই অনুরোধ করব, ওদেরকে নিজ থেকে কিছু করতে দেওয়া, ওদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য আমরা কিন্তু ছোটখাটো পদক্ষেপ প্রথম থেকেই নিতে পারি। আমরা যদিও সেটা পেরিয়ে এসেছি, আমি সে কিশোর বয়সটা পেরিয়ে এসে আমাদের মেয়েরা হয়তো এখন বড় হয়ে গেছে অনেকটা, তারপরেও কিন্তু এই যে আপনারা হাত বাড়ালে বন্ধু যে আলোচনাটা করেন এটা অত্যন্ত সময় উপযোগী এবং ছেলে মেয়েদের অত্যন্ত দরকারি বলে মনে হয় আমার কাছে। আমি প্রায় শুনি এবং অভিভাবকদেরও এটুকু অনুরোধ করবো আপনার মধ্যে দিয়ে, ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো মিশতে হবে, ওদের মনের কথা জানতে হবে, কারণ এই সময়টাতে ওরা নিজেকে খুব একা বোধ করে। আমি লক্ষ্য করে দেখলাম অনেক ছেলে মেয়েরা এদের বন্ধু বান্ধবকে মনের কথা বলার জন্য ওরা গ্রুপ খুঁজে, সেই গ্রুপ থেকে ওদেরকে সহযোগিতা করার জন্য মা বাবাদেরও কিন্তু বন্ধুর মতো ভূমিকা নেওয়া উচিত, আর পাশাপাশি ওদেরকেও কাজে উৎসাহিত করা, এটা করো, এটা তুমি পারবে, না পারলে তো আমরা আছি, এটুকুন ভরসা ওদের প্রতি রাখা, এবং ওদেরকে একটু বড় হওয়ার জন্য এবং সত্যিকারের মানুষ হওয়ার জন্য তাদের সঠিক পথ দেখানো, বন্ধুর মতো হাত বাড়িয়ে দেওয়া একদম একজন অভিভাবকের সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি। নমস্কার,
0: অনেক অনেক ধন্যবাদ। একদমই ঠিক কথা। একটা জিনিস তো বলতেই হবে যে যখন তারা শৈশব পেরিয়ে কিশোর বা কিশোরী অবস্থায়, মানে বয়ঃসন্ধিকালীন অবস্থায় যখন ওরা পৌঁছে, তখন তার শারীরিক কিছু পরিবর্তন হয়, এবং এই শারীরিক পরিবর্তনটা বা মানসিক যে পরিবর্তনটা সেটা কিন্তু খুব স্বাভাবিক। এবং এই যে পরিবর্তন হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের যে শারীরিক পরিবর্তনের পাশাপাশি যে মানসিক পরিবর্তনটা আসে সেটাকে কিন্তু তাদের কাছে পৌঁছে দিতে হবে, সেটা যে স্বাভাবিক বিষয় এই সম্পর্কের ধারণাটা তাদের আগে থেকে দিয়ে দিতে হবে, যথাযথ জ্ঞান বা ধারণা যেটাই বলুন। আর এক্ষেত্রে বাবা মা, শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য বয়স্করা যারা আছেন তাদের এই বিষয়ে পরিবর্তন বা সমস্যা ওরা যেটা ফেস করছে সে বিষয়ে আলোচনা মত বিনিময় করে তাদের দিকে সাহায্যের হাতটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আর

এই হাতটা যদি আমরা তখন সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ওরা খুব সহজেই ওদের জীবনের এই সন্ধিক্ষণের যে বিষয়গুলো সেগুলো মানিয়ে নিতে পারে, এবং বাড়ি, বিদ্যালয় বা পাড়া প্রতিবেশীর মধ্যে ওরা যাতে ওদের আবেগের বহিঃপ্রকাশ করার সুযোগ পায় সে বিষয়টাও কিন্তু গুরুত্বের সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলুন, এবারে বলছিলাম গান শোনাবো, তাহলে গান শুনে নিয়ে ফিরছি আবার কথায়।

0: আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, আর যে অনুষ্ঠানে রয়েছে আমরা এই মুহূর্তে, হাত বাড়ালেই বন্ধু, কথা হচ্ছিল বয়স সন্ধে গেলে বাবা মায়ের সঙ্গে যে সম্পর্কের পরিবর্তন হয় সেটার কারণ আমরা খুঁজছি এবং এর প্রতিকারের কথাও খানিকটা ভেবে নিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যেটা বলা হচ্ছিল, ঠিক এই সময় কিশোর কিশোরীরা তারা কিন্তু বড় হবার প্রক্রিয়াটা শুরু করে, আর ঠিক সেই সময় নিজের সম্পর্কে একটা ধারণায় পৌঁছতে চেষ্টা করে, নিজেকে স্বতন্ত্র ব্যক্তিত্ব রূপে কিন্তু প্রতিষ্ঠা করতে চায়, সেটা পরিবার হোক, সমাজে হোক, বিদ্যালয়ে হোক, তার বন্ধুবান্ধবদের সঙ্গে হোক। আর এই আপন যে স্বতন্ত্র ব্যক্তিত্ব, সে তাকে একটা পরিপূর্ণ মানুষ বলে গড়ে তুলতে সাহায্য করে, মানে সে নিজেকে তখন একটা পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং সে বিষয়ে সে অত্যন্ত সচেতন থাকে। এই যে আমিত্ব বা স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু ক্রমশই কিন্তু চলতে থাকে, আর প্রতিটি শিশুর তার নিজের একটা আমিত্ব থাকে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে ওরা বারবার সেই সব কাজগুলো নিজেরা করতে চায়, বিচার বিবেচনা করতে চায়, তাদের নিজের প্রয়োজন, বিষয় নির্বাচন, ক্ষমতা, কর্মপন্থা, এসব নিজে সিদ্ধান্ত নিতে চায়। এই যে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে সিদ্ধান্ত নেবার যে একটা ইচ্ছে, এটা কিন্তু ঠিক ওই সময়ে কিন্তু দেখা যায়, আর নিজের সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি করে, আত্মসম্মান বোধ তখন অত্যন্ত বেশি থাকে, তাদের আত্মসচেতনতা ওদের মধ্যে গড়ে ওঠে। ঠিক ওই সময়ে যদি আমরা তাদের এই গড়ে ওঠার সময়টাকে, তাদের আত্মসম্মান বোধটাকে যদি আমরা মর্যাদা দিতে না পারি, ছোটোখাটো বিষয়ে তুই কি পারবি, তোকে আর এটা তুই করতে পারবি না, এই যে নেগেটিভ ধারণাটা, সেটা কিন্তু তাদের কাছে কিন্তু প্রকাশ করা যাবে না। তাদেরকে সব কিছুতে উৎসাহ যদি পায় তারা, নিজেদের তখন একটা পরিপূর্ণ মানুষ হিসাবে নিজেদের মনে করতে পারে, আত্মসম্মান বোধটা তাদের মধ্যে কিন্তু সেই বিষয়ে জাগ্রত হতে পারে এবং আপনার কাছে সে নিজেকে বড় হিসেবে একটা স্বাতন্ত্রতা লাভ করতে পারে। তো এই যে ব্যক্তি সত্তার বিকাশে অবশ্যই আপনি তার সঙ্গে সহযোগিতা করুন, তার সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যান। এবারে কে রয়েছেন লাইনের ওপারে, বন্ধু কে রয়েছেন আমার সঙ্গে?
1: নমস্কার, আমি ইন্দ্রদার বলছিলাম।
0: নমস্কার, বলুন।
1: আজকে যে বিষয়টা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ হাত বাড়ালে বন্ধু, তো বন্ধুত্বপূর্ণ আচরণটা আমার প্রথমে আমার ঘর থেকে যদি আমি শুরু করি তাহলে আমার মনে হয় এটা সুন্দর হবে এবং তারপর আসবে আমার সারাউন্ডিং, সেভাবে আমরা যদি এগিয়ে দিতে পারি তাহলে আমার আমরা একদিন উন্নত দেশ করার মতো লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারি। এই কারণে বললাম, এই যে শৈশবকালের যে বিকাশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এই যে আত্মসম্মান আত্মমর্যাদা যেগুলি বাড়তে থাকে, এবং ওই সময়ে যদি আমরা আমাদের সন্তানের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ আচরণের মতন করে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে আমরা সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারব। ওদের যে চিন্তাধারা, চিন্তা শক্তিকে আরো বৃদ্ধি করার যে লক্ষ্যটা, এই লক্ষ্যে আমরা বিভিন্ন তার যে সাকসেসফুল যে লক্ষ্য থাকে সেটাকে আমরা বাস্তব রূপ দিতে পারব।
0: তো
1: আমি আমার নিজেদের সঙ্গে সেরকম শেয়ার করি, এখনো ক্লাস টুয়েলভের পরে আমার রাত্রিবেলা এখন আমার আমাদের করে ভাত খেয়ে দিতে হয়, তো সবকিছুই করে তো একটু ওই যে আদর করা, একটু আদর করা, বাবা আমাকে একটু ভাত খেয়ে দাও,

0: এবং আমার সঙ্গে আমার সঙ্গে সবকিছু শেয়ার করে, বন্ধুদের মতন শেয়ার করে, আজকে দিনে এটা হয়েছে, আজকে দিনে এটা হয়েছে। তো এই যে তার যে আমি স্বাধীনতাটা ব্যক্তিগত স্বাধীনতা আমি দিয়ে ফেলেছি, এটাতে আমার মানে আমি খুব আমার ভালো লাগে এবং আমার সঙ্গে এটা শেয়ার করে। এইটুকুই বললাম আপনারা অভিযোগ হিসেবে। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ হিসেবে আমি এটাই বলবো, প্রত্যেক অভিভাবক যাতে তার সন্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে দিয়া তার যে লক্ষ্য চিন্তা এটাকে বৃদ্ধি করার জন্য একটি আমি গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মনে করি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
1: হ্যাঁ, ঠিকই বলেছেন, তবে একটা জিনিস না বললে না হয়, দেখুন যেসব কিশোর কিশোরীরা সামাজিকভাবে উন্নতি করে, মানে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের ক্ষেত্রে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় তাহলে দেখবেন যে মা বাবা ওদেরকে বিশ্বাস করে, স্বাধীনতা দেয় এবং নিজে এগিয়ে যাওয়ার সুযোগটা ছেলে মেয়েদের জন্যে ধীরে ধীরে ওনারা কিন্তু বাড়াতে থাকেন। আর শুধুমাত্র যখন প্রয়োজন হবে তখনই নিয়ন্ত্রিত করবে, আর ইচ্ছা এবং কাজকর্মের যে গুরুত্ব তার সাথে তাদের গুরুত্বটা সঙ্গে দিতে হবে, মানে নিয়ন্ত্রণটাও জরুরি কিন্তু যখন প্রয়োজন হবে, আর সেই সঙ্গে ওদের যে ইচ্ছা এবং ওরা যে কাজটা করতে চাইছে সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়াটা খুব জরুরি, এবং গুরুত্ব দিয়েছেন এবং তাদের স্বাধীনতাও দিয়েছেন, সঠিক সময় নিয়ন্ত্রণ করেছেন, এরকম বাবা মায়ের সন্তানরাই কিন্তু সমাজে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে। আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা ওই সব বাবা মায়েদের সন্তান যারা তাদের স্বাধীনতা দিয়েছে, সঠিক সময় নিয়ন্ত্রণটাও করেছে। আর তাদের ছেলেমেয়েদের যতটা স্বাধীনতা দরকার তার খানিকটা যদি আমরা দিতে পারি, তাদের প্রতি যদি আমরা বিশ্বাস একটু রাখতে পারি, তাহলে কিন্তু ছেলেমেয়েরা তার বাবা মায়ের প্রতি কিন্তু ওই যে উদাসীন বা ভবিষ্যতে তাদের প্রতি রাগ সেটা পুষে রাখেন না, তখনই কিন্তু তার বাবা মায়েরা তার প্রতি বন্ধুর মতো হয়ে ওঠে তার কাছে। বিশেষজ্ঞরাও বলেন যে মা বাবার কাছ থেকে কিশোর কিশোরীরা যদি আলাদা থাকে তাহলে বাবা মা উভয় পক্ষ এবং মানে বাবা মা আর কিশোর কিশোরী উভয় পক্ষের কিন্তু মানসিক উন্নতি ঘটে, মানে তাদের মানসিক চিন্তা ভাবনাটুকু ওরা নিজেদের মতো করে ভাবনা চিন্তাটুকু করতে পারে। তার ফলে কি হয়, বাবা মায়ের সঙ্গে থেকে খানিকটা দূরে সরে গিয়ে তারা নিজের কাজটা নিজে করতে শিখে যায় এবং আত্মবিশ্বাস তাদের বেড়ে ওঠে। আর বাবা মায়ের ক্ষেত্রে যেটা হয়, তাদের প্রতি ওই যে নির্ভরশীলতাটা সেটাও কমে যায়, বাবা মায়ের প্রতি যে নির্ভরশীলতাটা থাকে এতদিন, আর বাবা মায়ের ক্ষেত্রে যেটা হয় তাদের সম্পর্কটির অবনতি ঘটে না। তো সেক্ষেত্রে যত বেশি দূরে থাকে বাবা মা তাদের কাছ থেকে তত কিন্তু বেশি ওরা স্বনির্ভর হয় এবং এক্ষেত্রে কিন্তু বাবা মায়ের প্রতি টানও বাড়ে। এখন এই সময়ে যে সমস্যাটা হচ্ছে, বাবা মায়ের প্রতি কোনো টান আমরা দেখতে পাই না আজকের দিনে কিশোর কিশোরীদের, এটাও বোধহয় একটা কারণ, অত্যন্ত বেশি তারা সহজলভ্য হয়ে যান বাবা মারা তাদের কাছে, তাই জন্য তাদের প্রতি টান তারা অনুভব করেন না। আর যদি বিদ্রোহ করেন বাবা মারা শেষ কিশোর কিশোরীদের সঙ্গে তাহলে কিন্তু তাদের সঙ্গে সম্পর্কে অবনতি হয়। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হয়, ছেলে মেয়েদের জন্য কিন্তু সমান সুযোগ তাদের দিতে হয়। যেমন ধরুন আজকাল মেয়েরা শুধু নির্দিষ্ট যে তাদের জন্য ছিল সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে চায় না, তারা বিজ্ঞান, সেনাবাহিনী, মহাকাশ, খেলাধুলা, প্রশাসন সব জায়গাতেই কিন্তু মেয়েরা সফল। তাই আবার যদি বলি ছেলেরা চাকরি করতে হবে, এ চাপের মধ্যে কিন্তু তারা আটকে নেই, তারা শিল্প, রান্না, বিশেষ করে রান্নায় কিন্তু ছেলেরা অনেক বেশি এগিয়ে এসেছে, ফ্যাশন, নাচ, কন্টেন্ট ক্রিয়েশন, মানে কন্টেন্ট ক্রিয়েটর, এরকম বিষয়গুলিতে ওরা কিন্তু এগিয়ে এসেছে। তো প্রথাগত যে বিষয়গুলো আমরা এতদিন দেখে এসেছি সেগুলো থেকে কিন্তু একটু দূরে সরে গিয়ে তারা নিজেদের মতো করে বা

আসতে চাইছে, কেরিয়ারের ক্ষেত্রে এখন আর সেই লিঙ্গ বৈষম্যটাও নেই, বাবা মায়ের ক্ষেত্রেও সেই কথাটা প্রযোজ্য, তারা যেটা করতে চাইছে একটুখানি আলাদা হতে পারে কিন্তু তারা কিন্তু তাদের মতো করে সেইভাবে তাদের ক্যারিয়ারটা করতে পারে। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে পরে কিন্তু আমাদের যে বাবা মায়েদের সঙ্গে এই যে তাদের সমস্যা তৈরি হয় সম্পর্কের ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা মিটিয়ে নিতে পারব। চলুন তাহলে, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে। তো তার আগে চলুন একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিই আজকের হাত বাড়াইলি বধূ এই অনুষ্ঠান থেকে। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিষয়ে।

শুরু করছি আজ রাতে অনুষ্ঠান। আমি গোপা রয়েছে আপনাদের সঙ্গে, আপনারা রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ততে। চারপাশে কত মানুষ, কত কোলাহল, তবু বুকের ভেতরটা শূন্য মাঠের মতো। যেন মনে হয় শব্দ হারিয়ে গেছে, জীবনের রং ফিকে হয়ে গেছে, সময় যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ভেতরে ঝরতে থাকে এক টানা বৃষ্টি, কেউ দেখে না, কেউ শোনে না, তবু হাসির মুখোশটা শক্ত করে ধরে রাখি। পাছে কেউ বুঝে ফেলে আমি ভালো নেই, ঠিক এই রকমটা যদি কেউ বেশ কিছুদিন ধরে অনুভব করছেন, তাহলে অবশ্যই আপনি বিষণ্ণতার শিকার। আসলে বিষণ্ণতা শব্দটা ছোট্ট, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে এক গভীর নীরবতা। অনেকেই ভাবেন বিষণ্ণতা মানে শুধু মন খারাপ, কিন্তু আসলে এটি শুধু আবেগের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের মস্তিষ্ক, শরীর, সম্পর্ক, স্মৃতি এবং সমাজের এক জটিল রসায়ন। তাহলে বিষণ্ণতা কি দুঃখ?

উত্তরটা হলো একেবারেই না। এর কারণ হিসেবে বলা যায়, দুঃখ সাময়িক হতে পারে, যেমন কোনো প্রিয় জিনিস হারিয়ে গেলে, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বা সম্পর্ক ভেঙে গেলে দুঃখ হয়, মন খারাপ হয়। কিন্তু বিষণ্ণতা এমন এক অবস্থা যেখানে মানুষ ধীরে ধীরে নিজের আনন্দবোধ হারিয়ে ফেলে। যে গান একসময় ভালো লাগতো সেটাও আর মনকে ছুঁয়ে যায় না। চারপাশে মানুষ থাকলেও ভেতরে ভেতরে নিজের ভীষণ একা লাগে।

0: যে গান একসময় ভালো লাগতো সেটাও আর মনকে ছুঁয়ে যায় না। চারপাশে মানুষ থাকলেও ভেতরে ভেতরে নিজের ভীষণ একা লাগে। অনেক সময় চারপাশে মানুষ হাসছে, কাজ করছে, সবাই সবার মতো কথা বলছে, তবু ভিতর ভেতরে ভেঙে চুরমার হয়ে যায় মন। এই জন্যেই বিষণ্ণতাকে বলা হয় নীরব অসুখ। চলুন আজকে এই নীরব অসুখ নিয়েই কথা বলি, বিষণ্ণতার রসায়ন আজ রাতে অনুষ্ঠানে। আমাকে কথা বলতে আপনাকে ডায়াল করতে হবে 2326253-2326253 এই নম্বরে। জানবো বন্ধু আপনার অভিজ্ঞতার কথা, বিষণ্ণতার কথা, আবার বিষণ্ণতা থেকে নিজেকে মুক্ত করবার কথাও। তাহলে ফোন করুন আমাকে 2326253 এই নম্বরে, আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক 11টা পর্যন্ত। আর সঙ্গে ভালো লাগার, মন ভালো করার গান। বিষণ্ণতায় গান শুনতেও ভালো লাগে না বললাম, কিন্তু বিষণ্ণতা কাটিয়ে উঠতে গেলে গান কিন্তু আপনাকে শুনতেই হবে, এবং মন ভালো করা গান অবশ্যই সে গান শোনাবো। তার আগে একজন বন্ধু এসে গেছেন আমার সঙ্গে, দেখা যাক প্রথম বন্ধু কি বলেন বিষণ্ণতা নিয়ে। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার।
1: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমার কিন্তু আপনাকে ধন্যবাদ এই সম্পর্কে আপনি যে টপিক আনছেন সেটাতে ভারি ভারি ভারি ইন্টারেস্ট লাগছে।
0: আচ্ছা আচ্ছা, তো বলুন আপনার কি কি বলবেন বিষণ্ণতা নিয়ে।
1: এই দুনিয়ায় সংসারে সবাই কর্মে কাজে ব্যস্ত, তবে কিছু না কিছু নিজের অশান্তি বা মনে হয় যে অনুভূতি, এই অনুভূতি কী জানি কি হয়, কী জানি কী মনে হয়, সংসারে কত ঝামেলা, কত সংসার, কত কাজকর্ম নিয়ে কোনো অসুস্থতা অস্থিরতা, বা কোনো না কোনো সময় আবার সেই অস্থিরতাকে কাটিয়ে আবার মনে জাগ্রত হোক যে না এ হবে না, আসলে আমার জীবন স্তব্ধ নয় চলন্ত, সেই জীবনের আগত অগ্রসর হওয়া এই মানুষের কর্মক্ষেত্র অগ্রসর হয়ে সাফল্য মনিত করাই মানুষের মনিত করাই ইয়া
0: উদ্দেশ্য। আপনার নামটা কিন্তু জানা হয়নি।
1: আমার নাম নীলমণি দেববর্মা, গোলাঘাট থেকে বলছি।
0: নীলমণি দেববর্মা, হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন, অনেক কাজের মাঝেও
1: ম্যাডাম।
0: হ্যাঁ বলুন।
1: এই যে সংসারে যে অবস্থা চলছে, সবই অস্থিরতা যা বিষণ্ণতা, এই বিষণ্ণতা কাটিয়ে তো মনের আবেগ নিজের কাজকর্ম হতে দিয়ে যায়, তবু মাঝে মাঝে যে বিষণ্ণতা অস্থিরতাতে দেখা যায় সেটা তো সাময়িক। মনে রাখতে হবে এই জীবনের এই চলার পথে কত না কত অসুবিধা সুবিধা হয়, তাহার জন্য অবিলাস বা সুখ করার কোনো অভিপ্রায় নেই, তার জন্য নিজের জীবনের সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে। এই হইতেই মানুষের কর্ম, ইহাতে মানুষের ধর্ম, ইহাই মানুষের কর্তব্য, এই বলে আমার বক্তব্য।
0: অনেক
1: করলাম, ধন্যবাদ।
0: হ্যাঁ মানুষের কর্ম রয়েছে, তার মাঝে বিষণ্ণতা থাকলে সেটাকেও কাটিয়ে উঠতে হবে, এটাই বোধ হয় উনি বলতে চেয়েছিলেন নীলমণি দেববর্মা দাদা। তো আরও একজন বন্ধু এসে গেছেন, চলুন শুনি ওনার মুখে উনি কী বলবেন, কে রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে।
2: হ্যালো।
0: হ্যালো নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
2: আমি ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: কি শেখ নূর আলম? হ্যাঁ বলুন বলুন।
2: হ্যাঁ দিদি, বিষণ্ণতা নিয়ে কথা
0: হচ্ছে। হ্যাঁ হ্যাঁ।
2: বিষণ্ণতা শব্দটা হচ্ছে অতি ছোট, কিন্তু এর মধ্যে অনেক দুঃখ বেদনা, মানে কি বলবো, অনেক দুঃখ বেদনা সম্মিলিত একটা ভাষা, সেটা হচ্ছে বিষণ্ণতা। মানে এর মধ্যে অনেক কিছু থাকবে, যত রকমের জীবনে চলার পথে যত দুঃখ দুর্দশা দুরবস্থা সবটা মিলে হচ্ছে বিষণ্ণতা। এই বিষণ্ণতা কাটাতে হলে দিদি আমাদের একটু একাকি থাকতে হবে, সেই সঙ্গে জীবনে চলার রুটটা একটু চেঞ্জ করতে হবে।
0: আমি যেভাবে
2: হাঁটছিলাম সেইভাবে না হেঁটে একটু অন্যভাবে হাঁটার চেষ্টা করব, আর যতটা পারবো চুপচাপ থেকে ওই জায়গা থেকে সরার চেষ্টা করব। বিষণ্ণতা হচ্ছে একটা কি বলবো,

0: এমন একটা অসুখ যে জায়গা থেকে সরতে গেলে মানুষকে অনেকটা অনেক ভাবনা চিন্তা করতে হয়। সামান্য একটা দুঃখ যেটা বললেন, দুঃখ কথাটা হচ্ছে খুব ছোট, দুঃখটা একটু একটাকে দিয়ে দুঃখ বিচার করা যায়, একটা কোনো কষ্ট বা বেদনাকে দিয়ে সেটা দুঃখ হয়। কিন্তু সমষ্টিগত যেটা সেটা না হচ্ছে বিষণ্ণত। এই বিষণ্ণতাকে সরতে গেলে আমাদের একটু রুট চেঞ্জ করতে হবে, আমাদের একটু একাকী থাকতে হবে, বা চলার পথটা একটু ঠিক করে যেন ভালো হয়। এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন,
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, তবে আমি কিন্তু একমত হতে পারলাম না, একা থাকতে হবে। একা থাকতে হলে ঠিক আছে, বিষণ্ণতা আছে, তাহলে কিন্তু একা থাকলে পরে সেই বিষণ্ণতাটা কিন্তু আরও বেশি ছাপ মানে জড়িয়ে ধরবে, আমার সেটা মনে হয়। তো বন্ধু, আপনার কি মনে হয়? নিশ্চয়ই আপনি এটা নিয়ে ভাবছেন এবং আমার পাশেও দাঁড়াতে পারেন, অথবা আমার সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারেন। তো কথা হবে, তো একটা গান শোনাবো ভাবছিলাম। যাই হোক, আরও একজন বন্ধু এসে গেছেন লাইনে, দেখা যাক উনি কী বলেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দিদি।
1: নমস্কার, কি বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি দিদি।
1: আমিনুল হক সরকার, হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: আজকে বিষয়টা দিয়েছেন খুব সুন্দর, এই জন্য দরকার আছে এই ধরনের বিষয়, যে আজকে বিষণ্ণতা সম্বন্ধে আপনি বিষয়টা রেখেছেন।
1: একদম।
2: তো বিষণ্ণতা, বিষণ্ণতা কখন আসে দিদি? যখন আমার শারীরিক কোনো সমস্যা থাকে বা সংসার চালাতে গেলে কোনো সমস্যা থাকে, তখনই কিন্তু বিষণ্ণতা আসে। আর বিষণ্ণতা আসে মানে কি, খালিটা হতাশাগ্রস্ত দিক থেকে বিষণ্ণতা আসে। যখন মানুষ হতাশায় পড়ে তখন বিষণ্ণতা কিন্তু অটোমেটিক চলে আসে। যেমন যেমন শরীর যদি ভালো না থাকে তার টেনশন চাপবে, এবং টেনশন যদি চাপে তাহলে বুঝতে পারছেন তার শারীরিক প্রবলেমটা আরো বেড়ে যাবে, ফলে সেখান থেকে কিন্তু বিষণ্ণতা তৈরি হয়। হ্যাঁ, এটা সংসার চালানোর ক্ষেত্রে যদি বলেন, সংসার চালানোর ব্যাপারে অনেক ক্ষেত্রে সমস্যা রাইজ হয়, অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তো সেই সত্ত্বে সেইগুলোকে মেনটেন করার জন্য যদি আমার কষ্ট হয় বিভিন্ন দিক দিয়ে, মানসিক দিক দিয়ে চাপ সৃষ্টি হয়, তাহলে কিন্তু শরীরের ক্ষতি হয় এবং সেখান থেকে বিষণ্ণতা তৈরি হয়। এইটুকু যদি স্টার্ট করলাম,
1: মানে মানসিক চাপ, আপনি মানসিক চাপের কথা বলছেন তো?
2: হ্যাঁ,
1: আচ্ছা, তো ঠিক বললেন, মানসিক চাপ হলে কিন্তু বিষণ্ণতা আসে। সেই চাপটা যদি কেউ কাটিয়ে উঠতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই বিষণ্ণতা আসে। তো আপনার কি মনে হয়, একাকিত্ব কি বিষণ্ণতাকে বাড়িয়ে দেয় নাকি কমাতে সাহায্য করে? একাকিত্ব,
2: হ্যাঁ, একাকিত্ব বিষণ্ণতাকে বাড়ায় তো,
1: বাড়ায় না?
2: একাকিত্ব জীবন কিন্তু বিষণ্ণতা বাড়ায়, মানে পাশে কেউ থাকে না, তাকে সহযোগিতা করা বলেন, তাকে সান্ত্বনা দেওয়া বলুন,
1: আপনাদের শোনাতে চাইব, চলুন শুনে নিয়ে তারপর আবার ফিরছি কথায়।

0: আমরা রয়েছি 101.6 মেগাহার্টজ এফএম উচ্চ অন্তরে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে আজ রাতে অনুষ্ঠানে। আর আজ রাতে অনুষ্ঠানে আজ কথা বলছি বিষণ্ণতার রসায়ন নিয়ে। হ্যাঁ, কথা হচ্ছিল বিষণ্ণতা একা একাকিত্ব বিষণ্ণতাকে বাড়িয়ে তোলে নাকি কমাতে সাহায্য করে, এই বিষয়টা নিয়ে কথা রেশটা এখনও রয়ে গেছে। তো এই বিষয়ে কে কি বলতে চাইছেন, কেউ কি সহমত পোষণ করবেন নাকি অন্য কোনো কথা বলবেন? একজন বন্ধু এসে গেছেন লাইনে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন বলুন দিদি, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো খুব একটা নেই, কারণ আমার এই এক মাস আগে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল।
0: ওহো, আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্টের পরে মানে আপনাদের অনেক আপনাকে অনেক দিন বসে থাকতে হয়েছে, তখন কি বিষণ্ণতা এসেছিল বা কষ্ট হয়েছিল?
1: হ্যাঁ দিদি, এসেছিল, ওইটাই তো শেয়ার করছি। দেখুন, মানে 10টা দিন আমাকে টোটালি হসপিটালে মানে থাকতে হয়েছে। তো সেই 10টা দিন আমি যে কি মানে কষ্টে ছিলাম, আর মনের মধ্যে এত মানে বিষণ্ণতা, এই কারণেই, কারণ আমি জীবনে কোনো দিন হসপিটাল কি জিনিস সেটা জানতাম না। হ্যাঁ, আমি আমার যখন বাচ্চা হয় তখন কিন্তু আমি হসপিটালে যাইনি, আমার বাড়িতেই হয়েছিল। তো আমি আজ থেকে মানে ছোট থেকে এত বড় অবধি আমি হসপিটাল, ওই যে হসপিটালে ইঞ্জেকশন থেকে স্লাইন থেকে আরম্ভ করে প্রত্যেকটাতে আমার ভীষণ ভয় ছোট থেকে, এবং ঈশ্বরের মানে করুণায় আশীর্বাদে আমি এগুলো কোনোদিনই আমি এগুলোর শিকার কোনোদিনই হয়নি।
0: কিন্তু কিভাবে সেখান থেকে বেরিয়ে এলেন?
1: সেটা থেকে বেরিয়ে এলাম, দেখুন এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি। মানে 10টা দিন আমার খুবই কষ্টে কেটেছে, এবং শুধু আমি একা নয়, আমার আমার যাই বা আমার কলার বনটা ভেঙেছে, এটা অপারেশন হয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের ওর মানে সাংঘাতিক রকমের মানে ক্ষতি হয়েছে। মানে ও তো একদম এখনো পর্যন্ত বিছানাতে মানে ওর সব কিছু উঠতেই পারে না।
0: তো এই যে ব্যাপারটা, আমরা কিন্তু জানতে চাইবো আপনি কিভাবে সেখান থেকে বেরিয়ে এসেছেন, এই যে মনের কষ্ট।
1: বেরিয়ে বলতে দেখুন, আমার যখন ওই হসপিটালে আমার ওই একা

0: কি মানে নিজেকে খুব একা লাগছিল, বিশেষ করে রাতের দিকে। সারা সারা রাত আমি ঘুমোতে পারতাম না, কিরকম একটা মনের মধ্যে হতো যে কি করে হলো, কিভাবে কেন আমি বেরিয়ে এলাম, অনেক রকম চিন্তা ভাবনা আসতো মনের মধ্যে। নার্স গুলো বলতো দিদি আপনি ঘুমোচ্ছেন না।
1: না মানে আমি জানতে চাইছি আপনি কিভাবে বেরিয়ে এলেন সেখান থেকে, মানে এই কথাগুলো তো আছে।
0: হ্যাঁ
1: মানে কিভাবে, গান শুনে, কথা বলে?
0: হ্যাঁ হ্যাঁ বলি, ওইটাই তো। আমার ছেলেকে আমি বললাম বাবুরে আমার তো ইয়ে হয়েছে, আমার খুব একা লাগে, তা তুই আমাকে মোবাইলটা যেন দিয়ে যা।
1: হ্যাঁ
0: তো এখানে আমার অ্যাপটা ডাউনলোড করা আছে, আমি আপনাদের অনুষ্ঠান কিন্তু শুনতাম, আমি ফোন করতাম না। একদিন আমি বেডে শুয়ে দেবাশিস দা ছিলেন, হ্যাঁ একদিন আমি মানে এত সুন্দর বিষয় ছিল, খুব কষ্ট করে হলেও একদিন আমি ফোনে এসেছিলাম যে আমি এরকম হসপিটালে বেডে আছি, হ্যাঁ এরকম। তো আমার খুব একা মনে হতো, আমি ওরা বারবার বলতো এখানে ফোন অ্যালাউ নেই, আপনি গান শুনছেন বন্ধ করুন। আমি বলছি দিদি আমার কাছ থেকে এই ফোনটা কেড়ে নিয়েন না, আমার না হলে আমি খুব একা হয়ে গিয়েছি, আরো একা হয়ে যাব, আমাকে এইটুকুনি আপনারা। আমি খুব আসছি।
1: তার মানে মোবাইল ফোনের মাধ্যমে আপনি যখন কথা বলতে শুরু করলেন সবার সঙ্গে, তখন আপনি নিজে থেকে সেই দুঃখটা ভুলে গিয়ে, একাকিত্বটা ভুলে তারপর এগিয়ে এলেন। তো সেটা খুব ভালো লাগলো আপনার এই পথ চলাটা, যে কিভাবে আপনি নিজের মনের জোরে এবং FM কে ভর করে আপনি এগিয়ে এলেন, তাই তো? অনেক অনেক ধন্যবাদ দিদি, ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এভাবেই আসলে মনের জোরটা থাকলে তবে কিন্তু বেরিয়ে আসা যায়। তো কবি লিখছেন একটা জায়গায়, আমার আর কোথাও যেতে ইচ্ছে করে না, না সমুদ্র, পাহাড় কিংবা বনের কাছে, না আকাশ, মাটি, মৃত্যু কিংবা জীবনের কাছে, আমার কোথাও যেতে ইচ্ছে করে না, কারণ সবখানে মানুষ রয়েছে। আসলে আমাদের মধ্যে অনেকে কখনো কখনো বিষণ্ণতায় ভুগি, আবার সেরে উঠি। এই যেমন অম্বিকা দিদি বলছিলেন কিভাবে সেরে উঠলেন, এবং দুঃখ থেকে আস্তে আস্তে কিন্তু বিষণ্ণতার সৃষ্টি হয়, যেখানে নিজেকে মনে হয় কোনো কিছুতেই আনন্দবোধ আর থাকে না। সেটা আগে যে গানটা খুব প্রিয় ছিল, যখন বিষণ্ণতা চলে আসে তখন সে গানটা আর শুনতেই ইচ্ছে হয় না, তখন মনে হয় সে আগ্রহ বোধটাই হারিয়ে ফেলে। যাই হোক, এবারে আমি কিন্তু আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি আপনাদের কথা শুনবার জন্য। তো একজন বন্ধু রয়েছেন লাইনে। হ্যালো, না কিছু একটা হয়েছে। তো যাই হোক, তো আমি কিন্তু আগ্রহ ভরেই অপেক্ষা করে আছি আপনার সঙ্গে কথা বলবো বলে। তো হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছেন?
2: যে বলছিলাম এলিফ কম্পাউন্ড থেকে।
1: কে বলছেন?
2: বাবলি দে।
1: ও হ্যাঁ দিদি বলুন।
2: ভালো আছেন তো?
1: একদম একদম, বলুন।
2: বলছিলাম কি এই যে আজকের যে আলোচনাটা, বিষণ্ণতা বা একাকিত্ব, তো আমি বলছিলাম কি আমার মতন এরকম অবস্থা যাতে কারোর করতে না হয়। চার মাস, হ্যাঁ আমি প্রথম থেকেই খুব শক্ত ছিলাম, চার মাস হয়েছে, মানে আমার যে কি কষ্ট, কি দুঃখ, একাকিত্ব, বিষণ্ণতা, মানে যতগুলি শব্দ আছে বিষণ্ণতার পাশাপাশি বিষণ্ণতাকে নিয়ে, সবগুলি আমাকে চেপে ধরেছে। কিন্তু আমি তো হার মানবো না, মোবাইল শুনে হোক বা FM এ কথা বলে হোক, ওখান থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে। আমি কিন্তু চার মাস যাবত কথা বলতে ভুলে গেছিলাম, হাঁটতে পারতাম না আমি।
1: এখন
2: আমি একটু কথাও বলতে পারি, হাঁটতেও পারি, কথাটা মোটামুটি গুছিয়ে বলতেও পারি। এখন কিন্তু আমি পুরোপুরি একা, এটা মোবাইল ফোনে হোক বা যে যার মতো, এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এই একাকিত্ব বা বিষণ্ণতা আমরা কিন্তু অনেক সময় ডাক্তারবাবু শরণাপন্ন হই, এটা থেকে অনেক বড় ক্ষতি হতে পারে, আত্মহত্যা করে মানুষ এটা থেকে। আমি নিজে ভুক্তভোগী, এই যে আমি এখন কথা বলছি, আমার এত বড় ঘরের মধ্যে আমি কিন্তু

0: একা।
1: কিন্তু
0: আমি নিজেকে নিজে খুব ব্যস্ত, আগেও রাখতাম এখনো রাখি। আমি নিজেকে খুব মানে শক্তিশালী মনে করি, একজন মানে শক্তিশালী মহিলা আমি নিজেকে মনে করি। অন্য যেই বলুক না বলুক, আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে কেউ কিন্তু টের পায় না। কিন্তু আমি একাকিত্ব, বিষণ্ণতা আমাকে এইভাবে চেপে ধরেছে, কিন্তু বিষণ্ণতা একাকিত্ব হার মানতেই হবে আমার কাছে। আমরা যেভাবেই হোক, সবার কথাই বলছি, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ।
1: তো কিভাবে বেরিয়ে এলেন আপনি?
0: ওই যেমন একটু বললাম, হাঁটতে ভুলে গেছিলাম, কথা বলতে ভুলে গেছিলাম, আমি অন্য জায়গা ছিলাম। ছেলেকে বললাম যে না, আমার নিজের দেশ, নিজের আগরতলা, প্রাণীর আগরতলা, আমি ওখানে ফিরে যাব। এখানে যখন আমি এয়ারপোর্টে আসলাম, এতদিন তো আমি কান্না করিনি। যখন আমি প্লেন থেকে নেমে আমি আমাদের এখানে যখন আসছি, আমি আমাকে অনেকে আনতে গেছিল, ওদের দেখে আমার কান্না আসলো। আমার তো এতদিন কেন কান্না আসিনি, মানে আমার এত বড় দুঃখ, এত বড় মানে এর মতো দুঃখ আর হয় না কারোর। আমি বললাম না ব্যাপারটা, কিন্তু কেন আমি কাঁদিনি? আমি কিন্তু একটার পর একটা সব কিছু ডিউটি করে গেছি।
1: তবে একটা জিনিস আপনার কথা থেকে বেরিয়ে এলো, আপনজনদের কাছে থাকলে পরে বোধহয় বিষণ্ণতাটা কাছে আসতে পারে না, তাই না? বা নিজের দেশ, নিজের দেশ, নিজের জায়গা।
0: আপন বলতে আমার মা বাবা ভাই বোন, এই যে আপনি কথা বলছেন, বা আমাদের বন্ধুরা, বা আমি হাট বাজারে যাই, এই যে বাজারের যে সবজিওলা, ও আমার কাছে অনেক আপন।
1: তো সবার সঙ্গে মিলিয়ে কথা বলে যদি আমরা থাকি, তাহলে মনে হয় আমাদের বিষণ্ণতাটা আসতে পারবে না।
0: এখন যদি আমি আমার বিষণ্ণতা একাকিত্ব আমি কারোর সঙ্গে দেখা হলেই আমি যে এরকম একটা সুর তুলবো, আমারও ভালো লাগবে না। হয়তো আমি বলছি আমি হালকা হচ্ছি, কিন্তু যে শুনছে ও কিন্তু আমার কাছ থেকে চলে যাওয়ার, হ্যাঁ কতক্ষণ চলে যাবে, তো আমারটা আমার মনে থাক না। আমি নিজের মতো করে নিজে বাঁচি, এটাকে আমার পশ্চয় দেওয়ার কি দরকার? সবাই যে সবাই হাতে স্মার্টফোন থাকবে, তখন ওই যে বললেন যে ওই যে গানটা আমি শুনতে ভালোবাসতাম, ওই গানটা কিন্তু এখন আমার শুনতে ভালো লাগে না। কোনো গান হয়তো শুনছি, একটু শুনলাম, তারপরে হয়তো অন্য গানে চলে গেলাম। কিন্তু মানুষের বাঁচতে হবে, বিষণ্ণতা একাকিত্বকে আমাদের জয় করতেই হবে।
1: সবাই থাকতে অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনার কাছ থেকে আমরা
0: ধন্যবাদ
1: শিখলাম। অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি। এটাই বোধহয় মনের জোরটা রাখতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে না, আমাকে এই বিষণ্ণতাটা কাটিয়ে উঠতে হবে। আরও একজন বন্ধু এসে গেছেন। হ্যালো, নমস্কার, কার সঙ্গে কথা বলছি? আপনি কি আমাদের অনুষ্ঠান শোনেন না? যাই হোক, আমি একটা পাতার কথা জানি, পাতাটার বুকে শতেক খানি ক্ষত, তবু সে সবুজ হয়েই ছিল, হাওয়ায় কাঁপা আর পাতাদের মতো। হঠাৎ যেদিন হলুদ হয়ে গেল, সেদিন কেবল দেখল সবাই তাকে। হাসতে জানা মানুষ যেমন জানে কি ক্ষতদের লুকিয়ে বুকে রাখে, ঠিক তেমনি যেমনভাবে বাবলি দিদি কথাগুলো বলছিলেন, একেবারেই আসলে আমাদের জীবনের কথাগুলো শব্দের আকারে একসঙ্গে গুছিয়ে বলেন কবিরা, আর তাই সেগুলো কবিতা হয়ে যায়। সেই কবির লেখনীতে উঠে এসেছে আমাদের চাপা যে দুঃখটা আছে, সেটাকে চেপে রেখে এগিয়ে যাওয়ার ইচ্ছেটুকু, আবার নতুন করে বাঁচার ইচ্ছেটুকুকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলে। যাই হোক, আমাদের আরো এক বন্ধু রয়েছেন এবারে লাইনে। হ্যালো বন্ধু, কে রয়েছেন আমার সঙ্গে?
2: নমস্কার দিদি।
1: হ্যাঁ,
2: হ্যালো, নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি শিবচন্দ্র সারাসি, রবীন্দ্র দেবর মন্ডল।
1: বলুন বলুন, বিষণ্ণতা নিয়ে কি বলবেন?
2: অনুষ্ঠান থেকে আমি

0: বিষয় নিয়ে কিছু আমরা বললে আরো ভালো লাগবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, বিষণ্ণতার যে রসায়ন নিয়ে কথা বলছিলাম, যদি একটু আমরা একটু যদি বিজ্ঞান ভিত্তিক কিছু বলি, মানে এই যে বিষণ্ণতাটা কোত্থেকে আসে, আসলে আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক বার্তাবাহক থাকে যাদের বলা হয় নিউরোট্রান্সমিটার। এরাই কিন্তু অনুভূতি, আচরণ এগুলো নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলো কি কীভাবে আমাদের নিয়ন্ত্রিত করছে বলবো, তার আগে ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ,
0: বন্ধু কে রয়েছেন লাইনে?
1: দশমীঘাট থেকে, জয়নগর দশমীঘাট থেকে দেবী সেনগুপ্ত
0: বলছি।
1: রূপা ম্যাডাম আসছেন আজকে না?
0: হ্যাঁ,
1: রূপা ম্যাডাম।
0: হ্যাঁ, কেমন আছেন দিদি?
1: আছি। আপনার গলার আওয়াজ, আপনার কথার মানে ইয়ে ভাষা এত সুন্দর লাগে, এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে।
0: ধন্যবাদ দিদি।
1: বিষণ্ণতা
0: বলুন,
1: বিষণ্ণতা একা সব কিছু করতে করতে একসময় বিষণ্ণতা আসে, কিন্তু মানে অস্থির লাগে। উমা, আমার আমার কাছে কেউ নেই, দুই দাদা বোনের মাঝখানে আমি, হ্যাঁ, আর আমার ছেলে বাইরে, কিন্তু বিষণ্ণতা সব কাজ করে হঠাৎ করে মনটা কেমন জানি হয়ে যায়। হ্যাঁ, আমি একা নেই, আমার এত পরিশ্রম করতে হচ্ছে, এত সব একা করছি কেন, এই যে ভাবটা আসে তখন সঙ্গে সঙ্গে আমি হয় একটু গান করি, নাহলে একটু বইটা পড়ি, নাহলে একটু মানে একটা কাজে ব্যস্ত থাকতে যাই। কাজে কাজে সারাদিনে আমি করি, মানে অবসর থাকতে চাই না। কাজে থাকলে মনটা ভালো থাকে, গান করলে মনটা ভালো থাকে, ঠিক নেই ম্যাডাম? হ্যাঁ, বিষণ্ণতা আসতে গেলেও আমি আমার ওই ঠাকুরের বই আছে এইটা পড়ি, মূলক বই আছে, তারপর রাম ঠাকুরের বেদবাণী আছে এটা পড়ি, আর দুই দাদা বৌদি তারার খোঁজ খবর করি, তখন যে বড় বৌদিরে দেখে আসলাম অসুস্থ, মানে সন্ধ্যার পরে একটা ডিউটি করি, আপনজন সন্ধ্যার পরে বেশি প্রয়োজন লাগে, দিনে কাজে কর্মে চলে যায়। হ্যাঁ, একটু কথাটা তো বলে আসলে মনটা আবার ঠিক হয়ে গেল।
0: তার মানে
1: বিষণ্ণতা করে তো আবার চলতে হবে, তো বিষণ্ণতাকে প্রশ্রয় দিলে আরো বেড়ে যাবে, তাই আমি সচল রাখারই চেষ্টা করি মনটাকে। আর আপনার এফএম ধরার জন্য দৌড়াতে দৌড়াতে আজ রাতে ধরার জন্য বড় বলছে একটু বসো, না না আমার এখন অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, এই রেডিও টিভি দিশে আরম্ভ হয়ে গেছে, অনুষ্ঠান যে আমাদের কত কিছু শিখাইতেছে এই এফএম রেডিও। আমার মনটা, আমি টিভির ধারও ধারি না, আমার মন এফএম এ যুক্ত, সকাল 6টা থেকে ধরি, তখন তো টিপরা অনুষ্ঠান থাকে দেববর্মার, এটা বাদ দিয়ে মানে 7:30টার যে ইয়েটা কি অভিজ্ঞাপন খবর একটার পর একটা চলতে থাকে, আজ তুমি অনন্যা রান্না হইতেছে, আমার রেডিও চলছে, আমার এ মানে পুনর্জীবন দান করছে মনে হয় এই এফএম রেডিও, আপনাদের সবার দৌলতে সবার ইয়েতে মানে সদিচ্ছায় উমা, সুরের আকাশে তো ধরতেই পারি না, সুরের আকাশ তো সেদিন কইছি আধিকারিক যে স্যারের, সুরের আকাশ চারদিক থেকে এসে মাটির মতো ধরে ফেলে, আমি তো আজকে তো ছিল না, ধরতে পারি না, আজকে নাটক শুনেছি, আজকে যে আসে যে গান করতে শিল্পী কি স্নেহা কি জানি, স্নেহা রায় মানে গান শুনেছি, মানে এটা একটা গান আমার বান্দা বান্দা দেখছি, তারপরে সোমবারে যে একটা দেয় নজরুল গীতি জানি,
0: আচ্ছা শুনুন
1: না, নজরুল গীতির একটা আসর সোমবারে 9:40 এটা শোনার জন্য মানে দৌড়ে চলে আসি, ভালো ভালো নজরুল গীতি দেয়, আর আমি নিজেও নজরুল গীতিতে ফার্স্ট ক্লাস পাইছি ম্যাডাম।
0: তো এইভাবে আপনি গান, তারপরে আমাদের অনুষ্ঠান শোনা,
1: ভুলে যাই তো
0: বিভিন্ন কাজ করে নিজেকে নিযুক্ত রাখা, এগুলো করে
1: আমি চর্চার অভাবে ভুলে যাই, যখন মনটা একটু ফাঁকা থাকে, কাজ টাজ নাই, বাস একটু শুয়ে শুয়ে একাই গান করি,
0: অনেক অনেক
1: বিভীষণের মতো,
0: অনেক অনেক
1: অনভ্যাসে বিদ্যা হ্রাস পায় তো তখন একটু ধরি,
0: অনেক অনেক ধন্যবাদ,
1: ভালো থাকবেন ম্যাডাম,
0: ভালো থাকবেন।

0: হ্যাঁ, নিজেকে কাজে যুক্ত রাখা, সবার সঙ্গে কথা বলে একটু খোঁজ খবর নেওয়া, তাহলে কিন্তু বিষণ্নতা আপনাকে গ্রাস করতে পারবে না। হ্যাঁ, বলছিলাম যেটা আমাদের মস্তিষ্কে যে হরমোনগুলো রয়েছে বা যে ফ্লুইডগুলো বা কি বলবো রাসায়নিক যে বার্তাবাহক, সেগুলো কি এবং কিভাবে আমাদের কাজ করে সেটা বলবো বলে ভাবছিলাম। না, তার আগে আরো একজন বন্ধু এসে গেছেন, তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো, নমস্কার
1: দিদি, গান্ডার দিদা।
0: হ্যালো,
1: দেবী।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে রাসায়নিক বার্তাবাহক যারা রয়েছে তাদের বলা হয় নিউরো ট্রান্সমিটার। তো এরা কি করে, অনুভূতি এবং আচরণ, আমাদের যে অনুভূতি এবং আচরণগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর এই যে তাদের মধ্যে একটা হলো সেরোটোনিন। সেরোটোনিন এটাকে ভালো লাগার রাসায়নিক বলা হয়। এটা কী কী নিয়ন্ত্রণ করে সেটা একবার বলে দিই। মুড, আমাদের মুড অনেক সময় মুডটা সুইং করে, তো সেই মুডটাকে নিয়ন্ত্রণ করে এই সেরোটোনিন। তারপরে ভালো ঘুম হওয়াটা অত্যন্ত জরুরি, 5 থেকে 7 ঘন্টা ঘুম যদি না হয় তাহলে আমাদের মুড কিন্তু ভালো থাকে না। তারপরে আমাদের খিদে লাগবে কি না সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের এই ভালো লাগা রাসায়নিক, যেটার নাম সেরোটোনিন। আরেকটা যেটা আছে, আমরা অনেক সময় মানসিক অস্থিরতায় ভুগি, সেই মানসিক স্থিরতাটা নিয়ে আসে সেরোটোনিন। আর এই সেরোটোনিনের ভারসাম্য নষ্ট হলে মানুষ হতাশ হয়ে যায় এবং একদম একা একা খালি খালি এরকম অনুভব করতে থাকে। তাহলে বুঝতে পারলেন তো, আমাদের যেই বিষণ্নতার রসায়ন তার সঙ্গে কিন্তু মস্তিষ্কের রসায়নটা কীভাবে জড়িয়ে জড়িয়ে রয়েছে। আরও রয়েছে ভালো লাগা রাসায়নিক, এরকম আরও কিছু রয়েছে রাসায়নিক, তাদের কথা বলবো। তার আগে নিয়ে নিচ্ছি একটা ফোন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
0: কি রয়েছে না আমার সঙ্গে,
2: মানে এই নাম্বারটা তো ফোন করলাম ওরা গানের লেগা।
0: না, এটা আসলে আমাদের আজ রাতে অনুষ্ঠান যেখানে আমরা কথা বলি এক একটা বিষয় নিয়ে। আজকের বিষয় হলো বিষণ্ণতার রসায়ন। কিছু বলবেন? কিছু বলবেন এই বিষয়ে?
2: বলছি তো আমার বাড়ি সে আগরতলা জনন্তরিক।
0: না, বিষণ্ণতা নিয়ে কিছু বলবেন?
2: না না না,
0: ঠিক আছে। গানের জন্য অন্য অনুষ্ঠান রয়েছে, কেমন? ধন্যবাদ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, তো ওই ভালো লাগার রাসায়নিক যেটা রয়েছে সেরোটোনিন, সেটা কিন্তু আমাদের কি বলবো মুডটা ভালো করে দেয়। আর এই মুহূর্তে আমি চাইছি আপনার মুডটা ভালো থাকুক, আর সেই জন্যে শোনাতে চাইছি আপনাকে একটা আমার পছন্দের একটা গান, যেটা অবশ্যই আপনারও পছন্দ হবে বলে আমার মনে হচ্ছে। চলুন গান শুনিনি, ফিরছি আবার কথায়।

0: আমরা রয়েছি 101.6 MHz FM উজ্জয়ন্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে আজ রাতে অনুষ্ঠানে। আজ রাতে অনুষ্ঠানে কথা বলছি বিষণ্ণতার রসায়ন নিয়ে। আরো একজন বন্ধু এসে গেছেন লাইনে। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: নমস্কার দেবেন। নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন আমার সঙ্গে?
1: আমি মিল্টন মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার
0: বেলডাঙ্গা
1: থেকে। দিদি, বিষণ্ণতা হচ্ছে এমন একটা মনের ছত্রাক, চলমান মনের চড়াই উতাল উতরায় জীবনের মুহূর্তগুলো কখনো বা জটিল অঙ্কের মধ্যে পড়ে যায়। আর সেই বিষণ্ণতার সব থেকে মহসদ হচ্ছে নিজেকে সংযত করা, অর্থাৎ একটু নির্জনতার ধ্যানপুঞ্জে নিজেকে বিশ্বাসের সাথে জড়িয়ে ধরা এবং প্রকৃতির সান্নিধ্যে নিজেকে আরো সুন্দর করে তুলে ধরাটা বিষণ্ণতার মহস হতে পারে। আর অবশ্যই নিজের পরিবারের প্রতি এক সকলের সাথে ভালো করে মেশা, কথা বলা এবং তার সাথে অবশ্যই নিজের প্রিয় মানুষকে অনেকটা ভালোবাসা, এটা খুব দরকার বলে মনে হয়। আর বিষণ্ণতা কাটাতে আমি ব্যক্তিগতভাবে একটু লেখালেখি করি, কখনো বা বই পড়ি, আর বেতার শোনা তো অবশ্যই মহস বলে মনে করি। রেডিও একটা বড় শিক্ষক, তো এটা বিষয় এর সুর সুরতন্দ্রিত মানে ঝমুল্য ঝর্ণাধারা মনকে প্লাবিত করে দেয় বিশ্বাসের ক্লোরোফিলে।
0: খুব সুন্দর, তো অনেক অনেক ধন্যবাদ আপনারা।

0: ঠিক তাই, কাজে নিজেকে মনে রাখা। তবে অনেক সময় মনে হয় যে প্রিয় মানুষরা হয়তো দূরে চলে গেছে, তাই জন্যে আমরা ভেঙে পড়ি, আর তখনই আমাদের বিষণ্ণতা এসে গ্রাস করে। তো কবি লিখছেন, তুমি হারিয়ে গেছ তবু হারাওনি মনে, নীরব এই রাতগুলো কাঁদে তোমারই স্মরণে, পাওয়ার ছিল না হয়তো তবু ভালোবাসা ছিল সত্য। আসলে ভালোবাসা কখনো হারায় না, হয়তো দূরে চলে যায়, বা যেটা ছিল সেটা হয়তো ছিল মোহ, তাই চলে গেছে। যদি ভালোবাসা হয় তাহলে কিন্তু নীরবে থেকে যায় মনের গহীনে। তাই যদি কেউ বিষণ্ণতা ভোগেন সম্পর্কটা ভেঙে গেল বলে, আসলে সেই সম্পর্কটা গড়েই ওঠেনি ভালোবাসার ছাঁচে, এটা ছিল নিহাতি মোহ হয়তোবা। যাই হোক, এবারে কথা বলি আরো একজনের সঙ্গে। হ্যালো, নমস্কার।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এ রহমান বলছি ম্যাডাম।
0: বলুন।
1: বলছিলাম, খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী হলে, হাইলি অ্যাম্বিশাস যাদের থাকে, সেই টার্গেটটা যদি ফুলফিল না হয় অনেক সময় ভেঙে পড়ে, ভেঙে পড়া পড়লে ফলে তাদের দাঁড়াতে আর পারা না সহজে, যারা মানে ঘুরিয়ে দাঁড়ানো যে কথাটা, সেটা যাদের ধৈর্য কম তারা পারে না, যার ফলে ডিপ্রেশন আসে। ডিপ্রেশনের পর থেকে তাদের মেলানকোলি অর্থাৎ বিষণ্ণতাটা আসতে শুরু করে। আবার অনেক রোগ আছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, এইসব রোগের থেকেও দেখা গেছে বিষণ্ণতাটাও আসে, আসতে পারে বা অনেকেরই আসে। আর আমি বলতে চাই, যারা সবসময় একটু চাপে, মানুষে সবকিছুতেই একটা নেগেটিভ চিন্তা আছে, মনে হয় এটা হবে না, এটা পারবো না, এই নিজের দুর্বলতা জন্য মনের একটা বিষণ্ণতা আসতে পারে। তবে কম বেশি বিষণ্ণতা অনেকেরই আসতে পারে, তবে সেটা সীমা অতিক্রম করলে সাইকিয়াট্রিক বা সাইকোলজিস্ট পরামর্শ নেওয়া দরকার, ভালো হয়ে যায়। আর যারা একাকিত্ব লোনলিনেস ফিল করে তাদের মধ্যেও বিষণ্ণতা খুব বেশি আসে আমার মনে হয়। এইটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার।
0: অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, উচ্চ আকাঙ্ক্ষার কথা বললেন। আমরা আশাটা বা আকাঙ্ক্ষা বা অভিলাষ যেটাই বলুন সেটা থাকা ভালো, তবে সেটা যাতে সীমা অতিক্রম না করে সেই বিশ্বাসটুকু, মানে সেটা নজর রাখতে হবে। তবে নগরকেন্দ্রিক আজকের দিনের যে যান্ত্রিক আধুনিকতার সভ্যতার যে ছোঁয়া, আধুনিক সভ্যতার যে ছোঁয়া, সেটার যে অভিঘাত, এর ফলে সৃষ্টি হওয়া নৈরাশ্য, আত্মবিরোধ, তার সঙ্গে ব্যর্থতার ধোঁয়া, এই সবগুলো কিন্তু বিষণ্ণতাকে কাছে টেনে আনে। তো সেই বিষয়ে আমরা একটু একটু করে কথা বলছি, সকলের মধ্যেই সেই বিষয়টা একটু একটু করে ধরা দিচ্ছে। উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু তাদের মধ্যে একটা, আমি কতটুকু পারি, কতটুকু পারবো সে বিষয়টাকে মাথায় রেখে যদি আমরা আমাদের আশা বা আকাঙ্ক্ষাটাকে নির্ধারণ করি, তাহলে আমার মনে হয় আমাদের বিষণ্ণতাটাকে আমরা এড়িয়ে যেতে পারবো। তো আমরা বিষণ্ণতার যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা হচ্ছে, হতে থাকবে। একটা গান কি শোনাবো? না, আরো একজন বন্ধু এসে গেছেন লাইনে। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ ম্যাডাম, আমি শেখের থেকে আশিস দেব বলছি।
0: কে বলছেন?
2: আশিস দেব ফ্রম শেখের।
0: হ্যাঁ বলুন দাদা।
2: প্রশ্ন হচ্ছে, অতীব দুঃখের সঙ্গে একটা কথা বলছি ম্যাডাম, আজ রাতে অনুষ্ঠানটা প্রত্যেকেরই, যারা এফএম এর শ্রোতা আছে প্রত্যেকের কাছে এটা কিন্তু স্বাভাবিক অনুষ্ঠান, বুঝলেন তো। কিন্তু আজকে যদিও আপনার এটা বিষয় না, আমি মূল বিষয়ে অতি সংক্ষেপেই বলছি, যে ভালো একজন টেকসিয়ান দেখে লাইনগুলি, যে মোবাইলের যে নাম্বারটা, এই লাইনে যে ফোন করে, বুঝলেন তো, না শোনা যায় আপনাদের কথা, না শোনা যায় আমাদের কথা, বুঝলেন তো। এই যে এক্ষুনি মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করেছিল, ফ্যাট করে লাইন কেটে গেছে, বুঝলেন তো। আমি শুনতেছিলাম, লাইভ অনুষ্ঠান শুনতেছিলাম, এরপর আপনাদের প্রতিটা কথায় আমার কথাও প্রতিধ্বনি।

0: আপনার কথাও প্রযোজ্য ভালো একজন দেখেন না কিভাবে শোনার ইচ্ছা থাকবে। আচ্ছা মূল বিষয় হচ্ছে বিষণ্নতা, বুঝলেন তো, মানুষের জীবন প্রত্যেকটা মানুষের জীবনে বিষণ্নতা আসা স্বাভাবিক। এটা একটা সহজাত ধর্ম, দেখেন এমন মানুষ নেই যে বিষণ্নতা নেই। বিষণ্নতা প্রেমে আসে, বিষণ্নতা ফ্যামিলিগত ভাবে আসে, বউয়ের সঙ্গে বাবার টাকা চাঁদা নিয়ে আসে, ব্যবসায় বিষণ্নতা আসে, বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিষণ্নতা। বিষণ্নতা প্রত্যেকটা মানুষের জীবন আছে, মানুষের লাইফটা হচ্ছে একটা সার্কেল। বিষণ্নতা সুখ নিয়ে মানুষের লাইফ, যখন আমাদের বিষণ্নতা আছে, বিষণ্নতা আস্তে আস্তে অনেকে কি করে জানেন, কথাটা কওয়ারা ভালো না, অনেকে বিপদ জামিয়ে হয়ে যায়, ড্রিংকিং করে বা আত্মহত্যা বিষণ্নতা থেকে ফ্রাস্ট্রেশন থেকে আত্মহত্যা করতে চেষ্টা করে। কিন্তু যারা বিষণ্নতা ভুগেন, যে বিষয়ে ভুগেন, এটার একমাত্র আমি শুনেন আমার নাওয়াইম সৃষ্টি একটাই উপায়, যার সঙ্গে যার সম্পর্ক ভালো আছে, মনের বিষণ্ণতা কারোর সঙ্গে যদি শেয়ার করা যায় তাতেই হালকা হওয়ার রাস্তা আছে। আমি দেখেন কোন সুতার যারা বলছে, আমি আপনাদের এই লাইভ অনুষ্ঠানের ডিস্টার্বেন্স কিছু বুঝতে পারছি না, বুঝলেন তো, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না। অন্যান্য সুতার শুনতে পাচ্ছে কিনা তাও জানি না। আমি একদম বিরক্ত হয়ে এখন আমি সানাটা থেকে ফোনটা নিয়ে বসে আছি, কিন্তু ইচ্ছে করছে না ফোন করে, এরপরেও ফোন করছি, বুঝলেন তো। বিষণ্নতার একমাত্র রাস্তা কি জানেন, বিষণ্ণ মুক্তি পাওয়ার রাস্তা হলো কি, পরিবারের প্রত্যেকের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করতে হবে, যা পরিবারের সঙ্গে যদি আলোচনা, যার প্রত্যেকটা মানুষের একটা ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে, লেডিস ফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, খোলাখুলি আলোচনা করলে সে যদি সৎ বন্ধু হয়, সুন্দর তার মনের দুঃখটা যখন প্রকাশ করতে পারবে, তখন তার বিষণ্ণতা থেকে অনেকটা রেহাই পাবে। দেখি আমি অন্যান্য সুতার কথা কি আমি শুধু একটাই সাজেস্ট করবো, প্রত্যেকের সঙ্গে মনের দুঃখটা যদি প্রকাশ করে বিষণ্ণতার থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। ম্যাডাম নমস্কার, আবার বলছি আপনার ফোন লাইনটা ঠিক করে
1: ঠিক ঠিক একদমই ঠিক কথা বলেছেন আপনি, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ফোন লাইনটা ঠিক করতে। তো অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যেটা বললেন, হ্যাঁ হয়তো শ্রোতারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, শ্রোতা বন্ধুরা হয়তো পাচ্ছেন, উত্তর দিচ্ছেন, যাই হোক কিছুটা ডিস্টারবেন্স তো রয়েছেই, তো যাই হোক এরই মাঝে আমরা আছি, মানে আপনিও আছেন আমাদের পাশে, আমরাও আছি আপনাদের পাশে, এটাই কিন্তু বন্ধুত্বের প্রতীক, তাই বন্ধু সঙ্গে কথা বলাটা অত্যন্ত জরুরি, সেটাই কিন্তু আরও একজন বলে গেলেন, শুধু বন্ধু নয় আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সঙ্গে কথা বললে পরে বিষণ্ণতাটা আসবে না, সেটাই বলে গেলেন আশিসবাবু। তো এবারে যিনি রয়েছেন তিনি কি বলবেন? হ্যালো নমস্কার।
2: হ্যালো
1: হ্যালো নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হয়তো কিছুটা হচ্ছে ডিস্টারবেন্স অবশ্যই, তো দেখি এবারে কথা বলতে পারি কিনা। হ্যালো নমস্কার, না চলুন এর মাঝে একটা গান আপনাদের শুনিয়ে দিই, হয়তো ভালো লাগবে আপনাদের, চলুন শুনিয়ে দিই।

0: আমরা রয়েছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তী। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে। আজ রাতে অনুষ্ঠানে আজকে কথা বলছি বিষণ্ণতার রসায়ন এই প্রসঙ্গে। এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন আমার সঙ্গে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার গোপাদি।
0: নমস্কার।
1: হ্যাঁ, প্রথমে বলি, কথা শোনা যাচ্ছে সবারই, আপনার কথাও শোনা যাচ্ছে, শ্রোতাদের কথাও শোনা যাচ্ছে। আপনি যখন শ্রোতাদের সাথে কিছু বলতে যাচ্ছেন তখন একটা ইকো হচ্ছে।
0: আচ্ছা,
1: এটা অনেকদিন ধরেই চলছে, 3-4 দিন ধরে এরকম হচ্ছে।
0: আচ্ছা,
1: তো যাই হোক, কথা হচ্ছিল বিষণ্ণতা নিয়ে। বিষণ্ণতা কি কারণে আসে এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। বিভিন্ন কারণে বিষণ্ণতা আসে, এক একজনের ক্ষেত্রে কারণ এক এক রকম হতে পারে, মানে ভিন্ন ভিন্ন হতে পারে। অনেকদিন ধরে কেউ রোগে ভুগছিলেন, তার বিষণ্ণতা আসতে পারে। কেউ অসম্ভব ব্যস্ত, হ্যাঁ, তার ব্যস্ত মানে যেই কাজটা উনি করছেন পরবর্তী সময় এতটা পরিশ্রম করেও সঠিকভাবে সুফল পেলেন না, তখনও বিষণ্ণতা আসতে পারে। আবার কেউ যদি অসম্ভবভাবে অবসর থাকেন সেই লোকটারও বিষণ্ণতা আসতে পারে। তবে এবার আমাদের কথা হলো আমরা বিষণ্ণতাটা কাটাবো কিভাবে, যেটা ভাবিদিও বলছিলেন। বিষণ্ণতাটা অবশ্যই কাটাতে হবে, এই জন্যে আবার এক একজনের এক এক রকম পদ্ধতি থাকে। এবার আমি প্রথমেই বলবো, যদি পরিবারে লোকজন থাকে তাহলে প্রথমেই বলবো পরিবারের লোকজনদেরকে, যেই ব্যক্তিটা বিষণ্ণতায় ভুগছেন বা যার মধ্যে বিষণ্ণতা এসছে কোনো না কোনো কারণে, পরিবারের লোকদের তাকে সহযোগিতা করতে হবে।
0: ঠিক, একদম ঠিক।
1: এবং পরবর্তী সময়, আমার একটা সময় এসেছিলাম, একদম ওপেনলি বলছি, প্রচন্ড ভাবে একটু ডিপ্রেশন বা বিষণ্ণতা আমরা যাই বলি, হ্যাঁ, চলে এসেছিল। তো আমি যেখানে প্রথমেই বলবো, হ্যাঁ, আমি পরিবারের যিনি আমার সবচেয়ে কাছে, আমার হাজবেন্ড, ওনার কাছ থেকে সহযোগিতা পেয়েছি, পরিবারের অন্যদের কাছ থেকেও টুকটাক সহযোগিতা পেয়েছি। তাছাড়া সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি আমি স্বর্ণালীদির কাছ থেকে। স্বর্ণালীদি আমাকে ভীষণ ভাবে সাপোর্ট করেছেন, কথা বলে এবং আমাকে মানে ঘর থেকে বের করে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন উনি।
0: একদম ঘরে বসে থাকলে
1: বলবো না কখনো, এই যে আমাদের মানে প্রত্যেকটা লোকেরই, হ্যাঁ, কোনো না কোনো মানুষের, সে পরিবারের আত্মীয় পরিজন, পরিবারের লোক বা বন্ধু যেই হোক, তার সান্নিধ্যে যদি আসা যায়, হ্যাঁ, তার সহযোগিতা যদি পাওয়া যায়, তাহলে অনেক সময় ওই জায়গাটা থেকে বেরিয়ে আসা যায়। আর তাছাড়াও আমরা যেটা করবো, যার যেই কাজটা ভালো লাগে, কারো ঠাকুর বাড়িতে যেতে ভালো লাগে, হ্যাঁ, ঠাকুর বাড়িতে যান, কারো গান বাজনা শুনতে ভালো লাগে, কারো কোনো কালচারাল প্রোগ্রাম যেতে ভালো লাগে, যার যেই কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করতে হবে। হ্যাঁ, তার কারো লেখালেখি করতে ভালো লাগে, যার যেটা ভালো লাগে, তো সেই কাজটা করলে অনেক সময় কি হয় যে ওই যে

0: মানে মনোযোগটা ওই দিকে চলে যায়, তখন তার অনেকটা বিষণ্নতা দূরে চলে যায়, সরে যায় থেকে। এগুলো আমাদের করতে হবে। আর কি বলে যে একেবারে একা থাকা, এটা আমার মনে হয় আমরা যারা, আমি যারা সাধু সন্ন্যাসী ওনাদের কথা বলছি না, ওনারা একা থেকে অনেক কিছু মানে উপলব্ধি করেন, তার জন্য ওনারা একা থাকেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা খুব একটা একা থাকলে কিন্তু আমাদের মধ্যে একটু বিষণ্ণতা চলে আসে। যথাসম্ভব আমরা মানুষজনের মধ্যে যাকে আমার ভাল লাগে, সে আমার আত্মীয় পরিজন হতে পারে, আমার বন্ধু যে কোনো কেউ হতে পারে, মানুষজনের মাঝখানে থাকলে অনেক সময় আমরা আমাদের এই বিষণ্ণতাটা কাটাতে পারি। এবার কোথায় মানুষজন পাবো? কারো বাড়ির কাছে যদি কোনো ঠাকুর মন্দির থাকে, সেখানে তো অনেক লোক পাওয়া যায়, সেখানে গিয়ে যদি আমরা একটু সময় কাটাই সেখানেও ভালো। তাছাড়া যার যেই জায়গা ভালো লাগে সেই জায়গাতে গিয়ে একটু সময় কাটালে আমার মনে হয় আর কি বিষণ্ণতা অনেকটা দূরে চলে যায়, বা বিষণ্ণতা থেকে আমরা মানে বিষণ্ণতা কাটিয়ে আমরা নর্মাল জীবনে চলে আসতে পারি। তাছাড়া যেটা আমাদের ইদানিং যেটা আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে ভীষণভাবে হচ্ছে, খুব অল্পেতে ওরা বিষণ্ণতায় ভোগে, এটার জন্যে আমাদের মা বাবাদের এবং পরিবারের লোকদের খুব সতর্ক থাকতে হবে
1: ঠিক,
0: যে আমি স্টুডেন্টটা যা চাইছে তা পেল না, তারপর যদি আমরা পরিবার থেকে আরো বেশি তাকে প্রেশার দিতে থাকি তাহলে কিন্তু এটা অনেক সময় বিষণ্ণতাটা চলে আসে। তাই জন্যে পরিবারের লোকদের মানে তা যেরকমই হোক, তার রেজাল্ট যেরকমই হোক বা যাই হোক, তাকে সহযোগিতা করতে হবে, এটা খুব প্রয়োজন।
1: অনেক অনেক ধন্যবাদ
0: শুভরাত্রি,
1: শুক্লাদি ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, এই যে কথাটা আমি বলছিলাম যে রসায়ন, যেটা আমি একটু ডাক্তারি ভাষায় বলছিলাম মস্তিষ্কের রসায়ন, সেখানে বিভিন্ন রাসায়নিক যে বার্তাবাহক তাদের কথা বলছিলাম, এই যে বার্তাবাহকগুলো রয়েছে, সেরোটোনিন বলুন, ডোপামিন বলুন, নর এপিনেফ্রিন বলুন, সেগুলো তো রয়েছে একটা, যেগুলো আমাদের ক্লান্তি, উদ্যমহীনতা, মনোযোগের সমস্যা ঘটাতে পারে, সেই সঙ্গে মুড সুইং করতে পারে, ঘুম কমিয়ে দিতে পারে, ক্ষুধামন্দ ঘটাতে পারে। এগুলো ছাড়া আমাদের স্ট্রেসের যে প্রভাব, সেটাও কিন্তু আমাদের ধীরে ধীরে কিন্তু বিষণ্ণতার দিকে এগিয়ে আনে। সেখানেও কিন্তু একটা হরমোন জড়িত, সেটা হলো কর্টিসল। আর অতিরিক্ত যদি কর্টিসল নিঃসৃত হয় তাহলে কিন্তু ঘুম নষ্ট হয়, উদ্বেগ বেড়ে যায়। তো এবারে যদি শুধু রসায়নটাকে, মস্তিষ্কের রসায়নটাকে কথা আমি বললাম, আর এতক্ষণ যারা বলছেন তারা প্রত্যেকেই কিন্তু রসায়ন ছাড়া জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন, তো এই দুটোকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে কিন্তু একটা সমাধান সূত্র কিন্তু খুঁজে পাওয়া যেতে পারে। এবারে দেখি যিনি রয়েছেন তিনি কি সমাধান সূত্র দেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো,
1: হ্যালো নমস্কার।
2: হ্যালো ম্যাডাম, আমি দিলীপ মজুমদার, বিদ্যানগর থেকে বলছি। বিষণ্ণতার কথা বলছেন না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
2: বিষণ্ণতা তো লোকের জন্ম থেকেই শুরু, বিষণ্ণতা, বাচ্চা কান্দে দুঃখ, এবার বাচ্চা হয়তো সর্দি কাশি জ্বর হয়েছে, হয়তো বাবা এসি ছাড়া চলতে পারেন না, বাইরে বাতাস খাচ্ছে, দুঃখ তো লেগেই থাকে। এতক্ষণ শুক্লাদি তো বেশ অনেকক্ষণ ধরে অনেক ভালো ভালো কথা বলেছে, শুনি খুশি। আমি যেমন রাজার জন্য একবার পা মুচকি গেছে আমার এক মাস আগে, এখনো সেরে উঠিনি। আমি অবসর সময় কি করি, খালি গানই শুনি, সবারই কথা সারাদিনই গান শুনি, কত রকম গান শুনি।
1: তো গান শোনার ফলে আপনি মন খারাপের বিষয়টাকে এড়িয়ে যেতে পেরেছেন, তাই তো?
2: মন খারাপ হলে গান শুনি, আর আমার সাথে আমরা সহজে কেউ কথা বলে না,
1: কেন
2: যদি টেনশনের যা টেনশনের কথা বলে উল্টে আরো টেনশনে পড়ে যায়,
1: তাহলে গানই আপনার ওই একাকিত্ব দূর করার কি বলবো ঔষধ।
2: গান শোনার জন্য আমি অনেক সময় বকাও খাই, এত গান শুনিয়েছি, তিনটে অব্দি গান শুনি, ওর ডায়লগ দিয়ে দিয়ে কি সুন্দর কথা বলে, দিল্লি আছেন
1: রাত তিনটে অব্দি জেগে থাকাটা কিন্তু ভালো কথা না, তাহলে কিন্তু বিষণ্ণতা আসতে পারে।

0: যাই হোক, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ,
1: ভগবান আপনার মঙ্গল করুক,
0: ধন্যবাদ। হ্যাঁ, ওই যে গান শোনাটা কিন্তু সত্যি, মিউজিক থেরাপিও আছে, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই মিউজিক থেরাপিটা করা উচিত। তবে আমরা যেরকম সাধারণ মানুষ, সেখানে কিন্তু আমরা গান শুনে মন ভালো রাখতে পারি। তো গান শোনাবো, অনেকটা সময় হয়ে গেছে, তারপরেও কথা বলিনি, কেমন? চলুন কথা বলি। হ্যালো, নমস্কার।
1: আমি বর্ধমান থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: অনিমেষ বাবু বলুন।

0: কলকাতা থেকে আমি সবসময় অনেকটা দূরে থাকি,
1: আচ্ছা আচ্ছা
0: অনেকটা দূরে থাকি। আর বিশেষ করে বিষণ্ণতাটা যদি আমি মনে বিচে নেই, আমার অতিরিক্ত টেনশন বেড়ে যায়, মানে আরে আর
1: আচ্ছা
0: তার জন্য আমি সবসময় মানুষের সাথে চলাফেরা করি, মানুষের সাথে সম্পর্ক ভালো রাখি, সমাজ সেবা হিসেবে কিছু কাজ কাজ সাজ করি, তারপরে আপনার সময় কর্মক্ষেত্রে ভালো শেষ করার পরে অবসর সময় গীতা দিতে পড়ি, রামায়ণ পাঠ টাঠ শুনি, তারপরে আমি এইভাবে নিয়ে আমি বিষণ্ণতার থেকে যাতে না আসে সেটার থেকে আমি অনেকটা দূরে থাকি,
1: হুম হুম হুম
0: অনেকটা দূরে থাকি। তারপরে আমি মানুষের সাথে সবসময় চলাফেরা কথাবার্তা দিয়ে আমি এইভাবে দিনটা কাটাই আর কি।
1: অনেক
0: অনেক
1: অনেক
0: অনেক
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ অনেকটা ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ,
1: অনেক
0: অনেক
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ,
1: সঙ্গে
0: সঙ্গে
1: থাকবেন
0: থাকবেন,
1: শুভরাত্রি। যেটা বলছিলাম যে কারণে হতে পারে বিষণ্ণতা, শুধুমাত্র মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তনের জন্য কিন্তু হয় না, সঙ্গে যে বিষয়গুলো জড়িত, যেটা পারিবারিক সমস্যা, অনেক সময় মতানৈক্য ঘটে স্বামী স্ত্রীর মধ্যে বা সন্তান সন্ততির সঙ্গে পিতামাতার, সেটা একটা কারণ হতে পারে। একাকিত্বর কথা তো বললাম, একটা সময়ে একাকিত্ব আসে, বয়সের ভারে যারা একটু নুয়ে পড়া মানুষরা রয়েছেন, আমরা প্রত্যেকেই সেই সময়টাতে এগিয়ে চলেছি আস্তে আস্তে, সেই সময়টা এলে একাকিত্ব কিন্তু চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে, সেটাও কিন্তু অত্যন্ত সহায়ক বিষণ্ণতার ক্ষেত্রে। এছাড়া সম্পর্ক ভাঙার কথা বললাম, সম্পর্ক ভেঙে যাওয়া বা ভেঙে না গিয়েও একটা তিক্ত একটা সম্পর্ক তৈরি হওয়া, সেটাও কিন্তু বিষণ্ণতার কারণ হতে পারে। আর আজকের দিনে যেটা হলো আর্থিক চাপ, আজকের দিনে যে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বা ধরুন পেট্রোল ডিজেল সেটা তো আছেই, যেভাবে দামগুলো বাড়ছে গ্যাসের দাম, তো সেক্ষেত্রে আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি তাদের ওপর কিন্তু একটা আর্থিক বোঝা চলে আসছে। সে আর্থিক বোঝাটা থেকে, বোঝাটাকে হালকা করার জন্যে যে মানসিক একটা চাপ, সেই চাপ থেকে কিন্তু বিষণ্ণতার জন্ম হচ্ছে বেশ খানিকটাই। আরও বলবো, তার আগে আরো একটা ফোন নিয়ে নিচ্ছে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
1: কি বলছেন?
2: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আমি শেখ আতিয়ার রহমান বলছি দিদি।
1: কি কে বলছেন?
2: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আমি শেখ আতিয়ার রহমান বলছি।
1: আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন।
2: আসলে প্রতিটি মানুষের মন কিন্তু সবসময় যে উৎফুল্ল থাকবে তেমনটা নয়, কখনো কখনো বিষণ্ণতা একাকিত্ব আমাদের মনকে একটু অন্যরকম ভাবে ভোগাতে থাকে। আসলে এই বিষণ্ণতা একাকিত্ব কিন্তু কুড়ে কুড়ে খায় মানুষকে। আমি কিন্তু এটা থেকে বেরিয়ে আসার বেশ কিছু উপায় অবলম্বন করি।
1: আচ্ছা,
2: যখন বিষণ্ণতায় ভুগি তখন হয় কোনো একটা ভালো বই পড়ি, যে বই আমাকে আনন্দে রাখতে সাহায্য করবে, অথবা রেডিওটা অন করে সুন্দর সুন্দর গান শুনি, কখনো বা একটু নির্জন স্থানে গিয়ে প্রকৃতির কাছে গিয়ে একটু বসি আর প্রকৃতির রূপ রস গন্ধ নিই, পাখির কলতান সব কিছুকে অনুভবের জায়গায় নিয়ে আসি এবং ভাবতে থাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু কিছুই অভাব নাই। একটা পাখি বাসা ঝড়ে যদি উড়ে গিয়ে সে যদি আবার নতুন করে বাসা বাঁধতে পারে, তার যদি এত মনোবল থাকে, তাহলে সামান্য বিষণ্ণতা আমি ভেঙে পড়বো কেন? আমাকে ভুলে যেতে হবে পাঁচটি পাশ। এভাবে আমি বিষণ্ণতা কাটিয়ে ফেলি। ভালো থাকবেন, নমস্কার।
1: ভীষণ ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। একটা ভালো লাগার গান শুনিয়ে দিই, কি বলে? এই গানটা মোটামুটি বেশ অনেক মানুষের খুব প্রিয়, এই গানটা দিচ্ছি। তার আগে আরো একজন এসে গেছেন লাইনে। হ্যালো, নমস্কার।
3: হ্যালো হ্যালো
1: হ্যালো নমস্কার,
3: হ্যালো,
1: কে বলছেন?
3: আমি আরালি মুর্শিদাবাদ থেকে।
1: কে বলছেন?
3: আরালি মলিনা ঘোষ।
1: মলিনা ঘোষ, হ্যাঁ দিদি বলুন।
3: হ্যাঁ, অনেক সময় আমি ফোন করতেছি কিন্তু ধরতে পারি না, এইমাত্র ধরলাম।
1: আচ্ছা,
3: খুব ভালো লাগছে আজকের বিষণ্ণটা।

0: खूब अलग से हमार को बिस्नता अपना से मन दुख और ऑस्ट्रेलिया तो बिस्नता पारे आमन माया का तक्के बाल लग रहे
1: भालो लग रहे
0: हैं ऐसा तो जी मेला में शकुरी ताइले हमार मन के पास रह दूर हो किंतु तो हमें ऐसा तक क्या दिन दें हमार जो क्यों ना है हम ये रखूं बाबे মানুষের কাছে কথা বাড়তে কি করবো আবার বলছে কথাটা শুনছি যে একা থাকলে মনের মধ্যে প্রথম তো যে মরতে ইচ্ছা করে না মনে তো আমি না পারি আমি একা থাকি আমি গীতা করে জানেন গীতা লয়ে বুয়ে তাই গীতাটা পড়ি আর বুঝি যে না কোন নিজের আত্মহত্যা করা মহাপাপ
2: একদম আর পৃথিবীতে সব মানুষ একা কিন্তু
0: মানে আমার কাছে প্রার্থনা করি আমি আমার অনেক একটা কষ্ট হচ্ছে আমার আজকাল কথা শুনি আমার এই মূল্য দিতে কি এমনি কমো মানে আমি কোনো ধরতে পারতাম এই মাত্র ধরলাম এক
2: অনেক অনেক ধন্যবাদ
0: কে করতা ভালো থাকি
2: ভালো থাকেন দিদি এইভাবে থাকেন আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠান শুনি কেমন
0: আমি অনুষ্ঠান শুনি সব সময় শুনি রাত্র 11টা 12টা অবধি চাই
2: বাহ তো এইভাবে শুনতে থাকবেন আমাদের
0: এবারে
2: গানটা না শুনি আমি আর পারছি না অনেকক্ষণ কথা হলো চলুন গান শুনি।

0: আমরা রয়েছি 101.6 MHz FM উচ্চ অন্তরে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে। আজ রাতে অনুষ্ঠানে কথা বলছি বিষণ্ণতার রসায়ন নিয়ে। একজন বন্ধু রয়েছেন লাইনে। হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার,
0: কে বলছেন?
2: আমি প্রতিভা দেব, এলিনগর থেকে বলছি।
0: প্রতিভা দেবী বলুন।
2: ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বলুন, বিষণ্ণতা কি?
2: আমাকেই খুঁজে বের করতে হবে। তবে যার যার রাস্তাটা হয়তো আলাদা হতে পারে, তবে আমি যখন বিষণ্ণতায় ভুগি তখন কিন্তু আমি বের হওয়ার চেষ্টা করি এইভাবে, আপনার জানা আছে বা আমার জানা আছে, আমার কোন বন্ধু বান্ধব গুলো একটু হাস্যকর করতে ইচ্ছা থাকে বা করে, তো ওই আমি ওইখানে ওদেরকে ফোন করে ওইখানে চলে যাই। তারপর কিছুটা কিছুটা মুক্ত হয়ে যাই। তারপর আপনার ভালো লাগা যা যেরকম ইচ্ছা থাকে, আর আপনার যদি পুরোনো কোনো স্মৃতি স্মৃতি থাকে, ভালো ভালো স্মৃতিগুলি আপনি মনে করতে পারেন এরকম, আর একটু ঘুরেও আসা যায়, একটু হাঁটাহাঁটি করা যায়। তারপর আপনার যার যেটা ভালো লাগে সে বিষয়গুলি করতে, যেমন আমার গত বর্ষদিন অনেকদিন গান নিয়ে বসতে পারিনি, তো গত বর্ষদিন একা একা ঘরে হয়তো 8-10টা গলা চেয়েছি, 8-10টা গান
0: গেয়ে
2: তারপর মনটা ভালো হয়ে গেল এরকম আর কি অনেকদিন। তাছাড়া আরেকটি বিষয় আছে যে বন্ধুগুলিকে আপনি অনেকদিন আপনাকে খুঁজে বা আপনি ব্যস্ততার কারণে যেতে পারেন না, হঠাৎ গিয়ে উঠে যান, মনটা খারাপ, তারাও মন ভালো হয়ে গেল, আপনারও মন ভালো হয়ে গেল। এরকম ছোট ছোট বিষয় আপনার নিজে থেকে বের করে নিতে হবে কোনগুলি, বা আপনি অনেকদিন ধরে ফোন করেন না, হঠাৎ ওই লোকটাকে ফোন করে বসতেন অনেকদিন পর, আরে কি হলো, কেন ফোন করল, ওই রকম আর কি হঠাৎ হঠাৎ, এরকম কিছু বিষয় আপনার নিজে থেকে ভেবে নিতে হবে। আর তখন সময় কিন্তু আমার বই পড়া আমি এমনি তো পড়তে পারার সময় হয় না, আর বই পড়া তখন কিন্তু আমার মনোযোগ থাকবে না। অনেকে বলছিলেন, আমার বিষয়টা আমি বলছি, আমার তখন কিন্তু

0: মনোযোগটা থাকে না, মনটা এটা ভীষণ ভালো, তারপরে এটা মনোযোগটা কেমন জানি থাকে, চাইছে যাই হোক যার যেরকম ভালো, তো যার যেটা ভালো লাগে সেটা করছে, আমার ইচ্ছা এরকম আর কি। তো
1: বাবা
0: শুভরাত্রি, এটুকু বলার ছিল,
2: ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।
1: এই যে প্রতিভা দিদি বললেন যে একা একা জোরে জোরে চিৎকার করে গান করা, বেসুরো হোক সুরও হোক, সুরে বেসুরে যে কোনোভাবে যদি চিৎকার করে গান করা যায় তাহলে কিন্তু মনের যে যন্ত্রণাগুলো সেগুলো কিন্তু বের করে নেওয়া যায়, সেটা কিন্তু একটা বৈজ্ঞানিক সত্য রয়েছে। যাই হোক, এবারে কে রয়েছেন আমার সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার।
3: হ্যালো
1: হ্যালো হ্যালো,
3: হ্যাঁ নমস্কার, আমি পিন্টু দাস বলছিলাম।
1: পিন্টু দাস বলুন, কোথেকে বলছেন?
3: আগরতলা
1: বলুন।
3: আজকে বিষণ্ণতা নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আপনাদের পক্ষ থেকে, আমি অনেক কিছু শুনলাম, তো বাস্তব অভিজ্ঞতা এটাই বলছে যে বিষণ্ণতার জন্ম হয় যে একাকিত্ব, মানসিক টেনশন, অতিরিক্ত মানসিক টেনশন থেকে এগুলির সূত্রপাত হয়। তো আমি মনে করি এগুলি থেকে বেরিয়ে আসতে হলে বিভিন্ন উপাদান আমাদের অবলম্বন করা উচিত, যেরকম প্রথমতেই হলো জনসংযোগ স্থাপন করা, একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলা, ঠাকুর বাড়িতে যাওয়া, ঠিক আছে, তো নিজেকে একটা কাজের সঙ্গে ব্যস্ত রাখা, পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও আমরা এই এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। খেলাধুলা এমন একটা জিনিস যে মাইন্ডকে ফ্রেশ রাখে, এবং আপনারাও বলেছেন যে গান, গান শোনা, গান শোনাটাও আর একটা এই বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার একটা সুন্দর মাধ্যম। এবং গানটা শুনতে পারলে মনটা ফ্রেশ থাকে, আমার ক্ষেত্রে আমি এটাই করি, তখন আমার মনটা ভালো লাগে না, তখন আমি গান শুনি, এবং আমার গান খুব প্রিয়, গানকে নিয়ে ছোটবেলা থেকেই আমি মানে পরিচর্যা করি এবং গানের সঙ্গে একসময় যুক্ত ছিলাম রবীন্দ্র পরিষদের সঙ্গে। তো আমি এটাই বলবো, মন খারাপ হলে গান শুনুন, অন্য মানুষের সঙ্গে জনসংযোগ রাখুন, যেখানে গেলে মাইন্ডটা ফ্রেশ থাকবে সেখানে যান, কথাবার্তা বলুন, অন্য আরেকজনের সঙ্গে শেয়ার করলে সেটা মনে একটা হালকা হয়।
2: অনেক অনেক ধন্যবাদ।
3: আর পাশাপাশি আর একটা বলছি, আপনাদের যে FM উজ্জ্বল যে পরিবার, যে পরিবার নিয়ে যে একজন আরেকজনের সঙ্গে যে আমরা কথাবার্তা বলছি, এই যে দুঃখ কষ্ট এটা শেয়ার করতে পারছি, এটার মাধ্যমেও আমরা অনেকেই উপকৃত হচ্ছি, তার জন্য অনেক অশেষ ধন্যবাদ জানাই FM উজ্জ্বল, পাশাপাশি আমাদের পরিবারকে যারা এই FM উজ্জ্বল সঙ্গে যুক্ত রয়েছে।
1: হ্যাঁ, এবারে শেষের দিকে চলে এসেছি, তাই বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার একটা সবচাইতে বড় যেটা জিনিস, মানে বিষণ্ণতাটা নিয়ে আসছে সবচাইতে তাড়াতাড়ি, সেটা হলো সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত চাপ। সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের এতটা বেশি জড়িয়ে ফেলছি, সংসার, তারপরে সন্তান বা অন্য বই পড়া, সৃজনশীলতার হাত থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি, তাই সোশ্যাল মিডিয়া থেকে অতিরিক্ত চাপ থেকে যেটা দূরে থাকা অত্যন্ত জরুরি, যেটা এতক্ষণ কেউ বলেননি, সেই জন্য আমি আর একটু বলে দিলাম। আর নিয়মিত ঘুমটার খুব দরকার, একজন বলেছেন রাত 3টে অবধি জেগে থাকেন তাহলেই কিন্তু বিষণ্ণতা আসবে, তাই কমপক্ষে 8 ঘন্টা নিয়মিত ঘুম এবং বিশ্রাম নেওয়াটা অত্যন্ত জরুরি। আরও একজন বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার। না, বলা গেল না। তো যেটা বলছিলাম, গান, বই, সৃজনশীল কাজ, সেটা তো সবাই বলছেন, আর প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর কাছে কিন্তু যেতে হবে। আগের যে ধারণাটা ছিল যে আমরা কারোর ডাক্তারের কাছে যাওয়া মানেই মানসিক অবস্থার বিগড়ানো, সেটা কিন্তু নয়। আজকাল প্রচণ্ড স্ট্রেস নিয়েও আমরা খুবভাবে বিজি রয়েছি, তো সেই

0: মানসিক স্ট্রেস কমাতেও কিন্তু এখন মানে আধুনিক যুগে সকলে কিন্তু কাউন্সিলরের কাছে যাচ্ছেন বা পরামর্শ নেবার জন্য, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। আর আর যেটা সবাই বললেন, নিজের অনুভূতি গুলোকে কারোর সঙ্গে ভাগ করে নেওয়া, তবে এমন কারোর সঙ্গে ভাগ করুন যে আপনাকে উল্টো মানসিক রোগের কারণ হয়ে না দাঁড়ায়। আর যেটা আর্থিক চাপের কথা বলছিলাম, সে আর্থিক চাপটা থেকে বেরিয়ে আসবার জন্যে ছোট ছোট অনেক এরকম কিছু ছোট ছোট কাজ রয়েছে যেগুলো আপনি অবসর সময়ে বা যে কাজের যে 8 ঘন্টা সময় তার বাইরেও করতে পারেন, সেটা হয়তো আপনি চেষ্টা করতে পারেন। আর যেটা আমাদের আরেকটা জিনিস থাকে, অতিরিক্ত প্রতিযোগিতা। ও সেটা করছে, আমাকেও সেটা করতে হবে, ওর যে স্ট্যাটাস বিলং করছে আমাকে সেই স্ট্যাটাসে উঠতে হবে, এই যে প্রতিযোগিতাটা, সেটার হাত থেকে, সেটা থেকে যদি নিজেকে দূরে রাখা যায় তাহলে আমার মনে হয় বিষণ্ণতাটা কাছে আসতে পারবে না। তো আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো দিদি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: হ্যাঁ বলছি, ওই পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
0: হ্যাঁ বলুন বলুন গৌতম বুদ্ধ।
1: দিদি ভালো আছেন তো? আমি বাড়ির সংসারের কথাই বলছি, একটু কথা কাটা কেটে হলো কিংবা কিছু হলো, তখন নিজের প্রচন্ড বিষণ্ণতা আছে যে উনি এই কথাটা বললেন, এই কথাটা বলা তো উচিত হলো না, এইভাবে তো প্রচুর প্রচুর বিষণ্ণতা আছে। এবার ওখানে কাটানোর সময় বিষণ্ণতা যে কাটাবো তার জন্য কি করি জানো তো, আমি করি কি, গান শুনতে খুব ভালোবাসি, আমি নিজে এমনি তবলা টবলাও বাজাই, গানের দিক থেকে আমার ইয়ে আছে, আমি রেডিওটা নিয়ে না নির্জনে চলে যাই, নিয়ে আমি গান শুনি, গান শুনতে শুনতে ওটা অন্য একটা বিষণ্ণতা কাটে। তারপর ধরুন দেখলাম যে গানটা শুনলাম, তারপরে একটু এক কাজ করি, একটু বাইরে চলে যাই, বাইরেও চলে যাই। এইভাবে আমি বিষণ্ণতাটা অনেক সময় দেখেছি কেটে যায় আমার কাছ থেকে।
0: অনেক অনেক ধন্যবাদ। এই যে বাইরে যাওয়া, লোকের সঙ্গে কথা বলা, গান শোনা, সেটাই কিন্তু মূল কথা বিষণ্ণতা দূর করা। তো অনেক অনেক ধন্যবাদ, আমাদের হাতে খুব বেশি আর সময় নেই, ভালো থাকবেন, শুভ রাত্রি।
1: আপনি ভালো থাকবেন,
0: শুভ রাত্রি। তো আমরা প্রায় শেষ করার পর্যায়ে চলে এসেছি। তো যেটা বলবো, বিষণ্ণতার রসায়ন শুধু মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তনের গল্প নয়, কিন্তু এটি মানুষের অনুভূতি, সম্পর্ক, সমাজ এবং জীবনের চাপের সম্মিলিত প্রতিচ্ছবি। তাই আপনাদের উচিত মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা, কাউকে বিচার না করা, আর মন খারাপকে হালকাভাবে না নেওয়া, আর সহানুভূতিশীল হওয়া। আর যেটা বলবো, শরীরচর্চা করুন, নিয়মিত ঘুম বিশ্রাম নিন, গান বই সৃজনশীল কাজে সময় দিন, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত চাপ থেকে দূরে থাকুন, আর প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিন, আর প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। তো মানুষের মনকে বোঝা সহজ নয়, তাই কারোর হাসির আড়ালে লুকিয়ে থাকা নীরব কষ্টকে অবহেলা না করে আমাদের আরও সংবেদনশীল এবং মানবিক হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। তাই বলবো সবশেষে, আসলে পথে হাঁটতে গিয়ে ধুলোর সাথে দেখা হোক, পা জড়িয়ে কি বলতে চায় সেটা শুনুন, পথের গল্প শুনুন, ধুলোর গল্প আড়ালে নয় মন দিয়ে শুনুন, একাকিত্ব নয় প্রকৃতির মাঝে নিজেকে যুক্ত রাখুন। তো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে, এখানেই শেষ করবো আজ রাতে অনুষ্ঠান, যেতে যেতে গানটি আপনার জন্যে।

আমরা রয়েছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ততে। এবারে জানিয়ে নিই আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল আপনারা অনুষ্ঠান শুনতে পাবেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ততে, নিউজ অন এয়ারে শুনতে পাবেন, এছাড়া ফেসবুক এবং ইউটিউবেও আকাশবাণী আগরতলা পেজে লাইভ অনুষ্ঠান আমাদের শুনতে পাবেন। অনুষ্ঠান শুরু হবে 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা দিয়ে। এরপর অভি কাপুর শুনতে পাবেন 7:45। যুববাণীতে শুনবেন 90 বছরের আকাশবাণীর যাত্রা নিয়ে বিশেষ অনুষ্ঠান 8:40। 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছে তোমায় শুনবেন অনুষ্ঠান আরজে কোয়েলের সঙ্গে। 11:00 ককবরক অনুষ্ঠান, চিরায়ত গল্পপাঠের আসর রয়েছে 2:30। সফরনামা 3:00, 4:00 সুরের আকাশ গীত বাহার, 5:00 সঙ্গে থাকবেন আর যে অনিন্দিতা হৃদয় সুর। 6:30 ককবরক অনুষ্ঠান শুনবেন। 7:45 গান অন্তহীন অনুষ্ঠানটি শুনতে পাবেন। 8:05 গীতি আকাশ, 9:02 6:30 শুনবেন আজ রাতে অনুষ্ঠান, সঙ্গে থাকবেন আর জে অর্ণব। 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান শুনতে পাবেন। জানিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35°C, সর্বনিম্ন 23°C কাছাকাছি থাকতে পারে। এবারের মতো, আজকের মতো আমাকে বিদায় দিন। এবারে শুনতে থাকুন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। আমাদের ঘড়িতে এখন সময় 11:54।